বনেতে যাই দোহে মিলে, খাঁচার পাখি বলে বনের পাখি আয়, খাঁচায় থাকি নিরিবিলে। তাই তো, আমরা সবাই একটা খুব নিরাপদ জীবনযাপন চাই। কখনো মনে করি না এই চার দেওয়াল একই রকমভাবে চারপাশে আছে কল্পনার আর হাওয়ার বাতাসের দেওয়াল। পায়ের তলার মাটি যেন পায়ের তলার জমি, যেন পায়ের তলার মেঝে, মাথার উপর আকাশ যেন মাথার উপর ছাদ। ভাবতে পারি এই সব কিছুই বড় নিরাপদ জীবন। নিরাপদ জীবন হয়ে ওঠে ছোট্ট চার দেওয়াল, শক্ত কি বলবো, সিমেন্টের মেঝেই বলবো আজ, সিমেন্ট কেন, সেটা পাথরও হতে পারে, আর নিশ্চিন্ত একটা ছাদ, ছোট্ট একটা ছাদ। এইভাবেই অনেক ক্ষুদ্রতার মাঝে আমরা নিরাপত্তাকে বেঁধেছি। আর এই মানুষটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কত কিছু বলে তাকে আমরা অভিহিত করি। 1913 নোবেল প্রাইজ এই মানুষটিকে বিশ্বজনীন করে তুললেন। আর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আজ কবিগুরুর 165তম জন্মদিন। এভাবেই বছর পেরিয়ে যায়, প্রতিটি জন্মদিন আরও বেশি করে প্রমাণ করায় তিনি আছেন, আছেন, থাকবেন। যতদিন আমাদের এই ব্যক্তিগত জীবন, ব্যক্তিগত ছোট্ট পরিসরটুকু আছে, প্রতিদিন আমরা অনুভব করব কবিগুরু বিশ্বকবি তিনি আছেন। তিনি জুগিয়ে যাচ্ছেন সব শিশুর মনে কল্পনা, তারই সহজ পাঠ, তারই কিশলয়ে, তারই কল্পনার বুনন চলে শিশুর অন্তর হতে অন্তরে। আর তাই তো সবাই মিলে একেবারে সমবেত কণ্ঠে এ কথাই বলে ওঠে সুরে সুরে। আর এই সুরে সবাই কণ্ঠ মেলানোর পরই জানব আপনার মনের কথা কেমন।

কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, তাই তো। কি মানা করবে, মন কি চাইছে, মনকে কি কেউ আটকে দিতে পারে? যাই হোক, এবার আপনার মনের কথায় চলে আসি। গুড মর্নিং ইন্দ্রাণীদি, টুডে অলসো আই গট চান্স টু হিয়ার চিরন্তনী উইথ দ্য স্টোরি অফ জীবন স্মৃতি বাই ইউর সুইট প্রেজেন্টেশন। লিখেছেন রাজবন্ধু সরসুনা থেকে। গুড মর্নিং, থ্যাংক ইউ। এরপরে কে লিখছেন? হ্যাঁ, একদম পরপর হোয়াটসঅ্যাপে আসছে, কিন্তু আমি এখন একটুখানি আগে মেসেজগুলো দেখে নিই কেমন। 25শে বৈশাখ শনিবারের মিষ্টি ভোরে আগরপাড়া থেকে অসীম কুমার মিত্র জানাই, শুভ সকাল ইন্দ্রাণী ম্যাম। আজ তোমার ছোট্ট রবির গল্প আর গানের পরিবেশনা মন ভরে গেছে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে অন্তরে শ্রদ্ধা ও প্রণাম। ফুটছে রঙিন রাধাচূড়া, দুলছে হলুদ কৃষ্ণচূড়া, খুশির জোয়ার লাগলো বনে, কা শিউলি ফুটবে আবার বছর শেষে আপন মনে। কবিপক্ষে সকলের শুভ চেতনা জাগ্রত হোক, শুভ বুদ্ধির উদয় হোক, এই কামনা করি। বাহ, আপনাকেও জানাই 25শে বৈশাখের সুপ্রভাত, আপনাদের সবাইকে জানাই। এবারকে লিখছেন মৌলি মুখোপাধ্যায় ঢাকুরিয়া থেকে। রবি ঠাকুরের চরণে জানাই আমার ভক্তি শ্রদ্ধা ভালোবাসায় ভরা শতকোটি প্রণাম। আমার রবি ঠাকুরকে বলি, তোমায় চোখে দেখার আগে তোমার স্বপন চোখে লাগে, তোমায় চোখে দেখার আগে তোমার স্বপন চোখে লাগে, বেদন জাগে গো, না চিনিতেই ভালোবেসেছি, এত ভালোবাসি এত যারে চাই, মনে হয় না তো সে যে কাছে নাই, কাছে ছিলে দূরে গেলে, দূর হতে এসো কাছে, সুখের মাঝে তোমায় দেখেছি, দুঃখে তোমায় পেয়েছি প্রাণ ভরে, ভরা থাক স্মৃতিসুধায় বিদায়ের পাত্রখানি, মিলনের উৎসবে তাই ফিরিয়ে দিও আনি, গঙ্গা জলে গঙ্গা পূজা করলাম। আমার রবি ঠাকুরের জন্মদিন আমার কাছে প্রতিটি দিন প্রতিটি মুহূর্তে। মৌলি মুখোপাধ্যায় ডাকুরিয়া থেকে। একেবারে, এটা আমাদের সব্বার মনের কথা। গঙ্গা জলে তো গঙ্গা পুজোই করি আমরা, আমাদের প্রত্যেকটা দিন প্রতিটি মুহূর্ত এই মানুষটির প্রতি শ্রদ্ধায় অবনত হই, তাঁর রচনায় তাঁর লেখায় তাঁর কথায় ভরা থাকে আমাদের প্রত্যেকটা অনুভূতি, অনুভূতির প্রকাশ। বেশ, খুব সুন্দর লিখছেন, খুব ভালো লাগলো। মেসেজ থেকে বা চলে যাই হোয়াটসঅ্যাপে কেমন। কে লিখছেন, কে লিখছেন, বাবা কে লিখছেন মানে কতজন? আচ্ছা, একটু স্পিডে পড়তে হবে, 5:42। বেশ তাড়াতাড়ি করে পড়ি। শ্রবণ সাথী ইন্দ্রাণী সুপ্রভাত, আজ 25শে বৈশাখ, কবিগুরুর শুভ জন্মদিন। হে মহামানব, আপনি আমাদের সশ্রদ্ধ প্রণাম নিন। এ জীবনে ধ্রুবতারা আজও আপনারে মানি, তাই দিশেহারা না হয়ে জীবন পথে চলতে জানি। চিরন্তনের গল্প গানে পাই মানসিক শান্তি, শাশ্বত বাণীর গুণে পিছুধায় সকল ভ্রান্তি। সুভাষ চক্রবর্তী উত্তর বাউলি থেকে লিখেছেন। বাহ, খুব সুন্দর লিখেছেন, সুপ্রভাত। চিরন্তনী শুনতে আমি আজ ভোরে বসলাম, চিরন্তনী গল্প গান শুনে এক অন্য সুরে ভাসলাম। চিরন্তনী গল্পগুলো মোটিভেশন করে, চিরন্তনী শুনলেই মানুষের জীবন চলা পথ তৈরি করে, জীবন চলা পথ। বাহ, সুন্দর বলেছেন। সৌভিক সরকার ফ্রম কসবা হালতু, খুব সুন্দর লিখেছেন, ধন্যবাদ। আর কে লিখছেন? সুপ্রভাত চিরন্তনী, জগৎপুর খানাকুল হুগলি থেকে কালীকৃষ্ণ মান্না। পৃথিবীর যেমন 3 ভাগ জল 1 ভাগ স্থল, বাঙালির তেমন 3 ভাগ রবীন্দ্রময়, বাকি ভাগ অন্যান্য দেশ সময়। ভালো বলেছেন। আজ তার শুভ জন্মদিন। আমি এক ক্ষুদ্র ব্যক্তি, কি আর বলতে পারি, তবু মনে পড়ছে তার কৌতুকপ্রিয়তার অসীম ব্যাপ্তি। শেষ বয়সে রবীন্দ্রনাথের সেবার জন্য 2 জন নিয়োগ হয়েছিলেন, একজন অভিজ্ঞ ইংরেজ নার্স মহিলা এবং পরে বিহারী। নাম লোকচরিতে এসে, হ্যাঁ, কাজে যদিও প্রচুর দক্ষ কিন্তু গম্ভীর, মোটেও হাসি ঠাট্টা করতেন না। রবীন্দ্রনাথ বৌমাকে বলতে এদের তিনি সরালেন, বললেন তিনি বৃদ্ধ হলেও আমার নীলমণি বা লীনমণি করে রসিকতা ও যোগ দেয় হাসি ঠাট্টায়। তার আসল নাম বনমালী। এইভাবে তিনি রসিক সুরে বিভিন্ন প্রিয় বিখ্যাত জনকে ডেকেছেন, টাক আছে বলে বল্ডুইন, কাকেও পোটাটো সুধরিয়া, গড়গড়িয়া প্রভৃতি নাম দিয়েছেন। জীবনে শেষ পর্যন্ত রসিকতা হারাননি তার প্রিয় রানী মহলান বিশু, লিখেছেন। আর যাব না বিস্তৃত কথায়, এমনই শ্রোতাও, এমনিতে শ্রোতাও ইন্দ্রাণী বিরক্ত? না না, একটুও না। আর চিরন্তনীতে

অনেক গান, অনেক কথা, রবীন্দ্র কথা হব অনেক সমৃদ্ধ। পাঁচটা একে লিখেছেন, আচ্ছা বেশ বেশ, নিশ্চয়ই ভালো লেগেছে। যদিও অনেক কথা বলার থাকে, অনেক গল্প বলার থাকে, কী আর বলা যায়, শেষ হয় না। সুপ্রভা দিদি ভাই, আমার জীবনের সবখানিতে রয়েছে তুমি, রবি কবি, আমার সুখ দুঃখ সুখে অথবা আনন্দ খুশিতে আমি কেমন করে চলব, এই মানব জীবনে পথ চলা আমি কেমন করে করব প্রকাশ, অপ্রকাশিত ব্যক্ত যত। পেলাম তোমার দেখা, তোমার স্পর্শ, তোমার সৃষ্টি ফসলে অনুভব আর অনুভূতিতে খুঁজে পেয়েছি আমার প্রকাশ। ছেলেবেলায় আমার মাকে প্রশ্ন করেছিলাম, মা ওই ছবিটি কার, এত বড় বড় দাড়ি কেন? আমার নিরক্ষরা মা উত্তর দেন, উনি ঠাকুর, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। উনি কি করেন? আমার মা উত্তর দেন, তুই আরো একটু বড় হ, তুই নিজেই বুঝতে পারবি উনিকে। জান চিরন্তনী, এখন বুঝতে পারছি উনিকে এবং ওনার গুরুত্ব আমার জীবনে কতটা। বটবৃক্ষের মতো ছায়া হয়ে দাঁড়িয়ে আমার তথা আমাদের সকলের মাথার উপর, ওনাকে ছাড়া আমি এক মুহূর্ত চলতে ভাবতে পারি না। অনেকটা লিখেছেন, ছোট্ট করে বলছি কেমন, অনেকে পাঠিয়েছেন তো পড়ে উঠতে পারবো না। খুব সুন্দর আপনি বলেছেন, লিখেছেন অর্জুন সিং তামিলনাড়ু থেকে লিখেছেন, অনেক ধন্যবাদ আপনাকে এবং আজকের এই বিশেষ দিনে আপনাকে জানাই সুপ্রভাত। শুভ সকাল দিদি ভাই, তোমাদের মেসেজ লিখে কি কবিকে জানাই প্রণাম। গান গল্প শোনার জন্য অপেক্ষা করে আছি শর্মিষ্ঠা মুখার্জি সাঁকরাইল হাওড়া থেকে। আজকে অনেক গল্পের সামান্য একটু, মানে এক ফোঁটা গল্প বলতে পেরেছি, পাঁচটা তিনে লিখেছে, অনেক ধন্যবাদ শর্মিষ্ঠা। এরপর কি লিখছেন, মাধবী শীল রহিমপুর হুগলি থেকে, সুপ্রভাত ইন্দ্রাণী দিদি ভাই, ও রবি ঠাকুরের জন্মদিনে চিরন্তনী শুরু হলো, ছোট্ট রবীন্দ্রনাথের গল্প সাথে গান, মন ছুঁয়ে যাওয়ার গল্প অপেক্ষায় রইলাম, গল্পের অপেক্ষায়, এই গল্প তো শেষ হয় না, টু বি কন্টিনিউড বলে চলে যাওয়া যায় এবং সারা বছর ধরে চিরন্তনী আমরা শুধুমাত্র রবীন্দ্রনাথের গল্প, রবীন্দ্রনাথের কবিতা আর তার গান নিয়েই ভরিয়ে রাখতে পারি। প্রিয় ইন্দ্রাণী দিদি, সকলকে সকালের শুভেচ্ছা, আপনার চিরন্তন অনুষ্ঠানে আপনার পরিচালনার অপেক্ষায় থাকি। আজকে রবি ঠাকুরের ছেলেবেলার গল্প আপনার কণ্ঠে শুনছি, খুব ভালো লাগছে। প্রবাল শর্মা অধিকারী বিলাসপুর ছত্তিশগড় থেকে লিখেছেন, অনেক ধন্যবাদ। আর সত্যি জানেন তো, আসলে আমি একটু উস্কে দিলাম যাতে আবার আপনি, মানে আপনারা জীবন স্মৃতি নিয়ে বসে পড়েন, কি গল্পগুচ্ছ নিয়ে বসে পড়েন, কি মানে কি বলবো আর, তিনি এত এত দিয়ে গিয়েছেন, প্রত্যেকটা খণ্ড নিয়ে যদি বসে পড়া যায় রবীন্দ্র রচনাবলীর, মনে হবে আর কোনো কাজ করার সময় নেই, এতেই তো সব সময় চলে যাচ্ছে। সুপ্রভাত প্রিয় ইন্দ্রাণী দিদি ভাই, তাপতিদি হিন্দমোটর থেকে বলছেন, আজ একটি পবিত্র দিন, একদম ঠিক বলেছেন, আজ আমাদের সবার প্রিয় কবিগুরু শুভ জন্মদিন। আর চিরন্তনীতে শুনবো ছেলেবেলা রবি ঠাকুরের কথা, তাঁরই গান, গঙ্গা জলে গঙ্গা পূজা, সবাই মিলে শুনতে থাকু, শুনতে থাকি, ভরা থাক স্মৃতি সুধায় হৃদয়ের পাত্রখানি। সত্যিই তো হৃদয়ের পাত্র ভরপুর ভরপুর হয়ে থাকছে রবীন্দ্রনাথে। নিবেদিতা সেন শ্যামলাফুলি থেকে লিখছেন যে, গুড মর্নিং ইন্দ্রাণীদি, আজ শনিবারের চিরন্তনীতে শুনছি গান ও নতুন গল্প। চিরন্তনীতে গল্প আমাদের শিক্ষা অনুপ্রেরণা যোগায়, মস্তিষ্কের কার্য বাড়ায়, মানসিক চাপ কমায়, তাই অনুষ্ঠান খুব ভালো লাগে। আজ যদিও আজকে স্টুডিও এন্ডে একটু চাপ আছে, কিছু কিছু যাই হোক, মানে তাই অতিক্রম করেই আমরা চলেছি পরপর সব অনুষ্ঠান নিয়ে। আজ কবিগুরু জন্মদিনে প্রণাম জানাই, তার গান গল্প কবিতা যতই পড়ি ততই আশ্চর্য হই, কতকে দিয়ে গিয়েছেন, জীবন স্মৃতির গল্প যেন জীবন্ত, একদম জীবন স্মৃতি পড়তে পড়তে প্রত্যেকটা ছোট্ট, মানে বড় মানুষ তার ছোট্টবেলাকে ফিরে পাবে রবীন্দ্রনাথের সঙ্গে, আর তাই তো আজকের দিন আমরা এইভাবে পালন করি। চিরন্তনী ঐতেন্দ্রাণী দিয়ে ছোট ছোট করে পড়বো কেমন, রাধে রাধে উৎপল মাইতি বেহালা থেকে, বেশ কিছুদিন বাদে লিখলেন আপনি, আজ বিশেষ একদিন, অন্য কোনো দিনের মতো নয়, আজকের দিনটার জন্য কত অপেক্ষা, আজ বাঙালিদের কাছে এক বিশেষ আবেগের দিন, আবেগের আরেক নাম আজকে পঁচিশে বৈশাখ, এসো হে বৈশাখ এসো এসো, আজ কবিগুরুর দিন, বৈশাখ মানেই রবিগুরু, রবি ঠাকুরের মাস, আজ ছোট্ট রবি ঠাকুরকে নিয়ে আমাদের মাঝে হাজির অত্যন্ত প্রিয় আর জি ইন্দ্রাণীদি, চিরন্তন কথায় সাজানো চিরন্তনীতে, ধন্যবাদ, অনেক ধন্যবাদ। এরপর কি লিখছেন, নিরঞ্জন সাহু বিশপুর হাসনাবাদ উত্তর চব্বিশ পরগনা থেকে, সুপ্রভা চিরন্তনী স্নেহের বোন ইন্দ্রাণী, আজকে দিনটার জন্য আমরা সবাই পথ চেয়ে বসে থাকি, তাছাড়া আজ আরও একটা বিশেষণ, বাংলার বুকে পঞ্চাশ বছর পরে এক নতুন রবির উদয় হতে চলেছে। বেশ, আপনি
আজকের এই দিনটা, আজকে এই 25শে বৈশাখ দিনটার জন্য সত্যিই আমরা অপেক্ষা করে থাকি। এবার লিখছেন বিদ্যুৎ রায় নিউটাউন পাড়া জলপাইগুড়ি থেকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শুভ জন্মদিন।

শত কোটি প্রণাম জানাই। এখনও আসছে, খুব মুশকিল এখন এলে, আর আমি কখন পড়বো? যাই হোক, দেখা যাক আর কজনের লেখা পড়তে পারি, না পড়তে পারলে যেন দুঃখ পাবেন না প্লিজ। প্রাতঃস্মরণীয় চিরন্তনী কবিগুরু স্মরণে মননে চিরন্তনে তাকে সশ্রদ্ধ প্রণাম জানাই। নিরাকার ব্রহ্মের উপাসক ছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। জন্ম 25শে বৈশাখ 1268 বঙ্গাব্দের কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে। পিতামাতা ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর, সারদা দেবী। অনেকটা লিখেছেন, অনেক গল্প লিখেছেন, কিন্তু সত্যি সত্যি এত কিছু তো বলা যাবে না। উচিলদহ কাছারিপাড়া থেকে নিখিল রাউত এবং শ্রীমতী মায়া রাউত, অনেক ধন্যবাদ আপনাদের লেখার জন্য। আর এখন লিখছেন অজিত কুমার আদক, উত্তরবাউলি আদকপাড়া দক্ষিণ চব্বিশ পরগনা থেকে। শুভ সকাল শ্রবণ বন্ধু ইন্দ্রাণী দিদি, আজকের গল্প খুব ভালো ছিল, পরিবেশনের গুণে আরও ভালো হয়ে গেল। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে প্রণাম জানাই। একদম আমরা সবাই তো প্রণাম জানাচ্ছি। আর জানেন, আপনাদের লেখা মানে নিখিল রাউত এবং মায়া রাউতের লেখা পড়তে পড়তে মনে হচ্ছিল জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে যখন মাস্টার্স করতে গিয়েছি, বারবার মনে হতো প্রত্যেকটা ঘর এই মানুষটি থাকতেন, এখান দিয়ে হাঁটতেন, এখানে বসে লিখতেন, ওখানে বসে উনি সেই বটগাছ পুকুর সব দেখতেন, কেমন অদ্ভুত লাগতো। আর সেখানে আমরা এখন পড়তে এসেছি, সেই ঘরগুলো দেখছি, পাটি দিয়ে আটকানো, অসাধারণ। যাই হোক, না কথা আর বেশি একদম বলা যাবে না। 5:51 সুপ্রভাত দিদি ভাই, মিনতি চট্টোপাধ্যায় রানীগঞ্জ থেকে লিখেছেন, সারাদিন গঙ্গা জল দিয়ে গঙ্গা পুজো। সারাদিন কেন, সারা বছর আমরা এই গঙ্গা জলে গঙ্গা পুজো করে থাকি। ধীরেন পান লিখেছেন, মেদিনীপুর শহর থেকে জলের ঢেউয়ে গাছের ছায়া যে ছবি আমি দেখি, সে তো আমার রবীন্দ্রনাথ, প্রণাম জানাই। বাহ, খুব সুন্দর, খুব সুন্দর, ডিটেলস পড়তে পারলাম না, কেমন, কিছু মনে করবেন না যেন। কমলেন্দু দাস বাঘাযতীন পার্ক শিলিগুড়ি থেকে লিখছেন, সুপ্রভাত ইন্দ্রাণী দিদি ভাই, বাহ কি সুন্দর উপস্থাপনা, কবিগুরুর জন্মদিনে খুব ভালো লাগলো, জীবনের সঙ্গে রবীন্দ্রনাথের সৃষ্টি জড়িয়ে আছে। একদম ঠিক কথা বলেছেন। আর এবার লিখছেন, এখনও টাইপিং, আজকে আর পড়া যাবে না, আগামীকাল সকালে চিরন্তনীতে আপনাদের কাছে আসবেন উজ্জ্বল ভট্টাচার্য, তখন আবার লিখবেন, উনি পড়বেন। আজ যে 25শে বৈশাখে 1433 ছোট্ট রবির গল্প শুনলাম, বেশ ভালো, কিন্তু আমার জৈবনকাল কি, আচ্ছা জৈবনকাল বলেছেন, মানেই তো প্রফুল্ল কুমার সিংহ, ভারতী সিংহ, নারায়ণজ্যোত রাঙাপানি, ফাঁসি দেওয়া, শিলিগুড়ি, দার্জিলিং থেকে লিখেছেন। বেশ, অনেকটা বড় লিখেছেন তো, আমি পুরোটা পড়তে পারলাম না। হ্যাঁ, শুভ সকাল বন্ধু, কবিগুরু জন্মদিনে নতুন করে কিছু বলার অবকাশ থাকে না, তিনি আমাদের মরণে শয়নে সবসময় আছেন। সৌমিত্র মুখার্জি উত্তর চব্বিশ পরগনা থেকে লিখেছেন, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আর লিখছেন সাধন ঘোষ মধ্যমগ্রাম থেকে, সুপ্রভাত ইন্দ্রাণী দিদি ভাই, 25শে বৈশাখে স্নিগ্ধ প্রভাতে কবির রবি কবি চয়ন উপস্থাপন খুবই হৃদয়স্পর্শী। ইন্দ্রাণী দিদি ভাই স্বভাবসিদ্ধ মিষ্টি হাসি মাখানো ভঙ্গিতে যেভাবে রবি পূজা নিবেদিত হলো তাকে কুর্নিশ জানাই। ও কি সুন্দর করে বললেন, সত্যি পুজো করছিলাম, সত্যি সত্যি। বিষ্ণু কমলাকুঞ্জ চণ্ডীপুর মরচণ্ডীপুর থেকে বিমল কুমার প্রধান লিখেছেন, যাকে নিয়ে বিস্ময়ের শেষ নেই, আজ 25শে বৈশাখ রবি ঠাকুরের জন্মদিন। একদম সত্যি সত্যি সবাই বিস্মিত হয়ে থাকি। ডিপি চ্যাটার্জি বাঁকুড়া থেকে লিখেছেন, শনির ভোরে রবির শুভেচ্ছা সবাইকে। আহ কি সুন্দর লিখলেন, বা একদম, শনির সারাদিন ধরে এই জন্মদিন উদযাপন, তারপর আসবে রবি, রবিকে নিয়ে। শুভ সকাল ইন্দ্রানিধি, পরিতোষ বন্দ্যোপাধ্যায় সাগরদিঘি মুর্শিদাবাদ থেকে লিখেছেন, 165তম জন্মদিবস শুভ আজকের দিনে তাকে আমরা শ্রদ্ধাঞ্জলি সহ প্রণাম জানাই, ধন্যবাদ। 5টা থেকে রেডিও শুনছি, তোমার কথা শুনতে শুনতে কোথায় হারিয়ে গিয়েছিলাম, অময় কুমার দাস বনগা থেকে, আপনাকে আজ আমি প্রথমবার পেলাম, প্রতিদিন আপনাকে সঙ্গে চাই, শুক্র শনি রবি চিরন্তনীর ভোরে, কেমন। এবার লিখছেন উৎপল আদক বেথুয়া বাটিধাম থেকে, তোমার কণ্ঠে মন তো মোর কারে, তাই অঞ্জলি লই চিরন্তনীর দ্বারে, বিশ্বকবির 166। হ্যাঁ, এটা আপনি বলতেই পারেন, আমরা 165তম বলি, আবার 166তে পা দিচ্ছেন তাও আমরা বলি, প্রণাম জানাতে এলাম বেতারেতে, ধন্যবাদ। এবার লিখছেন, কে লিখেছেন, এ কি নামটা লিখেননি, গড়িয়া থেকে, আমি সৌর্য গড়িয়া থেকে, আচ্ছা ক্লাস 8 পড়ি, ও বাবা, তাহলে তো তুমি নিশ্চয়ই রবীন্দ্রনাথ পড়ছো, জীবন স্মৃতি অবশ্যই পড়ো, কেমন। আর শিশু শিশু ভোলানাথ এত কিছু তোমাদের জন্য দিয়ে গিয়েছেন, তোমার মতো যখন ছোট্ট ছিলাম তখনও আমরা প্রচুর পড়তাম, প্রায়

আচ্ছা, 5টা বেজে গেল, আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। আমার বাড়িতে অনেকে মাল্যদানের মধ্যে দিয়ে আচ্ছা সমন্বিত করে তুলি। বেশ বেশ বেশ, আজ কিন্তু একদম আর সময় নেই, অনেকে লিখেছেন কিন্তু আর বলা যাবে না। আর শিবশঙ্কর সাঁত লিখেছিলেন, তারপরে লিখেছিলেন মোহাম্মদ আকবর মোল্লা মহারাষ্ট্র থেকে, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। কেমন আর লিখেছেন অরিজিৎ দাস অধিকারী, বিশাল সুন্দর করে লিখেছেন, কিন্তু আজকে সত্যিই পড়ার মতো একদম সময় নেই, কেননা অনেকগুলো নিয়মকানুনের মধ্যে থেকেই তো আমাদের সবকটা অনুষ্ঠান করতে হয়, আপনারা জানেন সে কথা, নিশ্চয়ই দুঃখ পাবেন না। আর লিখেছেন সাগিনা মাহাতো, সিন্দ্রি রোজ চাষ পুরুলিয়া থেকে, আপনাকেও ধন্যবাদ জানালাম। আর চন্দনা মুখোপাধ্যায় কৃষ্ণনগর নদিয়া থেকে লিখেছেন, আপনাকেও জানাই ধন্যবাদ। মোটামুটি মনে হচ্ছে পুরো না পড়তে পারলেও যারা যারা লিখেছেন সবার কথা বলে উঠতে পেরেছি। আজ কিন্তু এই পর্যন্তই, একটু পরে সমক আসবে ভোরাই এবং নমস্কার কলকাতা নিয়ে, আর আপনাদের সঙ্গে আগামীকাল থাকবেন চিরন্তনীতে উজ্জ্বল ভট্টাচার্য।

গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে। ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে।

0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে।
1: ছটা বেজে 6 মিনিট হয়ে 26 সেকেন্ড, এই মুহূর্তে স্টুডিওর ঘড়ি বলছে আর আমি সুমুক আছি। আজ 9ই মে, শনিবার, ভোরাই নিয়ে। আর এই মাস জুড়ে, মে মাস জুড়ে আমরা শনিবার আর রবিবারের ভোরাইয়ের বিষয় রেখেছি তোমার অনুভবে বসন্ত। স্টুডিওর ঘড়ি বলছে 6টা বেজে 6 মিনিট হয়ে 43 সেকেন্ড। আর আজ বিশেষ দিন, আজ আলাদা করে বলার অপেক্ষা রাখে না, রবি ঠাকুরের জন্মদিন, রবীন্দ্র জয়ন্তী আজ। তাই এই বিশেষ দিনে তোমার অনুভবে বসন্ত রবি ঠাকুরের গানে গানে শুরু করলাম আমি সুমক। আর আজ যার বার্তা দিয়ে শুরু করব, তিনি ধীরেন পাল, মিরবাজার পশ্চিম মেদিনীপুর থেকে পাঠিয়েছেন বার্তা, বিষয় তোমার অনুভবে বসন্ত। তোমাদের কংক্রিটের চাদরে মোড়া শহরে হয়তো বসন্ত সেই রকমভাবে দেখা যায় না, কিন্তু আমার এই ছোট্ট শহরে সেটা সবুজ বনানী দিয়ে মোড়া। একদিকে কাঁসাই নদী, আর তার দুই পাড়ে অসংখ্য শিমুল, কৃষ্ণচূড়া ও রাধাচূড়া সাজিয়ে রেখেছে নবরূপে। যখন কোনো এক বিকেলে কাঁসাই নদীর পাড়ে গিয়ে বসি দুজনে, তখন দক্ষিণা বাতাস মনে করিয়ে দেয় তিনজন থেকে দুজন হওয়া সেই বিষণ্ণতার স্মৃতিকথা আমার অনুভবে বসন্ত। পশ্চিম প্রান্তে একটু এগিয়ে গেলেই দেখতে পাবে বন্ধুর উপত্যকায় গোবগড়ের মাঠ, হাজার রকমের গাছে আজও বসন্ত বিরাজমান, কোকিলের ডাকে মন ভরিয়ে তুলবে। উত্তর দিকে আছে গভীর শালপিয়ালের জঙ্গল, নবপত্রে সাজানো আছে তাদের শাখা প্রশাখা, শুনতে পাবে কত মৌমাছির দল গুনগুনিয়ে কত গুঞ্জন করে যাচ্ছে। আর পূর্ব প্রান্তে আছে চোখ জুড়োনো দিগন্ত বিস্তৃত সবুজ মাঠ, যার আলে আলে আছে অসংখ্য নাম না জানা কত ছায়া তরু। এই মাঠের কাছে তুমি যদি যাও দেখতে পাবে এই তো বসন্ত। এই বৈশাখেও তুমি যদি আসো দেখতে পাবে প্রকৃতির ক্যানভাসে ফুটে ওঠা বসন্তের রং বাহারি অবয়ব। পাঠিয়েছেন এই বার্তা ধীরেন পাল, মিরবাজার পশ্চিম মেদিনীপুর থেকে। 9ই মে, শনিবারের ভোরাই, আর এই মাস জুড়ে তোমার অনুভবে বসন্ত, এই বিষয় নিয়ে তোমাদের বার্তা পূর্ব আমি সুমক 7টা পর্যন্ত।

6:11 হয়ে 32 সেকেন্ড। আর এবার যার বার্তা পড়ব, তিনি অখিল বন্ধু মহাপাত্র, মনোহরপুর, ঠাকুরচক, বেলদা, পশ্চিম মেদিনীপুর থেকে পাঠিয়েছেন পরের বার্তা। ইংরেজি ক্যালেন্ডারের মে মাস মানেই বাংলায় ভরা বৈশাখ একেবারে। বৈশাখের রুক্ষ খরতাপ দগ্ধ দিনগুলো যখন প্রকৃতিকে ক্লান্ত করে তোলে, তখন বাংলা দিনলিপির পাতায় 25শে বৈশাখ এক আশ্চর্য জাদুর মতো আবির্ভূত হয়। গ্রীষ্মের এই তীব্র দাবদাহের মাঝেই যেন এক অলক্ষ বসন্তের সমীরণ বয়ে যায় বাঙালির মননে। ভোরাই তুমি নিশ্চয়ই একমত হবে যে বসন্ত কেবল প্রকৃতির একটি নির্দিষ্ট ঋতু নয়, এটি আসলে অন্তরের পরম স্নিগ্ধ অনুভূতি। রবীন্দ্রনাথ ঠাকুর শুধু একজন কবি তো নন, তিনি আমাদের সমস্ত ঋতুর ও অনুভূতির চিরন্তন সঙ্গী। বাইরের প্রকৃতি যখন প্রখর রৌদ্রে পুড়ছে, তখন তাঁর গান এবং কবিতা আমাদের মনের ভেতরের শুষ্কতা দূর করে এক প্রাণবন্ত অনুভূতির জন্ম দেয়। তাঁর সৃষ্টির পরশেই গ্রীষ্মের রুক্ষতা হার মানে অন্তরের ফাগুনের কাছে। বিশ্বকবি নিজেই তো বলে গেছেন, আজি বসন্ত জাগ্রত দ্বারে, তব অবগুণ্ঠিত কুণ্ঠিত জীবনে করুণা বিড়ম্বিত তারে। বৈশাখের এই রৌদ্র দগ্ধ দিনেও কবির জন্মদিন আমাদের অন্তরের সেই রুদ্ধ দ্বার খুলে দেয়, যেখানে সবুজের সমারোহ আর নবজীবনের উৎসব। গ্রীষ্মের প্রখর উত্তাপে প্রাণষ্ঠাগত হলেও 25শে বৈশাখের পুণ্যলগ্নে রবীন্দ্র সুরের মূর্ছনায় আমাদের অন্তরে যে বসন্তের আবহ রচিত হয়, তা আসলে রবীন্দ্র চেতনারই অমরত্বের শ্রেষ্ঠ প্রমাণ। রুক্ষতার বুকেই যে এমন স্নিগ্ধ বসন্ত লুকিয়ে থাকতে পারে, কবিগুরুর সৃষ্টিতেই তার এক অপূর্ব প্রকাশ। রিক্ততার বক্ষ ভেদি আপনারে কর উন্মোচন, ব্যক্ত হোক জীবনের জয়, ব্যক্ত হোক তোমা মাঝে অসীমের চিরবিস্ময়। অখিল বন্ধু মহাপাত্র, মনোহরপুর, ঠাকুরচক, বেলদা, পশ্চিম মেদিনীপুর থেকে পাঠিয়েছেন এই বার্তা।

গৌতমপতি পাঠিয়েছেন পরের বার্তা, কুলভেড়িয়া তমলুক পূর্ব মেদিনীপুর থেকে। পাতা ঝরার শেষে আমার ছাদ বাগানের গাছগুলো যখন নতুন কিশলয় ও নানারকম ফুলে সেজে ওঠে, তখন বসন্ত আমার কানে কানে বলে আমি এসে গেছি। যখন বাগানের আম গাছগুলোর ডালে ডালে পুঞ্জিত মুকুলের সৌরভে সুরভিত হই, তখন আমার অনুভবে বসন্ত ধরা দেয়। বাগানে কাজ করতে করতে দেখি বসন্তের আগমনে চঞ্চল মৌমাছিরা গুনগুন করে গান ধরেছে, প্রজাপতিরা ফুলে ফুলে ঘাসে ঘাসে ছুটে বেড়াচ্ছে, ওদিকে রাঙা হাসি ছড়িয়ে দিয়ে ফুটে উঠেছে অশোক, পলাশ, শিমুল, কৃষ্ণচূড়া, রাধাচূড়া সবাই। নীল আকাশের দিকে তাকিয়ে দেখি নানান রঙের ভেলা। বসন্ত আমাদের দুঃখ কষ্ট ভরা দৈনন্দিন জীবনে আনে আনন্দ, হাসি, গান, আর আমরা প্রেমের জোয়ারে ভাসিয়ে নিয়ে যাই কাছের মানুষ, মনের মানুষকে। কবিরা তার নাম দিয়েছেন ঋতুরাজ। রাজাধিরাজের সম্পদের সীমা পরিসীমা তো নেই, সাহিত্যিকের লেখনী তাকে নিয়ে লেখে কবিতা, গান, গল্প, উপন্যাস। বসন্ত পঞ্চমীর পূর্ণ লগ্নে বিদ্যার আরাধ্যা দেবী সরস্বতীর পায়ে ছোটবেলার অভ্যেস মতো আজও বিদ্যার্থীদের সাথে অঞ্জলি দিই, আর হোলির দিনগুলোতে বন্ধু আত্মীয় স্বজনের সাথে মেতে উঠি আবির খেলায়। নাতনির পিচকিরি থেকে আমার পানে ধেয়ে আসে জলে গোলা ভালোবাসার রং। বসন্তের পরশে মন ভরে যায় অনাবিল আনন্দে, হৃদয়ে দিয়ে অনুভব করি বসন্তের রূপ, ঐশ্বর্য, সবকিছু। গৌতমপতির বার্তা কুলবেড়িয়া তমলুক পূর্ব মেদিনীপুর থেকে পাঠিয়েছে।

আশিস চক্রবর্তী পাঠিয়েছেন বার্তা ছোট শ্রীকৃষ্ণপুর দাঁতন পশ্চিম মেদিনীপুর থেকে। বসন্ত আসে চুপি চুপি, হঠাৎ করে, টের কিছুতেই পাবে না। ওই যে দেখছো না ন্যাড়া গাছটা, একটিও পাতা নেই, রূপ রং রস কিছুই নেই, যেন বৈরাগী সন্ন্যাসী। আসলে কি যেন ভোরাই, বসন্ত যেন ঘুমন্ত রং। হরমোন নামক এক জৈব রাসায়নিক তরলে এদের ঘুম ভাঙে। বসন্তের মাতাল সুমিরণে এমন এক গন্ধ বয়ে, তাতে পুরুষ প্রকৃতি সবাই কামনায় মত্ত হয়। দরজা জানলা বন্ধ করে দেবে? পারবে না বন্ধু, ফাঁক ফোকর দিয়ে ঢুকে যাবে বসন্ত, তোমাকে ক্ষতবিক্ষত করবেই। এতে লজ্জা নেই তো, কোনো পাপ নেই, কালিমাও নেই, প্রকৃতির আজানকে কে অস্বীকার করবে? ওই দেখো না প্রকৃতি কেমন সেজেছে রংবাহারে, অশোক পলাশ শিমুলের কেমন যেন আগুন রং। ওই রং বিলাসে তোমার আঁখি যুগল বেশ উপভোগ করবে। প্রকৃতিকে দেখে তুমিও সাজবে। বসন্ত মানে ভালোবাসা, বসন্ত মানে প্রাণ আর প্রত্যয়, বসন্ত মানে সৃষ্টি সুখ। এই বসন্ত কাঙ্ক্ষিত, এই বসন্ত ঐশ্বরিক। বসন্তের তো কোনো বয়স নেই, ঝড়া পাতাতেও বসন্ত আসে। গোধূলি রঙে বসন্ত রং আরো প্রদীপ্ত হয়, বসন্তের হাট বসে আর ভাঙে। তোমার চেতনায় বসন্ত সত্য, সুন্দর ও আনন্দ। আশিস চক্রবর্তীর বার্তা ছোট শ্রীকৃষ্ণপুর দাঁতন পশ্চিম মেদিনীপুর থেকে।

পুলক কুমার ত্রিপাঠি পাঠিয়েছেন পরের বার্তা, বালিচক পশ্চিম মেদিনীপুর থেকে। আমার অনুভবে বসন্ত আসে নিঃশব্দ এক অতিথি হয়ে, ঠিক ভোরের প্রথম রোদ যেমন আলতো করে ছুঁয়ে যায় ঘাসের ডগা, ঠিক তেমনি শীতের ক্লান্তি পেরিয়ে যখন প্রকৃতি নতুন করে শ্বাস নেয়, তখন আমার মনেও জেগে ওঠে অজানা এক আনন্দের সুর। কুচি পাতার সবুজে, পলাশের আগুন রঙা ছোঁয়ায় আর কোকিলের ডাকে আমি খুঁজে পাই জীবনের নবজাগরণের বার্তা। বসন্ত আমার কাছে শুধু ঋতু নয়, এটি এক অন্তরলীন অনুভূতি যেখানে দুঃখের মেঘ সরিয়ে সুখের রোদ উঁকি দেয়। পুরনো স্মৃতির ধুলো ঝেড়ে নতুন স্বপ্নেরা ডানা মেলে উঠতে চায়। এই সময় হৃদয়ে যেন নিজেই এক বাগান হয়ে ওঠে, যেখানে ভালোবাসা ফুলের মতো ফুটে থাকে নীরবে। আমার অনুভবে বসন্ত মানে নিজেকে নতুন করে খুঁজে পাওয়া, হারিয়ে যাওয়া ইচ্ছেগুলো আবার ফিরে আসে, আর জীবনের প্রতিটি ছোট ছোট মুহূর্ত হয়ে ওঠে মূল্যবান। বাতাসে ভেসে বেড়ানো অদৃশ্য মাধুর্য আমাকে শেখায় জীবন কখনো স্থির নয়, পরিবর্তনেই তার সৌন্দর্য। তাই বসন্ত এলেই আমি শুধু প্রকৃতির দিকে তাকাই না, নিজের অন্তরের দিকেও ফিরে তাকাই। কারণ আমার কাছে বসন্ত মানেই এক অনন্ত পুনর্জন্মের গল্প, যেখানে প্রতিটি শেষের মাঝেই লুকিয়ে থাকে এক নতুন শুরুর সম্ভাবনা। পুলক কুমার ত্রিপাঠি পাঠিয়েছেন এই বার্তা বালিচক পশ্চিম মেদিনীপুর থেকে। স্টুডিওর ঘড়ি বলছে 6:29 হয়ে 20 সেকেন্ড, না এই 29 মিনিট হলো, 20 সেকেন্ড এখনো হয়নি, হবে 6:29, অর্ধেক সময় প্রায় পেরিয়ে এলাম আজকের শনিবারের ভোড়াইতে। আর শনিবারের ভোড়াইতে 7টা পর্যন্ত আছি আমি সমক FM রেইনবোতে 107 মেগাহার্টজে। আর এই মাস জুড়ে, মানে মে মাস জুড়ে, আমরা শনিবার আর রবিবারের ভোড়াইয়ের বিষয় রেখেছি তোমার অনুভবে বসন্ত।

0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: 6:33 হয়ে 15 সেকেন্ড। আমি সুমক আছি 7টা পর্যন্ত আজকের শনিবারের ভোরাইতে FM রেইনবোতে। আর এই মুহূর্তে দুটো বার্তা একসাথে পড়ে দেব। প্রথম বার্তা পাঠিয়েছেন মলয় কুমার বিশ্বাস, 27 আজাদ হিন্দি সড়ক ঘূর্ণি কৃষ্ণনগর নদিয়া থেকে। প্রভাতী আলোর স্পর্শে সুন্দর হোক সারাদিন, তোমার বিষয়ে ভাবনা নিয়ে লিখতে বসে আমার হৃদয়ে দোলানোর অনুভব উদয় হল, যা তোমার দরবারে উল্লেখ করছি। ঋতুরাজ বসন্ত সবে মাত্র বিদায় নিয়েছে, এর রেশ তো থেকে গিয়েছে, তবুও তাকে নিয়ে আমার অনুভবের কথা উল্লেখ করার আবেদন। বসন্ত এলে হৃদয়ে দোলে প্রকৃতির অদৃশ্য দোলনায়, এ যেন আত্মার গোপন আরোহণ। শীতের স্তব্ধতা ভেঙে যখন বাতাসে কিশলয়ের গন্ধ মেশে, তখন চারিদিকে এক অনির্বচনীয় আলো ছড়িয়ে পড়ে, হৃদয়ে নিয়ে আসে খুশির ফুলগুধারা। পৃথিবী যেন অনন্ত প্রার্থনায় নিমগ্ন হয়। ঋতুরাজ বসন্তের দোলায় মনের মধ্যে মলিনতা দুঃখ কষ্ট সব মুছে যায়, কানে কানে অচেনা বার্তা ফিসফিসিয়ে যায়। মনে হয় অতীতের সব ক্ষত আসলে নতুন পত্রপল্লবের জন্য প্রস্তুতি পর্ব, আর এক সূচনার নীরব প্রতিশ্রুতি। আবার বসন্ত এলে হৃদয়ে দোলে প্রেমের প্রত্যাশায়, ভালোবাসার অদেখা সম্ভাবনায় অচেনা আলোক ছটায়, আর এক অনন্ত নবযাত্রার সুধাময় আহ্বান। মলয় কুমার বিশ্বাস পাঠিয়েছেন এই বার্তা 27 আজাদ হিন্দ সড়ক ঘূর্ণি কৃষ্ণনগর নদিয়া থেকে। আর পরের বার্তা পাঠিয়েছেন নজির হোসেন বিশ্বাস, চুয়া হরিহরপাড়া মুর্শিদাবাদ থেকে। বসন্ত আসে প্রকৃতিতে, তখন গাছে গাছে ফুল ফোটে, কোকিল ডাকে, আমরা তখন মোহিত হয়ে বলি বসন্ত এসে গেছে। আর আমার অনুভবেও বসন্ত আসেই। এই বসন্তকে কবির ভাষায় বলে ফুল ফুটুক না ফুটুক, আজ বসন্ত। এই বসন্ত তো ঋতু বৈচিত্র্যে তোয়াক্কা করে না, কার মনে কখন বসন্ত এসে দেউলিয়া করে দেয় তাকে কেউ এক মুহূর্ত আগেও টের পায়। যখন বসন্ত এসে ঘরদোর ভাসিয়ে দেয়, তখন বোঝে বসন্ত এসেছে। তখন অকারণ পুলক জাগে মনে, প্রেমের গান রচিত হয় ঘরে বাইরে, সৃষ্টির আগুন দাউ দাউ জ্বলে ওঠে, তখন গাইতে ইচ্ছে করে আজি দক্ষিণ দুয়ার খোলা, এসো হে এসো হে এসো হে আমার বসন্ত এসো, দেব হৃদয়ে দোলায় দোলা, এসো হে এসো হে এসো হে আমার বসন্ত এসো। আর বসন্তেই মনে পড়ে যায় যৌবন দিনের প্রেমিকার মুখ, দুঃখ তখন কবিতা হয়ে যায়, মন গেয়ে ওঠে আমার সকল রসের ধারা, তোমাতে আজ হোক না হারা। নজির হোসেন বিশ্বাস, চুয়া হরিহরপাড়া মুর্শিদাবাদ।

0: প্রেমের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: সৌভিক সরকারের বার্তা কসবা হালতো থেকে। বসন্তকে এখন আর আগের

মনে। গরমের স্পর্শ থাকলেও তার মাঝেই লুকিয়ে থাকে এক মিষ্টি শিরশিরে অনুভূতি, যেন পুরনো কোনো স্মৃতি আবার ফিরে আসছে। গাছের পাতায় পাতায় নরম আলো খেলা করে, দূরে কোথাও মৌমাছির গুঞ্জন শোনা যায়, আর সেই সব ছোট ছোট মুহূর্তগুলো মিলেই বসন্তকে জীবন্ত করে তোলে। হয়তো সময় বদলেছে, পরিবেশ বদলেছে, কিন্তু অনুভূতির জায়গাটা এখনো একই রয়ে গেছে।

স্বভাবেই রয়ে যায় একটুখানি নরম সুখ, একটুখানি অপ্রকাশিত ভালোবাসা আর এক মুঠো রঙিন স্মৃতি। সৌভিক সরকারের বার্তা, কসবা হালতু থেকে। আমি সুমক আছি। আজ শনিবার 9 মে, 107 FM রেইনবোর ভোড়াই অনুষ্ঠানে থাকবো 7টা পর্যন্ত তোমাদের সঙ্গী হয়ে।

জলপাইগুড়ির ক্রান্তিহাট থেকে শিশির দাস ছন্দে ছন্দে লিখে পাঠিয়েছেন ভোড়ায়ের তোমার অনুভবে বসন্ত। শীতের শেষে রিক্ত শাখায় জাগে নতুন প্রাণ, পলাশ বনে লাগে আগুন উঠে রঙের তুফান, রক্তে রাঙা ডালপালাতে আগুন রাঙা লাল, মৌমাছিরা গান শুনিয়ে কাটায় সারাকাল, পাখনা মেলে গুনগুনিয়ে মাতাল করা সুর, গন্ধে মোহে মাতিয়ে তোলে আকাশ বহু দূর, গঙ্গারই শীতল তীরে দক্ষিণা হাওয়া বয়, নদীর জলে ঢেউয়ের তালে সুরে ছন্দে গায়, কোকিল যখন কুহু ডাকে উদাস করে মন, স্মৃতিরা সব ঘিরে ধরে মনের কুঞ্জবন, ঝরা পাতার মর্মনে ওই বাজে নতুন সুর, মুছে দিয়ে যায় বিষাদ যত ক্লান্তি করে দূর, পলাশ রাঙা প্রকৃতি আর গঙ্গার ওই ঢেউ, রূপ দেখে কি মন না দিয়ে থাকতে পারে কেউ, রঙের খেলা হাওয়ার দোলা সবার হাসি মুখ, বসন্ত ঠিক কাব্য যেন অনন্ত এক সুখ। শিশির দাস পাঠিয়েছেন এই বার্তা ক্রান্তিহাট জলপাইগুড়ি থেকে।

আমি কিন্তু একটা জিনিস দেখেছি যে এর আগের বার্তা, মানে এই মুহূর্তে যে বার্তা পড়ব তার আগের বার্তা জলপাইগুড়ির ক্রান্তিহাট থেকে এসেছিল, আর এবারেও যে বার্তা পড়ব জলপাইগুড়ির ক্রান্তিহাট থেকেই এসেছে। আগের বার্তা পাঠিয়েছিলেন শিশির দাস, এই মুহূর্তে ডাক্তার সুবল দাস ক্রান্তিহাট জলপাইগুড়ি থেকে পাঠিয়েছেন বার্তা। বসন্ত মানেই প্রকৃতিতে রঙের উৎসব, প্রাণের মেলা। যদিও আধুনিক যান্ত্রিকতায় প্রকৃতির রূপ বদলাচ্ছে, তবুও আমার অনুভবে বসন্ত এখনও তাঁর চিরন্তন মহিমায় ভাস্বর। হৃদয়ে লাগায় দোলা বসন্তের আগমনে, বনভূমি রাঙিয়ে তোলে লাল পলাশ আর শিমুলের আগুন রঙা শিখায়। সেই পলাশের ডালে ডালে মৌমাছির গুঞ্জন, মধু সংগ্রহের ব্যস্ততা যেন প্রকৃতির নিজস্ব সুর, যা মনকে আনন্দে একেবারে ভরিয়ে তোলে। বসন্ত মানেই দক্ষিণা বাতাস, যা শীতের জড়তা ভেঙে মনে নতুন প্রাণের সঞ্চার করে। এই মৃদু বাতাসে গঙ্গার পাড় ধরে হেঁটে যাওয়ার অনুভূতি আলাদা। গঙ্গার বুকে বয়ে যাওয়া হালকা হাওয়ায় সারি সারি গাছের পাতায় মর্মর ধ্বনি আর দূর থেকে ভেসে আসা কোকিলের কুহুতান বসন্তের বার্তা বহন করে। বিকেলের পড়ন্ত রোদে গঙ্গার পাড়ে হাত ধরে ঘুরে বেড়ানো প্রেমিক প্রেমিকার ভিড় বা নির্জনতা, দুটোই বসন্তের নতুন প্রেমের সাক্ষী। এই সময়ে মানুষের মনেও যেন নতুন করে ভালোবাসার জোয়ার আসে। বসন্তের এই স্নিগ্ধ রূপ, পলাশের আগুন, মৌমাছির গুঞ্জন আর প্রেমের নতুন নতুন শিহরণ, সব মিলিয়ে বসন্ত মানেই আমার কাছে এক মুঠো সোনালী স্মৃতি ও প্রাণের স্পন্দন। আমার অনুভবে বসন্ত আসে ঋতুরঙ্গ রাগে, প্রেমময় ছন্দের দোলায়, যার ছোঁয়ায় দুলতে থাকে জীব জগতের হৃদয়। ডাক্তার সুবল দাস ক্রান্তিহাট জলপাইগুড়ি থেকে পাঠিয়েছেন এই বার্তা।

আর এই গানের সাথে সাথেই শেষ করব আজকের ভোরাই। আজ 9ই মে শনিবার, আর ভোরাইয়ের বিষয় আমরা এই মাস জুড়ে রেখেছি তোমার অনুভবে বসন্ত। সঙ্গে ছিলাম এই বিষয় নিয়ে, তোমাদের বার্তা নিয়ে আমি সুমক থাকবো 10টা পর্যন্ত। নমস্কার কলকাতায়, FM রেইনবোতে সঙ্গে থেকো।

0: দূরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে। ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে। কানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো। সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: স্টুডিওর ঘড়িতে এখন সময় ঠিক 6:59 হয়ে 13 সেকেন্ড। কিছুক্ষণের মধ্যেই শুনব সংবাদ, আর তারপর 10টা পর্যন্ত 107 FM রেইনবোতে আমি সমক থাকব নিয়ে। নমস্কার কলকাতা।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে আজ শপথ নিচ্ছেন শুভেন্দু অধিকারী। কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আয়োজিত শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি সভাপতি নীতিন নবীন সহ এনডিএ শাসিত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও কেন্দ্রীয় মন্ত্রীরা। কলকাতায় গতকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর উপস্থিতিতে রাজ্য বিজেপি পরিষদীয় দলের বৈঠকে সর্বসম্মতিক্রমে শুভেন্দু অধিকারীকে দলনেতা নির্বাচিত করা হয়। এরপরেই তিনি রাজ্যভবনে রাজ্যপাল আর এন রবির সঙ্গে দেখা করে সরকার গঠনের দাবি জানান। এবারের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের দীর্ঘ 15 বছরের শাসনের অবসান ঘটিয়ে ঐতিহাসিক জয় পেয়েছে ভারতীয় জনতা পার্টি। নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য শহরে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। রাত 8টা পর্যন্ত ট্রামসহ শহরের মধ্যে চলাচলকারী যে কোনো ধরনের যানবাহন সাময়িকভাবে বন্ধ থাকবে বা তা নিয়ন্ত্রণ করা হবে। এই সময় ব্রিগেড সংলগ্ন সব রাস্তায় এলপিজি সিলিন্ডার, অক্সিজেন, সবজি, ওষুধ, দুধের মতো জরুরি পণ্য বহনকারী যান ছাড়া অন্য সব ধরনের পণ্যবাহী যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। তামিলনাড়ুতে টিভিকে প্রধান সি জোসেফ বিজয়ের নেতৃত্বে সরকার গঠন নিয়ে ধোঁয়াশা আরও ঘনীভূত হয়েছে। বিজয় দ্বিতীয়বার রাজ্যপালের সঙ্গে দেখা করে সংখ্যাগরিষ্ঠতার দাবি জানালেও IUML এর তরফে দেওয়া বার্তায় পুরো পরিস্থিতি বদলে গেছে। অধ্যাপক কাদের মহিউদ্দিনের নেতৃত্বাধীন এই দল স্পষ্ট জানিয়েছে তারা টিভিকে সমর্থনের কোনো চিঠি দেয়নি। তাদের দল ডিএমকে প্রধান এমকে স্ট্যালিনের নেতৃত্বে স্থিতিশীল সরকার গঠনের পক্ষপাতী। এই নাটকীয় পরিবর্তনের ফলে আজকের নির্ধারিত শপথ গ্রহণ অনুষ্ঠান স্থগিত করা হয়েছে বলে সূত্রের খবর। ফুটবলে ভারত চীনের সুঝৌতে গ্রুপ বির শেষ ম্যাচে লেবাননকে 4-0 গোলে হারিয়ে প্রথমবারের মতো AFC অনূর্ধ্ব 17 মহিলাদের এশিয়ান কাপের কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে ইতিহাস করেছে। FM রেনবো প্রচার তরঙ্গের এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্তই।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: স্টুডিওর ঘড়িতে এখন এই মুহূর্তে সময় হচ্ছে ঠিক 7:06 হয়ে 32 সেকেন্ড। আমি সুমক আছি আজকের শনিবারের নমস্কার কলকাতায়, 9 মে। আর 9 মে আজ বিশেষ দিন, আজ রবীন্দ্র জয়ন্তী, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন আজ। সেই সম্পর্কে তো বলবই, তবে তার আগে যেটা বলি, আজকের ভাবনা, যে ভাবনা দিয়ে শুরু করি নতুন দিন, যে ভাবনা দিয়ে শুরু করি আজকের দিন, সেই ভাবনা। আজ 9 মে, আজ শনিবার, আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন বলে তাঁর ভাবনা দিয়েই শুরু করব আজকের নমস্কার কলকাতা। সভ্যতার সংকট, তাতে বলছেন কবিগুরু, মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ, সে বিশ্বাস শেষ পর্যন্ত রক্ষা করব। আশা করব মহাপ্রলয়ের পরে বৈরাগ্যের মেঘমুক্ত আকাশে ইতিহাসের একটি নির্মল আত্মপ্রকাশ হয়তো আরম্ভ হবে এই পূর্বাচলের সূর্যোদয়ের দিগন্ত থেকে। আর একদিন অপরাজিত মানুষ নিজের জয়যাত্রার অভিযানে সকল বাধা অতিক্রম করে অগ্রসর হবে তার মহৎ মর্যাদা ফিরে পাবার পথে। মনুষ্যত্বের অন্তহীন প্রতিকারহীন পরাভবকে চরম বলে বিশ্বাস করাকে আমি অপমান মনে করি, সভ্যতার সংকটে বলেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। আর তার এই ভাবনা দিয়েই শুরু করলাম আজকের শনিবারের নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: এই মুহূর্তে স্টুডিওর ঘড়ি বলছে ঠিক 7:11 হয়ে 51 সেকেন্ড, আর তোমাদের সঙ্গী হয়ে আছি আমি সুমক। আজকের এই শনিবারের নমস্কার কলকাতাতে, আর তোমাদের যেটা বলার যে আজকের এই বিশেষ দিনটা সম্পর্কে এবার একটু বলবো। আজ কিন্তু বিশেষ একটি দিন, আজ বিশ্ব পরিযায়ী পাখি দিবস বা ওয়ার্ল্ড মাইগ্রেটরি বার্ড ডে। তার আগে আরেকটা কথা বলি, আজকে বিশেষ কারণে, বিশেষ কারণ সেটা সিক্রেটই থাক, কোনো কারণে, বিশেষ টেকনিক্যাল কারণে আজকে আমরা তোমাদের পছন্দের গান নিতে পারবো না। এবং আজকে নমস্কার কলকাতা যে রেগুলার সেগমেন্টে যেভাবে যায়, সেভাবে আজকে সেই শোটা তোমরা শুনতে পাবে না, একটু অন্যভাবে। যেমন জমানা বদলে যায়, যেমন যুগ বদলে যায়, যেমন সময় বদলে যায়, অনেক কিছুই তো বদল হয়, আমরাও একটু আজকের দিন অন্তত বা কয়েকটা দিন একটু অন্যভাবে নমস্কার কলকাতা করব। রেগুলার সেগমেন্ট যেভাবে আসে সেভাবে আসবে না, তবে আসবে, অন্যভাবে আসবে। তাই তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, কয়েকটা দিন আমাদের সাথে একটু জাস্ট একসাথে থাকো। কারণটা বলাটা একটু মুশকিল, কিন্তু যে কোনো কারণেই হোক, রেগুলার বেসিসে তোমাদের যে রেগুলার সেগমেন্ট, যে গান মিলান্তির গানের রিকোয়েস্ট তোমরা পাঠাও, প্লিজ আজকে পাঠিও না। কারণ ওই যে বললাম, কিছু কিছু কারণ থাকে, সবসময় সেটা না বলতে পারলেও কোনো কোনো কারণে আমাদের একটু অন্যভাবে ভাবতে হয়। তাই আজকেও একটু অন্যভাবে ভাবছি, আপাতত আজকে বলছি, আগামীকাল কী হবে কী বা জানে, বা কালকে বা পর মুহূর্তে বা কয়েক মিনিট পরে বা কয়েক ঘন্টা পরেই বা কী হবে তাও আমরা জানি না। তবে আপাতত আমি বলছি এই মুহূর্তে একটু অন্যভাবে আজকের নমস্কার কলকাতা। তাই তোমাদের প্লিজ রিকোয়েস্ট পাঠিও না গান মিলান্তির। আর আপাতত তোমাদের যেটা বলছিলাম যে আজ বিশ্ব পরিযায়ী পাখি দিবস বা ওয়ার্ল্ড মাইগ্রেটরি বার্ড ডে, আর এই সম্পর্কে দু চার কথা বলবো, তবে একটা গানের পর।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: আজ বিশ্ব পরিযায়ী পাখি দিবস বা ওয়ার্ল্ড মাইগ্রেটরি বার্ড ডে। বিশ্ব পরিযায়ী পাখি দিবস হলো পাখি আর প্রকৃতির সম্পর্কে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে পালিত একটি বিশ্বব্যাপী উৎসব। পাখিদের কোথায় না দেখা যায় বলতো? উঁচু বরফাবৃত পর্বতশৃঙ্গ থেকে জলাভূমি, বনভূমি, তৃণভূমি, এমনকি আমাদের বাড়ির বারান্দা পর্যন্ত তাদের অবাধ বিচরণ। তবে পরিযায়ী পাখিদের ব্যাপারটাই কিন্তু

অনেক পরিযায়ী পাখি হাজার হাজার কিলোমিটার পথ উড়ে বেশ কষ্টকর যাত্রা করে, আবার কেউ কেউ মাত্র কয়েকশো ফুট ওপরে উঠে আসে। পাখিরা প্রতিকূল জলবায়ু এড়াতে, খাদ্যের সন্ধানে আর বাসা বাঁধার উপযুক্ত স্থান খুঁজে পেতে এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে উড়ে যায়। তাদের এক ঝলক দেখা প্রত্যেক পাখি প্রেমীর কাছে একটা স্বপ্ন। প্রতি বছর 29টি দেশ থেকে পাখিরা ভারতে আসে। সেপ্টেম্বর অক্টোবর মাসে পাখির বিশাল ঝাঁক দেখা যায় আমাদের এই দেশে, ভারতবর্ষে, যা পরিযানের সূচনা করে। এত কথা বলছি কেন? কারণ আজ বিশ্ব পরিযায়ী পাখি দিবস বা ওয়ার্ল্ড মাইগ্রেটরি বার্ড ডে। এই সম্পর্কে আরও দু চার কথা বলবো, তবে সঙ্গে থেকো, শুনতে থেকো, সুমক আছে তোমাদের সঙ্গী হয়ে আজকের শনিবারের নমস্কার কলকাতাতে 10টা পর্যন্ত।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন,
3: সাত সুরে সারাদিন।
4: ভারত সরকারের তথ্য অনুযায়ী 2019 সাল পর্যন্ত প্রায় 1349 প্রজাতির পাখি নথিভুক্ত করা হয়েছে। এর মধ্যে 78টি প্রজাতি দেশের স্থানীয় এবং 212টি প্রজাতি বিশ্বব্যাপী বিপন্ন। কিন্তু পরিযায়ী পাখিদের উপস্থিতি একটি সুস্থ বাস্তুতন্ত্রের ইতিবাচক সূচক। তারা যেমন জায়গা দিয়ে উড়ে যায় আর যেসব এলাকায় বাস করে সেখানে তাদের অপরিহার্য ভূমিকা থাকে। তাদের কয়েকটি প্রধান অবদানের মধ্যে রয়েছে ফসলের ক্ষতি সাধনকারী পোকামাকড় আর অন্যান্য জীব খেয়ে কীটপতঙ্গ নিয়ন্ত্রণ করা, বীজ ছড়িয়ে দেওয়া বিভিন্ন জায়গায় আর পরাগ মিলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা। পরিযায়ী পাখিরা শীতকালে যেসব জায়গায় উড়ে আসে সেই সব জায়গাগুলিতে যে কোনো পরিবর্তন বা ব্যাঘাত তাদের জনসংখ্যার উপর মারাত্মক প্রভাব ফেলে। অনেক উপকূলীয় পাখি উপকূলীয় কাদাচরের উপর নির্ভর করে। কাদাচরের যে কোনো পরিবর্তন তাদের শীতকালীন বিচরণ ক্ষেত্রকে প্রভাবিত করে। তাই শীতকালে যেসব পরিযায়ী পাখিরা আমাদের দেশে উড়ে আসে, বেশ কয়েক মাস থাকে আমাদের দেশে, তারপর আবার যে যার নিজের বাসায় ফিরে যায়, আমাদের উচিত তাদের যথাযথ সংরক্ষণের ব্যবস্থা করা। কারণ আমাদের

ঈশের ভাবনাতেই তো আছে অতিথি দেব ভব। ডাবল অবশ্যই হোয়াটসঅ্যাপ মেসেজের যে সেগমেন্ট আমরা ডাকি থাকবে। তুমি মোবাইলে চার্জ না থাকলে চার্জটা দিয়ে রাখো, আমি আছি তো দশটা পর্যন্ত। শনিবারের নমস্কার কলকাতায় শুধু গান মিলান্তির গানের রিকোয়েস্টটা পাঠিও না, কারণ আজকে একটু অন্যরকম সিচুয়েশনে শো করতে হচ্ছে এবং আগামী কয়েকদিনও করতে হতে পারে। তার জন্য তোমাদের কাছে জাস্ট একটা রিকোয়েস্ট, আমাদের সাথে একটু একসাথে থাকার চেষ্টা করো, হেল্প করো। প্লিজ আজকে কোনো রিকোয়েস্ট আলাদা করে পাঠিও না, কারণ আজকে রিকোয়েস্ট সং বাজাতে আমি অন্তত পারবো না। তাই আজকে দিনটা থাক, পরবর্তী সময়ে যদি এভরিথিং গোজ ইন দ্য রাইট ওয়ে, যেভাবে আমরা তোমাদের সঙ্গে থাকি সেভাবেই থাকব 24/7।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: এবার বলবো যে আজকে কোন কোন বিখ্যাত মানুষদের জন্মদিন রয়েছে। আর এই মুহূর্তে একটা কথা তো বলাই বাহুল্য যে আজকে বিশেষ একজন মানুষের জন্মদিন, কার জন্মদিন সেটা আলাদা করে বলার অপেক্ষা রাখে না, কিন্তু তাও বলতে হয়, তিনি আমাদের সকলের প্রিয় কবি রবীন্দ্রনাথ ঠাকুর, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আজ জন্মদিন। তবে তার আগে বলি, মেবারের সিসোদিয়া রাজবংশের হিন্দু রাজপুত রাজা মহারানা প্রতাপ সিং, তার কিন্তু আজ জন্মদিন। 1540 সালের 9ই মে কুম্ভলগড় দুর্গ রাজস্থানে জন্ম হয়েছিল তাঁর। তবে একটা কথা বলি, আজ কিন্তু সে অর্থে যদি ইংরেজি মতে ধরি তাহলে আজ তাঁর জন্মদিন নয়, কারণ তাঁর জন্ম হয়েছিল 7ই মে 1861 সালে। কিন্তু যদি আমরা বাংলা মতে ধরি, 25শে বৈশাখ ধরি, সেক্ষেত্রে আজ 9ই মে পড়েছে তাঁর জন্মদিন। 25শে বৈশাখ বাংলা হিসেবে 1861 সালে তাঁর জন্ম জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে আমাদের এই পশ্চিমবঙ্গে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, তাঁর আজকের দিনে জন্ম। এছাড়া ভারতের স্বাধীনতা আন্দোলনের রাজনৈতিক নেতা ও বিশিষ্ট সমাজ সংস্কারক গোপালকৃষ্ণ গোখলে, তাঁরও জন্ম হয়েছিল আজকের দিনেই মহারাষ্ট্রের রত্নগিরিতে 1866 সালের 9ই মে। প্রখ্যাত কুচিপুড়ি ও ভারতনাট্যম নৃত্যশিল্পী মল্লিকা সারাভাই, তাঁরও আজ জন্মদিন। গুজরাটের আহমেদাবাদ শহরে 1953 সালে। অ্যাক্টর কাম প্রডিউসার বিজয় দেবরাকোন্ডা, তাঁর আজকের দিনে জন্ম হয়েছিল হায়দ্রাবাদ শহরে 1989 সালের 9ই মে। আর সবশেষে বলবো, অ্যাক্টর সাই পল্লভী, তাঁরও আজকের দিনেই জন্ম, তামিলনাড়ুর কোয়েম্বাটোরে 1992 সালে। আরও একবার বলে দিই আজ কোন কোন বিখ্যাত মানুষদের জন্মদিন। মেবারের সিসোদিয়া রাজবংশের হিন্দু রাজপুত রাজা মহারাজা প্রতাপ সিং, তাঁর জন্ম হয়েছিল আজকের দিনে, মহারানা প্রতাপ সিংয়ের, রাজস্থানের কুম্ভলগড় দুর্গ, তাতে 1540 সালের 9ই মে। এছাড়া আজ 25শে বৈশাখ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, আলাদা করে বলার অপেক্ষা রাখে না। পাশাপাশি বলি, ভারতের স্বাধীনতা আন্দোলনের রাজনৈতিক নেতা ও বিশিষ্ট সমাজ সংস্কারক গোপালকৃষ্ণ গোখলে, তাঁরও আজকের দিনেই জন্ম হয়েছিল। প্রখ্যাত কুচিপুড়ি ও ভারতনাট্যম নৃত্যশিল্পী মল্লিকা সারাভাইয়ের জন্ম আজকের দিনে। অ্যাক্টর প্রডিউসার বিজয় দেবরাকোন্ডার আজকের দিনেই জন্ম। আর আজ জন্ম হয়েছিল অ্যাক্টর সাই পল্লভীর। পাশাপাশি তোমাকেও বলি, যদি তোমার আজ জন্মদিন হয়, তোমার যদি আজকের দিনই জন্ম হয়ে গিয়ে থাকে, তাহলে তোমাকে জানাই হ্যাপি বার্থডে, শুভ জন্মদিন। আজকের দিনটা খুব ভালো করে কাটাও, সকলের সাথে মজা করো, আনন্দ করো, প্রচুর ভালো ভালো খাবার খাও, আর সারাটা জীবন ধরে আনন্দে বাঁচো।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: তিনি একাধারে কবি, সাহিত্যিক, নাট্যকার, গীতিকার, সুরকার, শিল্পী, প্রকৃতি প্রেমিক, শিক্ষক, সমাজসেবক এবং সমাজ সংস্কারক। এত প্রতিভাধর বাঙালি এই বাংলায় আর জন্ম নেবে কিনা সে প্রশ্ন অবান্তর, কিন্তু তিনি আমাদের সকলের উপাস্য দেবতা, বাঙালির প্রাণের কবি রবীন্দ্রনাথ ঠাকুর। আমাদের সকলের জীবনেই তিনি কোনো না কোনোভাবে জড়িয়ে আছেন সেই ছোট্ট বেলা থেকে। আজ তাঁর জন্মদিনে 25শে বৈশাখে, বলো তো তুমি, তোমার জীবনে রবীন্দ্রনাথ ঠিক কীভাবে প্রথম তোমার প্রাণের ডাকে সাড়া দিলেন? জানাও আজ তাঁর জন্মদিনে।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: জানি না রবি ঠাকুরের নোবেল এখন আছে কোনখানে, তবে আপাতত বাংলাদেশের নোবেল রেইনবোর গানে গানে।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: তোমরা পাঠিয়েছো অনেক অনেক মেসেজ, সেই মেসেজগুলো একটু পড়তে থাকি, না হলে অনেকগুলো মেসেজ জমে যাবে একসাথে। আমি তোমাদের মেসেজ পাঠাতে বলেছিলাম 9903653992, একটাই হয়তো মেসেজ পড়তে পারবো, সময় কম। সৌভিক সরকার কসবা হালতু থেকে মেসেজ করেছো, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর শুধু একজন কবি তো নন, তিনি বাঙালির চেতনা, আত্মমর্যাদা ও মানবিকতার এক অনির্বাণ দীপশিখা। তাঁর সৃষ্টি আমার মননের অন্তঃস্থলে এমনভাবে প্রথিত যেন প্রতিটি অনুভূতির অন্তরালে তাঁরই কোনো না কোনো পঙ্ক্তির অনুরণন প্রতিধ্বনিত হয়। বিশেষত একলা চলরে গানটি আমার জীবনবোধকে গভীরভাবে আলোড়িত করে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলরে এই পঙ্ক্তি নিছক কোনো সঙ্গীতের অংশ নয়, এটি আত্মবিশ্বাস, দৃঢ়তা ও অবিচল সাহসের এক মহামন্ত্র। জীবনের প্রতিকূল সময়ে যখন চারিপাশ নিস্তব্ধ, নিরুত্তাপ হয়ে ওঠে, যখন সহযাত্রীরা ধীরে ধীরে সরে যায়, তখন এই গান যেন অন্তরের সুপ্ত শক্তিকে পুনর্জাগরিত করে। কবিগুরু এখানে ব্যক্তি মানবকে শিখিয়েছেন, সত্য ও ন্যায়ের পথে চলতে গেলে সর্বদা সঙ্গী মিলবে না, তথাপি আদর্শচ্যুত হওয়া চলবে না। একাকিত্বকে ভয় না করে বরং তাকে আত্মশক্তির উৎসে পরিণত করাই প্রকৃত মানবিক সাহস। এই গান আমার কাছে কেবল সঙ্গীত নয়, এটি সংগ্রামের প্রেরণা, আত্মপ্রত্যয়ের আহ্বান এবং মানসিক স্বাধীনতার এক চিরন্তন অগ্নিশিখা। রবীন্দ্রনাথের এই অমর বাণী আজও যুগে যুগে মানুষকে অন্ধকার ভেদ করে আলোর অভিযাত্রায় অগ্রসর হতে অনুপ্রাণিত করে। সৌভিক সরকার কসবা হালতু থেকে মেসেজ করেছো। আজ রবি ঠাকুরের জন্মদিনে 25শে বৈশাখে তোমাদের থেকে জানতে চেয়েছি তোমার অনুভবে রবীন্দ্রনাথ। 9903653992 ইজ দ্য নাম্বার। স্টুডিওর ঘড়ি বলছে 7:59 হয়ে 40 সেকেন্ড, আমি সমক আছি 10টা পর্যন্ত আজকের শনিবারের নমস্কার কলকাতাতে।

আকাশবাণী কলকাতা এফ এম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। পশ্চিমবঙ্গের প্রথম বিজেপির মুখ্যমন্ত্রী হিসেবে আজ শপথ নিচ্ছেন শুভেন্দু অধিকারী। কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আয়োজিত শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি সভাপতি নীতিন নবীন সহ এনডিএ শাসিত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও কেন্দ্রীয় মন্ত্রীরা। কলকাতায় গতকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর উপস্থিতিতে রাজ্য বিজেপির পরিষদীয় দলের বৈঠকে সর্বসম্মতক্রমে শুভেন্দু অধিকারীকে দলনেতা নির্বাচিত করা হয়। এরপরেই তিনি রাজভবনে রাজ্যপাল আর এন রবির সঙ্গে দেখা করে সরকার গঠনের দাবি জানান। এবারের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের দীর্ঘ

0: 15 বছরের শাসনের অবসান ঘটিয়ে ঐতিহাসিক জয় পেয়েছে ভারতীয় জনতা পার্টি। আজ 25শে বৈশাখ, রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকী। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজ্য ও দেশ জুড়ে যথোচিত মর্যাদায় দিনটি উদযাপিত হচ্ছে। এই উপলক্ষে রাজ্যে সর্বত্র সকাল থেকেই নানা সংগঠন ও বিদ্যালয়ের উদ্যোগে শুরু হয়েছে প্রভাত ফেরি, রয়েছে দিনভর নানা অনুষ্ঠানও। কলকাতার ব্রিগেড প্যারেড ময়দানে নতুন মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, রাজ্যের পরিষদীয় দলনেতা শুভেন্দু অধিকারী সহ উপস্থিত সকলেই ওই মঞ্চে কবিকে শ্রদ্ধা জানাবেন। তামিলনাড়ুতে টিভিকে প্রধান সি জোসেফ বিজয়ের নেতৃত্বে সরকার গঠন নিয়ে ধোঁয়াশা আরও ঘনীভূত। বিজয় দ্বিতীয়বার রাজ্যপালের সঙ্গে দেখা করে সংখ্যাগরিষ্ঠতার দাবি জানালেও IUML এর তরফে দেওয়া বার্তায় পুরো পরিস্থিতি বদলে গেছে। অধ্যাপক কাদের মহিউদ্দিনের নেতৃত্বাধীন এই দল স্পষ্ট জানিয়েছে তারা টিভিকে সমর্থনের কোনো চিঠি দেয়নি। তাদের দল DMK প্রধান MK স্ট্যালিনের নেতৃত্বে স্থিতিশীল সরকার গঠনের পক্ষপাতী। এই নাটকীয় পরিবর্তনের ফলে আজকের নির্ধারিত শপথ গ্রহণ অনুষ্ঠান স্থগিত করা হয়েছে বলে সূত্রের খবর। IPL ক্রিকেটে আজ রাজস্থান রয়্যালস গুজরাট টাইটান্সের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সন্ধে 7:30। FM রেনবো প্রচার তরঙ্গের এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্তই।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো। সাত সুরে সারাদিন,
4: সাত সুরে সারাদিন।
5: Accept the challenge. চল

0: আর
1: কি দিলে আমাদের দুজনের তো সারাক্ষণ গেছিল, কি দিয়েছে বলো তো? হ্যাঁ কি দিয়ে বলো না, কিছুই তো সারাক্ষণ শুয়ে বেরিয়েছে ওর সাথে। আচ্ছা আমি কি পেলাম তাহলে সেটা বলো, আমি কি পেলাম? একটা বাচ্চাও তো দিতে পারোনি আমার।
0: It's not my fault, that's your fault.
2: No, it's not my fault. No! No, it's not my fault.

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: যতই বলো কথা নয় তবু তো কথা হয়, আর তোমাদের কাছে জানতে চেয়েছি তার কথা, যিনি একাধারে কবি, সাহিত্যিক, নাট্যকার, গীতিকার, সুরকার, শিল্পী, প্রকৃতিপ্রেমিক, শিক্ষক, সমাজসেবক এবং সমাজ সংস্কারক। এত প্রতিভাধর বাঙালি এই বাংলায় আর জন্ম নেবে কি না সে প্রশ্ন অবান্তর, কিন্তু তিনি আমাদের সকলের উপাস্য দেবতা, বাঙালির প্রাণের কবি রবীন্দ্রনাথ ঠাকুর। আমাদের সকলের জীবনেই তিনি কোনো না কোনোভাবে জড়িয়ে আছেন সেই ছোট্টবেলা থেকে। এবার তুমি বলো তো।

দেখি তোমার জীবনে রবীন্দ্রনাথ ঠিক কিভাবে প্রথম তোমার প্রাণের ডাকে সাড়া দিলেন জানাও আজ তাঁর জন্মদিনে। ডাবল 9 0 3 6 5 ট্রিপল 9 2 তে তোমরা পাঠিয়েছো তোমাদের বার্তা। এই মুহূর্তে মিতালী সামন্ত হলদিয়া পূর্ব মেদিনীপুর থেকে গুড মর্নিং জানিয়েছো। গুড মর্নিং, শুভ সকাল। আমি তোমাদের গ্রামের মেয়ে মিতালী, অনেকদিন পর এলাম, কেমন আছো? তোমরা রবি ঠাকুর সবার জীবনের সঙ্গে মিলেমিশে রয়েছেন, তবে আমার ছেলেবেলার কথা খুব মনে পড়ে। আমার মামা বাড়ির পাশে রবীন্দ্র জন্ম জয়ন্তী উৎসব হতো প্রায় 3 দিন ধরে। ও, মামার মামা বাড়ি লিখেছো, আচ্ছা, মামা বাড়ির পাশে প্রায় 3 দিন ধরে এই 25শে বৈশাখ হতো এই উৎসব। নানান রকম খেলাধুলো, আবৃত্তি, কবিতা, নৃত্যের মাধ্যমে শেষ হতো 3 দিনের অনুষ্ঠান। বছরে ওই দিন কেবলমাত্র আমরা মামা বাড়ি যেতাম, কত আনন্দ করতাম। এখন আর ওই অনুষ্ঠান হয় না, আমরা বড় হয়ে গেছি, তো আর মামা বাড়িও যাওয়া হয় না। অপেক্ষায় থাকতাম কবে ওই 25শে বৈশাখ আসবে, মামা বাড়ি যাবো। মিতালী সামন্ত হলদিয়া পূর্ব মেদিনীপুর থেকে বলেছো। আর সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে মেসেজ করেছেন, কবিগুরুর জন্মদিনে, শুভ জন্মদিনে তাকে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে বলি, তাঁর লেখা সহজ পাঠ বই দিয়ে আমার দীর্ঘ ছাত্র জীবনের শুভারম্ভ। সহজ পাঠ আমার জীবনকে সহজ করে তুলেছে। সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে লিখেছেন। আর রজত বিশ্বাস বানপুর নদিয়া থেকে মেসেজ করেছো, তুমি লিখেছো জীবনের প্রতিটি পদক্ষেপে তিনি জড়িয়ে আছেন আমাদের সাথে। অনেক সময় মন খারাপ থাকলে রবীন্দ্রসঙ্গীত সত্যি একটা আলাদা শান্তি দেয়। আবার সেই যে কবিতা সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম, এই কবিতার প্রতিটা লাইন অনুপ্রেরণা যোগায়। আমরা যখন আমাদের অনুভূতি প্রকাশ করতে ব্যর্থ হই, তখন যেন ওনার প্রতিটি গান, কবিতা আমাদের প্রতিনিধিত্ব করে। রজত বিশ্বাস, বানপুর নদিয়া। তোমাদেরও বলছি 9 9 0 3 6 5 9 2 তে হয় হোয়াটসঅ্যাপ মেসেজ করো অথবা টেক্সট মেসেজ করো, তোমাই জানাও তোমার জীবনে রবীন্দ্রনাথ ঠিক কীভাবে এসেছেন বা প্রথম কীভাবে তোমার জীবনে রবীন্দ্রনাথ দেখা দিয়েছেন। আমি সমক আছি 10টা পর্যন্ত, আর স্টুডিওর ঘড়ি বলছে 8টা বেজে 13 মিনিট হয়ে 27 সেকেন্ড।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।

লাগে বন্ধুরা বলে, শোনায় তোমার কথায় আমায় প্রায়, তাই শুনলাম তোমার কথা গান শোনার ছলে, শুনলাম তোমাকে তাই অনেক কথা, কত কথা কত কথার সুরে ভরে গেল ভেতরটায় আমার, ইচ্ছে হলো বলতে কথা সুরের তালে তালে।

কথা গান শোনার চলে শুনলাম তোমাকে চাই, অনেক কথা কত কথা কত কথার সুরে ভরে গেল ভেতর তাই আমার, ইচ্ছে হলো বলতে কথা সুরের তালে তালে আমার ইচ্ছে হলো।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: এবার জানিয়ে দেবো আজকের দিনটা সম্পর্কে, মানে আজকের এই বিশেষ দিন। দিনের ডায়েরি খুলবো আর দেখবো বা দেখছি অনেক অনেক ঘটনা ঘটে গেছে এই 9ই মে তারিখে, অর্থাৎ শনিবার দিন।

এর আগে বলেছি আমাদের কিছু টেকনিক্যাল ইস্যুস হচ্ছে, যার জন্য আজকের শোটা বা সারাদিন ধরেই আমাদের বেশ একটু অসুবিধার মধ্যেই কাজ করতে হচ্ছে, কিন্তু তাও যতটা পারছি আমরা চেষ্টা করছি তোমাদের সাথে মানিয়ে নেওয়ার জন্য। আর তোমরাও প্লিজ এই সিচুয়েশনের সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করো, কারণ প্রত্যেকটা মুহূর্ত যে আমাদের সামনে চ্যালেঞ্জ নিয়ে আসে সেই চ্যালেঞ্জটা মোকাবিলা করতেই হয়, কারণ জীবনে সেভাবেই সার্ভাইভ করতে হয়। যে কথা বলছিলাম দিনের ডায়েরি, অর্থাৎ আজকের দিন 9th May, আজ আর অতীতে বিভিন্ন সময় বিভিন্ন বছর 9ই মে কী কারণে বিখ্যাত তার কথা বলবো এবার। 1502 সালে আজকের দিনে ক্রিস্টোফার কলম্বাস স্পেন থেকে তাঁর চতুর্থ এবং সর্বশেষ সমুদ্র যাত্রা শুরু করেছিলেন। আর 1573 সালের 9ই মে ডিউক হেনরি বা কিং হেনরি 3 অফ ফ্রান্স পোল্যান্ডের রাজা নির্বাচিত হয়েছিলেন। ব্রিটেনের ক্রীতদাস প্রথা বিলোপের জন্য পার্লামেন্ট বিল পাশ হয়েছিল 1788 সালের 9ই মে। আর বোম্বেতে প্রথম ঘোড়ায় টানা ট্রাম চালু হয়েছিল 1874 সালের 9ই মে। ইতালি ও ইথিওপিয়া বা অ্যাবিসিনিয়া, আগের অ্যাবিসিনিয়া, একত্রীভূত হয় আজকের দিনে, অর্থাৎ 9ই মে। রাজা তৃতীয় ভিক্টর ইম্যানুয়েল নিজেকে সম্রাট ঘোষণা করেছিলেন 1936 সালের 9ই মে। এছাড়া নাজি জার্মানির বিরুদ্ধে বিজয় অর্জনের মাধ্যমে দ্বিতীয় মহাযুদ্ধের অবসানে সোভিয়েত রাষ্ট্রে বিজয়োৎসব পালিত হয়েছিল 1945 সালের 9ই মে। জানিয়ে দিলাম আজকে বা 9ই মে বা 9ই মে অতীতে বিভিন্ন সময় কী কী কারণে বিখ্যাত ছিল তার কথা। তবে আরও অনেক ঘটনা রয়েছে যা বিখ্যাত হয়ে আছে আজকের দিনে, দিনের ডায়েরিতে সেসব বলবো। তবে তার আগে গান না হলে কি চলে? 107 FM রেইনবোর শনিবারের নমস্কার কলকাতায় যখন আছি তখন বেশি বেশি করে গান, আর আজ অল্প একটু ফান, কারণ কিছু কিছু জিনিস আমাদের মানিয়ে নিতে হয়, কারণ সব কিছু আমাদের হাতে নয়।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
2: 9903652992 তে তোমরা মেসেজ পাঠাচ্ছ। আর আজ যেহেতু 25শে বৈশাখ, গুরুদেবের জন্মদিন, তাই আজকে তোমরা জানাচ্ছ গুরুদেব সম্পর্কে তোমার অনুভূতি, তোমার জীবনে গুরুদেব, তোমার জীবনে কবিগুরু, কিভাবে তিনি তোমার জীবনে আছেন এসেছেন। শুভ সকাল দাদা, কবিকে জানাই প্রণাম। যদি তোমার ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, এই মন্ত্রে আমি চলেছি এগিয়ে। শর্মিষ্ঠা মুখার্জি, সাঁকরাইল, হাওড়া। আর প্রবাল শর্মা অধিকারী, বিলাসপুর, ছত্রিশগড় থেকে মেসেজ করেছেন, ঘোড়াই থেকে শুনছি বসন্ত নিয়ে বার্তাগুলো, সাথে তোমার উপস্থাপনা মন ছুঁয়ে গেল, এই বৈশাখেও এক টুকরো বসন্তকে পেলাম। আর টপিকে বলি, রবি ঠাকুর আমার জীবনে প্রভাব বিস্তার করেননি অন্তত চাকরি জীবন অবধি, তাই তো মনে হয় এই কয়লা কালী জীবনে রবীন্দ্রনাথ নৈব নৈব চ। তবে এক কখনো কিশোর কুমার বা শানের কণ্ঠে শুনে বেশ লাগতো, ব্যাস ওই অবধি। পাড়ায় রবীন্দ্র নজরুল সন্ধ্যায় আমি থাকতাম ওই দর্শকের আসনেই। বাদ সাতলো যখন আমি ছত্রিশগড়ের পেনরা বলে একটা ছোট শহরে পোস্টিং পেলাম, এখানে এসে আমি রবীন্দ্রনাথকে নতুন করে চিনতে শিখলাম। বাংলা থেকে এত দূরে তার ব্যাপারে শুনে ভালো লাগলো। তিনি তাঁর স্ত্রী এবং টিবি রোগের চিকিৎসার জন্য তৎকালীন ভারতের একমাত্র শ্রেষ্ঠ টিবি হসপিটাল সেন্টোরিয়ামে এসেছিলেন। এখনও অনেক কিছু সৌধ দেখা যায়। বিলাসপুর স্টেশনে তাঁর লেখা কবিতা এখনও টাঙানো আছে। অভিভূত হই, আশ্চর্য হই, একটু একটু করে পড়তে শুরু করি কবির অসামান্য সৃষ্টি। এখনও শুধু অবসর যাপন নয়, অভিভূত হয়ে মুগ্ধ হয়ে রবি রসে মজে থাকি। প্রবাল শর্মা অধিকারী, বিলাসপুর, ছত্রিশগড়। আর কৃষ্ণেন্দু বিশ্বাস, পায়রাডাঙ্গা, রানাঘাট থেকে লিখেছেন, গুরুদেবের চরণে প্রণাম, শ্রদ্ধা জানিয়ে আজকের এই বিশেষ দিনে এটুকুই করব, বলবো, রবি গুরুর প্রথম ছোঁয়া বা কবিগুরুর প্রথম ছোঁয়া পেয়েছি সাদা কালো হরফের ছবিতে সুন্দরভাবে সাজানো সহজ পাঠের হাত ধরেই। আর কবিগুরু বাঙালি জাতির অহংকার আর বেঁচে থাকার খাদ্য ভাণ্ডার, তাই গুরুদেব কখনোই বাঙালিদের কাছে পুরনো হবেন না। সেই কৃত্রিম বুদ্ধিমত্তা আবির্ভাব হোক বা আরও সুপার প্রযুক্তির সফল বিচরণই হোক, রবি ঠাকুর সকলের রবি কিরণ। কৃষ্ণেন্দু বিশ্বাস ফ্রম পায়রাডাঙ্গা, রানাঘাট। সমকাছি আজ শনিবারের নমস্কার কলকাতায় তোমাদের সঙ্গী হয়ে 10টা পর্যন্ত।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে,
1: নমস্কার কলকাতা,
0: নমস্কার কলকাতা।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: গুড মর্নিং ভাই, আজ ভোড়ায়ের শেষে যে গানটা শোনালে, খুব প্রিয় গান আমার, সখী ভাবনা কারে বলে, এটা আমারও দারুণ প্রিয় গান, আর ফিল্মটা তো জাস্ট অসাধারণ। খুব সুন্দর টপিক দিলে আজ, আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে। এই গানটি সবার প্রিয়, আমার মায়েরও খুব প্রিয় গান ছিল জানো। শি হ্যাড রিকোয়েস্টেড মি টু প্লে দিস সং ওয়েন শি উইল বি টেকেন টু বার্নিং ঘাট, ও মাই গড, ফর ক্রেমেশন। মায়ের কথা মনে রেখে সেই সময় ইউটিউবে গানটা শুনিয়েছিলাম, ঠিক যেমনটি মা চেয়েছিল। কবিগুরু আমাদের লাইফে এরকমভাবেই জড়িয়ে আছেন। মৌসুমি ঘোষ ফ্রম কসবা, অদ্ভুত। মানে এই মেসেজটা পড়তে পড়তে কেমন ভেতরটা কেঁপে উঠল। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে এই গানটি আপনার মা রিকোয়েস্ট করে গেছেন, যখন তাকে নিয়ে যাওয়া হবে শেষ যাত্রায় তখন যেন শোনানো হয়। মানে জন্মে তিনি, মৃত্যুতেও তিনি, সর্বত্র তিনি আমাদের মনের কবি রবীন্দ্রনাথ। তাঁর জন্মদিনে আজ শনিবারের নমস্কার কলকাতায় আছি আমি সমক। যাদবেন্দ্র পাণ্ডা জুখিয়া বাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে মেসেজ করেছেন, সুপ্রভাত জানিয়েছেন, বৈশাখী শুভেচ্ছাও জানিয়েছেন। সেই স্কুল জীবন থেকে কবিগুরুর আমাদের হৃদয় জুড়ে চিন্তনে মননে সবসময় রয়েছেন। বর্তমান যুগে যেখানে উপহারের দাম দিয়ে সম্পর্ক বিচার করা হয়, সেখানে কবিগুরুর উপহার কবিতাটি মনে করিয়ে দেয় যে সাধারণ কোনো জিনিসও যদি অকৃত্রিম ভালোবাসার সাথে দেওয়া হয় তবে তার মূল্য অপরিসীম। দিয়েছিন যাহা তাহা লইয়েছ এমন পরম সুখ, কিন্তু ওগো প্রভু যাহা নাহি দিই তাহাকে লইবে। এই নিঃস্বার্থ দান এবং নিজের অহং বা ইচ্ছাকে বিসর্জন দেওয়ার গভীর আধ্যাত্মিক অর্থ এখানে ফুটে ওঠে। তাঁরই অমোঘ বাণী আমাকে প্রেরণা দেয় ও ভাবায়। আজ কবিগুরুর জন্মবার্ষিকীতে কবিগুরুকে জানাই শতকোটি প্রণাম। ভোড়াইতে তোমার সুমিষ্ট গলাতে বার্তা পাঠ আর কথার সঙ্গে মিলিয়ে মন ছুঁয়ে যাওয়ার সঙ্গীতগুলো শুনলাম, ভীষণ ভীষণ ভালো লাগলো, মনটা ভরিয়ে দিয়েছ, অসাধারণ উপস্থাপনা, খুব ভালো আর সুস্থ থেকো, আনন্দে থেকো। যাদবেন্দ্র পাণ্ডা জুখিয়া বাজার কাঁথি পূর্ব মেদিনীপুর। দীপক কুমার তুং বেলপুকুর গ্রাম তুংপাড়া শ্যামপুর হাওড়া থেকে মেসেজ করেছেন, আজ যেহেতু 25শে বৈশাখ তাই কবিগুরুকে নমস্কার আর তোমাকে আমার শুভ সকাল জানাচ্ছি। স্কুল জীবনে কবিগুরুকে স্মরণ করে আজকের দিনে অনেক অনুষ্ঠান হতো, আমি বেশিরভাগ আবৃত্তি আর নাটকে অংশগ্রহণ করতাম। সেই ধারা অব্যাহত রেখে আমাদের গ্রামে বাবা কৃত্তিবাস মন্দির আছে, সেই বাবা কৃত্তিবাস মন্দিরের প্রতিষ্ঠা দিবস গতকাল হয়ে গেল। আজ অনুষ্ঠান উপলক্ষে যাত্রার পূর্বে 2 ঘন্টা ছোট ছোট বাচ্চাদের নিয়ে কবিগুরুর কবিতা আবৃত্তি গান আর নৃত্য নিয়ে একটা ছোট সাংস্কৃতিক প্রোগ্রাম করি, কেবলমাত্র গুরুদেবকে স্মরণ করার জন্য। আর বাচ্চা এবং সমস্ত গ্রামবাসীকে কবিগুরুর স্মরণীয় কবিতা, নৃত্য এবং গান সবকিছু মানুষকে উপহার দেওয়ার জন্য। দীপক কুমার তুং শ্যামপুর হাওড়া থেকে মেসেজ করেছেন, আর নিবেদিতা সেন ফ্রম শাওড়াফুলি। রবীন্দ্রনাথ ঠাকুর মানে গান আর নানান গল্প, আমাদের জীবনে অনেক অনেক জায়গা জুড়ে আছেন তিনি। ছোটবেলা থেকেই তাঁর সঙ্গে পরিচিত হয়েছি আমরা সহজ পাঠ দিয়ে, সেই পড়ে জীবন স্মৃতিতে নানা গল্প উপন্যাস আজও তিনি বিরাজমান আমাদের হৃদয়ে। কালই রবীন্দ্রনাথের ছবি স্কুলে বোর্ডে এঁকে এসেছি, আজ স্কুল জমজমাট, কত অনুষ্ঠান আছে। বেশ, আজকে সারাটা দিন এই রবি ঠাকুরের জন্মদিনে তোমরা সবাই মিলে খুব আনন্দ করো, এবং রবি ঠাকুরের এই জন্মদিন যেমনভাবে বাঙালি পালন করে এসেছে সেরকমভাবেই আজও পালন করা হবে। 8:46 হয়ে 12 সেকেন্ড, আছি আরও 1 ঘন্টা 15 মিনিট তোমাদের সঙ্গে হয়ে আজকের শনিবারের নমস্কার কলকাতাতে। আমি সমক।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: দিনের ডায়েরি আবার খুললাম, কারণ আরও অনেকগুলো ঘটনা ঘটে গেছে। দেখতে পেলাম এই মুহূর্তে 9 মে আজ শনিবার, কিন্তু অতীতে বিভিন্ন সময় বিভিন্ন বছর 9 মে বিশেষ বিশেষ কারণে বিখ্যাত হয়ে আছে। 1955 ঠান্ডা বা স্নায়ু যুদ্ধের সময় পশ্চিম জার্মানি ন্যাটোয়ে যোগদান করেছিল 9 মে 1955 সাল। 1967 সালের 9 মে জাকির হুসেইন ভারতের তৃতীয় রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন। এছাড়া অক্সিজেন না নিয়েই মাউন্ট এভারেস্ট জয় করেছিলেন ফু দর্জি 1984 সালের 9 মে। জাস্ট যত কষ্টকে সব ফু দিয়ে উড়িয়ে দিয়ে 1992 সালের 9 মে আর্মেনিয়ার সেনাবাহিনী আজারবাইজান প্রজাতন্ত্রের ওপর হামলা চালিয়েছিল। এছাড়া নেলসন ম্যান্ডেলা বর্ণ বৈষম্যহীন দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন 1994 সালের 9 মে। আর সবশেষে বলবো, 15 বছর পর উগান্ডায় প্রথম প্রেসিডেন্ট নির্বাচন প্রক্রিয়া সংগঠিত হয়েছিল 1996 সালের 9 মে তারিখে।

0: 8:55, স্টুডিওর ঘড়ি বলছে। আর এই গানের সাথে সাথেই শেষ করব এই আওয়ার, আরও একটা ঘন্টা 5 মিনিট তোমাদের সঙ্গী হয়ে আছি আজ 9 মে শনিবারের নমস্কার কলকাতায়। আমি সুমক।
1: Je veux entrer ta vie depuis longtemps. Santé, écoutez mon chanson. Je veux entrer ta vie depuis longtemps.

আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে রাজ্যের প্রথম বিজেপি সরকার আর কিছুক্ষণের মধ্যেই শপথ গ্রহণ করতে চলেছে। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এই শপথ গ্রহণ অনুষ্ঠানকে ঘিরে সাজ সাজ রব। শপথ গ্রহণ অনুষ্ঠানে থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সহ একাধিক কেন্দ্রীয় নেতা এবং বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রীরা। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা, নিয়ন্ত্রণ করা হচ্ছে যান চলাচল। বিজেপি নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, বাংলার মানুষের বিশ্বাস পূরণ করতে তারা বদ্ধপরিকর। নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও বলেছেন, বিজেপির সংকল্পপত্রের প্রতিটি সংকল্পই সঠিক সময়ের মধ্যে পূরণ করা হবে। লেফটেন্যান্ট জেনারেল NS রাজা সুব্রানিকে দেশের পরবর্তী চিফ অব ডিফেন্স স্টাফ বা CDS হিসেবে নিয়োগ করেছে কেন্দ্রীয় সরকার। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, দায়িত্ব গ্রহণের দিন থেকে তিনি একই সঙ্গে সামরিক বিষয়ক বিভাগের সচিব হিসেবেও কাজ করবেন। বর্তমান CDS জেনারেল অনিল চৌহান আগামী 30 মে তার মেয়াদ সম্পন্ন করছেন। তাঁরই স্থলাভিষিক্ত হবেন লেফটেন্যান্ট জেনারেল সুব্রামান্যি। তিন ক্যারিবীয় দেশ সফরের অংশ হিসেবে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর গায়ানার জর্জটাউনে সেদেশের স্বাস্থ্যমন্ত্রী ডক্টর ফ্রাঙ্ক অ্যান্টনির সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন।

0: বৈঠকে দুটি দেশের মধ্যে স্বাস্থ্য এবং ওষুধ শিল্পের ক্ষেত্রে সহযোগিতা সম্পর্কের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আগামী 14 এবং 15 মে ইসরায়েল ও লেবাননের প্রতিনিধিরা বিস্তারিত আলোচনায় বসতে চলেছেন। মার্কিন বিদেশ মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, একটি সর্বাত্মক শান্তি ও নিরাপত্তা চুক্তি এই বৈঠকের মূল লক্ষ্য, যেখানে দুদেশের প্রধান উদ্বেগের বিষয়গুলি গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে। আইএসএল ফুটবলে মোহনবাগান আজ এফসি গোয়ার বিরুদ্ধে খেলবে। গোয়ার মারগাওয়ে জওহরলাল নেহরু স্টেডিয়ামে খেলা শুরু হবে বিকেল 5টায়। FM রেডমি প্রচার তরঙ্গের এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্তই।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: শুনছেন নমস্কার কলকাতা,
3: নমস্কার কলকাতা
2: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
3: নমস্কার কলকাতা।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
2: 107 FM রেইনবোর্ড শনিবারের নমস্কার কলকাতায় আছি আমি সমক। আর এই মুহূর্তে তোমরা তোমাদের মেসেজ পাঠাচ্ছ, সেই মেসেজগুলো না পড়লে কিন্তু তোমরা রাগ করবে, তাই তোমাদের কয়েকটা মেসেজ পড়ে দিই। মিলন বিট রামজীবনপুর পশ্চিম মেদিনীপুর থেকে মেসেজ করেছো, সুপ্রভাত জানিয়েছো আমাকে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রভাব আমার মনের মধ্যে প্রথম প্রভাব ফেলেছিল দুই বিঘা জমি কবিতা যখন প্রথম শুনেছিলাম, যা চিরকালীন প্রাসঙ্গিক। বুঝেছো উপেন, এ জমি লইব কিনে, এ জগতে হায় সেই বেশি চায় আছে যার ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি, তুমি মহারাজ সাধু হলে আজ আমি আর চোর বটে। এই কথাগুলি সমাজের পুরো বাস্তব চিত্রকে তুলে ধরেছে মিলন বিট রামজীবনপুর পশ্চিম মেদিনীপুর। আর বহরু ঘোষপাড়া থেকে মাধাই দাস শুভ সকাল জানিয়েছেন, আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মতিথি, কবিগুরুকে জানাই শত কোটি প্রণাম। একসময় কবিগুরুকে জীবন থেকে দূরে রেখেছিলাম, রাজনীতির বিষাক্ত ছোবলে কবিগুরুকে আমাদের থেকে দূরে রাখা হয়েছিল। হোয়াট এভার, চোখ খুলল যখন তখন দেখি তারাই এখানে প্রচুর পলিটিক্যাল ব্যাপার বলা হয়েছে, আমি সেই জায়গাটাকে স্কিপ করে যাচ্ছি। একজন সুস্থ সংস্কৃতিবান মানুষ হতে গেলে কবিগুরুকে না জানলে সত্যিকারের সংস্কৃতিবান মানুষ হওয়া যায় না। তখন থেকেই কবিগুরুর রচনা পড়তে শুরু করি, সত্যিকারের মানুষ হবার ক্ষেত্রে অনেকটা পিছিয়ে গিয়েছি, তাই এখন শয়নে স্বপনে নিশির জাগরণে গতি নেই তুমি ছাড়া, ততদিন তুমি রবে পৃথিবীতে, যতদিন আকাশে থাকবে চন্দ্র সূর্য তারা। ছন্দে ছন্দে মাধাই দাস বহরু ঘোষপাড়ার। আরেকটা মেসেজ পড়ে দিই, পায়েল ব্যানার্জি ফ্রম বেলঘড়িয়া, শুভ সকাল। অনুভবে আছে কবি এই হৃদয় জুড়ে, তার লেখাতেই হৃদয়ে নিল এই পারিজাত গড়ে, হৃদয় মাঝে মিলন বিধু সেই করেছে রচনা, হৃদয়ে মিলন বিন্দু আছে সেই করেছে রচনা, সোহাগের আশা দিয়ে বাজালো সে যাতনা, হৃদয় মাঝে জ্বালিয়ে দিল সেই জ্যোৎস্নার আলো, সেই পরশে দূর হলো মনের যত কালো, তার গানের আবেদন আজও হৃদয়ে টানে, রঙিন ফুলে ভরিয়ে দিল শুষ্ক এই প্রাণে। বেকুল, আচ্ছা এটা বোধহয় বকুল হবে, বকুল শিউলি ঝরছে তাই এই হৃদয়ে মাঝে, অগ্নিবাণের তরে আজ তারই সুর বাজে, কবি থাকুক এই মনেতে চির কবি হয়ে, এই ভোরের হাওয়া এই বার্তা আনলো নিয়ে। পায়েল ব্যানার্জি ফ্রম বেলঘড়িয়া। 9:11:14 আমি সুমক আছি, শনিবারের নমস্কার কলকাতায় আরও 50 মিনিট তোমাদের সঙ্গী হয়ে, টিল টেন অন 107 FM রেইনবো।

0: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
1: আজকে কিন্তু ওয়েদার রিপোর্টটা যেমন ইম্পর্টেন্ট, একই সাথে আজকের দিনটা কিন্তু একইভাবে তোমাদের ট্রাফিকের আপডেটটা দেওয়াটাও ভীষণ ইম্পর্টেন্ট, কারণ আজ কলকাতা জুড়ে কিন্তু বিশেষ একটা সেলিব্রেশন রয়েছে, আর পাশাপাশি আজ রবীন্দ্র জয়ন্তীর বিভিন্ন অনুষ্ঠানও রয়েছে। তাই আগে ট্রাফিকের আপডেটটা নিয়ে নি।
2: নমস্কার, ট্রাফিক কন্ট্রোল লালবাগান থেকে বলছি। এখনো পর্যন্ত শহর কলকাতায় যান চলাচল মোটামুটি সর্বত্র স্বাভাবিকই আছে, যেহেতু আজকে টিকিট পাওয়ার কারণে একটি ফোন অনুষ্ঠান আছে সিএমএর। এই কানেকশনে আমাদের ব্রিগেড পায়ের সারণিক কিছু কিছু রাস্তা আমরা রেগুলেট করছি, আর এছাড়া আর শহর কলকাতায় বড় কোনো মিছিল মিটিং এখনো পর্যন্ত নেই। আশা করছি বাকি সময়টুকু শহর কলকাতায় যান চলাচল স্বাভাবিকই থাকবে। নমস্কার।
1: একই সাথে আমাদের আজকে যে ট্রাফিক আপডেটটা রয়েছে সেটা যেমন ইম্পর্টেন্ট, পাশাপাশি আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আজকের ওয়েদার কেমন থাকবে, যেটা নিয়ে আমাদের বেশ দৃষ্টি থাকে এবং বেশ একটা আগ্রহ থাকে। কারণ যারা বাইরে বেরোতে চাইবে, যারা বাইরে বেরোবে, তাদের জন্য এটা স্পেশালি ভীষণ রকম ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন। আলিপুর আবহাওয়া দপ্তর বলছে জেনারেলি ক্লাউডি স্কাই, মূলত মেঘাচ্ছন্ন আকাশ, থান্ডার স্টর্ম উইথ লাইট রেইন লাইকলি টু অকার, বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কখন সেটা তো দেবাজানন্তি, ঈশ্বরই জানেন কখন হালকা বৃষ্টির একটা সম্ভাবনা আছে, বা সম্ভাবনা তো আছে কিন্তু কখন পড়বে বা কখন বৃষ্টি হবে সেটা কিন্তু আমরা কেউ জানি না, তবে সম্ভাবনা আছে। তাই যারা বাইরে বেরোবেন অবশ্যই প্রোটেকশন নিয়ে বেরোবেন। দিনের সবচেয়ে বেশি তাপমাত্রা আজ থাকবে 33 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, সবচেয়ে কম 24 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। গত 24 ঘন্টায় সবচেয়ে বেশি তাপমাত্রা ছিল 32।

6.6 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 3.1 ডিগ্রি সেলসিয়াস কম। আর সবচেয়ে কম তাপমাত্রা গত 24 ঘন্টায় ছিল 23.6 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 3.2 ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সবচেয়ে বেশি ছিল 91% গত 24 ঘন্টায়, আর সবচেয়ে কম ছিল 66%। বৃষ্টি হয়েছে 1.8 মিলিমিটার। যারা সমুদ্রে মাছ ধরতে যান তাদের জন্য কোনো রকম কোনো সতর্কবার্তা as such name।

0: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
1: স্টুডিওর ঘড়িতে এই মুহূর্তে 9:27 হয়ে 19 সেকেন্ড। আর এবার তোমাদের জন্য শহরের ইতিকথা। আর আজকের শহরের ইতিকথা স্বাভাবিকভাবেই, যেহেতু আজ 25শে বৈশাখ, তাই জোড়াসাঁকো ঠাকুরবাড়ির কথা জানাবো শহরের ইতিকথায়। 1784 সালে চিতপুর রোডের পূব দিকে 6 নম্বর দ্বারকানাথ ঠাকুর লেনে সদর অন্দর দেউড়ি দালানওয়ালা জোড়াসাঁকো ঠাকুরবাড়ির গৃহপ্রবেশ হয়েছিল। বাড়ির কর্তা ছিলেন নীলমণি ঠাকুর, তাঁর বয়স তখন 60 বছর 1784 সালে। এই নীলমণি ঠাকুরের নাতির নাতি ছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর। সে সময় এই অঞ্চলের নাম ছিল মেছুয়া বাজার। জোড়াসাঁকোর দুটি বাড়ি ছাড়াও তখন অবশ্য পাথুরিয়া ঘাটা আর অন্য কয়েকটি জায়গায় আরও কয়েকটি ঠাকুর বাড়ি ছিল। যদিও গোড়ায় সবাই একই পরিবারের সদস্য ছিলেন, তবে 19 শতকে নবজাগরণের আলোয় সবচেয়ে বেশি উদ্ভাসিত হয়েছিল যে বাড়ির সদস্যেরা, সেটাই জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি। জোড়াসাঁকো ঠাকুরবাড়ির বর্তমান যে চেহারা, তা নীলমণি ঠাকুরের নাতি দ্বারকানাথের সংযোজন। তিনি ম্যাকিন্টশ বার্নকে দিয়ে বাড়িটির সংস্কার করান। তারপর সাবেক বাঙালিয়ানা চেহারার বাড়িটিতে লাগে চাকচিক্যময় সাহেবি আনার ছাপ। অন্যদিকে ইউরোপীয় অতিথিদের বিনোদনের জন্য 1823 সালের 5 নম্বর দ্বারকানাথ ঠাকুর লেনে তিনি প্রাসাদোপম বৈঠকখানা বানান। প্রথম বাড়িটিকে ভদ্রাসন বাড়ি আর দ্বিতীয় বাড়িটিকে বৈঠকখানা বাড়ি বলা হতো, যদিও দুটি বাড়ির প্রবেশপথ ছিল একটাই। দ্বারকানাথ ঠাকুরের মৃত্যুর পর উইল অনুসারে 6 নম্বর বাড়িটি পান জ্যেষ্ঠ পুত্র দেবেন্দ্রনাথ ঠাকুর, আর 5 নম্বর বাড়ির মালিক হয়েছিলেন গিরীন্দ্রনাথ ঠাকুর। আজ শনিবার 9ই মে 25শে বৈশাখের দিনে শহরের ইতিকথায় জোড়াসাঁকো ঠাকুর বাড়ির কথা বললাম। আমি সমক আছি আরও আধ ঘন্টা তোমাদের সঙ্গী হয়ে শনিবারের নমস্কার কলকাতাতে।
0: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: এবার কিন্তু দরটা বলবো, মানে বাজারের দর কেমন চলছে, সোনার রূপোর দর। এই মুহূর্তে হলমার্ক সোনার গয়নার দাম 922 ক্যারেট 10 গ্রামের দামটা বলে দিই, 1 গ্রামের দাম কমেছে 15 টাকা মাত্র, আর হয়েছে

2465 টাকা। আর 10 গ্রাম হলমার্ক সোনার গয়না 22 ক্যারেট 10 গ্রামের 10 গ্রামের দাম 150 টাকা কমে হয়েছে 1,44,650 টাকা। খুচরো পাকা সোনা 24 ক্যারেট 10 গ্রামের 1 গ্রামের দাম 15 টাকা কমেছে হয়েছে 15,220 টাকা। 10 গ্রামের দাম অটোমেটিক্যালি 150 টাকা কমে হয়েছে 1,52,200 টাকা। আর পাকা সোনার বাট 24 ক্যারেট 10 গ্রামের 1 গ্রামের দাম 15

15,145 টাকা, আর 10 গ্রামের দাম 150 টাকা কমে হয়েছে 1,51,450 টাকা। এটা জানালাম আজ সোনার দাম। রূপোর দাম কিন্তু বেড়েই চলেছে, বেড়েই চলেছে, বেড়েই চলেছে। খুচরো রূপো 100 গ্রামের দাম 145 টাকা বেড়েছে, হয়েছে 25,710 টাকা, আর 1 কেজির দাম 1,450 টাকা বেড়ে হয়েছে 2,57,100 টাকা। রূপোর বাটের 100 গ্রামের দাম 145 টাকা বেড়েছে, হয়েছে 25,700 টাকা, 1 কেজির দাম 1,450 টাকা বেড়ে হয়েছে 2,57,000 টাকা। জানিয়ে দিলাম কলকাতায় রূপো আর সোনার দাম, রূপোর দাম আর সোনার দাম। আর একটা জিনিস সোনা এখনো বাকি রয়ে গেছে, সেটা হচ্ছে জ্বালানির দাম, যা গা জ্বালানি একেবারে। পেট্রোলের দাম 1 লিটারের দাম 105.41 টাকা একই আছে, ডিজেলের দাম 1 লিটারের দাম 92.02 টাকা একই আছে, আর রান্নার গ্যাসের দাম বেড়েছে কিন্তু গতদিনের তুলনায় একই আছে, 14.2 কেজির দাম 939 টাকা। এবার দোতলা বা তিনতলায় তোলার জন্য যে এক্সট্রা জিএসটি অ্যাড হয় সেটা কিন্তু এই হিসেবের বাইরে।

জাস্ট 47 সেকেন্ড আর 13 মিনিট আছি তোমাদের সঙ্গে হয়ে, তোমাদের মেসেজগুলো পড়ে দিই। চিত্তব্রত গুহ জয়রামপুর হাওড়া থেকে মেসেজ করেছেন, সুপ্রভাত সমক, আমার রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কবিতা জল পড়ে পাতা নড়ে, এই দিয়েই আমার কবিতা পড়া আর লেখার উৎসাহ শুরু। ফলতা বকুলতলা থেকে শম্ভু বলছি, আনন্দে রবীন্দ্রনাথ, দুঃখে রবীন্দ্রনাথ, প্রেমে রবীন্দ্রনাথ, বিরহে রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথ বাঙালির প্রাণ আর বেঁচে থাকার উপাখ্যান। শঙ্করচন্দ্র দে বারাসাত থেকে ছন্দে ছন্দে লিখেছেন, প্রাণের মাঝে ঘুনিয়ে যখন আসে অমানিশা, আলোর বর্তিকা হয়ে তিনি দেখান আলোর দিশা, তারই হাতটি ধরে আমার পথ চলার শুরু, সর্বদাই প্রাণে বিরাজ করেন কবিগুরু, ডাক শুনে কেউ না আসিলে পথে আমার সাথ, সর্বদাই হাত ধরে পথ দেখান রবীন্দ্রনাথ, মঞ্চ বেঁধে তার হাতটি ধরে প্রথম করেছি অভিনয়, বন্ধু হয়ে থেকেছে পাশে কাটিয়ে সকল ভয়, প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো আরো প্রাণ, জীবন ভর তিনি আমারে করে যাচ্ছেন সর্বদাই দান। শঙ্করচন্দ্র দে বারাসাত থেকে মেসেজ করেছেন। আর লাস্ট মেসেজ মোহনা ব্যানার্জি ফ্রম বেহালা, খুব সুন্দর একটা মেসেজ করেছো, 33 কোটি দেবদেবীর মধ্যে রবি ঠাকুরের আসনটি যে পাকা তা বলার অপেক্ষা রাখে না, তাই সহজ পাঠের ছোট খোকা থেকে আমার জীবনে যৌবন বেলার বন্ধু হিসেবে পাওয়া রবীন্দ্রনাথ যেন আমার সাথেই পথ চলেছেন পথপ্রদর্শক রূপে, এই যাত্রা যেন অসীম অনন্ত, তাই জীবন পথের পথিক আমি রুদ্ধ করি দ্বার, তোমায় প্রথম দেখেছিলেম তুমি চমৎকার, এসেছিলে সে এক প্রাতে শূন্য করপুটে, তোমায় দেখে শোনিত ধারা চলল কেবল ছুটে, তোমায় জন্য রিক্ত হৃদয় উঠল শুধু কাঁদি, তোমায় ওগো তোমায় প্রভু কোন বাঁধনে বাঁধি, তুমি কেবল সুখের সুধা উজাড় করি ঢালি, সাজিয়ে দিলে রঙিন ফুলে আমার শূন্য ডালি, তুমি ওগো প্রাণের মাঝে বাজালে যে বাঁশি, সে সুর আমার রুদ্ধ দুয়ার খুলল আপনি আসি, আকাশ হতে এলো নামি তোমার বজ্রবাণী, ঘুচিয়ে দিল ওগো আমার সকল অসুখ গ্লানি, তুমি কেবল এলে আমার নীরবতার ভিড়ে, রুদ্ধ দ্বারের অন্ধকারে এলে আমার নীড়ে। মোহনা ব্যানার্জি ফ্রম বেহালা।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: একদম শেষ পর্যায়ে চলে এসেছি, স্টুডিওর ঘড়ি বলছে 9:00 বেজে

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: স্টুডিওর ঘড়ি বলছে 9:55 হয়ে 48 সেকেন্ড। আজকের মতো সময় শেষ, আর আজকের মতো আমিও বলবো টাটা বাই বাই, ভালো থেকো সবাই। যদি সব ঠিক থাকে আগামীকাল রবিবার ভোরাইয়া নমস্কার কলকাতা নিয়ে থাকবো তোমাদের সঙ্গী হয়ে 4-4 ঘন্টা, 6-10 পর্যন্ত, যেমন ছিলাম আজ শনিবার 9 মে 25শে বৈশাখ।

আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে রাজ্যের প্রথম বিজেপি সরকার আর কিছুক্ষণের মধ্যেই শপথ গ্রহণ করতে চলেছে। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এই শপথ গ্রহণ অনুষ্ঠানকে ঘিরে সাজো সাজো রব। শপথ গ্রহণ অনুষ্ঠানে থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ একাধিক কেন্দ্রীয় নেতা এবং বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীরা। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা, নিয়ন্ত্রণ করা হচ্ছে যান চলাচল। পূর্ব রেলের হাওড়া ডিভিশনের তারকেশ্বর আরামবাগ শাখায় মায়াপুর ও আরামবাগ স্টেশনের মধ্যে লিমিটেড হাইট সাবওয়েতে গার্ডার সরানোর কাজের জন্য আজ রাত 11:15 থেকে আগামীকাল সকাল 6:25 পর্যন্ত মোট 430 মিনিট ট্রাফিক ও পাওয়ার ব্লক থাকবে। এই কারণে আজ এবং আগামীকাল কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে। আজ 25শে বৈশাখ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকী। জোড়াসাঁকো ঠাকুরবাড়ি ও রথীন্দ্র মঞ্চে সকাল থেকেই কবির প্রতি শ্রদ্ধা জানাতে উপস্থিত হয়েছেন বহু শিল্পী ও রবীন্দ্রপ্রেমী মানুষ। চিলির বিদেশমন্ত্রী ফ্রান্সিসকো পেরেজ ম্যাকেনা আজ থেকে এক সপ্তাহের ভারত সফরে আসছেন। দুদেশের মধ্যে বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করাই এই সফরের লক্ষ্য। আগামী 15ই মে এই সফরকালে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক এবং কর্মসূচি রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও ইউক্রেনের মধ্যে 3 দিনের এক ঐতিহাসিক যুদ্ধবিরতির কথা ঘোষণা করেছেন। রাশিয়ার বিজয় দিবস বা ভিক্টরি ডে উদযাপনের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ থেকে 11ই মে পর্যন্ত এই সাময়িক অস্ত্রবিরতি কার্যকর থাকবে। ফুটবলে ভারত চীনের সুঝৌতে গ্রুপ বির শেষ ম্যাচে লেবাননকে 4-0 গোলে পরাজিত করে প্রথমবারের মতো AFC অনূর্ধ্ব 17 মহিলাদের

রবীন্দ্রনাথের গানে কখন যে প্রেম আর পূজা মিলেমিশে এক হয়ে যায়, আমরা শুধুমাত্র প্রেম পূজাই বা বলি কেন, দেখবেন বিচিত্র পর্যায়ে, আমার তো বিশেষ পছন্দের জায়গা বিচিত্র পর্যায়ে, মানে এত বৈচিত্র্য সেখানে, মাঝে মাঝেই আমরা ধন্দে পড়ি যে সংশয় হয় যে আসলে এই যে গীতবিতানে ভাগ করা যে সমস্ত পর্যায়, উপপর্যায়, উপপর্যায় অবশ্য শুধু প্রকৃতি পর্যায়ে রয়েছে, কিন্তু এই যে বিভিন্ন ধরনের যে আমরা আনুষ্ঠানিক বলুন বা স্বদেশ বলুন বা প্রেম বলুন, প্রকৃতি বলুন, পূজা বলুন, সমস্ত জায়গায় কিন্তু রবীন্দ্রনাথ মিলেমিশে রয়েছেন সমস্ত কিছুতে, মানে এত আলো, এত আকাশ, মানে আর সত্যি সত্যি আমরা আজকের দিনে প্রত্যেক, শুধু বলি না, প্রত্যেক বছর যেভাবে তিনি আছেন জন্মদিনে অবশ্যই, কিন্তু প্রত্যেক মুহূর্তে আমাদের জীবনে তিনি যেভাবে জড়িয়ে রয়েছেন, আপনারা সে কথা লিখছেন তো আমাদের ফেসবুক পেজে, জয়েন করেছেন অনেকে দেখতে পাচ্ছি। দেবপ্রিয় ব্যানার্জি কি লিখেছেন, প্রতিদিনের জীবনে রয়েছেন কবিগুরু রবীন্দ্রনাথ সুখে দুঃখে, একেবারেই তাই। রীনা সরকার লিখেছেন, খুব ভালো লাগছে আবির, ভালো করে বাজা শোনা, শুভ রবীন্দ্র জয়ন্তী জানিয়েছেন। আপনারা প্রত্যেকে লিখতে থাকুন আপনাদের মতো করে আপনাদের রবি ঠাকুরের কথা। আমি ওই যে বারবার করে বলছি না যে শুধুমাত্র রবি ঠাকুর নাকি রবি ঠাকুর আমাদের বন্ধু নাকি তিনি ঠাকুর, সেটা জানাতেই পারেন। আপনারা কিভাবে রবীন্দ্র জয়ন্তী সেলিব্রেট করেন, উদযাপন করেন, সেলিব্রেট করলে সেটা

0: অন্যরকম ওই মাঝখানে সায়ন্তন আমার দিকে একটুখানি বড় বড় চোখ করে দেখবে, সেলিব্রেট করা, হ্যাঁ উদযাপন করা বটেই, একটা অনুষ্ঠান অনুষ্ঠান ব্যাপার রয়েছে। এবং কবি পক্ষ শুধু নয়, জীবনের প্রতি পক্ষে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের পক্ষে থাকেন তিনি সেখানে। দেখি কে কি লিখেছেন একটু দেখে নি। শুভ সকাল, অনুভবে আছেন কবি এই হৃদয় জুড়ে, তাঁর লেখাতেই হৃদয় নিল এই পারিজাত গড়ে, হৃদয় মাঝে মিলন বিন্দুর সেই করেছে রচনা, সোহাগের আশা দিয়ে বোঝালো সে যাতনা, হৃদয় মাঝে জ্বালিয়ে দিল সেই জ্যোৎস্নার আলো, সেই পরশে দূর হলো মনের যত কালো। বেলঘরিয়া থেকে পায়েল ব্যানার্জি লিখেছেন খুব সুন্দর করে প্রত্যেক দিনের মতো। আর কে কি লিখবেন অবশ্যই ভাবতে থাকুন এবং লিখতে থাকুন 100.1 FM গোল্ড কলকাতা এবং আকাশবাণী কলকাতা, এই দুটো পেজে ফেসবুক লাইভ চলছে আমাদের, কমেন্ট করতে থাকুন আপনারা, আমি সেসব পড়ব। আর মাঝে মাঝেই সায়ন্তনকে একটুখানি গানের মধ্যেই ছাকিয়ে দেওয়া। সায়ন্তন, এই যে আমি বলছি বারবার করে যে জীবনের পরতে পরতে তিনি মিশে রয়েছেন আমাদের সঙ্গে, এবং গীতবিজ্ঞান এবং সঞ্চয়িতা আমার কাছে ধর্মগ্রন্থের মতো, মানে আমি যখনই কোনো প্রশ্নের জবাব খুঁজি তখনই দেখি কোনো না গানে কোনো গানে বা কবিতায় তিনি রয়েছেন উত্তর নিয়ে, তাই না? আর আর তুমি তুমি সেটা ফিল করো,
1: 100 বার করি।
0: ধরো কোনো একটা সময়, কোনো একটা ঘটনা আমাদের জীবনে, একটা সাংঘাতিক রকম দোলাচলের মধ্যে আমরা রয়েছি বা হয়তো খুব কষ্ট পাচ্ছি, সত্যি সত্যি কি তার গান আমাদের মনে মলম দেয়,
1: আশ্রয় হয়ে আসে 100 বার? আমার ফেসবুকের একদম বায়ো যেটা, সেখানেই ওনার একটা কোটেশন আছে।
0: আচ্ছা।
1: হ্যাঁ, আমার ব্যথা যখন আনে আমায় তোমার দ্বারে, তখন আপনি এসে দ্বার খুলে দাও ডাকো তারে। হ্যাঁ, তো আমার অনেকটা জুড়ে উনি আছেন, এবং ছোট থেকে ওনার গান শেখা সেই সৌভাগ্য হয়েছে এবং বিভিন্ন জায়গায় শোনাবারও সৌভাগ্য হয়েছে, ওতপ্রোতভাবে জড়িয়ে আছি এটুকু বলতে পারি।
0: ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা জীবনের পরতে পরতে রবীন্দ্রনাথ এবং আজকের দিনে সায়ন্তনকে পাওয়া, সত্যি সত্যি এত ব্যস্ত সময় এবং প্রত্যেক শিল্পী সকাল থেকে দৌড়চ্ছেন রবি পুজো বলে কথা, অবশ্যই আমাদেরও সকাল থেকে নানা রকম আয়োজন করে এখানে আসতে হয়েছে এবং এখান থেকেও আবারও নিশ্চয়ই অন্য কোথাও দেখা হবে আপনাদের সঙ্গে, কিন্তু এই মুহূর্তে দেখা হচ্ছে কোথায়, 100.1 FM গোল কলকাতা এবং আকাশবাণী কলকাতা, এই দুটো ফেসবুক পেজে অবশ্যই আপনারা অনেকে জয়েন করতে পারেন এবং আরও বন্ধুদের মধ্যে একটু ছড়িয়ে দিন যাতে অনেকে কমেন্ট করতে পারেন আমাদের এই ফেসবুক লাইভ সেশনটা। আমরা আপনাদের কমেন্টের অপেক্ষা যেমন করি সেরকমভাবেই অপেক্ষা করি আপনার হোয়াটসঅ্যাপে 9903659992 এই নাম্বারে। চলো পরের গান শুনি। কি গান করবে
1: এবার? গাইব আমার যেদিন ভেসে গেছে চোখেরও জল।

0: 107 FM Rainbow. Shat Shure Sharadi. Shat Shure Sharadi.
1: সায়ন্তন রয়েছে আজ আমাদের সঙ্গে এই 25শে বৈশাখের বিশেষ উদযাপনে। 107 এফ এম রেইনবো স্টুডিওতে আমরা বসে রয়েছি, কিন্তু আমাদের ফেসবুক লাইভ চলছে কোথায়, 100.1 এফ এম গোল্ড কলকাতা এবং আকাশবাণী কলকাতা, এই দুটো পেজে আপনারা অনেকেই জয়েন করেছেন দেখতে পাচ্ছি। রীনা সরকার, আচ্ছা আবিরকে দেখা যাচ্ছে না, আমরা চেষ্টা করছি আরেকটু আবির মাখানোর জন্য। কণা গোস্বামী লিখেছেন শুভ রবীন্দ্র জয়ন্তী, খুব ভালো লাগছে। দেবপ্রিয় ব্যানার্জি লিখেছেন নিভৃত প্রাণেরও দেবতা, আমার না এই গানটা রিকোয়েস্ট ছিল, আমি জানি না
2: এই গানটা হবে তো, আমারও ইচ্ছা আছে গাইবার,
1: এখনই হোক না,
2: এখনই
1: হ্যাঁ হোক হোক, মানে রিকোয়েস্ট আসার সঙ্গে সঙ্গে যখন তুমি শোনাবে তখন দেখবে একটা অন্যরকম ইম্প্যাক্ট তৈরি হয়। চলো
2: সি,
1: ও পরপর রেডি করে রেখেছে, আমি মাঝে মাঝে একটু এদিক ওদিক করে দিচ্ছি, শাফল করে দেওয়া আর কি।
2: অ্যাকচুয়ালি আমি ভাবলাম যে এখন একটু মানে স্লো গান শোনালাম, তো একটু ভাবলাম যে
1: সবটাই মাইক্রোফোনে বলতে হবে, কিন্তু নইলে কেউ কিচ্ছু শুনতে পাবে না।
2: ভাবছিলাম যে একটু স্লো গানটা শোনানো হলো, তো এবার যদি একটু রিদমে যেতাম।
1: আচ্ছা রিদমে চলো, আমার তো ওই রিকোয়েস্টের গানটা সেটা হবে না,
2: কোনটা বলো,
1: বিপুল তো
2: একদম একদম,
1: চলো হোক হোক সবাই মিলে গাইবো,
2: পরে ওটা আসছে,
1: আমরা সবাই মিলে গাইবো। হ্যাঁ আমি মাইক্রোফোন ফেডারটা অফ করি, আপনারা যে যেখানে আছেন সবাই মিলে গলা মেলান।

0: শুনছো 107 FM Rainbow, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। কালজয়ী বাংলা গানের ধারা,
1: আকাশবাণী কলকাতা, FM Rainbow প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি শুভমিতা মুখোপাধ্যায়। রবীন্দ্র জয়ন্তীর দিন শুভেন্দু অধিকারীর নেতৃত্বে ব্রিগেডে রাজ্যের প্রথম বিজেপি সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান ইতিমধ্যে শুরু হয়েছে। জাতীয় সঙ্গীতের সুর দিয়ে শপথ গ্রহণ অনুষ্ঠানের সূচনা হয়। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন শুভেন্দু অধিকারী। মন্ত্রী হিসেবে ইতিমধ্যে শপথ নিয়েছেন দিলীপ ঘোষ, নিশীথ প্রামাণিক, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া। সাঁওতালি ভাষায় শপথ নিয়েছেন বাঁকুড়া রানীপাথের বিজয়ী ক্ষুদিরাম টুটু। 25শে বৈশাখ উপলক্ষে কবিগুরুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। বিজেপির দলীয় নেতা, কর্মী, সমর্থক ও অসংখ্য সাধারণ মানুষ ভিড় জমিয়েছেন ব্রিগেড ও তার আশপাশের এলাকায়। মঞ্চে প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন বিজেপি রাজ্য সভাপতি সমীক ভট্টাচার্য, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সহ একাধিক কেন্দ্রীয় নেতা এবং বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীরা। আছেন অভিনেতা মিথুন চক্রবর্তী। শপথ গ্রহণ অনুষ্ঠান উপলক্ষে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা, নিয়ন্ত্রণ করা হচ্ছে যান চলাচল। আজ 25শে বৈশাখ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকী। নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণের আবহে সকাল থেকে চলছে কবি প্রণাম। জোড়াসাঁকো ঠাকুরবাড়ি ও রথীন্দ্র মঞ্চে সকাল থেকেই কবির প্রতি শ্রদ্ধা জানাতে উপস্থিত হয়েছেন বহু শিল্পী ও রবীন্দ্রপ্রেমী মানুষ। মার্কিন সাউদার্ন কমান্ড জানিয়েছে পূর্ব প্রশান্ত মহাসাগরে মাদক পাচারে জড়িত সন্দেহে একটি নৌকোয় হামলা চালিয়ে সেটিকে ডুবিয়ে দিয়েছে মার্কিন বাহিনী। এই ঘটনায় দুজন নিহত, একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। সামাজিক মাধ্যমে এক পোস্টে কমান্ড জানিয়েছে ওই নৌকাটি সন্ত্রাসবাদী সংগঠনগুলি চালনা করত। মার্কিন গোয়েন্দা সংস্থার দাবি, নৌকাটি পূর্ব প্রশান্ত মহাসাগরে মাদক পাচারের সুপরিচিত রুট ধরে চলাচল করছিল এবং মাদক পাচার কাজের সঙ্গে যুক্ত ছিল। উল্লেখ্য, এই অভিযানে মার্কিন সামরিক বাহিনীর কোনো সদস্য হতাহত হননি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তিন দিনের এক ঐতিহাসিক যুদ্ধবিরতির কথা ঘোষণা করেছেন। রাশিয়ার বিজয় দিবস বা ভিক্টরি ডে উদযাপনের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ 9 থেকে 11 মে পর্যন্ত এই সাময়িক অস্ত্রবিরতি কার্যকর থাকবে। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।
0: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।
2: গান দরিয়া সত্যি সত্যি বারবার করে আমাদের মন ছুঁয়ে যায়, এবং সেই দরিয়ায় যখন রবি ঠাকুর এসে হাত ধরেন, সামনে এসে দাঁড়ান মাথার উপরে, তখন একটা অন্য রকম প্লাবন সত্যি সত্যি। এবং এই বিশেষ দিনে আমার খুব তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে, তোমায় নইলে ত্রিভুবনেশ্বর তোমার, আমায় নইলে ত্রিভুবনেশ্বর তোমার প্রেম হতো যে মিছে। ওই যে আমি যদি না থাকতাম তাহলে তুমি কোথায়, এই যে বারবার করে এই যে ক্রস করছেন বিষয়টা।

0: এবং এই কারণেই আমার সব সময় মনে হয় কি, তিনি আমাদের বন্ধু, তাই না? বন্ধুর মতো করেই কাঁধে হাত রাখেন। তোমার কাছে আমার আরও অনেক প্রশ্ন রয়েছে, কিন্তু সেটা এখন আপাতত একটু স্থগিত রেখে গানের দিকে যাই, কারণ অনেকেই অনেক গানের রিকোয়েস্ট করছেন, সেগুলো বলতে হবে তোমাকে, সেটা আমি পরে বলছি। আগে বলো তুমি কোন গান নিয়ে রেডি হয়ে রয়েছো?
1: আমি প্রথমে যে ব্রহ্মসঙ্গীতটা গাইলাম ওটা ঝাঁপতালে, তারপরে আমরা খোলের গান গাইলাম একটু, তারপরে আমরা গিয়েছি একটু কাহারবা, এবার একটু একতালের গান গাইলাম।
0: বেশ, মানে রবীন্দ্রনাথের গানে ছন্দ একটা বিশাল জায়গা জুড়ে রয়েছে, এবং
1: মাথায় রেখে,
0: এবং রবীন্দ্র সৃষ্ট তাল যেগুলো রয়েছে আমাদের তাল সেগুলো তো রয়েছে, তার সঙ্গে সঙ্গে নিজে এত চমৎকার সমস্ত ছন্দের উদ্ভব করেছেন। দেখি পরের দিকে তুমি যদি সেরকম কিছু শোনাও।

কি মানে এই গান দেখো কত কত কোটিবার হয়তো আমরা শুনেছি, কিন্তু প্রত্যেকবার গাইতেও ভালো লাগে, শুনতেও ভালো লাগে। এইরকমই প্রত্যেকে আপনাদের যখন আমরা আপনাদেরকে পাই তখন আমাদের প্রত্যেক দিন একই রকম ভালো লাগা থাকে, বিশ্বাস করুন। সেই জন্যই আরও বেশি বেশি করে চাই আপনারা 9903653992 এই নাম্বারে প্রচুর প্রচুর SMS করুন, হোয়াটসঅ্যাপ করুন। এই মুহূর্তে যেমন একটি SMS এসেছে দাকব খুলনা বাংলাদেশ থেকে, নমস্কার, শুভ রবীন্দ্রিক সকাল, একটু একটু করে উদ্ভাসিত হচ্ছে চারপাশ, আমাদের প্রাত্যহিক জীবনে একান্ত আপন হয়ে যিনি জড়িয়ে রয়েছেন তিনি রবীন্দ্রনাথ, জন্মদিনে তাঁকে প্রণাম জানাই, খুব ভালো লাগছে আজকের পরিবেশনা। লিখেছেন মুকুল সর্দার, অনেক অনেক ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনাদের প্রত্যেককে যারা এই ব্যস্ত সময় আমাদের সঙ্গে রয়েছেন।

0: 100.1 FM গোল কলকাতা পেজে তারা কে কে রয়েছেন, কী কী লিখছেন একটু পড়ে নিই চটপট করে। যাদবেন্দ্র পণ্ডা কী লিখেছেন, সুপ্রভাত জানিয়েছেন এবং তারপরে লিখেছেন, কবিগুরু আমাদের চিন্তনে মননে হৃদয়ে জুড়ে রয়েছেন, কবিগুরু ছাড়া আমরা কোনো কিছুই ভাবতে পারি না। তা বললে হবে, কবিগুরুই তো ছড়িয়ে রয়েছেন সমস্ত মানুষের মধ্যে, তো সকলের কথাই ভাবতে হবে আমাদের। সুমিতা রায় লিখেছেন, খুব ভালো লাগছে দিদিভাই, অসাধারণ রবীন্দ্র সাংস্কৃতিক সকাল উপভোগ করছি, মন ভরে যাচ্ছে। যাদবেন্দ্র পণ্ডা লিখেছেন আবারও, আচ্ছা কি গানের রিকোয়েস্ট এসেছে, কোনো গানের রিকোয়েস্ট? আচ্ছা আরও কী কী লিখেছেন, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল রে। এই যে নির্ভয় মন্ত্র, এটাও কিন্তু রবীন্দ্রনাথের দেওয়া, যে যদি আমার আশপাশে কেউ না থাকে, কোনো বন্ধু না থাকে, কারোর হাত না থাকে, তাহলে দৃপ্ত কণ্ঠে এগিয়ে যেতে হবে। এই কথাটা মন্ত্রের মতো করে যদি আমরা আমাদের জীবনে ধারণ করতে পারি, তাহলে তার থেকে ভালো আর কিছুই হয় না। সত্যি সত্যি আশপাশের মানুষ অনেক সময় হাত সরিয়ে নেয়, কিন্তু তিনি আমাদের সঙ্গে থাকেন আর আপনারাও সঙ্গে থাকেন, এই কথা আমাদের বারবার করে বলতে হবে। আমার খুব আরেকটা কথা একটু বলতে হবে, সেটা হচ্ছে আপনারা না স্টিকার কমেন্ট দেবেন না, হ্যাঁ প্লিজ, তাহলে অনেকের অনেক কিছু আমার পড়া হবে না, এক নম্বর। আর দু নম্বর হচ্ছে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি বারবার করে বলছি, 9903653992, সেই নাম্বারটাতে কিন্তু প্লিজ প্লিজ কল করবেন না, তাহলে না একটু অসুবিধে আছে। আচ্ছা, বন্দনা অধিকারী লিখেছেন, খুব ভালো লাগছে, দারুণ পোস্ট হয়েছে। প্রিয়াঙ্কা ভট্টাচার্য লিখেছেন, সায়ন্তন ভীষণ সুন্দর গাইছ, সত্যি সত্যি খুব ভালো লাগছে আমাদেরও। আর কথা না বাড়িয়ে পরের গানে চলে যাই, বলো সায়ন্তন এবার কি ভাবছো?
1: ভাবছি গাই মনে রবে কিনা রবে আমারে,
0: সে আমার মনে নাই, মনে নাই।

0: এক একদিন এক একটা গানকে এক এক রকমভাবে এক একটা কথা আমাদের দাঁড় করায় একটা প্রশ্নের মুখে। এই যে মনে রবে কি না রবে আমারে, সে আমার মনে নাই। হয়তো তিনি তখন ভেবেছিলেন যে সেই মুহূর্তে যেই মুহূর্তে এই গান রচনা করছেন তখন মনে করছিলেন যে কি জানি আমার কথা সকলের মনে থাকবে কি না। আবার তিনিই বলেছেন যে আর যাই থাকুক না থাকুক গান আমার থাকবে, তাই তো? এবং এই যে কনফিডেন্সের জায়গাটা, আমরা যখন কিছু একটা, ধরো কিছু একটা লিখছি বা কিছু একটা সৃষ্টি করছি, ছবি আঁকছি বা যারা ছবি তৈরি করছেন, তখন তারাও কিন্তু এই কথাটাই মনে করেন যে আর কিছু থাকবা না থাকুক এইটা নিশ্চয়ই লোকের মনে থাকবে,
1: কাজটুকু থেকে যাবে। আসলে ভীষণ প্যাশন নিয়ে করেন তো,
0: একেবারেই তাই। আচ্ছা, তোমার কি মনে হয় যে এখনকার দিনে যে ধরনের গান বাজনা হচ্ছে, তুমি তো সব ধারার গান করো, মানে যেহেতু
1: সব ধারা বললে ভুল,
0: মানে বাংলার সব ধারা আমি যদি বলি,
1: আমি আমি খুব রক মিউজিকটা পারি না,
0: না ওইটা আমি বলছি না,
1: ব্যান্ড কালচার যেটা সেটা আমার সাথে যায় না বলে আমি কখনো চেষ্টাও করিনি আর কি।
0: তুমি ভীষণ সফট, আমি আমি যখন থেকে তোমাকে দেখছি একেবারেই
1: একেবারেই আদ্যপান্ত বাঙালি এবং বাংলা গানেই বেশি স্বচ্ছন্দ, এটাও সত্যি কথা।
0: তুমি কি মাছে ভাতে বাঙালি, আলু পোস্ত ডাল ভাত?
1: একদম একদম
0: একদম তাই। আর রবি ঠাকুর ছিলেন ভোজন রসিক, কিন্তু খুব পরিমিত খেতেন। কিন্তু আমরা দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যখন পড়ি তখন দেখেছি যে তিনি রান্নার ব্যাপারেও কিন্তু খুব,
1: গানের সাথে কিন্তু রন্ধন এবং ভোজন এর কিন্তু ওতপ্রোত সম্পর্ক, এটা বহু শিল্পীর মুখে শুনেছি, বহু গুণী মানুষের কাছে জেনেছি আর কি।
0: তুমি সেটা জানো তো যে কচুরিপানার জিলিপি বানাতে বলেছিলেন মৃণালিনী দেবীকে?
1: না না না না,
0: মৃণালিনী দেবী যখন রান্না করতেন তখন উনি গিয়ে ভাই ছোট বউ আজকে এইটা হোক বলে একটা রান্না কচুরিপানার জিলিপি হলো একবার, তখন হচ্ছে
1: কচুরিপানার জিলিপি,
0: হ্যাঁ এরকম অনেক রকম কীর্তিকলাপ করতেন।
1: ঠাকুর বাড়ির রান্না তো একটা বিশেষ রান্নাই
0: অবশ্যই, এবং সেখানে রবীন্দ্রনাথের জ্ঞানদানন্দিনী দেবী যেমন ছিলেন সেরকম ভাবেই রবীন্দ্রনাথেরও বিশাল ভূমিকা ছিল। এবং প্রত্যেকবার যখন বাড়িতে সভা আসর কিছু বসত তখন আমরা জানি মান্ডে ক্লাব হতো বা খামখেয়ালি সভা হতো, সেই সময় রবীন্দ্রনাথ নিজে ঠিক করে দিতেন যে কী কী বানানো হবে, কোন কোন ব্যঞ্জন হবে অতিথিদের জন্য, এবং প্রত্যেকটা বাড়ির থেকে মানে অন্যান্য সেই সময়কার বনেদি যে সমস্ত বাড়ি ছিল সেখানে যেগুলো হচ্ছে সেগুলো কিন্তু ঠাকুর বাড়িতে হতো না, সেইটা একটা ভীষণ ইম্পর্টেন্ট জায়গা। এবং বিভিন্ন সময় বিভিন্ন এরকম অদ্ভুত অদ্ভুত ক্যাস্টর অয়েল দিয়ে পরোটা, হ্যাঁ সেটা কিরকম খেতে হয়েছিল এখন ভাবলে কিরকম একটা লাগে, কিন্তু ট্রাই করতেন, এই যে এক্সপেরিমেন্ট।
1: কিন্তু ক্যাস্টর অয়েল খাওয়া খুব হেলদি, তখন থেকেই ওনারা খালে ব্যাপারটাতে কনসিয়াস ছিলেন।
0: তারপরে নিম পাতার বড়ি, হ্যাঁ নিমের চা, এখন দেখো এগুলো অনেক অনেক আয়ুর্বেদ নিয়ে অনেক গবেষণা হচ্ছে আর অনেক কিছু হচ্ছে, কিন্তু রবীন্দ্রনাথ খুব স্বাস্থ্য সচেতন ছিলেন এটাও আমরা জানি, সেই কারণেই হয়তো জুজুৎসু,
1: বাঙালি সাধারণত সর্ষের তেলের ঝাঁজ ছেড়ে ক্যাস্টর অয়েলে যায় না।
0: এবার জুজুৎসু যে ছিল আমাদের সেইখান থেকে অন্য দেশ থেকে তিনি নিয়ে এলেন শান্তিনিকেতনে, এবং সেখান থেকে টিচার নিয়ে এলেন যারা জুজুৎসু শেখাতো, এবং ছাত্রছাত্রীরা যারা ওখানে ছিল তাদের এই যে শরীর সচেতনতা স্বাস্থ্য সচেতনতা গড়ে তোলা সেটাও কিন্তু রবীন্দ্রনাথ করেছিলেন, এবং তার সঙ্গে তার জমিদারির কাজ ছিল। একজন মাল্টিটাস্কিং শব্দটা যে আমরা এখন শুনি, আজ থেকে এত বছর আগে এই মানুষটি কত রকমভাবে নিজেকে মেলে ধরেছেন, শুধু সৃষ্টির ধারাতেই এত রকম। মোহিত চট্টোপাধ্যায়ের একটা কথা খুব বলতে ইচ্ছে করছে এই মুহূর্তে, সেটি হচ্ছে নাট্যকার মোহিত চট্টোপাধ্যায়ের কথা। তিনি বলেছিলেন যে রবি ঠাকুর যত রচনা করেছেন সেই রচনাটা শুধু কপি করে দেখাও, মানে আমরা যদি, তখন তো কম্পিউটারের যুগ নয় কিবোর্ডের যুগ নয়, তখন তিনি বসে হাতে লিখছেন এবং এত চমৎকার হাতের লেখা, এইটা ভাবলে না সত্যি কত কিছু ভাবার আছে। না আপাতত আমি একটা হোয়াটসঅ্যাপ পড়ি, পড়ে তারপর আবার গানের দিকে যাই। হ্যাঁ, 33 কোটি দেবদেবীর মধ্যে রবি ঠাকুরের আসনটি যে পাকা তা বলার অপেক্ষায় রাখে না, তাই সহজ পাঠের ছোট খোকা থেকে আমার জীবনে যৌবন বেলার বন্ধু হিসেবে পাওয়া রবীন্দ্রনাথ যেন আমার সাথেই পথ চলছেন পথপ্রদর্শক রূপে, এই যাত্রা যেন অসীম অনন্ত, জীবন পথের পথিক আমি রুদ্ধ করি দ্বার তোমার।

0: প্রথম দেখেছিলেন তুমি চমৎকার, এসেছিলে সে এক প্রাতে শূন্য করপুটে, তোমায় দেখে শোনিত ধারা চলল কেবল ছুটে, তোমার জন্য রিক্ত হৃদয় উঠল শুধু কাঁদি, তোমায় ওগো তোমায় প্রভু কোন বাঁধনে বাঁধি, তুমি কেবল সুখের সুধা উজাড় করি ঢালি, সাজিয়ে দিলে রঙিন ফুলে আমার শূন্য ডালি, তুমি ওগো প্রাণের মাঝে বাজালে যে বাঁশি, সে সুর আমার রুদ্ধ দুয়ার খুলল আপনি আসি, আকাশ হতে এলো নামি তোমার বজ্রবাণী, ঘুচিয়ে দিল ওগো আমার সকল অসুখ গ্লানি, তুমি কেবল এলে আমার নীরবতার ভিড়ে, রুদ্ধ দ্বারের অন্ধকারে এলে আমার নীড়ে। মোহনা ব্যানার্জি কি সুন্দর করে লিখেছেন বেহালা থেকে, আর রিকোয়েস্ট করেছেন কতবারও ভেবেছি নু এই গানটি যদি শোনানো যায়। শোনাবে
1: করার প্ল্যান আছে?
0: আচ্ছা, প্ল্যান আছে, থাকুন তাহলে সঙ্গে, আর হোয়াটসঅ্যাপ করতে থাকুন, কমেন্ট করতে থাকুন, আমরা পরের গানের হাত ধরি।

0: একেবারে সকাল থেকে যদি আমরা শুরু করি, একেবারে প্রাত্যহিক যে কাজকর্ম, সেখানে শুরু থেকে রবীন্দ্রনাথ রয়েছেন, অলস দ্বীপ্রহরে রয়েছেন, একেবারে দিনশেষের রাঙা মুকুলে রয়েছেন। শুধু আমার কথা নয়, সকলেই আপনারা সে কথা লিখেছেন, রবীন্দ্র ভাবে ভেসে যাচ্ছি। সকাল শুরু করলাম কসবা থেকে, সত্যগোপাল লিখেছেন, অনেক অনেক ধন্যবাদ আপনাদের প্রত্যেকে যারা আমাদের ফেসবুক লাইভেও জয়েন করেছেন। স্নেহা সাহা লিখেছেন, খুব সুন্দর গান হচ্ছে। দেবপ্রিয় ব্যানার্জি লিখেছেন, কালের ওপর কি লিখেছেন, কালের এপার ওপার সবটুকু জুড়ে রবীন্দ্রনাথ। অপূর্ব অসাধারণ খুবই প্রাণবন্ত নিবেদন লিখেছেন যাদবেন্দ্র পণ্ডা। জয়দীপ রায় কি লিখেছেন, দুটি গানের অনুরোধ রইল, একলা চলরে আর মেঘ বলেছে যাবো যাবো। খুব অত্যন্ত প্রিয় গান আমাদের প্রত্যেকের। আসলে কোন গানটা ছেড়ে কোন গানটার কথাই বলবো আমরা,
1: কমে আসছে। হ্যাঁ হ্যাঁ, অলরেডি 12:25,
0: বেশি সময় নেই
1: তো। হ্যাঁ 12:25,
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ 12:25 হয়ে গেছে। যাই হোক, ঠিক আছে, সময় নষ্ট না করে
1: আমরা কি একটু ছোট ছোট করে রিকোয়েস্ট শোনাবো?
0: হ্যাঁ শোনাও না,
1: আচ্ছা
0: অসুবিধে নেই
1: তাহলে।
0: আর মাঝখানে আমাকে অবশ্যই আবিরের কথা বলতে হবে আর শুভেন্দুর কথা বলতে হবে। আজকের এই একটা ব্যস্ত দিনে কি সুন্দর করে আমার আমাদের মনটাকে একদম ভালো করে দিচ্ছে গানের সঙ্গে। আসলে রবীন্দ্রনাথের গানে উচ্চকিত কোনো বাজনা আমার মনে হয় আপনাদের কারোরই ভালো লাগে না, আমারও লাগে না। সেখানে এত সুন্দর করে ব্যালেন্স করে, আসলে গান রবীন্দ্রনাথ বলছেন বারবার করে যে আমার গানে আমি কোনো ফাঁকি রাখিনি, তো সেই কারণেই বোধহয় তার কোনো তৈরি করা তালে ফাঁক নেই, সবটাই তাল তালি। আমি জানি না, আমার এগুলো উপলব্ধি। আপনারা যেমন নিজেদের অনুভূতির কথা বলছেন, আমিও আজকে যখন একটু সুযোগ পেয়েছি তখন আমিও আমার অনুভূতির কথা বলছি, এবং অবশ্যই সায়ন্তনও বলছে। সায়ন্তন, এই যে জীবনে চলার পথে বিভিন্ন সময়ে বিভিন্ন বাঁকে এসে বিভিন্ন গান আমাদের নিত্য নবীনভাবে অর্থ নিয়ে ধরা দেয়। যখন ছোটবেলায় আলো আমার আলো গো শিখেছি, বা ও যে নাকি কী সুখে এই ডানা দুটি মেলেছ শিখেছি বা গাইতাম, এখন আমরা যেই বয়সে তুমি রয়েছ আমি রয়েছি, আমাদের কাছে এই গানগুলোর অর্থ গেছে পাল্টে।
1: একদম একদম,
0: এখানে
1: বড় হওয়ার সাথে সাথে রবি ঠাকুরও যেন বদলেছেন।
0: হ্যাঁ, আমাদের সঙ্গে সঙ্গে বড় হচ্ছেন, আমি বারবার করে বলি, এবং সেটা খুব গর্বের জায়গা আমাদের, তাই না? চলো গান শুনি।
1: আচ্ছা, রিকোয়েস্টের একটু গান, ওই মেঘ বলেছে যাবো যাবো, এখন এত জমা হচ্ছে, পরে সব নিয়ে গিয়ে দেখবো আলটিমেটলি আর হলো
0: না। সেই
1: আমি একটু ছোট করে হলো শুনে দিচ্ছি এটা।

0: ছোট করে শোনালাম, যদিও এই গান না অসম্পূর্ণ করে শেষ করে দিতে কোথাও একটা বাধে।
1: আমাদের সবসময় মনে হয় যে বিশেষ করে রবীন্দ্রনাথের গান
0: সঞ্চারীটা এত সুন্দর, ভুবন বলে তোমার তরে আছে বরণমালা, গগন বলে তোমার তরে লক্ষ্য প্রদীপ জ্বালা।
1: রবীন্দ্রনাথের গানে সঞ্চারী একটা অন্য মাত্রায়
0: এসেছে বাংলা গানেও। আমি বলছি
1: পরবর্তীতে রবীন্দ্র উত্তর যে স্রষ্টারা শৈল চৌধুরী, ডক্টর নচিকেতা ঘোষ, এরা প্রত্যেকেই সঞ্চারীকে এত সুন্দরভাবে ধারণ করেছেন, তার পথিকৃত অবশ্যই রবীন্দ্রনাথ। তার আগে তো স্থায়ী আর অন্তরার মধ্যে গান বাজনা চলতো আর কি, তাই না?
0: ইদানিং আবার সঞ্চারী একটুখানি ব্যাক সিটে চলে যাচ্ছে, শুধু দুটো অন্তরা হচ্ছে,
1: একরকম সুর,
0: মন খারাপ হয়।
1: মন খারাপ হয় কারণ এটা একটা অন্য বাঁক, এক একটা জায়গায় এসে রবীন্দ্রনাথের গানে তো মানে ভুরি ভুরি এরকম উদাহরণ আমরা দিতে পারি, যেখানে সঞ্চারী এসে একটা জার্ক দিয়েছে, ঝাঁকিয়ে দিয়েছে আমাদের, যে এইভাবেও ভাবা যায় গানটা একটা অন্য জায়গায় চলে গেছে, টার্নিং পয়েন্ট অনেক সময় বলা হয়। আচ্ছা, জয়দীপ রায় অনুরোধ করেছিলেন, তারপরে আমি কারোর এখন আর দেখতে পাচ্ছি না কারোর কমেন্ট, বরং আমরা গানে চলে যাই। বলো এরপর কি শোনাবে?
0: এরপর আমার একটা খুব প্রিয় গান
1: নিভৃত প্রাণের দেবতা হয়নি, কিন্তু
0: নিশ্চয়ই নিভৃত প্রাণের দেবতা আমি শুনেই যাব,
1: কারণ রিকোয়েস্ট আছে
0: অবশ্যই। আমি একটু যাব এ পথে আমি যে গেছি বারবার,
1: চলো
0: সিট।

0: পথের কথা যখন হয় তখন রবীন্দ্রনাথের কথা বলতে হয় বারবার করে, কত যে পথ পেরিয়েছেন তিনি, দীর্ঘ জীবন পেয়েছিলেন ভাগ্যিস, ফলে দেশে বিদেশে নানা জায়গায় তিনি গিয়েছেন এবং প্রত্যেকটা জায়গা থেকে আহরণ করেছেন।
1: এই গানটাতেও কিরকম পেরিয়ে যাওয়ার কথা আছে দেখো।
0: হ্যাঁ,
1: এই গানটাতেও কিন্তু মারাত্মক পেরিয়ে যাওয়ার কথা আছে দেখো। মানে এই যে বলছেন যে তবু জানি মনে নাহি ভয়, অনুকূল বায়ু সহসা যে বয়,
0: একেবারেই।
1: হ্যাঁ, তারপরে একেলা যেতাম যে প্রদীপ হাতে নেবেছে তাহার শিখা, এটাতে কষ্ট থাকতে পারে, তবু জানি মনে তারার ভাষাতে ঠিকানা রয়েছে লেখা,
0: একেবারেই।
1: প্রদীপ হয়তো নিবে গেছে, তারা তো নিবে না।
0: পজিটিভ, মানে সমস্ত জায়গায়, মানে যেতে যেতে একলা পথে গানটা আমার এত ভালো লাগে, ছোটবেলার থেকেই শুনতে ভালো লাগতো, কিন্তু পরবর্তীতে আমি দেখেছি জীবনের বিভিন্ন বাঁকে যখন দাঁড়িয়েছি তখন না কিছু কিছু গান উত্তরণের মন্ত্র হয়ে উঠেছে আমাদের। এরকমভাবেই আমরা, আমি একটা মুকুলদেব ঠাকুরের লেখা পড়ছিলাম, সেখানে তিনি লিখছেন, রবীন্দ্রনাথ আমাদের একটা মস্ত আস্ত পৃথিবী, নীরবকে মুখর আর মুখরকে নীরব করে তোলেন, যে কথা হয়নি বলা সেটা যেমন রবি ঠাকুর, যা বলা হলো এইমাত্র সেটাও তো রবি ঠাকুর। আসলেই তাই, মানে সমস্ত কিছুই তাঁর লেখার মধ্যে আমরা পেয়েছি এবং সেই কারণেই আপনাদের কাছেও বারবার বলা, আপনার অনুভূতির রবীন্দ্রনাথ কীরকম সেটা যদি একটু লেখেন। এখনও বেশি অনেকটা সময় রয়েছে আমাদের হাতে, 20-22 মিনিট তো রয়েছে। আজ অনুষ্ঠান খুব ভালো হচ্ছে, আমার দুটি গানের অনুরোধ রাখলাম, আর জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে এবং আমার মল্লিকা বনে। মল্লিকা বনে তো আপনি মিস করেছেন, আপনি নিশ্চয়ই সময় একটু পিছিয়ে পিছিয়ে আপনি শুনছেন, ফলে যদি আপনারা ফেসবুক লাইভটা ফলো করেন তাহলে আপনি শুনতেও পাবেন। ফেসবুক লাইভে আপনি পরে, আমাদের অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পরে যখন শুনবেন তখন দেখবেন দ্বিতীয় গানটা, দ্বিতীয় গান গিয়েছিলেন না আমার মল্লিকা বনে, হ্যাঁ। আর জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে যে কোনো সময় গাওয়া যায় এবং সত্যি সত্যি প্রচণ্ড পছন্দের গান। মৌসুমী দত্ত ধানবাদ থেকে লিখেছেন, অনেক অনেক ধন্যবাদ মৌসুমী। আচ্ছা, নমস্কার, আমরা সঙ্গীত শিল্পী সায়ন্তন অধিকারীর গান শুনছি, শিল্পীকে অভিনন্দন জানাই, মন ভরে যাচ্ছে, রবি ঠাকুরকে প্রণাম, প্রতিদিনও আমি হে জীবন স্বামী। কি চমৎকার একটি গানের অনুরোধ করেছেন, কিংবা মহারাজও একই সাজে। আপনি কি করে জানলেন আমার এত প্রিয় দুটি গানই? অসম্ভব প্রিয়। এবং জানো সায়ন্তন, মহারাজও একই সাজে যখন ছোটবেলায় না একটু বড়বেলাতেই শেখা, তখন কেন জানি না গানটা বোধ হয় নিতে পারে, ধারণ করাটা একটা মানে আধারটা স্ট্রং হতে হবে। তো আমি সবসময় বলি একটা বাটিতে তুমি যদি এক ডেকচি জল ঢেলে

0: দাও বা এক হাঁড়ি জল ঢেলে দাও, তাহলে তো উপচে যাবে। আমরা ছোটবেলায় যে গানগুলো শিখেছি অনেক সময় সেটা হয়েছে, কিন্তু কারণ আমরা তার অর্থ বুঝতে পারি,
1: হ্যাঁ শুধু সুরটাই তুলেছি,
0: সুরটাই তুলেছি, পরবর্তীতে এখনো যে খুব বুঝি তা নয়, তার তল নেই আসলে অতল, কিন্তু মোটামুটি
1: সীমার মাঝে অসীম।
0: এখন কি হয়, একটু বোঝার চেষ্টা করি, একটু কথার দিকেও মনোযোগী হয়েছি, এটুকু বলতে পারি। তো মহারাজও একই সাজে ছোটবেলায় যখন শিখেছি তখন না সত্যি সত্যি কিছুই বুঝতে পারিনি, এবং তখন না গাইতেও ভালো লাগতো না। অনেক পরে একটা অনুষ্ঠানে একজন গাইছেন, আমি না শুনতে শুনতে হঠাৎ আমার কিরকম একটা শিহরণ হলো। তোমার কখনো হয়েছে এরকম যে একটা গানকে হঠাৎ করে একটা অন্যরকম ভাবে আবিষ্কার করা?
1: তোমার মতো করে অভিজ্ঞতা হয়তো নয়, কিন্তু হ্যাঁ আমি বলছি তো, মানে যে গানটা হয়তো 20 বছর আগে শিখেছি সেটা আজকে তো অদ্ভুতভাবে নতুন রকম।
0: তুমি কার কাছে শিখেছো রবীন্দ্রনাথের গান?
1: আমি শিখেছি আমাদের ওখানেই চন্দননগরে, উনি মানে শ্রদ্ধেয় সুমিত্রা সেনের খুব কাছের একজন ছাত্র ছিলেন, শ্রদ্ধেয় অসিতাভ মুখোপাধ্যায়, ওনার কাছে। উনি সেই অর্থে আর গান বাজনা হয়তো খুব লাইমলাইটে আসেননি, কিন্তু খুব গুণী মানুষ ছিলেন এবং খুব যত্ন করে খুব আদর করে আমাকে শিখিয়েছেন, ওই ততটুকুই আর কি।
0: আচ্ছা,
1: তারপর আমি কিছুদিন জয়তী দির কাছেও একটুখানি গেছি বা যাওয়া আসা আছে, যোগাযোগ আছে এটুকু।
0: এই যে জয়তীর কথা তুমি বললে, কত কত গান আমরা বলছিলাম না একটু আগে, মানে এমন গভীরতা উচ্চারণে, তখন মনে হয় কি যে বোধটা খুব দরকার সেখানেই বোধ হয়। মনে হয় যে তোমার কি মনে হয়, আমার খুব মনে হয় রবীন্দ্র সাহিত্য পড়া বা গানের প্রেক্ষাপটগুলো,
1: শুধু রবীন্দ্র সাহিত্যই না, সাহিত্যের সাথে কিন্তু সঙ্গীতের খুব সরাসরি যোগাযোগ। সাহিত্য অবশ্যই সঙ্গীতকে এনরিচ করে। আমি হয়তো নিজে খুব একটা পড়ে উঠতে পারি না, কিন্তু খুব গিল্ট ফিলিং হয় যে আমার গানটাকে নিয়ে আমি ভাবছি, গানটাকে নিয়েই বাঁচবো, কিন্তু সেটাকে এনরিচ করতে গেলে যে সাহিত্যের ব্যাকআপটা লাগে সেটা আমি এখনো পর্যন্ত খুব যে সময় দিয়ে উঠতে পেরেছি সাহিত্যের পিছনে এমনটা নয়, কিন্তু খুব ইচ্ছে আছে অবশ্যই।
0: অবশ্যই পড়া উচিত, আমার তো তাই মনে হয়। আচ্ছা, এই দুটি চমৎকার গানের কথা মনে করিয়েছেন, সপ্তর্ষি মজুমদার বরানগর ডানলপ থেকে। আচ্ছা, এত চমৎকার দুটি গান, আজকে না হলেও কাল, আমি এখন থেকে একটুখানি বলে রাখি আপনাদের, আগামীকাল সুরমহলেও কিন্তু আমরা রবীন্দ্র গানেই থাকব, কেমন? তো আপনারা আগামীকাল সকালবেলা, প্রত্যেক রবিবার যেমন থাকেন সকাল 8:30 থেকে FM গোল্ডে, সেভাবেই থাকবেন। আগামীকাল অপরাজিতা আসছেন, অপরাজিতা চক্রবর্তী, তার গান শুনে আমরা প্রত্যেকেই ওর গুণমুগ্ধ, আর তথাগত আসবে সঙ্গে, ফলে আগামীকালও এরকম সুন্দর একটা সকাল থাকবে। আর আমি পার্সোনালি ওকে বলবো যাতে মহারাজও একই সাজে, কিংবা প্রতিদিনও হে জীবন স্বামী, প্রতিদিনও আমি হে জীবন স্বামী, এই গানটি শোনায়, কেমন? আগামীকাল দেখা হবে অবশ্যই আপনাদের সঙ্গে, কিন্তু এই মুহূর্তে কোন গান নিয়ে অপেক্ষা করছে সায়ন্তন সেটা একটু শুনে ফেলি।
1: এবার একটু রিকোয়েস্টের গানেই যাই, নিভৃত প্রাণের দেবতা
0: শুনি, অসম্ভব প্রিয় গান।

0: এই যে দেবতার মুখোমুখি দাঁড়ানো, এইটা একটা মানে অনেক সময় মনে হয় কি আজকের দিনে দাঁড়িয়েও আমরা কি সেইটা শিখতে পেরেছি? রবীন্দ্রনাথ যে পথে পথিক হয়ে আমাদের এত এত দার্শনিক হয়ে আমাদের এতটা শিক্ষিত করার চেষ্টা করেছেন, করে চলেছেন, আমরা কি যাপনে তাকে ততটা নিতে পেরেছি? আমি জানি না, মানে এই প্রশ্ন হয়তো চলতেই থাকবে। আমরা তাঁর গান অবশ্যই শুনি, গান গাওয়ার চেষ্টা করি, গান প্রচুর প্রচুর শোনা হয়, পড়া হয়, সমস্তটা হয়, কিন্তু অন্তরে তাঁর যে বার্তাটুকু তিনি রেখেছেন সেটুকু আমরা যদি নিতে পারতাম সত্যি সত্যি, তাহলে আমাদের ওই যে গান দিয়ে দ্বার খোলা, এই এই কথাটা বারবার করে বিভিন্ন গানে বিভিন্ন ভাবে এনেছেন, গান দিয়ে দরজা খোলা, দ্বার খোলা,
1: তোমায় ভোলাবো না, ভালোবাসায় ভোলাবো, তারপর
0: আমি রূপে তোমায় ভোলাবো না, ভালোবাসায় ভোলাবো, গান দিয়ে দ্বার খোলাবো, ওই জায়গাটা থেকে আমার মনে হলো। হ্যাঁ, আরেকটু আছে। হ্যাঁ, যাই হোক, আমরা এই যে গান দিয়ে অন্তরের দরজা খোলার কথা বলছেন, আমি সেই জায়গাটাতেই আসতে চাইছিলাম, কিন্তু সময় তো বেশি নেই, 12 মিনিট মতো আছে। যাদবেন্দ্র পণ্ডা লিখেছেন, খুব ভালো লাগছে, দেবপ্রিয় ব্যানার্জি তোমাকে অনেক ধন্যবাদ জানিয়েছেন, এবং অপূর্ব সায়ন্তনদা লিখেছেন, সীমা দাস খুব সুন্দর সব গান হচ্ছে, সুমিতা রায় লিখেছেন খুব সুন্দর, দাদাভাই দিদিভাই খুব ভালো লাগছে, আমাদেরও খুব ভালো লাগছে আপনাদের সকলকে পেয়ে। আর কতবারও ভেবেছি না ওটা হবে না,
1: হ্যাঁ হবে, অবশ্যই হবে,
0: কারণ সময় বেশি নেই। আমি
1: একটু রিকোয়েস্টের একটু গান শুনিয়ে দিই,
0: আজ কতবারও রিকোয়েস্ট ছিল,
1: আজ জ্যোৎস্নারাতে সবাই গেছে বলে আমি ছোট করে শুনি।
0: আচ্ছা আচ্ছা, এই যে ছোট করে শোনানোর কথা, বড় ব্যথা পাই মনে।

এবার আমরা আরও একটা রিকোয়েস্টের গানে যাই, কতবারও ভেবেছিল এই গানটা আমার লিস্টে ছিলই বটে, এটা পাশ্চাত্য সুরে প্রভাবিত গান, চলো সি দাও।

একেবারে প্রায় শেষের দিকে আমরা চলে এসেছি, সাত মিনিট মতো আছে, দুটো গান হবে তাই তো? চটপট করে গান শুনিয়ে ফেলো। আর গান খুঁজতে খুঁজতে আমি একটা মেসেজ একটু পড়ি। আজকের দিনে এই অনুষ্ঠান শুনে খুব ভালো লাগছে, কেন তোমরা আমায় ডাকো বা তোমার কথা হেথা কেহ তো বলে না, এর যে কোনো একটি। জলপাইগুড়ি থেকে বাপি এবং টুকটুক বাজছে। আসলে এই গানগুলো আমাদের প্রাণের সঙ্গে মিশে থাকা, কিন্তু সময় এত কম, এত এত সংক্ষিপ্ত যে সত্যি সত্যি আমরা সবসময় শুনিয়ে উঠতে পারি না। আচ্ছা চলো শুনি।

0: একেবারে পরের গানে চলে যাও, কারণ ছ মিনিট আছে আমাদের হাতে।
1: আচ্ছা, এই অনেকদিনের শূন্যতা
0: আমার মুক্তি দিয়ে শেষ করবো আমরা।
1: আচ্ছা
0: ঠিক আছে, চলো।

সি করবি না না বি? ঠিক আছে ঠিক আছে, বিতে যাচ্ছি। চলো।

0: ঠিক 3 মিনিট আছে। সকলকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর করে আমাদের এই সময়টা সুরেলা করে দেওয়ার জন্য। সায়ন্তন, আবার নিশ্চয়ই দেখা হবে। যেতে যেতে কি গান শোনাবে বলো? 2.5 মিনিট মতো আছে আমাদের হাতে,
1: আমার মুক্তি আলোয় আলোয় শোনা যায় সবসময়। আমি বলছি এটাও মানে যে তালে হলো মোটামুটি ওইটাও সেই তালেই, আমার মুক্তি আলোয় আলোয় তো তেওড়াতেই আছে। তা আমি ভাবছি যে
0: সময় তো একদম কমে যাচ্ছে, আপনারা সকলে খুব ভালো থাকবেন। আগামীকাল কিন্তু আবার আপনাদের সঙ্গে দেখা হবে।
1: অ্যাকচুয়ালি বর্ষার গান গাইবো না, এটা হয় না রবি ঠাকুরের।

0: আলো জয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।
1: আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সুরিতা সাহা। আজ রবীন্দ্র জয়ন্তীর দিন পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি সরকার শপথ নিল। নন্দীগ্রাম ও ভবানীপুর এই দুই আসনে জয়ী শুভেন্দু অধিকারী রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী রূপে শপথ গ্রহণ করেছেন। শুভেন্দু অধিকারীর সঙ্গে আরও পাঁচজন বিজেপি বিধায়ক মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। খড়গপুর সদর কেন্দ্র থেকে বিজয়ী দিলীপ ঘোষ শপথ নেন। আসানসোল দক্ষিণ কেন্দ্র থেকে বিজয়ী অগ্নিমিত্রা পাল, বাঁকুড়ার রানীবাঁধ থেকে বিজয়ী ক্ষুদিরাম টুডু, বনগাঁ উত্তর থেকে বিজয়ী অশোক কীর্তনিয়া এবং কোচবিহারের মাথাভাঙা থেকে জয়ী নিশীত প্রামাণিকও আজ শপথ নিয়েছেন। এর মধ্যে ক্ষুদিরাম টুডু শপথ নেন সাঁওতালি ভাষায়। কোনো মন্ত্রীর দপ্তর এখনও ঘোষণা করা হয়নি। অজয় মুখোপাধ্যায়ের পরেই প্রথম রাজ্যের কোনো জেলা থেকে মুখ্যমন্ত্রী হলেন। আজ 25শে বৈশাখ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকী। নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণের আবহেই সকাল থেকে চলেছে কবি প্রণাম। জোড়াসাঁকো ঠাকুরবাড়ি ও রথীন্দ্র মঞ্চে সকাল থেকেই কবির প্রতি শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন বহু শিল্পী ও রবীন্দ্রপ্রেমী মানুষ। উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বকবিকে শ্রদ্ধা নিবেদন করেছেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর ভারত ও ত্রিনিদাদ টোবাগোর মধ্যে সম্পর্কের প্রশংসা করেছেন। ত্রিনিদাদ ও টোবাগোর ক্যারিবীয় সংক্রান্ত ও বিদেশ মন্ত্রকের পতাকা উত্তোলন অনুষ্ঠানে তিনি অংশগ্রহণ করেন। তিনি দুদেশের গভীর সাংস্কৃতিক সম্পর্ক ও ঐতিহাসিক বন্ধনের কথা তুলে ধরেন। হ্যাম্পটন স্কাই রিয়েলিটি লিমিটেড ও তার কর্ণধার সঞ্জীব অরোরার সঙ্গে জড়িত একটি অর্থ তছরুপের ঘটনায় এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি দিল্লি, গুড়গাঁও ও চণ্ডীগড়ের 5টি জায়গায় তল্লাশি চালায়। 2002 সালের অর্থ তছরুপ প্রতিরোধ আইনের অধীনে এই তল্লাশি চালু হয়। দুদিনের ভারত মহাসাগর সংক্রান্ত আলোচনা ইন্ডিয়ান ওশান ডায়ালগ গতকাল নতুন দিল্লিতে শেষ হয়েছে। এই আলোচনার মূল ভাবনা ছিল পরিবর্তিত বিশ্বে ভারতীয় মহাসাগর। এই মুহূর্তের খবর এখনকার মতো এ পর্যন্তই।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অর্ক সেন। রবীন্দ্র জয়ন্তীতে আজ পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি সরকার শপথ নিয়েছে। নন্দীগ্রাম ও ভবানীপুর দুই আসনে জয়ী শুভেন্দু অধিকারী রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীরূপে শপথ গ্রহণ করেছেন। শুভেন্দু অধিকারীর সঙ্গে আরও পাঁচজন বিজেপি বিধায়ক মন্ত্রী হিসেবে শপথ নেন। খড়গপুর সদর কেন্দ্র থেকে বিজয়ী দিলীপ ঘোষ, আসানসোল দক্ষিণ কেন্দ্র থেকে বিজয়ী অগ্নিমিত্রা পাল, বাঁকুড়ার রানীবাঁধ থেকে বিজয়ী ক্ষুদিরাম টুডু, বনগাঁ উত্তর থেকে বিজয়ী অশোক কীর্তনিয়া এবং কোচবিহারের মাথাভাঙা থেকে জয়ী নিশীথ প্রামাণিকও আজ শপথ নিয়েছেন। এর মধ্যে ক্ষুদিরাম টুডু শপথ নেন সাঁওতালি ভাষায়। কোনো মন্ত্রীরই দফতর এখনও ঘোষণা করা হয়নি। জেলার ছেলে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ অনুষ্ঠান দেখার জন্য পশ্চিম মেদিনীপুরের বহু জায়গায় জায়ান্ট স্ক্রিন লাগানো হয়। কোলাঘাট থেকে দীঘা সব জায়গাতেই চলে লাড্ডু বিতরণ। শপথ গ্রহণের মুহূর্তে মহিলারা শাঁখ বাজান। এই উৎসবের প্রাণকেন্দ্র কাঁথির শান্তিকুঞ্জ এখন শুভেন্দু অধিকারীর ঘরে ফেরার অপেক্ষায়। আজ 25শে বৈশাখ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকী। নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণের আবহেই সকাল থেকে চলেছে কবি প্রণাম। জোড়াসাঁকো ঠাকুরবাড়ি ও রথীন্দ্র মঞ্চে সকাল থেকেই কবির প্রতি শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন বহু শিল্পী ও রবীন্দ্রপ্রেমী মানুষ। উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বকবিকে শ্রদ্ধা নিবেদন করেছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে কবিগুরুকে শ্রদ্ধা জানান। আইএসএল ফুটবলে আজ মোহনবাগান এফসি গোয়ার বিরুদ্ধে খেলবে। গোয়ার মারগাঁওয়ে জওহরলাল নেহরু স্টেডিয়ামে খেলা শুরু হবে বিকেল 5টায়। আইপিএল ক্রিকেটে আজ জয়পুরের সোয়াই মানসিং স্টেডিয়ামে রাজস্থান রয়্যালস গুজরাট টাইটান্সের মুখোমুখি হবে। খেলা শুরু হবে সন্ধ্যে 7:30। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।

0: आइए आइए बाबूजी।
1: आपने बोरी के इलाम खां साहब।
0: हाँ, ब्रिज बड़ा अच्छा जगह है बाबूजी, बड़े आराम से थकते बारबिन।
1: पारबो तो?
0: हाँ क्यों नहीं।
1: तो यार भावना नहीं?
0: नहीं साहब, भोय भावना कुछ नहीं। ब्रिज चले तुला टैक्स दायर दफ्तर खाना काम कोरे कोरे चूल सादा कोरे फैला। कलेक्टर के बाद कलेक्टर आए, इस बूढ़े करीम खाके के बेखातिर कोरे।
1: आमियो करबो ना,
0: सभी हमार कोथा मोतो काम करते हैं।
1: आमियो ताई करबो
0: बाबूजी। इखानकर तुलार बाजार
1: बाजारेर कथा था खान साहेब, बासार कथा बोलुन।
0: बासा? बासा क्या बाबूजी?
1: आमार थाकबार आस्ताना।
0: ओ अरे वो तो ठीक है, ए दफ्तर रे पासे तीन खाना घर।
1: माफ करबेन खान साहेब, एखाने आमी थाकते पारबो ना।
0: बड़ा अच्छा इंतजाम है बाबूजी, गुसल खाना, बावर्ची खाना,
1: बाला खाना, तोषा खाना, लोभे ओई हाटेर माझे आमी थाकते पारबो ना। তাছাড়া আমার এক বন্ধু রয়েছেন স্টেশনের ওয়েটিং রুমে বসে, তিনি আবার কবি, এখানকার ঝামেলা তিনি সইতে পারবেন কেন?
0: ওহো, তব তো বাবুজি আপনি ভাবিয়ে তুললেন।
1: আপনি না একটু আগেই বললেন ভয় ভাবনার কিছু নেই।
0: হ্যাঁ সে বলেছি, লেকিন দফতরের বাইরে থাকবার জায়গা তো
1: নিশ্চয়ই নিশ্চয়ই পাওয়া যাবে। বলিস বড় ভালো জায়গা, বেশ আরামে থাকা যাবে, আপনি তো বলেছিলেন।
0: হ্যাঁ লেকিন থাকবার জায়গা?
1: শুনুন, মনে মনে আমি একটা জায়গা স্থির করে ফেলেছি খান সাহেব।
0: কাহা জি?
1: ওই যে দূরে পাহাড়ের নিচে নদীর ধারে শ্বেত পাথরের একটা বাড়ি দেখতে পাচ্ছি, ওখানে একটু জায়গা হয় না?
0: না না না।
1: কেন খান সাহেব, কার বাড়ি ওটা?
0: ওকে আপনি বাড়ি বলছেন বাবুজি?
1: আরে না হয় প্রাসাদই বললাম, কার প্রাসাদ?
0: সুলতান দুসরে শাহ মাহমুদ।
1: তার সুরুচির তারিফ করি। আচ্ছা তাকে বলে কয়ে এমনকি খোশামত করেও কি এই প্রাসাদের এক কোণে একটুখানি ঠাঁই করে নেওয়া যায় না?
0: ওকে আজ আপনি কোথায় ভাবেন বাবুজি?
1: ও ওখানে থাকেন না বুঝি?
0: ও তো এখন এই দুনিয়াতে নেই।
1: দুঃখের কথা। উত্তরাধিকারী কে আছেন?
0: কই না, উস মহল মে কোই ইনসান নেই।
1: আরে তবে আর কথা কি, আমি ওখানকার জনাভাব দূর করব, আপনি ব্যবস্থা করে দিন খান সাহেব।
0: শুনিয়ে বাবুজি,
1: তাড়াতাড়ি বলে ফেলুন, বাড়িটা যেন আমায় টানছে।
0: বাবুজি
1: কি হলো?
0: হ্যাঁ কিছু নেই সাহেব, আগে ও মহলের কাহানি শুনুন।
1: বলুন।
0: 250 সাল পহলে কি বাত হ্যায়, ইস জগা কো আচ্ছা দেখে শাহ মাহমুদ দিল বহলানে জন্য মহল কো বনওয়ায়া। আপনি দেখতে পাচ্ছেন ওর পিছে রালি পাহাড় আর ওর সামনে সুস্তা নদী। মহল থেকে 150 সাদা পাথরের সিঁড়ি নিচে নদীর তরফ চলে গেছে।
1: দ্বিতীয় শাহ মাহমুদ কে ছিলেন জানি না, তার সৌন্দর্য সাধনার এই পরিচয় পেয়ে তাকে অভিবাদন জানাই।
0: একদিন ও ভি থা বাবুজি, যাব ও মহলের গুলবাগে লাখো গুলাব কে ফুল খেলত, আর উস মহল কে কোণে কোণে মে থাকত গুলাবের মতন সুন্দর বহুত ইরানি লড়কি। মহলে গুসল খানার ফোয়ারার মুঁহ থেকে বারিশে ধারার মতন হরদম গুলাব পানি নিকলত, আর ও ফোয়ারার নিচে সফেদ পাথরের উপর বেঠে নরম নরম পাঁও পানিতে রেখে ইরানি মেয়েরা চুল খুলে সিতার লিয়ে অঙ্গুরের উপর গজল গায়া করতি থি।
1: এখন খা সাহেব এখন?
0: আর ও ফোয়ারার পানি ভি নেই, আর ও মেয়েদের আওয়াজ ভি নেই, সাদা পাথরের উপর মেয়েদের সাদা পাওয়ের ঘুঙ্গুরুর আওয়াজ ভি নেই।
1: খা সাহেব
0: জি,
1: খা সাহেব আপনি কি?
0: নেই সাহ, তুলা টেক সদায়ের দফতরে কাম করনে ওয়ালা এক মামুলি কিরানি হুঁ।
1: তবে দ্বিতীয় শাহ মাহমুদের ওই পরিত্যক্ত প্রাসাদকে কল্পনা দিয়ে অমন রঙিন করে তুললেন কি করে?
0: কল্পনা? কল্পনা কে কেতে হিন জি, এ তো সুবা মত জানা কথা আছে।
1: 250 বছর আগেকার সেই ইরানি তরুণীরা আপনার জানা বলছেন, কত বয়স আপনার?
0: করিব 80 বছর, লেকিন কবি মে ভি জওয়ান থা, উসব দিনে আমিও এসব রঙিন দেখতাম, উসব দিনে ও সুনা মহল আমাকে নিজের দিকে হরদম টান তো, আমি যেতাম বাবুজি আর মে উসকে হর বরান্দো আর কোণে কোণে মে ঘুমতা থা।
1: কিন্তু কিন্তু তখন তো 250 বছর আগেকার তারা সব মরে গেছে।
0: হ্যাঁ লোকে এই কথা বলে, লেকিন আমি জানি কোই মরা নেই, কুছ ভি নেই বিগড়া।
1: অমর হয়ে রয়েছে বলুন?
0: দিল কি হবাস ও চাক মুস্তকিল তো পর খতম করনা না মুমকিন হয়, মতলব কি জো কামনা বাসনা তৃপ্তি হয়নি তার বিনাশ নেই।
1: আমি ওই প্রাসাদই থাকবো।
0: শুনে বাবুজি, ওই মহলের হরেক পাথর বহুত পহলে থেকে আপনাকে প্যাসা জানে জানে তৃষ্ণার্থ মনে করে, আগে ওরা কোনো জিন্দা লোক পাবে তো তাকে ভূতের মতন খেয়ে নিবে।
1: নিচে ভয় রাখবেন না খান সাহেব, পাথর কখনো মানুষ গেলে না।
0: যারা 3 রাত ওখানে কাটিয়েছে ওই ভূখে পাথর তাদের সবাইকে গিলে ফেলেছে।
1: ও কি খাসায়?
0: পাগল মেহের আলি ওই মহলে গিয়েছিল, যে কারণে ও পাগল হয়েছে ও সচ নেই ঝুঠা হে এই কথা বলে ও সবাইকে হুঁশিয়ার করে দিচ্ছে। তো এখন ওই মহলে আপনি থাকতে চান বাবুজি?
1: চাই খা সাহেব, ওই প্রাসাদ যেন আমায় টানছে।
0: হ্যাঁ, যেমন আগ পতঙ্গকে আপনার দিকে টানে।
1: হয়তো তাই, হয়তো আর কিছু। আপনি তাড়াতাড়ি ব্যবস্থা করে দিন খা সাহেব।
2: স্যার,

0: এই দেখো, আড়াইশো বছর আগেকার প্রাসাদ থেকে 150 ধাপ সিঁড়ি ভেঙে আমরা সুস্থা তীরে এসে দাঁড়িয়েছি বিপদে।
1: দেখো কবি, নিপুণা নর্তকীর মতো পদে পদে দেহ বাঁকিয়ে দ্রুত তালে নেচে চলে সুন্দরী সুস্থা। আড়ালি পাহাড়েকে পাষাণ কারায় বন্দিনী করে রাখতে চায়, বনানী চায় একে শাখা প্রশাখা দিয়ে ঢেকে ছেয়ে রাখতে, কিন্তু উপলখণ্ডে মঞ্জুরি বাজিয়ে বনানীর বিরহ শ্বাস কলহাস্যে তলিয়ে দিয়ে ও বিরাম নেচে চলে সুন্দরী সুস্থা। কিসের গর্বে জানো?
0: কিসের?
1: 250 আগে প্রতি গ্রীষ্মে সন্ধ্যায় একদল ইরানি তরুণী এই সুস্থার চলে অবগাহন স্নান করত। তাদেরই দেহের লাবণী যৌবন মদিরা মিশে রয়েছে।

0: জলকোনায়। সুস্থতায় গরবিনী কোনো বন্ধনই মানতে চায় না, না প্রস্তরের, না বনানীর, না কালের।
1: অতীত কি কখনো বর্তমান সত্য হয়ে ওঠে না?
0: মানুষের অতৃপ্ত বাসনা কামনা মায়া মোহ কালাতীত হয়ে পরিতৃপ্তির পথ খুঁজে বেড়ায় কবি। স্থূল রূপ অতীতে পড়ে থাকে, কিন্তু সূক্ষ্ম রূপ হয় কালজয়ী। তাই পিরামিড অনন্তকাল মানুষকে আকর্ষণ করে, তাজমহলের সৌরভ সর্বকালের মানুষকে মুগ্ধ রাখে।
1: সেই আকর্ষণই কি আমাদের এমন করে এই প্রাসাদে টেনে এনেছে?
0: হয়তো তাই, হয়তো বা এই প্রকৃতির আমন্ত্রণ। ওপারের বালুতট অপরাহ্নের আভায় রঙিন, এপারের সোপান মূলে স্বচ্ছ অগভীর জলতলে নুড়িগুলি ঝিকঝিক করে। বনতুলসী পুদিনার মৌরির জঙ্গল থেকে ভেসে আসা সুগন্ধে মুগ্ধ বাতাস ভারাক্রান্ত। এ সময় দিবারাত্রির এই সন্ধিক্ষণে অতীত যদি বর্তমানে রূপায়িত হয়ে ওঠে, তাতেও আমি বিস্মিত হব না। শোনো শোনো,
1: কি হলো?
0: শুনতে পাচ্ছ?
1: কি
0: কিছু শুনতে পাওনি?
1: না।
0: শুনতে পাওনি প্রস্তর সোপানে দ্রুত পদক্ষেপের পরিচয়, মধুর নূপুর ধ্বনি?
1: কই না।
0: পাওনি অঙ্গের সুবাস, ঋতু কুঞ্জরণ?
1: না।
0: আমার আমার যেন মনে হলো এই গ্রীষ্মের সায়াহ্নে একদল প্রমোদ চঞ্চলা নারী সোপান বয়ে সুস্থার জলে স্নান করতে নেমে গেল।
1: ছেড়ে দেখো, সোপানে জনপ্রাণী নেই।
0: আমি যেন স্পষ্ট শুনতে পেলাম নির্ঝরের শতধারার মতো সকৌতুক কলহাস্য। একে অন্যকে পিছনে ফেলে যাবার জন্যে তারা যেন হরিণীর মতো নেচে নেচে ছুটে চলে গেল, ঠিক আমারই পাশ দিয়ে।
1: তোমার কল্পনা।
0: আমার মনে হচ্ছে কবি, আমার মনে হচ্ছে সুস্থার স্থির জল বলয় সিঞ্চিত বাহু বিক্ষেপে বিক্ষুব্ধ হয়ে উঠছে। সখীগণ পরস্পর পরস্পরের গায়ে জল ছুঁড়ে মারছে, তাদের পদাঘাতে জলবিন্দু রাশি মুক্তোর মতো আকাশে ঠিকরে উঠছে।
1: বিভোর, বিভোর, তুমি কাঁপছ।
0: হ্যাঁ হ্যাঁ কবি, আমার সমস্ত দেহ মন কাঁপছে, আমার সমস্ত দেহ মন কাঁপছে। এ কিসের উত্তেজনা? ভয়ের কি আনন্দের কি কৌতূহল, এটা আমি বুঝতে পারছি না। আমার মনে হচ্ছে, আমার মনে হচ্ছে কবি, 250 বৎসরের কৃষ্ণবর্ণ যবনিকা ঠিক আমারই সামনে তুলছে, ইচ্ছে করছে হাত বাড়িয়ে একটি বার তুলে পলকে দেখিনি সেই যবনিকার অন্তরালে মায়া সবার কি বিচিত্র সমান।
1: আমার হাত ধরো, ধরো।
0: এই তো তোমার হাত, এ তো মায়া নয়।
1: এইবার সোপান শ্রেণীর দিকে চেয়ে দেখো তো।
0: জনহীন,
1: সুস্থার জল
0: স্থির।
1: এখনো কি শুনতে পাও তরুণীর কলকণ্ঠ, তাদের বলয় সিঞ্জিনী?
0: শুনতে পাচ্ছি শুধু অরণ্যের ছিল্লি রব।
1: আর কিছু শুনতে পাচ্ছ না?
0: হু হু বাতাস বইছে,
1: গুমোট ভেঙে গেল।
0: সুস্থার স্থির জলতল দেখতে দেখতে যেন অপসরীর কেশদামের মতো গুঞ্জিত হয়ে উঠছে। যে মায়াময়ীরা আমার গায়ের উপর দিয়ে দেহহীন দ্রুত পদে শব্দহীন উচ্চ কলহাসে ছুটে গিয়ে সুস্থার জলে ঝাঁপিয়ে পড়েছিল, তারা সিক্ত অঞ্চল থেকে জল নিকর্ষণ করতে করতে আমার পাশ দিয়ে আর তো উঠে গেল না। বাতাসে যেমন গন্ধ উড়িয়ে নিয়ে যায়, বসন্তের এক নিঃশ্বাসে তারা তেমন করে উড়ে চলে গেল।
1: ও তোমার স্বপ্ন।
0: স্বপ্নই বলো আর সত্যই বলো বন্ধু, 250 বছরের অতীত জগৎ থেকে প্রতিফলিত হয়ে আমার সামনে যে এক অদৃশ্য মরীচিকা অবতীর্ণ হয়েছিল, তা চকিতে কোথায় মিলিয়ে গেল।

0: হাসছো কেন কবি? অমন করে তুমি হাসছো কেন?
1: পাগলা মেয়েডালি সাজে বুঝেছে, ঝুট হ্যায় সব ঝুট হ্যায়।

কথা কও কথা কও, অনাদি অতীত অনন্ত রাতে কেন বসেছে রও, কথা কও কথা কও। যুগ যুগান্ত ঠালে তার কথা তোমার সাগর তলে, কত জীবনের কত ধারা এসে মিশায় তোমার জলে, সেথা এসে তার স্রোত।

0: নাহিয়ার কল কল ভাস নীরব তাহার তরঙ্গহীন ভীষণ মৌন তুমি তারে কোথালও হে অতীত তুমি হৃদয়ে আমার কথা কও কথা কও কথা কও কথা কও স্তব্ধ অতীত হে গোপন চারী অচেতন তুমি নও কথা কেন নাহি কও তব সঞ্চার শুনেছি আমার মর্মের মাঝখানে কত দিবসের কত সঞ্চয় রেখে যাও মোর প্রাণে হে অতীত তুমি ভুবনে ভুবনে কাজ করে যাও গোপনে গোপনে মুখর দিনের চপলতা মাঝে স্থির হয়ে তুমি রও হে অতীত তুমি গোপনে হৃদয়ে কথা কও কথা কও কথা কও কথা কও
1: এই যে কবি তুমি এখানে
0: আরে তুমি যে সন্ধে হতে না হতে ফিরে এলে বলেছিলে আজ ফিরতে রাত হবে
2: হ্যাঁ আমায় টেনে নিয়ে এলো কবি দূরে থাকতে দিল না
0: কে
2: যে আমার জন্য অপেক্ষা করছে
0: আমি ছাড়া কে তোমার জন্য অপেক্ষা করবে অমন করে হাসছো কেন
2: অমন করে হাসছি কেন কে বিভোর তুমি ভাবছো আমি বিভোর বসু
0: তা নয় তো কি
2: আমি বিভোর বসু স্বর্গীয় বিষ্ণুপদ বসুর পুত্র
0: তাই তো আমরা জানি
2: বরিচের তুলার মাসুলাদার কালেক্টর আমি মিস্টার বি ভোস
0: তাতে কোনো ভুল নেই
2: ভুল কবি ভুল তোমার ধারণা বিলকুল ভুল আমি যে বিভোর বোস তুলোর মাসুল আদায় করে আমি যে 450 টাকা বেতন পাই আমি যে সোলার টুপি আর খাটো কোর্তা পরে টমটম হাঁকিয়ে আপিস করতে যাই সবই হাস্যকর অমূলক সব মিথ্যে
0: মিথ্যে
2: কবি সব মিথ্যে সত্য শুধু এই পাশানপুরীর অদৃশ্য অগম্য অবাস্তব ব্যাপার
0: শুনে শুনে আমি বিস্মিত হচ্ছি
2: তুমি যদি অনুভব করতে কবি তুমিও তা বাস্তব বলে মেনে নিতে
3: কিসের কথা বলছো তুমি
2: আমি বলছি এই পাষাণের মর্মবাণী শুনবার আগ্রহে পৃথায় এখানে বসে তুমি কথা কাও বলে তার করুণা ভিক্ষা করছিলে অকরুণ পাষাণ তোমার ডাকে সাড়া দিল না দেবে না কিন্তু কিন্তু
0: কিন্তু
2: অদৃশ্য হাতের ইশারায় আমাকে কে যেন টেনে নিয়ে এলো
3: কোথায়
2: সিঁড়ির ওপরে সবার সামনে যে ঘরটি রয়েছে তুমি হয়তো দেখনি অতি বৃহৎ সেই ঘর তিন সারি বড় বড় থামের ওপর কারুকার্য খচিত খিলানে স্থাপিত বিস্তীর্ণ ছাদ আমি চুপি চুপি সেই ঘরের বাইরে দাঁড়িয়ে রইলাম
3: ভেতরে ঢুকলে না কেন
2: বাইরে দাঁড়িয়ে শুনতে পেলাম ঝরঝর শব্দে ফোয়ারা জল পড়ছে সেতারে কি সুর বেজে উঠছে ভালো বুঝতে পারলাম না শুনলাম স্বর্ণভূষণের সিঞ্জিনী কখনো নূপুর্ণিক্ষণ কখনো বৃহৎ তাম্রঘণ্টা প্রহর ঘোষণার শব্দ অতি তোরে নহবতের আলাপ বুলবুলের গান সারসের ডাক আমার আমার চারিদিকে যেন এক মনোরম দেবলোকের সৃষ্টি
3: তুমি ঘরের বাইরেই দাঁড়িয়ে রইলে
2: না না দাঁড়িয়ে থাকতে দিল না যে আমার জন্যে ভেতরে অপেক্ষা করছিল সে আমায় প্রবলভাবে আকর্ষণ করতে লাগলো আমার দেহ মন মেতে উঠল আমি দুয়ারের খননীর পর্দাটা সরিয়ে ঘরের ভেতর ঢুকে স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইলাম
4: কি তাদের দেখতে পেলে
2: যেমন আমি ঘরে ঢুকলাম অমনি যেন ভারী একটা বিপ্লব পেতে গেল যেন হঠাৎ সভা ভঙ্গ করে চারিদিকে দরজা জানলা ঘর পথ বারান্দা দিদি যেমন পারল পালিয়ে গেল
0: তাহলে তাহলে তোমার অপেক্ষায় যে ছিল সে সেও কি তোমায় দেখা দিল না
2: আমি আমি সেই দ্বীপহীন জনহীন প্রকাণ্ড ঘরের মাঝখানে তারই অপেক্ষায় দাঁড়িয়ে রইলাম অদৃশ্য এক দূতই যেন আমার কানে কানে বলে গেল
5: নিভৃত নিষিদ্ধের নিস্তব্ধতায় তুমি আজ তারই দেখা পাবে যুগ যুগ ধরে সেই পাষাণকারায় তোমারই অপেক্ষায় রয়েছে
2: কবি 250 বছর ধরে যে ক্ষুধা লেলিহান জিহ্বা মেলে আত্মপ্রকাশ করছে 50 পরমাণু নিয়ে তুমি আমি তাকে মিথ্যা বলবো কোন অধিকারে বন্ধু

বলো তারে, বলো। এতদিনে তারে দেখা হলো, তখন বর্ষণ শেষে ছুঁয়েছিল রৌদ্র এসে উন্মিলিত গুলমরের থলো। বনের মন্দির মাঝে তরুর তম্বুরা বাজে, অনন্তের উঠে স্তবগান, চক্ষে জল বয়ে যায় নম্র।

0: হল বন্দনায় আমার বিস্মিত মন প্রাণ। দেবতার বর কত জন্ম কত জন্মান্তর, অব্যক্ত ভাগ্যের রাতে লিখেছে আকাশ পাতে এ দেখার আশ্বাস অক্ষর। অস্তিত্বের পরে পরে এ দেখার বারোতারে বহিয়াছি রক্তের প্রবাহে, দূর শূন্যে দৃষ্টি রাখি আমার উন্মনা আঁখি এ দেখার গূঢ় গান গাহে। বলো আজি তারে চিনিলাম তোমারে আমারে, হে অতিথি চুপে চুপে বারংবার ছায়ারূপে এসেছ কম্পিত মোর দ্বারে। কত রাত্রে চৈত্র মাসে প্রচ্ছন্ন পুষ্পের বাসে তোমার কাছে আসা নিঃশ্বাসে তোমার স্পন্দিত করেছে জানি আমার গুণ্ঠন খানি, কাঁদায়েছে সেতারের তার। বলো তারে আজ অন্তরে পেয়েছি বড় লাজ, কিছু হয় নাই বলা বেঁধে গিয়েছিল গলা, ছিল না দিনের যোগ্য সাজ। আমার বক্ষের কাছে পূর্ণিমা লুকানো আছে, সেদিন দেখেছ শুধু অমা, দিনে দিনে অর্ঘ্যমাম পূর্ণ হবে প্রিয়তম, আজি মোর দৈন কর ক্ষমা।
1: কবি কেমন মানিয়েছি বলো?
0: কি পোশাক পরে এলে তুমি?
1: সেই হাঁটু কাটা প্যান্ট, খাটো কুর্তা, সোলার টুপি দেখলে সবাই আমাকে বিভোর পোষ বলে ভুল করবে।
0: তাই তো,
1: তাই সে পোশাক ফেলে রেখে মাথায় এই লাল মখমলের ফেস তুলে দিয়েছি, ঢিলে পায়জামা পরেছি, তার উপরে চাপিয়েছি ফুল কাটা কাবা আর রেশমের এই দীর্ঘ চোখ, হাতে দেখতে পাচ্ছ রঙিন রুমাল, আর জেনে রাখো তাতে আতরও মেখে নিয়েছি। ভৃত্য এখনই আলবোলা দিয়ে যাবে, দুগ্ধ ফেননি বই শয্যায় বসে তাম্রকূট সেবন করতে করতে আমি অজানা অভিসার নিধ্যানে মগ্ন থাকব। সুতরাং কবি, আমাকে বাসরে থাকতে দিয়ে তুমি তোমার দগ্ধতর পূর্ণ করবার চেষ্টা করো বেচাও।
0: তুমি কি পাগল হয়ে গেলে?
1: পাগল হয়েছে মেহের আলী, তাই সে হাঁকে সব ঝুট হয় ঝুট হয়। আমার জ্ঞান টনটনে, আমি বুঝি যা অনুভবে আসে তাই সত্য।
0: রাতটা কি তুমি অনাহারেই কাটাবে?
1: অনুচিত প্রশ্ন, জানো না অতিথির জন্য নীলাভ ও স্ফটিক পাত্রে সাজানো থাকবে আপেল, নাশপাতি, নারাঙ্গি, প্রচুর আঙুরের গুচ্ছ, আরও থাকবে দুটি ছোট পেয়ালা, স্বর্ণাভ ও মতিরার কাজপাত্র, পানাহারের কোনো কষ্টই থাকবে না। না না না, হাঁ বলে যেয়ে দেখো না, দুরাম্বা স্যার, দুরাম্বা স্যার।
0: বেশ, তবে যদি ভয় পাও আমাকে দেখো।
1: ভয়? বাঙালি বিবর্বশ হয়তো ভয় পেত, কিন্তু ইরানের শাহজাদা নির্ভীক।
0: আচ্ছা
1: কবি, শোনো শোনো।
0: বলো বলো বলো।
1: শোনো, আশীর্বাদ করে যাও, আজকে নিশীথ প্রতীক্ষা যেন বৃথা যায় না, মানুষের দেখা যেন পাই।
0: তথাস্তু।

এসেছো, তুমি এসেছো, আমি ঘুমোইনি। তোমার চম্পক অঙ্গুলির হীরকখচিত অঙ্গুরীয় আন্দোলন থেকে বুঝতে পারছি তুমি আমায় অনুসরণ করতে আদেশ করছো। না না না, সংকোচ কেন? আদেশ তোমার নয় আমি জানি, আদেশ সেই সুন্দরীর, তুমি যার দূতি। তার আদেশ আমি অমান্য করতে পারি না, না আমি পারি না। আমি যাব, স্বেচ্ছায় যাব। তোমার বিশ্বাস হচ্ছে না? না ভাবছো আমি যখন তোমায় দেখতে পাচ্ছি না তখন তোমার আবির্ভাবের হেতু বুঝতে পাচ্ছি না। শোনো, চোখে তোমায় সত্যিই দেখতে পাচ্ছি না, কিন্তু তুমি আমার মনের অগোচর নও। মিলিয়ে নাও তোমার বর্ণনা, তুমি আরব রমণী, ছোলা আস্তিনের ভেতরে শীত পাথরের মতো কঠিন নিরল দুখানি হাত, টুপির প্রান্ত থেকে মুখের ওপর একটি সূক্ষ্ম বসনের আবরণ, কটিবন্ধে বাঁকা ছুরি। এবার বিশ্বাস হলো তো? এবার চলো, চলো, কোথায় নিয়ে যাবে? না না না, অত দ্রুত যেও না, না না। জানি পুরীতে জনপ্রাণী নেই, তবু অদৃশ্য যারা ঘুমিয়ে অচেতন রয়েছে, পায়ের শব্দে যে দুটি মূর্তি নিয়ে যদি ঢুকে

0: তোমার হুজরাইনের পায়ের তলায় তো পৌঁছানো যাবে না, চুপি চুপি চলো, ধীরে ধীরে চলো। তোমার ওই জরির কাজ করা ওড়নার টান্ত ভাগ বিজয়িনী জয় পতাকার মতো আমায় এগিয়ে যাওয়ার প্রেরণা দিচ্ছে। তাই আমার ক্লান্তি নেই, গতির বিরতি নেই, বিশ্রামের আকুতি নেই। কত সংকীর্ণ অন্ধকার পথ, কত দীর্ঘ বারান্দা, কত গম্ভীর নিস্তব্ধ সুবৃহৎ সভাগৃহ, কত রুদ্ধ বায়ু ক্ষুদ্র গোপন কক্ষ, সন্তর্পণে সাবধানে পার হয়ে এলাম তোমার চরণ চিহ্ন অনুসরণ করে। তুমি যার সহচরী, শোনো, তুমি যার সহচরী, একটিবার তাকে চোখে দেখবার জন্যে অনন্তকাল আমি তোমার অনুসরণ করতে পারি। ওকে, তুমি অমন করে দাঁড়ালে কেন? ও, কি ভীষণ মূর্তি! কিংখাবের সাজ পরা, কোলের উপর খোলা তলোয়ার, দুপা দুদিকে ছড়িয়ে দিয়ে তন্দ্রায় ঢুলছে কাফরি খোঁজা। ওখানে বসে তাকে পাড়া দিচ্ছে। আচ্ছা, ওর পেছনে ওই যে ঘন নীল পর্দা, ওই আড়ালে কি 250 বছর অপেক্ষা করছেন আমার মানুষ প্রতিমা? দেখো দেখো, সাবধান, কাফরি খোঁজা যেন না জেগে ওঠে। বা, তুমি তো হেলায় ওকে ডিঙিয়ে পার হয়ে গেলে। পর্দাটা তুলে ধরো। পেয়েছি, দেখতে পেয়েছি। মুখ নয়, গ্রীবা নয়, বাহু নয়, দেখতে পেয়েছি কেবল জাফরানি রঙের স্ফীত পায়জামার নিম্ন ভাগে জরির চটি পরা দুখানি ক্ষুদ্র সুন্দর চরণ। তুমি আমায় ডাকছো। কেমন করে যাব? না, আমি বলছি সব সাচ হ্যায়, সব সাচ হ্যায়। অবিশ্বাসী মানুষ বিশ্বাস করো, অতৃপ্ত বাসনার বিনাশ নেই।
1: বিভোর, বিভোর, বিভোর, বিভোর!
0: বলো শাহজাদা, শাহেনশাহ।
2: দেখো দেখো, ছেয়ে দেখো, ভোরের আলোয় কৃষ্ণপক্ষের খণ্ড চাঁদ জাগরণ ক্লিষ্ট রোগীর মতো পাণ্ডুবর্ণ হয়ে গেছে। রাত আর নেই বিভোর।
0: রাত আর নেই? হ্যাঁ হ্যাঁ, রাত আর নেই। কিন্তু জানো কবি, কাল রাতে আরব উপন্যাসের একাধিক সহস্র রজনীর একটি রজনী উপন্যাস লোক থেকে উড়ে এসে আমার মন জুড়ে বসেছিল। আমি যেন অন্ধকার নিশীতে শুক্তিমগ্ন বোগদাতের নির্বাপিত দ্বীপ সংকীর্ণ পথে সংকট সংকুল এক অভিসারে যাত্রা করেছিলাম। কিন্তু কবি, সে অভিসার ব্যর্থ হয়নি। আমি এমন একজোড়া পদকক্ষণত দেখেছি যা মর্তের মানবই থাকতে পারে না। তাঁরই আমন্ত্রণে, তাঁরই দুদীর অনুসরণ করে তাঁরই কক্ষে তারে গিয়ে দাঁড়িয়েছি। আমাকে অভ্যর্থনা করবার তার সকল আয়োজন আমি দেখে এসেছি। মূর্খ, মূর্খ, মূর্খ মেহের আলী সত্য মিথ্যার সংজ্ঞা জানে না। শুধু চেঁচায়, সব ঝুট হ্যায়, সব ঝুট হ্যায়। ওকে ডেকে বলে দাও কবি, জানাও যে না কোনো বেদনাই মিথ্যা নয়, ক্ষণিকের নয়, তার দাগ কালের কোষ্ঠী পাথরে একদিন না একদিন সত্য হয়ে ফুটে ওঠে।

0: কাঁথার রজনী আসিবে এখনি মেলিয়া পাখা, সন্ধ্যা আকাশে স্বর্ণ আলোক পড়িবে ঢাকা। শুধু ভাসে তব দেহ সৌরভ, শুধু কানে আসে জল কলরব, গায়ে উড়ে পড়ে বায়ু ভরে তব কেশের রাশি। বিকল হৃদয় বিবশ শরীর, ডাকিয়া তোমারে কহিব অধীর, কোথা আছো গো করহ পরশ নিকটে আসি, কহিবে না কথা দেখিতে পাব না নীরব হাসি।
1: তুমি কি তাকে দেখেছ?
0: আমি তো দেখতে চাইনি।
1: তাহলে তুমি থাকো তোমার কাব্য নিয়ে, কিন্তু আমি যে এইমাত্র তাকে দেখে এলাম।
0: কাকে?
1: 250 বছর আগেকার সেই ইরানি তরুণীকে। না না কবি, চোখ দুটো অত বড় বড় করে আমার দিকে চেয়ে দেখো না। আয়নার দুপাশের দুটো বাতি জ্বালিয়ে শাহজাদার পোশাক পরছি।

0: এমনি সময় আয়নায় আমার প্রতিবিম্বের পাশে সেই তরুণী ইরানী ছায়া। পলকের মধ্যে গ্রীবা বাঁকিয়ে তার ক্ষণকৃষ্ণ চক্ষু তারকায় সুগভীর আবেগ তীব্র কটাক্ষপাত করে সরস সুন্দর বিম্বাধরে একটি অস্ফুট ভাষার আভাস মাত্র দিয়ে লঘু ললিত নৃত্যে আপন যৌবন পুষ্পিত দেহলতারীকে দ্রুত বেগে আবর্তিত করে হাস্য কটাক্ষ ভূষণ জ্যোতি স্ফুলিঙ্গ ছড়িয়ে দর্পণেই মিলিয়ে গেল। কোন পথ দিয়ে কোন দিকে চলে গেল তাই দেখবার জন্য আমি ঘুরে দাঁড়ালাম। এমন সময় গিরিকারণের সমস্ত সুগন্ধ লুণ্ঠন করে একটা উদ্দাম বায়ুর উচ্ছ্বাস ঘরে ঢুকে আমার দুটো বাতি নিভিয়ে দিল। আমি শাহজাদার পোশাককে খুলে ফেলে সেই অন্ধকার ঘরের পাথরের মেঝের ওপর লুটিয়ে পড়লাম।
1: তরুণী আর দেখা দিল না?
0: না না, আর দেখা দিল না, কিন্তু আমার দেহের উপর দিয়ে মনের মাছ দিয়ে যেন একটা ঝড় বয়ে গেল। বিশ্বাস কর বন্ধু, অনেক চুম্বন, অনেক আদর, অনেক কোমল করস্পর্শ, ললাটে অনেক পার সুগন্ধ স্পর্শের অনুভূতি নিয়ে অতি কষ্টে আমি প্রসাধন কক্ষ থেকে বেরিয়ে এসেছি। অল্পে অল্পে একটি মোহিনী সর্পিণী যেন তার মাদক পেষণে আমার সর্পাঙ্গ বেঁধে ফেলছে, আমার দেহ অসাড় হয়ে আসছে, ঘুমে আমার চোখের পাতা ভারী হয়ে উঠছে।
1: তুমি ঘুমো ঘুমো, সারা রাত আমি তোমার শিয়রে বসে থাকবো, তুমি ঘুমো।
0: না না না কবি, অনাহত তুমি এখানে থেকো না, কবিতা সুন্দরী ধ্যান করে রাত কাটাতে চাও, অনেক ঘর রয়েছে, যেখানে ইচ্ছে বসে পড়ো গে। ভেবে দেখো কত ধীরে ধীরে আমার মানুষই আমার কাছে আত্মপ্রকাশ করছে। প্রথমে পেয়েছিলাম উপস্থিতির অনুভূতি, তারপর পেলাম তার দুদীর দর্শন, তারপর চকিতে দেখলাম যুগল চরণ, আজ আয়নায় তার অনুপম মুখছবি, অন্ধকার ঘরের বাতাসে চুম্বন, কপালে সুগন্ধের শ্বাস, কপলে কোমল ওড়নার পরশ, মিলনের পরম মুহূর্তটি ফলে ফলে এগিয়ে আসছে। এমন সময় কবি, তুমি বন্ধু, তুমি অযাচিত অবাঞ্ছিত শান্তির মতো সন্দেহের সঙ্গীন খাড়া করে আমাদের মিলনের এই মহালগ্নটিকে ব্যর্থ করে দিও না।
1: বেশ, তাহলে আমি চলেই যাচ্ছি।
0: রাগ করে যেও না বন্ধু, শুভেচ্ছা জানিয়ে যাও।
1: তোমার বাসনা পূর্ণ হোক।

0: তুমি তুমি এসেছো?
1: আমি তো সব সময় তোমার কাছে কাছেই থাকি,
0: তাই প্রতি মুহূর্তে তোমার উপস্থিতি আমি অনুভব করি।
1: তবে জিজ্ঞাসা করলে কেন, আমি এসেছি নাকি?
0: তার মানে দেখা দেবার সময় এখন হয়েছে?
1: এখনো নয়।
0: পাষাণী বলি কি তুমি এত অকরুণ, অথবা অকরুণ বলি তুমি পাষাণী?
1: তুমিও চাও বিচার করতে? হায়রে পুরুষের বিচার!
0: আমি অন্যায় করেছি। তুমি পাষাণী হও বা যাই হও, আমার আরাধ্যা তুমি, তাও তোমার পরশ।
1: এখান থেকে আমি তো তোমাকে স্পর্শ করতে পারি না।
0: তুমি তুমি তুমি কোথায়
1: বলো তো? কোথায়?
0: আমারই সামনে।
1: না,
0: তবে তুমি কোথায়?
1: এই তো।
0: কোথায় কোথায় তুমি?
1: এইখানে তো।
0: তবে কি তুমি প্রাসাদের পাষাণ ভিত্তির নিচে একটা আর্দ্র অন্ধকার কবরের ভেতর আবদ্ধ রয়েছ? তুমি কাঁদছ? কেন কাঁদছ? কেন?

0: আমায় তুমি উদ্ধার করো।
1: আমি তোমাকে কেমন করে উদ্ধার করব?
0: কঠিন মায়া, গভীর নিদ্রা, নিষ্ফল স্বপ্নের সমস্ত অবযুদ্ধ দুয়ার তুমি ভেঙে ফেলো।
1: বলে দাও, বলে দাও কেমন করে আমি তা করব।
0: তোমার তোমার পৌরুষ দিয়ে,
1: এই ঘূর্ণমান পরিবর্তমান স্বপ্ন প্রবাহে আমার পৌরুষকে নিঃশেষে তলিয়ে যায়।
0: তবু তুমি আমাকে উদ্ধার করো, আমাকে ঘোড়ায় তুলে বুকে চেপে বনের ভেতর দিয়ে পাহাড় ডিঙিয়ে নদী পেরিয়ে তোমাদের সূর্যালোকিত ঘরের মধ্যে নিয়ে যাও। আমাকে আমাকে উদ্ধার করো, আমাকে উদ্ধার করো।
1: তুমি কে, তুমি কে, কবে ছিলে, কোথায় ছিলে?
0: কিন্তু তা সে দেবার মতো পরিচয় কি থাকতে পারে?
1: তুমি কি কোনো শীতল উৎসের তীরে খরচুর কুঞ্জে ছায়ায় কোনো গৃহহীনাম রূপাসিনীর কোলে জন্মগ্রহণ করেছিলে?
0: মায়ের মুখ আমার মনে নেই, জন্ম বৃত্তান্ত জানা নেই।
1: বনলতা থেকে যেমন পুষ্পকরক ছিন্ন করে আনা হয়, তোমায় মাতৃকোর থেকে তেমন করে কিছু নিয়ে নিয়ে এলো?
0: সে এক নির্মম বেদুইন রাজপুরীর দাসী হাটে সে আমায় বেঁচে গেল।
1: কিনল কোন ভাগ্যবান?
0: ভাগ্যবানের এক বৃদ্ধ।
1: সে বুঝি তোমার নববিকশিত সলজ্জ কাতর যৌবন শোভা দেখে স্বর্ণ মুদ্রা গুনে দিয়ে তোমাকে সোনার শিবিকায় বসিয়ে প্রভু গৃহের অন্তঃপুরে উপহার দিয়েছিল?
0: নইলে মোর কন্যার হারেমে স্থান পাবার আর কি সম্ভাবনা ছিল?
1: হারেমের ইতিহাস?
0: না না না, লজ্জার কথা আমি কাউকে শোনাতে চাই না।
1: শুধুই কি লজ্জার, আনন্দের কি কিছুই ছিল না সেখানে? সারেঙ্গীর সঙ্গীত, নূপুরের নিকন, সিরাজের সুবর্ণ মদিরা
0: সঙ্গে ছিল, ছুরির ঝালক, বিষের ঝালা, কটাক্ষের আঘাত।
1: কি অসীম ঐশ্বর্য, কি অনন্ত কারাগার!
0: তার চেয়েও ভয়ানক এই এই চিরন্তন বন্ধন। আমার সেই কলঙ্ক এই 250 বছরের প্রদীপ নিষিদ্ধ অশ্রুজলেও কি প্রক্ষালিত হল না? মুক্তির জন্যে, মুক্তির জন্যে আর আমায় কাঁদতে হবে কত, আর কত মাথা খুঁড়তে হবে?
1: না না না,
0: তবে তবে তবে তুমি আমায় উদ্ধার করো।
1: এই প্রাসাদের কবির ভিত্তিতলে হিমশীতল কবরখানায় আমি কেমন করে প্রবেশ করব সুন্দরী?
0: তবে কি, তবে কি তুমিও আমাকে মুক্তি দিতে পারবে না?
1: আমার আমার সমস্ত মন চাইছে এখনই ছুটে গিয়ে তোমাকে বুকে করে নিয়ে আসি, কিন্তু কোথায় তুমি, তুমি কোথায়, তুমি কোথায়?
0: তুমিও আমায় নিরাশ করলে।
1: আমার আমার শক্তি কোথায়?
0: আমি ভেবেছিলাম তুমি তুমি সেই রাজপুত্র যে 7 সমুদ্র 13 নদী পেরিয়ে এই অভিশপ্ত প্রাসাদ কারা থেকে আমাকে মুক্ত করে পক্ষীরাজ ঘোড়ায় চড়িয়ে শান্তি রাজ্যে নিয়ে যাবে।
1: তোমাকে মুক্তি দেবার শক্তি আমার নেই, তবে তোমাকে ওই অতল অন্ধকার গহ্বরে ফেলে রেখে পালিয়ে যাবার প্রবৃত্তিও আমার আর নেই।
0: কিন্তু তিনি তো চেয়েছিলেন এখান থেকে চিরদিনের মতো চলে যেতে।
1: তবুও দিনের আলো নিভতে না নিভতে তোমারই জন্য এই প্রাসাদে আমি ছুটে এসেছি। তুমি মুক্তির ভিক্ষা করছো আমার কাছে, আর আমি তোমায় বলি, হে বন্নি, যে পতঙ্গ তোমাকে ফেলে পালাবার চেষ্টা করেছিল সে আবার মরবার জন্যে ফিরে এসেছে। এবার তাকে মার্জনা করো, তার দুই পক্ষ দগ্ধ করে দাও, তাকে ভস্মসাৎ করে ফেলো। তোমার তোমার বাসনা বন্ধিতে আত্মসমর্পণ করতে চাইছি, তবু তুমি কাঁদছো।
0: পুরুষের আত্মসমর্পণ আমি চাই না।
1: তবে তবে কি চাও তুমি?
0: আমি চাই, আমি চাই এমন এক পুরুষ যে সব বাধা বিঘ্ন জয় করে অসীম সাহস নিয়ে আমাকে পাষাণ কারা থেকে মুক্তি দিতে পারে।
1: কিন্তু সে মানুষ আমার মতো সামান্য মানুষ নয়।
0: 250 বছর আমি অপেক্ষা করছি একটি অসামান্য অসাধারণ পুরুষের আবির্ভাব।

0: আড়াইশো বছরের তেমন পুরুষ কেউ এলো না, আর আর আমার মুক্তি নেই, আমার মুক্তি নেই, আমার মুক্তি নেই।
1: আবার আবার তুমি কাঁদছ?
0: কান্না ছাড়া আমার আর কি উপায় আছে?
1: তুমি কোথায়, কোথায় তুমি, কোথায় কোথায়? এই তো, এই তো, তুমি তুমি আমার পায়ের কাছে কার্পেটের উপর উপর হয়ে ফুলে ফুলে ফুলে কাঁদছ। তুমি তুমি মুক্তি পেয়েছ, তুমি মুক্তি পেয়েছ। তোমার তপ্ত সুজল দিয়ে পাষাণ গলিয়ে ফেলে মানুষের পাশে, মানুষের কাছে এসে দাঁড়িয়েছ। তবে কেন, কেন আর কান্না, কেন কেন? এসো এসো, এইবার তোমাকে বুকে নিয়ে পাহাড় ডিঙিয়ে নদী পেরিয়ে বন অতিক্রম করে তোমারই কাম্য কাননে চলে যাই। এসো এসো, আর দেরি করো না, আর দেরি করো না। শুনতে পাচ্ছ প্রচন্ড ঝড় উন্মাদের মতো পথহীন সুদূর বনের ভেতর দিয়ে আর্ত চিৎকার করতে করতে ছুটে আসছে। প্রাসাদের বড় বড় শূন্য ঘরগুলি সমস্ত দুয়ার জানলা আছে তীব্র বেদনায় হু হু করে কেঁদে উঠল। তোমাকে এই ঝড় বাদলে এই আধার রাতে এখান থেকে আমি নিয়ে যাব। না না না, অমন করে তুমি কেঁদো না, অমন করে মেঝে মাথা খুলো না, কপাল পেটে রক্ত ঝরছে যে। উঠে এসো, উঠে এসো আমার পাশে। না না না, কাঁচুরি ছেড়ে অমন করে অনাথ দুর্দপক্ষে তুমি করাঘাত করো না। আমার মুখে বুক লাগিয়ে আড়াইশো বছরের তৃষ্ণা তুমি বুক করো। আমি শপথ করছি, আমি শপথ করছি।

0: বক্ষে অতি পিনদ্ধত জরির ফুলকাটা কাঁচুলি, মাথায় একটি লাল টুপি থেকে সোনা ছালর ঝুলে তার শুভ্র ললাট আর কপল বেষ্টন করে রয়েছে।
1: বড়ি হি খতরনাক মাউত ওকে বেহেস্তে লিয়ে গেছে বাবুজি, ওর বুকে এখনো বহুত দর্দ আছে। আমরা এ দুনিয়ার লোক, সে দুঃখ দূর করতে পারবো না।
0: কিন্তু খাঁ সাহেব, রাতের আঁধার নেমে আসতেই সে যেন আমায় আকর্ষণ করবে, কেঁদে কেঁদে আমার কাছে মুক্তি ভিক্ষা করবে।
1: ইসিলিয়ে তো কর রা থা বাবুজি, সিফ এক হি তরিকা ইয়ানি উপায় হ্যায়, লেকিন ও বহুত মুশকিল হ্যায়।
0: যাক, বাইরের ঝড় বোধহয় থেমে গেছে।
1: বাইরের তুফানের মতন আপনার দিলের তুফান ভি রুখে যাবে। আপনি এখন তুলার হিসাবের খাতা দেখুন তো।
0: এখন থাক খাঁ সাহেব,
1: ঠিক হ্যায় তো রহনে দিজিয়ে।

0: এখানেই শেষ হল কাহিনী। রবীন্দ্রনাথ, বেতার নাট্যরূপ শচীন সেনগুপ্ত, অভিনয়ে রূপদান করেছেন বিভোর নির্মল কুমার, কবি শ্যামল ঘোষ, করিম খাঁ, অজিতেশ বন্দ্যোপাধ্যায়, মেহের আলী, অরুণ কুমার রায়, ও ইরানির ভূমিকায় রূপদান করেছেন জ্যোৎস্না বিশ্বাস। আবহ সঙ্গীত পরিচালনা প্রবীর মজুমদার। আবহ সঙ্গীতে অংশগ্রহণ করেছেন নালু মিত্র, টুলু গঙ্গোপাধ্যায়, বৃন্দাবন দাস, কুমার বীরেন্দ্র নারায়ণ, সত্য মজুমদার, আশুতোষ রায় ও স্বরাজ কুমার ভট্টাচার্য। সমগ্র অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন অজিত মুখোপাধ্যায়।
1: এতক্ষণ শুনছিলেন নাটক ক্ষুধিত পাষাণ। বাকি যে সময়টুকু রবীন্দ্রনাথের গানে ভরে থাক।

শুনছিলেন রবীন্দ্রসঙ্গীত, পরপর সুচিত্রা মিত্র, নীলিমা সেন, সুমিত্রা সেন, সাগর সেন এবং সবশেষে রমা মণ্ডল।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি শুভমিতা মুখোপাধ্যায়। রবীন্দ্র জয়ন্তীতে আজ পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি সরকার শপথ নিল। নন্দীগ্রাম ও ভবানীপুর দুই আসনে জয়ী শুভেন্দু অধিকারী রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীরূপে শপথ গ্রহণ করেছেন। শুভেন্দু অধিকারীর সঙ্গে আরও পাঁচজন বিজেপি বিধায়ক মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। খড়গপুর সদর কেন্দ্র থেকে বিজয়ী দিলীপ ঘোষ শপথ নেন। আসানসোল দক্ষিণ কেন্দ্র থেকে বিজয়ী অগ্নিমিত্রা পাল, বাঁকুড়ার রানীবাঁধ থেকে বিজয়ী ক্ষুদিরাম টুডু, বনগাঁ উত্তর থেকে বিজয়ী অশোক কীর্তনিয়া এবং কোচবিহারের মাথাভাঙা থেকে জয়ী নিশীত প্রামাণিকও আজ শপথ নিয়েছেন। এর মধ্যে ক্ষুদিরাম টুডু শপথ নেন সাঁওতালি ভাষায়। কোনো মন্ত্রীটি দপ্তর এখন ঘোষণা করা হয়নি। জেলার ছেলে শুভেন্দু অধিকারীর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ অনুষ্ঠান দেখার জন্য বহু জায়গায় জায়ান্ট স্ক্রিন লাগানো হয়। কোলাঘাট থেকে দীঘা সব জায়গাতেই চলে লাড্ডু বিতরণ। শপথ গ্রহণের মুহূর্তে মহিলারা শাঁখ বাজান। এই উৎসবের প্রাণকেন্দ্র কাঁথের শান্তিকুঞ্জ এখন শুভেন্দু অধিকারীর ঘরে ফেরার অপেক্ষায়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাংলার নবনির্মাণের আহ্বান জানিয়েছেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, বাংলার অনেক ক্ষতি হয়ে গেছে, শিক্ষা হারিয়ে গেছে এবং সংস্কৃতি ধ্বংস হয়েছে। এখন রাজনৈতিক সমালোচনা ও পাল্টা সমালোচনার সময় নয়, দায়িত্ব পালনের সময়। যারা এখনও সরকারের সমালোচনা করছে তাদের চৈতন্য এবং শুভবুদ্ধির উদয় হোক বলে মুখ্যমন্ত্রী মন্তব্য করেন। আজ ২৫শে বৈশাখ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী। নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণের আবহেই সকাল থেকে চলছে কবি প্রণাম। জোড়াসাঁকো ঠাকুরবাড়ি ও রথীন্দ্র মঞ্চে সকাল থেকেই কবির প্রতি শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন বহু শিল্পী ও রবীন্দ্রপ্রেমী মানুষ। উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বকবিকে শ্রদ্ধা নিবেদন করেছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে কবিগুরুকে শ্রদ্ধা জানান। হরমুজ প্রণালীতে একটি কাঠের জাহাজে আগুন ধরে যাওয়ায় একজন ভারতীয় নাবিক মারা গেছেন, আহত আরও ৪ জন। আহতদের উদ্ধার করে তাঁদের চিকিৎসার জন্য দুবাই নিয়ে যাওয়া হয়েছে। সেদেশে ভারতীয় দূতাবাসের আধিকারিকরা আহতদের সঙ্গে দেখা করে যথাযথ চিকিৎসা পরিষেবার ব্যাপারে নিশ্চয়তা দিয়েছেন। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।

0: পাল, বাঁকুড়ার রানীবাঁধ থেকে বিজয়ী ক্ষুদিরাম টুডু, বনগাঁ উত্তর থেকে বিজয়ী অশোক কীর্তনিয়া এবং কোচবিহারের মাথাভাঙা থেকে জয়ী নিষেধ প্রামাণিকও আজ শপথ নিয়েছেন। কোনো মন্ত্রীরই দপ্তর এখনও ঘোষণা করা হয়নি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের জন্য শুভেন্দু অধিকারীকে অভিনন্দন জানিয়েছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, শুভেন্দু অধিকারী একজন নেতা হিসেবে কাজেকর্মে নিজের স্বতন্ত্র ছাপ রেখেছেন। তিনি বরাবর সাধারণ মানুষের সঙ্গে নিবিড়ভাবে মিশেছেন, অত্যন্ত কাছ থেকে তাদের আশা আকাঙ্ক্ষা অনুধাবন করেছেন। শ্রী অধিকারীর আগামী কার্যকালের জন্য শুভকামনা জানান প্রধানমন্ত্রী। তামিলনাড়ুতে টিভিকে প্রধান সি জোসেফ বিজয়ের নেতৃত্বে সরকার গঠন নিয়ে ধোঁয়াশা আরও ঘনীভূত হয়েছে। বিজয় দ্বিতীয়বার রাজ্যপালের সঙ্গে দেখা করে সংখ্যাগরিষ্ঠতার দাবি জানালেও IUML-এর তরফে দেওয়া বার্তায় পুরো পরিস্থিতি বদলে গেছে। অধ্যাপক কাদের মহিউদ্দিনের নেতৃত্বাধীন এই দলটি স্পষ্ট জানিয়ে দিয়েছে, তারা টিভিকে সমর্থনের কোনো চিঠি দেয়নি। AIADMK শিবিরেও তৎপরতা চোখে পড়েছে। AMMK নেতা TTV দিনাকরন রাজ্যপালের সঙ্গে দেখা করে মান্নারগুড়ির বিধায়ক এস কামরাজের সমর্থনের চিঠি জমা দিয়েছেন। তিনিও এডাপ্পাড়ি পালানিস্বামীকে মুখ্যমন্ত্রী হিসেবে সমর্থনের কথা জানিয়েছেন। দাবায় আন্তর্জাতিক স্তরে অন্যতম জনপ্রিয় প্রতিযোগিতা গ্লোবাল চেস লিগ এবছর ভারতে আয়োজিত হতে চলেছে। এই নিয়ে টানা দ্বিতীয়বার ভারতে বসতে চলেছে এই প্রতিযোগিতার আসর। ভারতীয় গ্র্যান্ডমাস্টার অর্জুন এরিগাইসি তেপে সিগেমান অ্যান্ড কোম্পানি দাবা প্রতিযোগিতায় রানার্স আপ হয়েছেন। শিরোপা জিতেছেন বিশ্বের এক নম্বর দাবাড়ু নরওয়ের গ্র্যান্ডমাস্টার ও প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেন। এই মুহূর্তের খবর এখন এ পর্যন্তই।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।

আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি রক্তিম ভট্টাচার্য। রবীন্দ্র জয়ন্তীতে আজ পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি সরকার শপথ নিয়েছে। নন্দীগ্রাম ও ভবানীপুর দুই আসনে জয়ী শুভেন্দু অধিকারী রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীরূপে শপথ গ্রহণ করেছেন। শুভেন্দু অধিকারীর সঙ্গে আরও পাঁচজন বিজেপি বিধায়ক মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। খড়গপুর সদর কেন্দ্র থেকে বিজয়ী দিলীপ ঘোষ শপথ নেন। আসানসোল দক্ষিণ কেন্দ্র থেকে বিজয়ী অগ্নিমিত্র

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে,
1: ইয়েস, উইকেন্ড ক্যাফেতে আজকে আমরা চলে এসেছি। আমরা কারা? আমরা মানে আমি আর যে নম্রতা, আর আমার সাথে আর যে সৌমিক রয়েছে, তোমাদের সঙ্গে চলবে প্রচুর আড্ডা, গল্প আর নানা বিষয় নিয়ে তোমাদের সঙ্গে কথা। প্রথমেই আজকে একটা তো ডেফিনেটলি বিশেষ দিন, সেটা তো বটেই, আজকে 25শে বৈশাখ। তো রবীন্দ্রনাথ ঠাকুরের ছোঁয়া থাকবে না সেটা তো হতে পারে না সৌমিক, বা সেটা থাকবেই তো, কিন্তু সেটা কীভাবে থাকবে সেটা বলবো তোমাদের ক্রমশ প্রকাশ্য। বাট টিল দেন তোমাদেরকে আমাদের সঙ্গে কিন্তু থাকতে হবে।
2: সত্যি তাই, তার কারণ হচ্ছে আজ উইকেন্ড ক্যাফে, আজ শনিবার, কিন্তু টেকনিক্যালি বলতে গেলে আজ কিন্তু রবিবার, অর্থাৎ আজ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, 25শে বৈশাখ। বুঝতেই পারছো, সারা বাঙালি, সারা পৃথিবীময় যত বাঙালি রয়েছে তারা সবাই কিন্তু আজ রবিবারই মানাচ্ছে। তার কারণ এই নামটা এমনই একটা নাম যে নামটা যে বারেই আসুক না কেন সেটাকে রিপ্লেস করে দিয়ে রবিবারই হয়ে যায়। তাই আজ সৌমিক এবং নম্রতা উইকেন্ড ক্যাফেতে থাকবে ঠিক সন্ধে 6:30 পর্যন্ত। অনেক গল্প হবে, আড্ডা হবে, হ্যাঁ ফোনের টপিকও তোমাকে দেবো, সব কিছুই হবে। তবে তার মধ্যে যেটা হবে সেটা বিভিন্ন সুন্দর সুন্দর গান আজকে সৌমিক আর নম্রতা তোমার জন্য বেছে রেখেছে, যে গানটা তোমাকে শোনাবে। নাম্বারটা একই থাকবে, 9903653992। সেই নাম্বারে তুমি মেসেজ করবে, হোয়াটসঅ্যাপ করবে, SMS করবে, কি বিষয়ে করবে, কি লিখে করবে সবটাই তোমাকে বলবো।
1: আর তার আগে তোমাদের কানে কানে রইল এই গানটা।

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
1: ইয়েস না, পাগলা হাওয়া কতটা বাদল দিন দেবে সেটা জানি না, কিন্তু শহর কলকাতার কিন্তু আকাশ মাঝে মাঝে একটু মেঘলা থাকবে, আর মাঝে মাঝে কিন্তু বেশ কড়া রোদও দেবে, বুঝেছ? মানে একটু হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতেও পারে কিছু কিছু জায়গায়, কিন্তু তোমাকে ছাতাটা সঙ্গে রাখতেই হবে, মানে সেটা রোদের জন্যও হতে পারে আবার বৃষ্টির জন্যও হতে পারে।
2: সত্যি তাই, তার কারণ হচ্ছে গত সপ্তাহে মানে এই সপ্তাহেই আর কি আমরা মোটামুটি যা দেখলাম যে দিনের বেলা আংশিক মেঘলা হয়ে ওই সন্ধ্যে বেলা অফিস থেকে বাড়ি ফিরছো তুমি, বা কলেজ থেকে বাড়ি ফিরছো, বা স্কুল থেকে বাড়ি ফিরছো, তারপর সন্ধ্যেবেলার দিকে বৃষ্টিটা আসছে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে অনেকেই একটু স্বস্তি পাচ্ছে। তার কারণ হচ্ছে সারাদিন পর বাড়িতে ফিরে তারা বেশ মানে আরাম করে আর কি একটা সুন্দর বৃষ্টি ভেজা সন্ধ্যে কাটাতে পারছে। তো মোটামুটি এখন কয়েকদিন এরকম আবহাওয়াই চলতে পারে, তাই যেটা হয় বৃষ্টি হলে যে একটু বেশি আর্দ্রতা হয় একটু, সেই কারণে শরীরকে একটু হাইড্রেটেড রাখলে ভালো হয়, একটু বেশি করে জল খাওয়ার দরকার হয়। তো সেইগুলো যদি করা যায় তাহলে
1: বেশি গরম চা জাতীয় না খেয়ে একটু হালকা ডাবের জল বা ওগুলো খেলে আমার মনে হয় বেটার হাইড্রেটেড থাকা যাবে। আর কি করা যেতে পারে গরমের জন্য সেগুলো নিয়ে তো আমরা আসবই, কিন্তু আপাতত তোমার কাশ্মীর থেকে কন্যাকুমারী কি বলছে সুনীতি চৌহান আর অরিজিৎ সিং সেই

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
1: ইয়েস ইয়েস ইয়েস, আমরা এসে গেছি না, আমরা কাশ্মীরেও নেই, আমরা কন্যাকুমারীতেও নেই, আমরা কলকাতাতে বসে আছি। এবং কলকাতাতে আগামীকাল একটা বিশেষ দিন, কেন বলো তো সৌমিক?
2: আগামীকাল বিশেষ দিন, হ্যাঁ, শুধু কলকাতায় নয়, আমরা কলকাতায় থেকে বলছি বটে, সমগ্র ভারতবাসী, সমগ্র পৃথিবীবাসীর কাছে কালকে একটা বিশেষ দিন। সেটা হচ্ছে কালকে আমাদের সবার দিন অ্যাকচুয়ালি, তার কারণ কালকে হচ্ছে মাদার্স ডে।
1: ইয়েস, কিন্তু তুমি একটা কথা বলো, মানে তুমি কি অ্যাকচুয়ালি ভাবো যে মাদার্স ডে could be a one special day, মানে এটা হতে পারে কোনোদিনই
2: হতে পারে না, বরঞ্চ সমস্ত দিন, সমস্ত দিন, দিন কেন নয়, সমস্ত দিন রাত তুমি যাই বলো না কেন, সমস্ত দিনই মাদার্স ডে। তাই আজকে উইকেন্ড ক্যাফেতে সৌমিকা নম্রতা ঠিক করেছে যে তোমার থেকে জানতে চাইবে যে আগামীকাল তো মাদার্স ডে, তাই মাকে দেওয়া তোমার সব থেকে প্রিয় উপহার কি হতে পারে সেটাই আমাদের জানাবে। কোথায় জানাবে? 9903653992
1: ইয়েস, মানে আমি সৌমিককে জিজ্ঞেস করতে চাই, মানে তোমাকে, তুমি যদি মাকে কিছু দিয়ে থাকো, তুমি কি দিয়েছো?
2: না, কি দিয়েছো বলতে আমি ওইভাবে বলতে পারবো না, তবে হ্যাঁ, আমি আমাকে যদি তুমি জিজ্ঞেস করো যে তুমি কি দিতে চাও, তাহলে আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে একটা পুরো দিন দিতে চাই। যেদিন এরকম হতে পারে হয়তো যে আমি মাকে শুধু এক জায়গায় বসিয়ে রাখলাম, যদিও মা সেটা কোনোদিনই মেনে নেবে না বা রাজি হবে না, আমি এক জায়গায় শুধু বসিয়ে রাখলাম, বললাম তুমি শুধু দেখো, বাকি সমস্ত যা কিছু কাজ আছে সমস্ত কিছু আমি

0: করে করার চেষ্টা করব।
1: সেটা করতেই পারো তুমি, মানে সেটা অফ কোর্স ইউ ক্যান ডু ইট।
0: হ্যাঁ মানে করার চেষ্টা করতে পারি, সবটা হয়তো না মানে একদমই সেটা মায়ের মতো হবে না,
1: দরকার নেই, কিন্তু মা নেভার এক্সপেক্টস যে তার মতো করেই হবে। তুমি যে করছো মানে ইট ইজ এনাফ ফর হার, মানে সেটাই অনেক তার জন্য। মানে এরকমও তোমাদের যদি কিছু প্ল্যান থাকে যে তোমরা মাকে তোমাদের প্রিয় কোন উপহার, সেটা সবসময় যে যেটা ও বললো যে গিফট কোনো ম্যাটেরিয়ালিস্টিক জিনিস হতে হবে, নট নেসেসারিলি, সেটা সময় হতে পারে, সেটা ভালোবাসা দিয়ে হতে পারে, বা সেটা গিফট দিয়েও হতে পারে, সেই রকমই। মানে কালকে তুমি তোমার মাকে তোমার সবথেকে প্রিয় উপহারটা কি দিতে পারো, সেটাই আমাদের আজকে জানিয়ে ফেলো। দ্য হোয়াটসঅ্যাপ নাম্বার ওয়ান্স অ্যাগেন 9903653992 তে। আর যেখানে ভালোবাসা গভীর সেখানে তো মানে অফকোর্স ভালোবাসা সবসময় গভীর যদি হয়ে থাকে সেটা তো গেহরা হওয়া হতেই হবে, রাইট? সো হিয়ার উই গো ওয়ান্স অ্যাগেন।

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
1: ইয়েস, আর উইকেন্ড ক্যাফেতে তো আছেই, কিন্তু যেটা একটা মেসেজ আমাদের কাছে, যেটা সর্বপ্রথম যে মেসেজটা ঢুকেছে আজকের ফার্স্ট মেসেজ, যদিও সেটা মাদার্স ডে রিলেটেড নয়, তবুও শুভ বিকেল দিদি ভাই ও দাদা ভাই, এত রোদ্দুরে কী করে এলে, ঝলসে যাচ্ছি, আমরা বাড়িতে কবিকে জানাই প্রণাম। আচ্ছা, শর্মিষ্ঠা মুখার্জি সাঁকরাইল হাওড়া থেকে লিখেছে। দেখো শর্মিষ্ঠা, আমাদের তো কিছু করণীয় নেই, মানে আমাদের যখন আসতে হবে সেটা আমাদের রোদ বৃষ্টি সব মাথায় করে এসে প্রোগ্রামটা করতে হবে। কিন্তু এই যে সত্যি যে ঝলসে যাওয়ার ব্যাপারটা তুমি বলছো, এখানে আমার একটা কথা মাথায় এলো সৌমিক, তুমি যদি দেখে থাকো, মানে আমরা যারা রেগুলারলি একটু অনলাইন শপিংয়ে মানে থাকি, তার মধ্যে দেখবে যে একটা নতুন ফ্যাশন স্টেটমেন্ট কিন্তু এখন বেশ ইন, এবং স্পেশালি ইন দিস সিজন, সেটা হচ্ছে পোর্টেবল ফ্যান।
2: আচ্ছা,
1: মানে এটা হচ্ছে তুমি গরমে একটু স্টাইলিশও থাকলে, তার সাথে তোমার গরমটাও লাগলো না। মানে এরকম তো হয় যে গরমে আমরা বিকেলবেলা ধরো উইকেন্ডসে বেরোচ্ছি কোথাও, আর হালকা একটা মেকআপ টেকআপ কিছু দিলাম, দর করে ঘামতে শুরু করেছি। এইবারে বেরোচ্ছি, ঘামছি, মেকআপ তো তুলতে পারবো না, সেজেছি গুজেছি, খারাপ হয়ে যাবে তো ব্যাপারটা, তাহলে কি করা যেতে পারে? তখনই আসে মুশকিল আসান হিসেবে এই পোর্টেবল ফ্যান, বুঝলে? মানে এই পোর্টেবল ফ্যান তোমাকে যেটা হেল্প করতে পারে সেটা হচ্ছে, একটা তো ফ্যাশন ব্যাপার থাকছে, খুব ছোট হয় সাইজে, কিন্তু ভীষণ কার্যকরী হয়, মানে দেখতেও স্টাইলিশ, আর মেকআপ ঠিক রাখতে, তোমার যদি কোনো ঘাম নিয়ে অস্বস্তি হয় সেখান থেকে ডেফিনেটলি তুমি রেহাই পাবে। আচ্ছা, আর একটা কেন, ইজি টু ক্যারি, পোর্টেবল অফকোর্স, সেই জন্য তো সেটা তুমি যদি সঙ্গে রাখো, ক্যারি করো, তো সেক্ষেত্রে সেটা ইজি, ইজিয়ার ওয়ে, মানে ধরো তুমি ভিড় বাসে উঠলে, একটা বসার জায়গা পেলে, কিন্তু তুমি ফ্যানটা চালিয়ে নিলে, সো ইজি, কোনো ব্যাপার না। থার্ড, ধরো ভীষণ ইজিলি বাই করা যায়, মানে খুব একটা দাম একদমই নয়, ঠিক আছে?
2: সত্যি তাই, তার কারণ, এবং শুধু খুব বেশি দামের জন্য নয়, ধরো এরকম তো অনেক সময় হয়, আমরা ধরো কোথাও একটা খেতে গেলে হয়তো একটা 500-600 টাকা হয়তো বেরিয়েই যায়,
1: আরামসে বেরিয়ে যায়,
2: তো সেক্ষেত্রে এই ফ্যানগুলো মোটামুটি ওই রকম দামেরই আশেপাশে,
1: যেগুলো কম, মানে ধরো 300 থেকে মোটামুটি শুরু, 300-400 টাকা আরামসে তুমি একটা ফ্যান পেয়ে যেতে পারবে। আর সবথেকে বড় যেটা সুবিধা বা অ্যাডভান্টেজ বলতে পারো, সেটা হচ্ছে তুমি যদি বাড়ি থেকে বেরোনোর আগে একটু ভালো করে চার্জ দিয়ে নাও, তাহলে 7-8 ঘন্টা কিন্তু ফ্যানটা সার্ভিস দিয়ে দেবে।
2: সত্যি তাই, তার কারণ হচ্ছে যে এই ফ্যানগুলো মানে ভীষণই কার্যকরী, তার কারণ হচ্ছে আমরা যখন বাইরে বেরোই, আমাদের ওইরকম অনেক সময় মনে হয় যে তখন তো সবসময় আর ওই গরম যে লু, এখনো হয়তো শুরু হয়নি অতটা লু, কিন্তু কদিন পরেই শুরু হবে, এবং সেখানে এত গরম লাগে, সেখানে যদি একটা এই ছোট্ট ফ্যান হয়, মানে শুধুমাত্র আমি বলছি না যে ফ্যানটা মানে অ্যাজ এ মেকআপ ফিক্সার কাজ করবে, এরকমটা নয়, ছেলেদের ক্ষেত্রেও বলতে পারি যে যারা ধরো একটু হালকা কিছু হালকা ক্রিম মেখে, হালকা সানস্ক্রিন মেখে বেরিয়েছো, বা যদি না বেরিয়েও থাকো, হোয়াট এভার ইট ইজ, সেক্ষেত্রেও ফ্যানটা কিন্তু তোমাকে অনেকটা রিলিফ দেবে, এবং ছোট্ট ফ্যান একটা যে কোনো তোমার ব্যাগে ঢুকে যাবে, তোমার পিঠ ব্যাগেও ঢুকে যাবে, বা তোমার

0: ব্যাগেও ঢুকে যাবে, যে কোনো ক্ষেত্রে এটা হতে পারে। তো এই রকম একটা জিনিস কিন্তু ফ্যাশন স্টেটমেন্টে রাখা এখন খুব ট্রেন্ডি, এবং
1: রাইট,
0: এটা কিন্তু শর্মিষ্ঠা মুখার্জি সহ সবাইকেই বলছি, সবাই কিন্তু এটা খুব ভালোভাবে আর কি
1: তোমরা ব্যবহার
0: ব্যবহার
1: করতেই
0: করতে
1: পারো, মানে
0: পারো
1: সঙ্গে গরমটা কাটানোর জন্য। তোমরা, আমরা তো সঙ্গে করে আর এসি নিয়ে ঘুরতে পারবো না, পোর্টেবল এসিটা এখনও বেরোয়নি, কিন্তু যেটা বেরিয়েছে আপাতত এইরকম পোর্টেবল ফ্যান নিয়ে ঘুরতে পারো। সো ডেফিনেটলি উই উইল রক উইথ দিস পোর্টেবল ফ্যান।

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
1: ইয়েস ইয়েস ইয়েস, উইকেন্ড ক্যাফেতে তোমাদের মেসেজ নিয়ে আমরা কিন্তু হাজির। কিন্তু মেসেজটা কিসে, সেই টপিকটা তো আমাদেরকে আরেকবার বলে দিতে হবে। তোমরা যারা এখন টিউন ইন করেছো আমাদের সঙ্গে উইকেন্ড ক্যাফেতে, তোমাদের জন্য টপিকটা আজকের আরও একবার। যেহেতু আগামীকাল মাদার্স ডে, তাই মাকে দেওয়া তোমার সবথেকে প্রিয় উপহার কি হতে পারে সেটাই আজ আমাদেরকে তুমি জানিয়ে ফেলো। এবং আমরা কিছু মেসেজেস পেয়েছি আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে 9903653922।
2: হ্যাঁ, মেসেজ পাঠিয়েছে রিন্টু নেওয়ালিপুর থেকে, আচ্ছা নিউআলিপুর, সরি সরি সরি, নিউআলিপুর।
1: এই জায়গাটা তুমি এরকম করে চটকালে কি করে?
2: না, এটা একসঙ্গে লিখেছে, মানে একটা স্পেস দিলে সুবিধা হয় আর কি।
1: না, ওটা নিউআলিপুরি।
2: যাই হোক, লিখেছে যে কাল মাদার্স ডে তে আমি মাকে উপহার হিসেবে একটা গোটা দিন বিশ্রাম দিতে চাই। মা হাসি মুখে 365 দিন অক্লান্ত পরিশ্রম করে আমাদের জন্য, বিনিময় কিছুই চায় না। কাল আমি মাকে মাংস রেঁধে খাওয়াবো।
1: বাবা, গ্রেট গ্রেট, তুমি যেরকম একটা ভালো পরিকল্পনা, যে আমি বললাম না মাকে তুমি ডেফিনেটলি এরকম উপহার দিতেই পারো। আর আমাদের কাছে কি মেসেজ এসেছে?
2: এরপর মেসেজ পাঠিয়েছে সৌভিক ঢাকুরিয়া থেকে, লিখেছে 8 মাস আগে আমি আমার মাকে হারাই। মা আমার খুব ভালো বন্ধু ছিল, কিন্তু কাল এই প্রথম মা ছাড়া মাতৃ দিবস পালন করব। আমি খুব কষ্ট ও দুঃখ আছি, দুঃখেই সময় কাটছে, যাবেও কাল। যাই হোক, সবার মা সুস্থ ভালো থাকুক চাই। সৌভিক আমাদের রেগুলার লিসনার।
1: সৌভিক আমাদের রেগুলার লিসনার, এই ক্ষতিগুলো তো আমরা কোনোদিনই পূরণ করতে পারবো না, এটা হয়ও না। শুধু তবুও তোমাকে বলবো, তুমি ভালো থাকো, সুস্থ থাকো, এবং মা তোমার সঙ্গে রয়েছেন সেটা ভেবেই এগিয়ে চলো। আমরাও তোমাদের সঙ্গে রয়েছি। উই উইল বি ব্যাক ভেরি সুন।

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
1: উইকেন্ড ক্যাফেতে সৌমিক আর নম্রতা তোমার সঙ্গে রয়েছে, থাকবে ঠিক সন্ধে 6:30 পর্যন্ত। আজকে তোমাকে যেটা জিজ্ঞেস করেছিলাম যে মাদার্স ডে, আগামীকাল মাদার্স ডে, তো সেই উপলক্ষে মাকে কি উপহার দিতে চাও, চটপট আমাদের লিখে জানাও, কোথায় জানাবে 9903653992 তে। তো আজকে এখন এই মুহূর্তে তোমাকে একটা ভীষণ ভীষণ ভীষণ ভালো নিউজ তোমায় দিতে পারি।
2: মানে সেটা আমাদের একটা মন ছুঁয়ে গেছে, মানে আমরা পড়ছিলাম নিউজটা আর কি, মানে এত ভালো লেগেছে যে আমরা বললাম যে না ঠিক আছে, এটা আমরা শেয়ার করব।
1: হ্যাঁ, মানে এটা শেয়ার না করলে খুব অপরাধ হবে আর কি।
2: একদম একদম একদম।
1: তার কারণটা হচ্ছে, কথা বলছি ঈশান সিং কে নিয়ে, অর্থাৎ রাঁচির মাত্র 7 বছর বয়সী ঈশান সিং কি করেছে। সে করেছে হচ্ছে আমাদের যে মানে ভারত আর শ্রীলঙ্কার মধ্যে যে পক প্রণালী রয়েছে আর কি, সেটা সাঁতরে পার করেছে 29 কিলোমিটার রাস্তায়। এবং সে এই পুরো জিনিসটা করেছে, মানে পুরো মানে সাঁতারটা তার কমপ্লিট হয়েছে মাত্র 9 ঘন্টা 50 মিনিটে। এবং সে ভোরবেলা 4টের সময় সে যাত্রা শুরু করেছিল এবং দুপুর 1:50 মধ্যেই সে গন্তব্যে পৌঁছাতে পেরে যায়। এবং এর ফলে যেটা হয়েছে যে বিশ্বের সর্বকনিষ্ঠ এবং দ্রুততম সাঁতারুর রেকর্ড করেছে ঈশান।
2: মানে ইটস অ্যাবসলিউটলি, মানে এরকম একটা পাওয়ার, মানে ছোট খুদে তার কি বা বয়স, 7 বছর বয়সে আমরা তো ভাবতেও পারি না যে কিছু মানে ওরকম ভাব, মানে স্বপ্নেতেও ভাবতে পারি না, হয়তো স্বপ্ন দেখা সবে শুরু হয়, কিন্তু সেখানে এইটুকু বাচ্চা সে যে এতটা দূরে এগিয়ে গেছে, মানে ইটস হ্যাটস অফ, মানে
1: হ্যাটস
2: অফ ছাড়া সত্যি কিছু বলা নেই। মানে এখানেও আমার কোথাও মনে হয় যে বাড়ির, আমি ঈশান বলেই বলছি না, যে কোনো কারোর ক্ষেত্রেই বাড়ির পরিবেশ, তার বাবা মায়ের, তার সমান কিন্তু তাদের খাটনি থাকে সেই সঙ্গে, এবং ডেফিনেটলি তার কোচ যিনি থাকবেন, মানে অ্যাবসলিউটলি তাদের সকলের এই মিলিত প্রয়াস না থাকলে কিন্তু ঈশান এই দিনটা আজকে দেখতে পারতো না। মানে তার জন্য অনেক অনেক অনেক শুভেচ্ছা রইল ঈশান, ইউ জাস্ট মানে গ্রো লাইক স্টার। আর তোমরাও তো আমাদের সঙ্গেই রয়েছো, বাট আপাতত তোমাদের জন্য গান রইল, অ্যান্ড প্লিজ আমাদের মেসেজ পাঠাতে থাকো, উই আর ওয়েটিং ফর ইউর মেসেজেস।

0: আপনি শুনছেন উইকেন্ড ক্যাফে 107 এফএম রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
1: হ্যাঁ, শুধু তুই বা শুধু তুমি তো আছোই, সঙ্গে সঙ্গে রয়েছি আমরা। আমরা মানে আমি আর যেন আমরা, তার আমার সঙ্গে আছে সৌমিক। আচ্ছা, একটা উইকেন্ড মানেই তো মনে হয় একটু পেট পুজোটা করি, মানে করতেই হয়। মানে উইকেন্ড স্পেশাল বলে কথা, স্যাটারডে সানডে মানেই মনে হয় যে কী রান্না করবো বা কী খাওয়া যাবে। আর এমনিতেই কালকে বললাম যে মাদার্স ডে স্পেশাল ব্যাপার আছে। কিন্তু সৌমিক, এই যে তুমি সারাক্ষণ খাই খাই করো, তুমি কি জানো তোমাকে এটা রাশ টানতেই হবে?
2: সত্যি রাশ টানতে হবে, মানে মানে এটা ভাবি আর কি,
1: কিছুতেই নিয়ন্ত্রণ করতে পারছে না। মানে এরকম শুধু সৌমিক নয়, আমাদেরও হয়। তাই যেটা হয় যে চোখের সামনে যখনই কোনো পছন্দের খাবার থাকে, চুপচাপ বসে থাকতে পারছি না। মানে যারা স্পেশালি খেতে ভালোবাসে তাদের পক্ষে এই পরিস্থিতি কিন্তু ভীষণ ভাবে চাপের বস। মানে পেট ভরা রয়েছে কিন্তু এদের মুখটা চলতেই থাকছে। কিন্তু তাতে কি হচ্ছে, ইট অ্যাকচুয়ালি ইনক্রিজেস দ্য ওবেসিটি, রাইট? তো এই ওবেসিটিটা এড়াতে হলে তোমাকে তো খিদেটা নিয়ন্ত্রণ করতেই হবে। কিন্তু কিভাবে, খিদে তো মিটছেই না। মানে মিটে গেলে তো তখন বুঝতেই পারবে যে ঠিক আছে। কিন্তু অ্যাকচুয়ালি আমাদের শরীর কিন্তু নানা উপায়ে জানান দেয় যে এই লক্ষণগুলো তুমি যদি চিনে রাখো বা কিছু যদি টিপস মেনে চলো, তাহলে আমার মনে হয় এই যাকে বলে না যে খাই খাই যে স্বভাবটা থাকে, সেটা তুমি কিন্তু কিছুভাবে সেখান থেকে রেহাই পেতে পারো। কী কী টিপস হতে পারে? মানে ধর আমি বলছি, দম বন্ধ হয়ে আসা। মানে অনেক সময় কী হয়, বেশি খেয়ে ফেললেই তোমার শরীরটা পুরো আইটাই করছে, রাইট? যেন দমটা বন্ধ হয়ে আসছে, মানে দেন অ্যাট দ্যাট টাইম ইউ হ্যাভ টু স্টপ। মানে অনেক সময় নাক দিয়েও জল গড়াতে থাকে। এরকম পরিস্থিতি হলে কিন্তু তোমায় বুঝতে হবে

0: ব্যায়ামা থামাটা দরকার। এছাড়া অনেক সময় বেশি খাবার খেয়ে ফেললে মানে যেটা হয় যে আমাদের অজান্তেই একটা হাঁপ ধরতে থাকে, ঠিক আছে, মানে শ্বাস প্রশ্বাসে গতি বেড়ে যায়, এসব ক্ষেত্রেও কিন্তু সেই মুহূর্তে ইউ হ্যাভ টু স্টপ ইটিং, রাইট। আর একটা জিনিস, মন দিয়ে খাবার খাওয়া, মানে আমরা তো এখন খুব তাড়াহুড়োতে থাকি যে খাবো, তাতে মানে খাচ্ছি বুঝছি কম, সোয়ালো করছি বেশি, গিলে ফেলছি বেশি, এতে কিন্তু শরীর মোটেই ঠিক হয় না। তাই আস্তে আস্তে ধীরে ধীরে চিপিয়ে খেতে হবে এবং পেট ভরে গেলে নিজেকেই বুঝতে পারবে যে আমার কিন্তু পেটটা ভরে যাচ্ছে। মানে এইটা জানার জন্য বলে হয় যে মাইন্ডফুল ইটিং ইটস ভেরি ইম্পর্ট্যান্ট।
1: সত্যি তাই, তার কারণ হচ্ছে অনেক সময় এরকম মানে আমরা প্রত্যেকেই প্রায় এরকম করি যে শুধু খাই না, আমরা খেতে খেতে হয় মোবাইল দেখি বা খেতে খেতে হয় আমরা টিভি দেখি। হ্যাঁ, তো এর ফলে কি হয়, আমাদের মানে এক্সাক্ট কনসেন্ট্রেশনটা খাবার উপরেই শুধু সবসময় থাকে না, তার ফলে যেটা হয় যে আমরা বুঝতেই পারি না যে কখন আমাদের থামা উচিত। আরও কিছু কিছু জিনিস করা যেতে পারে, যেমন ধরো খেতে বসার অন্তত আধ ঘন্টা আগে তুমি যদি এক গ্লাস জল খেয়ে নাও, বা সাথে যদি কিছু শশা যদি থাকে তোমার সাথে তো কিছু শশা বা স্যালাড যদি তুমি খেতে পারো খাওয়ার আধ ঘন্টা আগে, সেক্ষেত্রে খাওয়াটা অনেক বেশি তুমি নিয়ন্ত্রণে খেতে পারবে এবং খাওয়ার পরেও কোনো সমস্যা হবে না। এরকম অনেক সময় আমি তখন যেটা বলতে চাইছিলাম যে আমারই এরকম হয়েছে যে হয়তো ধরো সারাদিন আমি প্রচুর জার্নি করেছি যার ফলে আমার খাওয়ার সুযোগ হয়নি, ঠিক আছে, মানে আমি সেরকম কিছু পাইনি খাওয়ার মতো, অনেকটা জার্নি করতে হয়েছে 7-8 ঘন্টা 9 ঘন্টা ধরো, তো তার ফলে তারপর আমি যখন খেতে গেলাম তখন মনে হচ্ছে এবার আমি তো সারাদিন খাইনি, আমি প্রচুর কিছু খাবো, এর ফলে কি হয় প্রচুর কিছু একসাথে খেয়ে নিলাম, তারপরে আরো বেশি শরীর খারাপ।
0: মানে মাইন্ডফুল ইটিংটা আমাদের কিন্তু ঠিকঠাক হয় না। আর মাইন্ডফুল ইটিং এর জন্য একটা কিন্তু খুব ভালো খাবার আছে, জানো তো এখন রিসেন্ট টাইমসে খুব বেরিয়েছে মাখানা, মানে সেটা কিন্তু তোমরা প্রায় খেতে পারো, কিন্তু এখন তোমাদের আমি মাখানা দিচ্ছি না, বরং একটা মাখনা গানটা তোমার জন্য রাখছি, সো প্লিজ বি উইথ আস, উই উইল বি ব্যাক ভেরি সুন।

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবো তে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
1: একটি ঘোষণা, আকাশবাণী 90 বছর উপলক্ষে আকাশবাণী কলকাতা ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের একটি অনুষ্ঠানের আয়োজন করেছে ইন্ডিয়ান মিউজিয়ামের আশুতোষ মুখার্জি
2: শতবার্ষিকী।
1: আচ্ছা, আশুতোষ শতবার্ষিকী প্রেক্ষাগৃহে আগামী 14 মে সন্ধে 6টায় তবলায় থাকবেন পণ্ডিত কুমার বসু, সরোদে থাকবেন পণ্ডিত দেবজ্যোতি বসু, ঠুমরি ও দাদরায় থাকবেন বিদুষী আইভি বন্দ্যোপাধ্যায়। এই অনুষ্ঠানে প্রবেশ অবাধ, ঘোষণাটি শেষ হলো।
2: একদম, ঘোষণাও শেষ হলো, কিন্তু যেই ঘোষণাটা তোমাদের জন্য রইল যে আমরা আসব আর ওই ঠিক 3-5 মিনিটের মাথায় তোমাদের সঙ্গে আড্ডা দিতে। আর টপিকটা যাওয়ার আগে একবার বলে দিই, কাল যেহেতু মাদার্স ডে, তাই তোমার দেওয়া মাকে সবথেকে প্রিয় উপহার কি হতে পারে সেটা আমাদেরকে জানিয়ে ফেলো। অ্যান্ড ডেফিনেটলি আর আমাদের সঙ্গে থাকো আর কানে রাখো উইকেন্ড ক্যাফে।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছে নমামি বসু রুদ্র। এক ঐতিহাসিক মুহূর্ত হিসেবে আজ পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী শপথ নিয়েছেন। একই সঙ্গে আরও পাঁচজন বিজেপি বিধায়ক মন্ত্রী হিসেবে আজ শপথ নেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে যোগ দেন বিভিন্ন কেন্দ্রীয় মন্ত্রী, দলীয় কার্যকর্তা সহ বহু বিশিষ্ট ব্যক্তি ও সাধারণ মানুষ। খড়গপুর সদর কেন্দ্র থেকে বিজয়ী দিলীপ ঘোষ, আসানসোল দক্ষিণ কেন্দ্র থেকে বিজয়ী অগ্নিমিত্রা পাল, বাঁকুড়ার রানীবাঁধ থেকে বিজয়ী ক্ষুদিরাম টুডু, মনগা উত্তর থেকে বিজয়ী অশোক কীর্তনিয়া এবং কোচবিহারের মাথাভাঙা থেকে জয়ী নিশীত প্রামাণিকও আজ শপথ নিয়েছেন। এর মধ্যে ক্ষুদিরাম টুডু শপথ নেন সাঁওতালি ভাষায়। কোনো মন্ত্রীর দপ্তর এখনও ঘোষণা করা হয়নি। শপথ গ্রহণের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ মুখ্যসচিব দুষ্যন্ত নারিয়ালা ও স্বরাষ্ট্র সচিব শঙ্খমিত্রা ঘোষের সঙ্গে বৈঠক করেন। সেখানে পুলিশ, পূর্ত দপ্তর ও ইঞ্জিনিয়ারিং বিভাগের বেশ কয়েকজন আধিকারিক উপস্থিত ছিলেন। রাজ্য সচিবালয়ে মহাকরণের সংস্কার ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সেখানে আলোচনা হয়েছে। নতুন মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ায় শুভেন্দু অধিকারীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ অন্যরা। শুভেচ্ছা বার্তা এসেছে ভারত চেম্বার অব কমার্স এবং নাখোদা ট্রাস্ট বোর্ড থেকেও। বিজেপিকে রুখতে তৃণমূল কংগ্রেস প্রধান প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বিরোধী সব রাজনৈতিক দলকে জোট বাঁধার আহ্বান জানিয়েছেন। কালীঘাটে আজ নিজের বাসভবনের রবীন্দ্র স্মরণ অনুষ্ঠানে তিনি এই জোটে বামপন্থীদেরও আহ্বান জানান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল তেলেঙ্গানায় প্রায় 1,535 কোটি টাকা মূল্যের বেশ কিছু গুরুত্বপূর্ণ রেল পরিকাঠামো প্রকল্প জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। রেলপথের সক্ষমতা বৃদ্ধি এবং প্রধান রেল রুটগুলিতে যানজট নিরসনের লক্ষ্যে এই প্রকল্পগুলি সহায়ক হবে। রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়া আজ কুস্তিগির ভিনেশ ফোগাটকে কারণ দর্শানোর নোটিশ জারি করেছে। তার বিরুদ্ধে অনাচার এবং ডোপিং বিরোধী বিল বিধি লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। 15 পৃষ্ঠার এই নোটিশে উল্লেখ করা হয়েছে, ডোপিং বিরোধী বিধি অনুযায়ী অবসর থেকে ফিরে আসা ক্রীড়াবিদদের জন্য বাধ্যতামূলক 6 মাসের নোটিশ সময়কাল পূর্ণ না করার কারণে ভিনেশকে চলতি বছরে ঘরোয়া ইভেন্টগুলিতে অংশগ্রহণের অযোগ্য বলে বিবেচিত করা হচ্ছে। এই মুহূর্তে হেডলাইন্স আপাতত এটুকুই।
1: গানে বাজুক মনের রেডিও শুনছ 107 এফএম রেইনবো, সাত সুরে সারা দিন। তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 এফএম রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে। তুমি শুনছো

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
1: ইয়েস, উইকেন্ড ক্যাফেতে তোমরা নিউজ ব্রেকের পরে আমরা চলে এসেছি। আমি আর যে নম্রতার, আমার সঙ্গে আর যে সৌমিক রয়েছে। তোমাদেরকে ব্রেকে যাওয়ার আগে যে টপিকটা বলেছিলাম আজকের দেওয়া, সেটা হচ্ছে আগামীকাল মাদার্স ডে, মাকে দেওয়া তোমার সবথেকে প্রিয় উপহার কি হতে পারে সেটাই আজ আমাদের জানিয়ে ফেলো। আর 9903653992 তে কি মেসেজেস এসছে, ওভার টু সৌমিক।
2: হ্যাঁ, রজত বিশ্বাস বানপুর নদিয়া থেকে লিখেছে, গুড আফটারনুন দিদি ও দাদা, কাল মাদার্স ডে, বাড়িতেই থাকবো, বাড়িতেই মায়ের সাথে কাটাবো, কাল রবিবার, বাড়িতে মায়ের হাতে রান্না তো থাকবে তো বটেই, সাথে কিছু মুহূর্ত, এটাই আমার কাছে উপহার, একসাথে সময় কাটানো। এরপর মেসেজ পাঠিয়েছে মাধাই দাস বহর ঘোষপাড়া থেকে, লিখছে, মেঘে ভরা বৈকালিক শুভকামনা জানালাম, আগামীকাল মাতৃদিবস, কিন্তু আমার মা এই পৃথিবীতে আর নেই, প্রায় 17 বছর আগে আমাদের ছেড়ে পরলোক গমন করেছেন, তাই এখন তো কিছু দেওয়ার নেই, তবে মা যখন বেঁচে ছিলেন তখন মায়ের প্রিয় জিনিস আমি দিতে পেরেছিলাম, সেটাই আজ বলছি। মা বই পড়তে ভালোবাসতেন, লাইব্রেরি থেকে বই এনে দিতাম। একদিন মা বললেন, খোকা আমার জন্য একটা বই কিনে এনে দিতে পারবি? আমি জিজ্ঞাসা করলাম, কি বই মা? মা আমাকে বলেছিলেন মহাভারত। হ্যাঁ, আমি মাকে সেই মহাভারত কিনে দিয়েছিলাম। মা প্রতি বছর কার্তিক মাসে পুরো মাস মহাভারত পড়ে শেষ করতেন। মাধাই দাস বড় ঘোষপাড়া থেকে।
1: বাহে তো ভীষণ ভালো। কিন্তু আমার কাছে একটা মেসেজ এসছে, সেটা হচ্ছে অমৃতা লিখেছে বাগুইহাটি থেকে, যে মা আমার ভীষণ মাছ খেতে ভালোবাসে, মানে তাই জন্য কালকে স্পেশাল মায়ের জন্য বাজার থেকে একদম স্পেশালি মাছ এনে রান্না করে মাকে সেটা খাওয়াবো। ওয়াও, এটা খুব ভালো ব্যাপার, মানে মা যেটা পছন্দ করে সেই জিনিসটা যদি আমরা একটু মনে রাখতে পারি। দেখো, যেটা আমরা প্রথমেই শো শুরু হওয়ার সময় বলেছিলাম যে মাদার্স ডে তো প্রত্যেকটা দিনই, কিন্তু একটা স্পেশাল ডে থাকলে কি হয়, মাকে সেই দিনটাতে আমরা একটু স্পেশাল ফিল করাতে পারি। আমি একটুই কথাটা বললাম, কারণ পুরোটা স্পেশাল ফিল করানো হয়তো আমাদের সেই ক্ষমতায় থাকে না, কিন্তু একটু স্পেশাল ফিল তো ডেফিনেটলি করানোই যায়। অ্যান্ড ওয়াই নট এই দিনটা মাদার্স ডে হিসেবেই পালিত হোক। তুমি যেরকম বললে যে মাছ মানে খেতে মা ভীষণ ভালোবাসে, সেরকম সৌমিক আমার মায়েরও কিন্তু ফেভারিট, মানে মিষ্টি খুব ভালোবাসে খেতে আমার মা, তো সেই জন্য মাকে যদি একটু তুমি ভ্যারাইটিস মিষ্টি খাওয়াতে মানে খাওয়ানো যায়, তাহলে আমার মা সব থেকে খুব খুশি হয়। তো
2: বেশ বেশ বেশ, তাহলে আমি তোমার জন্য একটা কাজ করতে পারি, আজকে শো শেষে আমি তোমাকে অন্তত 10টা ভালো ভালো মিষ্টির নাম বলে দিতে পারি এবং দোকানের নাম বলে দিতে পারি। হ্যাঁ, সেখান থেকে তুমি কিনে নিয়ে যাও এবং আজকে রাত্রে রাখো, কালকে সকাল সকাল সেগুলো তোমার মাকে খাইও। আমার মনে হয় ভীষণ ভীষণ ভীষণ ভালো লাগবে, কারণ মিষ্টি এমন একটা জিনিস আমাদের সবারই প্রায় ভালো লাগে, এবং বাঙালির মিষ্টি মিষ্টি ছাড়া তো বুঝতেই পারছো হয় না, কোনো অনুষ্ঠান হয় না, কোনো দিনই প্রায় যায় না।
1: একদম, মিষ্টি থাকবে এবং মাছও থাকবে, আর ওয়াই নট, মাছ মিষ্টি আর মোর থেকে তোমার জন্য এই গানটাও থাকবে।

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
1: উইকেন্ড ক্যাফেতে আজকে সৌমিক আর নম্রতা তোমার সঙ্গে রয়েছি, এবং এখন তোমায় যেটা বলবো সেটা হচ্ছে, আজকে তো বললামই যেরকম যে আজকে রবিবার, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। তো ওনার একটা খুব ফেভারিট জায়গার কথা বলবো, এবং শুধু ওনার কেন নয়, মানে সমগ্র বাঙালির, আমাদের সবার খুব প্রিয় একটা জায়গার কথা বলবো, যেখানে যদি তুমি এখনো না গিয়ে থাকো সেখানে কিন্তু তুমি একবার যেতেই পারো।
2: আমি বুঝেছি তুমি কোনটা বলবে, কিন্তু আমার এখনো সত্যি যাওয়া হয়নি, যাওয়ার ইচ্ছে রইল।
1: বলো বলো বলো জায়গাটার নাম বলো।
2: পাহাড়ি জায়গা কি আগে না নন পাহাড়ি সেটা বলো।
1: না পাহাড়ি, নন পাহাড়ি নয়।
2: আচ্ছা পাহাড়ি যদি হয় তাহলে ইট হ্যাজ টু বি মংপু।
1: ওরে বাবা, একদম একদম একদম সঠিক, একদম সঠিক।
2: ওরে বাবা রে
1: বাবা, আমরা মংপুর কথাই বলছি। এবং এখানে গেলে তুমি যে যে জিনিসগুলো দেখতে পাবে সেখানে হচ্ছে, প্রথমে একটা ঢেউ খেলানো চা বাগান। হ্যাঁ, প্রথমে তোমাকে এটা একদমই বলবো না যে তুমি প্রচুর বিশাল, প্রচুর জনবসতিপূর্ণ একটা জায়গা, এরকম প্রচুর মার্কেটিং করতে পারবে, প্রচুর ঘুরতে পারবে, এইরকম জায়গা নয়। তোমার যদি একটু, এই যে তুমি এখন এক মে মাস চলছে, এখানের এই যে এখন একটা ব্যবসা গরম আস্তে আস্তে শুরু হচ্ছে, এইটা থেকে বেরিয়ে তুমি যদি একটু হালকা শীতের অনুভূতি পেতে চাও, একটু ঠান্ডার অনুভূতি পেতে চাও, একটু মনে হয় যে তোমার একটু ঢেউ খেলানো পাহাড় দেখবে, একটু চা বাগান দেখবে, একটু অর্কিড দেখবে, একটু সিংকোনা গাছ দেখবে, এই সব ব্যাপার যদি তোমার মধ্যে থেকে থাকে তাহলে তুমি ডেফিনেটলি মংপুতে যেতে পারো। এবং এখানে বিভিন্ন ফুলের তো অনেক নার্সারি রয়েছে ছোট ছোট, এছাড়াও আরো ছোট ছোট তোমার এখানে প্রচুর টি এস্টেট রয়েছে। এছাড়া যেটা রয়েছে সেটা হচ্ছে অনেক সুন্দর সুন্দর এখানে তোমার ওই হোমস্টে রয়েছে, খুব প্রচুর বড় বড় যে হোটেল আছে এটা তোমায় বলবো না, ছোট ছোট হোমস্টে রয়েছে, সেই হোমস্টেগুলো তুমি থাকতে পারো। এবং সেখানে থেকে ওখানে ওই যে বললাম যেগুলো, যে মানে সিংকোনার বাগান রয়েছে, তারপরে তোমার অর্কিডের কিছু নার্সারি রয়েছে, সেই জায়গাগুলো কিন্তু তুমি দেখতে পাবে। এবং শহরের মানে শহর থেকে বেরিয়ে পাহাড়ের বুকে এরকম যদি তুমি দু তিন দিন থাকতে পারো, সেখানে তো আলাদা করে আর কিছু বলার নেই, মানে এর থেকে ভালো হ্যাপেনিং উইকেন্ড আর কি বা হতে পারে। এবং যে কারণে প্রথম কথাটা বললাম সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর এখানে কিন্তু ছিলেন, এখানে অনেক দিন তিনি সময় কাটিয়েছেন, এবং সেখানে সময় কাটানোর ফলে আরো প্রচুর প্রচুর গান, কবিতা, গল্প আমরা সেখান থেকে, সেই জায়গা আর কি, এগুলো সাক্ষী।
2: মানে তুমি আর আমাকে ওই জায়গায় নিয়ে যেও না সৌমিক, মানে আমি ভাবতে পারছি না, মানে ভীষণ। আর ওখানকার কিন্তু জানো তো খাবারের মধ্যেও শুনেছি যে প্রচুর কিন্তু ভ্যারাইটিস আদিবাসীদের, মানে অধিবাসীদের, মানে প্রচুর খাবার ওখানের মধ্যে রয়েছে, যেমন বাঙালি, নেপালি, তিব্বতি এবং ক্যাথলিকরা যারা থাকে, যেমন সিদ্ধ মোমো থেকে শুরু করে মানে প্রচুর নানা রকম চাউমিন এগুলো খেতে পারো, মানে প্রায় প্রতিটি খাবারের দোকানে কিন্তু তোমরা এরকম পেয়ে যেতে পারো। সো একটা উইকেন্ডে আমার মনে হয় দেখো, তুমি যদি হাতে 3-4 দিন একটু সময় নিয়ে নিতে পারো তাহলে আরামসে কিন্তু মংপু বা মংপু কিন্তু ঘুরে আসতেই পারো।
1: আর যারা একদমই জানো না তাদের জন্য বলি যে এটা তুমি যদি ট্রেনে যাও তাহলে হাওড়া থেকে তুমি NGP-র যে কোনো ট্রেনে গিয়ে সেখান থেকে তুমি মংপু যাওয়ার জন্য ওখানে গাড়ি পাবে NGP স্টেশনে। এছাড়া তুমি যদি দার্জিলিং থেকে যেতে চাও, দার্জিলিং থেকে মংপু মাত্র 35 কিলোমিটার দূর, এবং আমরা ঘুরতে গেলে আমাদের কাছে 35 কিলোমিটার হোক বা 70 কিলোমিটার খুব একটা ম্যাটার করে না। তো আমার তো নিজের পার্সোনালি খুব ভালো লাগে, মানে ওই পাহাড়ের বুকে তুমি যখন এঁকে বেঁকে বিভিন্ন ভাবে ওই গাড়ির সাইডে বসে যাবে, আমার এই জার্নিটাই ভীষণ ভালো লাগে
2: একদম। মানে তুমি তো আমাদের ভাসিয়ে নিয়ে যাচ্ছ, যেন আমরা একটা কোথাও পুরোনো নস্টালজিয়া ফ্ল্যাশব্যাকে ফিরে যাচ্ছি, রাইট? তো সেইটা তো আমরা যাবই, আর তোমরাও আমাদের সঙ্গে থাকো, ফিরে আসছি তোমাদের মেসেজেস নিয়ে আরও গল্প আড্ডা নিয়ে। সো কিপ টিউনিং উইথ আস
0: FM রেনবোতে, রেনবো ফ্ল্যাশব্যাক সং, রেনবো ফ্ল্যাশব্যাক সং FM।

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
1: ইয়েস, উইকেন্ড ক্যাফেতে আমরা চলে এসেছি তোমাদের সঙ্গে আড্ডা দিতে। কিন্তু আড্ডা দেওয়ার আগে একটা ছোট ইনফরমেশন তোমাদের জন্য, যারা তোমরা দক্ষিণ চব্বিশ পরগনা বা উত্তর চব্বিশ পরগনার দিকে আছো, সেখানে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে কিন্তু হাওয়াও বইবে এবং সেটা প্রায় 40-50 কিলোমিটার বেগে আসবে। তাই তোমরা যারা ওই অঞ্চলে রয়েছো বা থাকো, যখনই বেরোবে একটু সতর্ক সঙ্গে সতর্কতা রেখে বেরিয়েও, সঙ্গে ছাতা রেখো এবং সাবধানতা অবলম্বন কিন্তু করব। আচ্ছা, আর একটা জিনিস যেটা আমি বলছিলাম, মানে সৌমিকের সাথে এই ব্রেকে কথা হয়, আমি শুনছিলাম, মানে সেটা আমি খুব শিওরলি জানি না, সেটা হচ্ছে ট্রেনের নাকি রিটায়ারমেন্ট হয় সৌমিক?
2: হ্যাঁ, মানে না, ওই রকম ভাবে মানুষের যেরকম রিটায়ারমেন্ট হয় ওই রকম ভাবে ট্রেনের রিটায়ারমেন্ট হয় না।
1: মানে ব্যাপারটা কি হয়, মানে আমি বেশ সচকে ঝিলকা শহরে ঘুরতে ঘুরতে যখন আমি এটা দেখলাম, আমি একটু চমকেই গেলাম যে এরকম রেলে যারা, মানে রেলের রিটায়ারমেন্ট, মানে রেল কর্মীদের নিশ্চয়ই নয়, রেলেরই ট্রেনেরই এরকম রিটায়ারমেন্ট হয় নাকি?
2: বলি সেটা, ব্যাপারটা হচ্ছে যেটা আমি আর নম্রতা আমরা যখন এই গানের মাঝে কথা বলছিলাম, তো এই মংপু নিয়ে আমাদের কথা হচ্ছিল যে ট্রেনে করে আমরা যাব নিউ জলপাইগুড়িতে, তো সেখান থেকে আর কি কথাটা আসে, তো সেখান থেকেই এই ট্রেনের রিটায়ারমেন্টের কথাটা আসে। তো যেটা বলার সেটা হচ্ছে, যদি পুরনো ICF কোচ হয়, মানে ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরির যে কোচগুলো এখন আমরা লোকাল ট্রেনে দেখি, সেইগুলো মোটামুটি 25-30 বছর চলে।
1: আচ্ছা,
2: এবার তারপরে যদি আরেকটা কোচ, আমরা যখন এক্সপ্রেস ট্রেনে এখন যাতায়াত যারা করে থাকি, তারা দেখবো যে এখন নতুন এক ধরনের রেড কালারের একটা কোচ বেরিয়েছে, যাকে বলা হয়েছে LHB কোচ।
1: আচ্ছা,
2: তো সেগুলো মোটামুটি 35 বছর চলে। এবার 25-30 বললাম বা 35 বললাম, শুধু এরকমটা ব্যাপারটা নয়, মানে ধরো কোনো ট্রেন যদি তার আগেও হয়তো একটু বেশি, হয়তো তার মানে মেনটেনেন্স করতে অনেক বেশি খরচা হয়ে যাচ্ছে বা তাকে অতটা শেয়ার, মানে যাত্রীদের নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে অতটা আর পারদর্শী নেই, সেক্ষেত্রেও

0: কিন্তু কোষগুলোকে সরিয়ে দেওয়া হয়। এবার সরিয়ে দেওয়া হয় বলতে, প্রথমে যখন সেগুলো মানে যদি প্যাসেঞ্জার কোষ হয় আর কি, যাত্রীবাহী কোষ হয়, তো সেগুলোকে ওই NMG বলে একটা টার্ম আছে, মানে নিউ মডিফাইড গুডস, এই হিসাবে কোচগুলোকে তৈরি করা হয়। সেখানে আর কি ধরো তোমার মানে সিট বা লাইট ফ্যান এগুলোকে খুলে নেওয়া হয়, জানলাগুলোকে সিল করে দেওয়া হয়, তার ফলে বডি আরও মজবুত হয়। এবং এই কোচগুলো ধরো গাড়ি, ট্রাক্টর বা ছোট ট্রাক যেগুলো বহন করা হয় এক স্টেট থেকে অন্য স্টেটে, তো সেইগুলোর কাজে ব্যবহার করা হয়। তো সেক্ষেত্রেও মোটামুটি এইভাবে আরও 5-10 বছর চলতে পারে আর কি সেই কোচগুলো, যেগুলো মানে যাত্রীবাহী আর হচ্ছে না, কিন্তু সেগুলো ট্রাক এই এই ধরনের জিনিসগুলোকে আর কি বহন করছে আর কি, মানে কোনো প্রাণ বহন করছে না।
1: মানে তুমি বলছো যে গুডস ট্রেন হয়ে যাবে, গুডস মানে গুড ফর্ম যেটা হয়ে যায়,
0: হয়ে যাবে, এবং তারপরেও যদি অচল হয়ে যায় তখন তাকে পুরোপুরি একদম মানে স্ক্র্যাপ করা হয়, মানে একদম টুকরো টুকরো করে কেটে ফেলা হয়, এবং লোহা, স্টিল, কপার, অ্যালুমিনিয়াম যা আছে আর কি সেগুলোকে আলাদা আলাদা করে বিক্রি করে দেওয়া হয়।
1: ওরে বাবা, মানে মানে যাকে বলা হয় ট্রেনের একেবারে নতুন কলেবর, যাকে বলা হয় নবকলের, এরকমও হতে পারে। আমি তো ভেবেছিলাম মোটেই হতে পারে না এরকম, কিন্তু হচ্ছে যখন, কিছু করার নেই তোমাদের জন্য।
0: হতে পারে, তুমি যখন বললে তাহলে তোমাকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে একটা গানের ব্রেকে যাব, সেটা হচ্ছে যে গত 5 বছরে 1000টিরও বেশি কিন্তু ইঞ্জিন স্ক্র্যাপ করা হয়েছে, এবং প্রায় 37,000-এরও বেশি কোচ এগুলো কিন্তু অবসর নিয়েছে।
1: না না, এটা হতেই পারে না।

0: উইকেন্ড ক্যাফেতে সৌমিক আর নম্রতা তোমার সঙ্গে রয়েছি। তবে হ্যাঁ, তোমাকে আজকে জিজ্ঞেস করেছিলাম যে আগামীকাল তো মাদার্স ডে, তো সেই উপলক্ষে তুমি তোমার মাকে কি উপহার দিতে চাও, বা এরকম অনেক মেসেজ আমরা পেয়েছি, অনেকগুলো মেসেজ এখনও রয়েছে যেগুলো আমরা পড়ব তখন। তবে এখন যে সময় সেটা হচ্ছে সেই স্পেশাল সময়, অর্থাৎ তিন এককে তিন, তিনটে পরপর গানের হ্যাট্রিক, তিনটে গানের হ্যাট্রিকে আমরা যাব। তোমরাও থাকো 9903653992, সেখানে তোমরা মেসেজ করতে থাকো, মেসেজ করে আমাদের জানাও যে আগামীকাল তোমরা তোমাদের মাকে ঠিক কি উপহার দিচ্ছ, বা মাদার্স ডেটা কিভাবে সেলিব্রেট করছো।
1: FM রেনবোতে তিন একে তিন, তিন একে তিন গানের হ্যাট্রিক।

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
1: ইয়েস, উইকেন্ড ক্যাফেতে একটা লং গানের ব্রেকের পর আমরা জাস্ট ব্যাক, তোমাদের সঙ্গে আবার গল্প আড্ডা নিয়ে চলে এসেছি। এবং ভুলিনি, আমরা কিন্তু অন্তত ভুলিনি যেই টপিকটা তোমাদেরকে আজকে দিয়েছি, সেটা হচ্ছে কাল যেহেতু মাদার্স ডে, তাই তোমার দেবা বা তুমি মাকে তোমার সবথেকে পছন্দের কোন উপহারটা দিতে চাও। আমাদের কাছে কিছু মেসেজেস এসেছে, ওভার টু ইউ সৌমিক।
2: হ্যাঁ, মেসেজ পাঠিয়েছে সুভাষ চক্রবর্তী উত্তর বাবালি থেকে, লিখছে আর যে নম্রতা এন্ড আর যে সৌমিক, গুড ইভিনিং।
1: গুড ইভিনিং।
2: জানি মায়ের ঋণ শোধ করা যায় না, মনে হয় মাকে বেশি কিছুই দিতে পারিনি। প্রথম স্যালারি পেয়ে মাকে একটি শাড়ি দিতে পেরে মায়ের মুখে হাসি দেখে খুশি হই। সুভাষ চক্রবর্তী উত্তর বাঙালি থেকে।
1: বাহ, এই তো মানে ভীষণ, মানে এগুলো একদম যাকে বলে যে মনের গভীরে ছুঁয়ে যায় আর কি।
2: সত্যি তাই। এরপর মেসেজ পাঠিয়েছে, হ্যালো আমি অভিষেক ঘোষ লেক টাউন কালিন্দি থেকে, আর আজ যে টপিকটা খুব ভালো, তার কারণ আমি আর কি দেব, দেবার মতো মাকে আমার কাছে কিছুই নেই। মা আমাদেরকে এত কিছু দিয়েছে, আমরা আর কি দিই, ভালোবাসা ছাড়া আর কিছুই নেই দেবার মতো। হ্যাপি মাদার্স ডে টু অল সুইট মাদার্স।
1: থ্যাংক ইউ। আমরা নিশ্চয়ই তোমার এই মেসেজগুলো যারা শুনছেন, যে সব মায়েরা শুনছেন, তারা নিশ্চয়ই খুব খুশি হচ্ছে। আর তোমাদের এত সুন্দর সুন্দর মেসেজেস আসছে আমাদের কাছে, উই আর অলসো ভেরি হ্যাপি। মানে যাকে বলে না, ওই যে এক্ষুনি বললাম, হৃদয়ে যেন কোথায় একটা রং লেগে যায়। তো তোমাদের জন্য আরও একটা গান রইল, উই উইল বি ব্যাক ভেরি সুন।

0: तुम्ही सुनछो उइकेंड कैफे 107 एफएम रेनबो ते उइकेंड कैफे उइकेंड कैफे
1: আচ্ছা দেখো, আমরা একটা কথা তো আজকে প্রোগ্রাম শুরুর সময় যেটা বললাম যে রবীন্দ্রনাথ ঠাকুর যাকে আমরা বলে থাকি একদম গ্লোবাল আইকন, কিন্তু মানে চারিদিক দিয়ে তখন সেই বিষয়টা উনি যেটা করেছেন যেটা এখন আমরা কিন্তু ফলো করি, যেটাকে আমরা এক কথায় বলি হোলিস্টিক ডেভেলপমেন্ট, সেটা কিন্তু তখনকার দিনে উনি এই প্রথাটা কিন্তু চালু করেছিলেন। সো ডেফিনেটলি একজন গ্লোবাল আইকন তো ছিলেনই, বিশ্বকবি তো ছিলেনই বিশ্ব দরবারে, কিন্তু তার সঙ্গে আমাদের গ্লোবাল আইকনও আমরা বলতে পারি তাকে। এটা কি জানো যে রবীন্দ্রনাথের মানে আমরা অনেকেই জানি যে ঠাকুর বাড়ির রান্না কিন্তু ভীষণ বিখ্যাত যাকে বলা হয়। এবার যেহেতু কালকে সানডে প্লাস মাদার্স ডে, তাই ভেবেছি যে তোমাদের জন্য যদি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা আইটেম, যে কোনো একটা আইটেম তোমাদেরকে আজকে বলে শোনাতে পারি, বুঝলে সৌমিক, তুমিও কালকে কিন্তু ট্রাই করবে এবং তোমার মাকে এটা করে খাওয়াবে।
2: আচ্ছা
1: আচ্ছা, সেটা হচ্ছে যার আইটেমটার নাম হচ্ছে মুরগির রসগোল্লা।
2: বাহ,
1: আমি কিছু পরিমাণ মানে বলে তোমাদেরকে বলছি, মানে তোমরা সেই অনুযায়ী পরিমাণটা রেশিওটাকে মেপে নেবে। ধরো মুরগির মাংস নিয়েছ, তো 750 গ্রাম নিয়েছ, তাহলে টক দই লাগবে 350 গ্রাম, রসুন বাটা 1.5 চা চামচ, শুকনো লঙ্কা বাটা 1.5 চা চামচ, আবার এটা কিন্তু অপশনাল, তবে দিলে নিশ্চয়ই স্বাদ ভালোই হবে, 8টি চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা, বড় 4টে পেঁয়াজ কুচিয়ে রাখা, আর 4খানা তেজপাতা, আর 100 গ্রাম ঘি। বাস, খুব সহজ, কিচ্ছু করবে না। একটা পাত্রে মুরগির মাংস, ঘি, টক দই, পেঁয়াজ কুচি, চিড়ে রাখা কাঁচা লঙ্কা, রসুন বাটা, শুকনো লঙ্কা বাটা, নুন, তেজপাতা, সব কিছু একসঙ্গে মেখে নিয়ে 2 ঘন্টা রেখে দাও, মানে যাকে বলে ম্যারিনেশন বলা হয়। 2 ঘন্টা রেখে দিলে এবার কড়াইতে তুমি সামান্য ঘি আলাদা করে গরম করে ওই যে ম্যারিনেশনটা রয়েছে সেই পুরো মিশ্রণটি তাতে দিয়ে একদম চাপা দিয়ে দাও, মানে চাপাটা একদম টাইট করে চাপা দাও, মানে যেন আলগা না থাকে।
2: বেশ,
1: মাঝে মাঝে ঢাকনা খুলে একটু নেড়ে দাও। দই এবং মুরগির মাংসের জলেই কিন্তু একদম ব্যাপারটা, রান্নাটা পুরো কমপ্লিট হয়ে যাবে। তারপর জলটা যখন আস্তে আস্তে একটুখানি শুকিয়ে যাবে, আহা, তুমি নামিয়ে পরিবেশ করতেই পারো।
2: মানে আমি এখনই বোধহয় একটু একটু গন্ধ আর কি পাচ্ছি আর কি।
1: না না, একটু একটু গন্ধ পেও না, বরং তোমার জন্য আপাতত একতারা বাজিয়ে আসুক, সেটাই সব থেকে ভালো ব্যাপার, বুঝলে তো।

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
1: উইকেন্ড ক্যাফেতে সৌমিক আর নম্রতা তোমার সঙ্গে রয়েছে। তোমাকে জিজ্ঞেস করেছিলাম যে আগামীকাল মাদার্স ডে এবং সেই উপলক্ষে মাকে কি উপহার দিতে চাও। তো এখন মেসেজ পাঠিয়েছে আমাদের শ্রেষ্ঠা মুখার্জি বেহালা থেকে, লিখছে, মাকে আর কি দেব, আমি নিজেই মায়ের কাছে এসেছি, এটাই সবচেয়ে বেশি উপহার। জোকস অ্যাপার্ট, আমি মাকে কালকে একটা রবীন্দ্র রচনা বলি দিতে চাই, মায়ের অনেক দিনের ইচ্ছা, আর প্রোগ্রাম খুব ভালো হচ্ছে।
2: থ্যাংক ইউ সো মাচ। বাট আমাদের কিন্তু টাইম বলছে যে আর মোটামুটি 4 মিনিটের পরে তোমাদের সঙ্গে আরও আড্ডা দিতে আসছি, সো কিপ টিউনিং, সঙ্গে থাকো।

আকাশবাণী কলকাতা FM রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল তেলেঙ্গানায় প্রায় 1535 কোটি টাকা মূল্যের বেশ কিছু গুরুত্বপূর্ণ রেল পরিকাঠামো প্রকল্প জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। রেলপথের সক্ষমতা বৃদ্ধি এবং প্রধান রেল রুটগুলোতে যানজট নিরসনের লক্ষ্যেই এই প্রকল্পগুলি সহায়ক হবে বলে মনে করা হচ্ছে। এর মধ্যে রয়েছে 118 কিলোমিটার দীর্ঘ কাজিপেট বিজয়ওয়াড়া মাল্টি ট্র্যাকিং প্রকল্প এবং কাজিপেট রেল আন্ডার রেল বাইপাসের উদ্বোধন। সরকার 2025 সালে জাতীয় পঞ্চায়েত পুরস্কারের বিজয়ীদের নাম ঘোষণা করেছে। সারা দেশ থেকে মোট 42টি পঞ্চায়েত এই সম্মানের জন্য নির্বাচিত হয়েছে। পঞ্চায়েতি রাজ মন্ত্রক জানিয়েছে, আগামী মাসের 3 তারিখে নতুন দিল্লিতে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজিত হবে। মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, কর্ণাটক সর্বাধিক সংখ্যক পুরস্কার অর্জন করেছে, সেখানকার 6টি পঞ্চায়েত নির্বাচিত হয়েছে। এরপরই 5টি পুরস্কার নিয়ে যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছে অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা। ওড়িশার ডক্টর APJ আব্দুল কালাম দ্বীপ থেকে গতকাল ভারত MIRV ব্যবস্থা সমৃদ্ধ একটি উন্নত অগ্নি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে। এক সোশ্যাল মিডিয়া পোস্টে প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে যে একাধিক পেলোড সহ ক্ষেপণাস্ত্রটির পরীক্ষামূলক উৎক্ষেপণ চালানো হয়েছে। এই সফল উৎক্ষেপণের জন্য

0: প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, ডিআরডিও, ভারতীয় সেনাবাহিনী এবং সংশ্লিষ্ট শিল্পমহলকে অভিনন্দন জানিয়েছেন। হান্টা ভাইরাসের সংক্রমণের প্রেক্ষিতে একটি ক্রুজ জাহাজ থেকে 140 জনের বেশি যাত্রী ও ক্রু সদস্যকে সরিয়ে নেওয়ার কার্যক্রম তদারকি করতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO-র টেড্রোস অ্যাধানম গেব্রেসিউস আজ স্পেনে পৌঁছেছেন। জাহাজটি বর্তমানে ক্যানারি দ্বীপপুঞ্জের দিকে অগ্রসর হচ্ছে। বাহরাইনের অভ্যন্তরীণ মন্ত্রক জানিয়েছে, ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে 41 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এক বিবৃতিতে বাহরাইন জানিয়েছে, কর্তৃপক্ষ IRGC-র সঙ্গে যুক্ত একটি নেটওয়ার্ক বা চক্রের সন্ধান পেয়েছে, তদন্ত এখনও চলছে। চীনের সাংহাইতে তীরন্দাজি বিশ্বকাপ 2026-এর দ্বিতীয় পর্বে পুরুষদের ব্যক্তিগত কম্পাউন্ড ইভেন্টে সাহিল যাদব ব্রোঞ্জ পদক জয় করেছেন। 25 বছর বয়সী মহারাষ্ট্রের তীরন্দাজি ব্রোঞ্জ পদক লড়াইয়ে ডেনমার্কের মার্টিন ড্যামসবোসকে 147-144 করে পরাজিত করেন। এই মুহূর্তের খবর আপাতত এই পর্যন্ত।
1: গানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেইনবোতে। Weekend Cafe, Weekend Cafe. I wanna feel that.

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
1: ইয়েস, উইকেন্ড ক্যাফেতে লাস্ট ঘন্টায় আমরা চলে এসেছি, যেখানে ঘড়ির কাঁটা বলে দিচ্ছে 6:08 হয়ে 17 সেকেন্ড কিন্তু হয়ে গেছে, আর মোটামুটি একটা বিকেলের আবেশ তো এসেই গেছে। সো একটা চা কফি নিয়ে একটা ভাবছি তোমাকে ইনফো দিতে চাই, জানো তো, সেটা আমি সৌমিককেও বলছি। সৌমিক কি চা কফি খেতে ভালোবাসো?
2: বাবা প্রচুর।
1: তুমি কি কখনো পার্পল কালারের চা খেয়েছো?
2: পার্পল কালারের চা না?
1: হ্যাঁ, মানে পার্পল কালারের চাও কিন্তু হয়।
2: পার্পল কালারের চা হয়?
1: ইয়েস হয়, মানে যেটা হচ্ছে বেগুনি আভা থাকে সেই এটাতে, চাটাতে। বেসিক্যালি এই চাটা মেইনলি পাওয়া যায় হচ্ছে তোমার ফিলিপিন্সের, রাইট? সেই ফিলিপিন্সের ওখানে সেই চাটা যখন পাওয়া যায় তাকে বলা হয় উবে কফি। ঠিক চা বলবো না, ইটস আ কফি বেসিক্যালি। এবং তুমি যদি দেখো যে এখন সোশ্যাল মিডিয়াতে এই উবে কফি মানে এই পার্পল কালার কফি ভীষণ ফেমাস হয়ে গেছে। তার বেসিক্যালি এটাকে বলা হচ্ছে পার্পল, মানে ফিলিপিন্সের একটা জনপ্রিয় রাঙা আলু বা পার্পল ইয়াম বলা হয় সেই সবজিটি। এখন বিশ্বজুড়ে কফি প্রেমীদের পছন্দের তালিকার কিন্তু শীর্ষ অলরেডি জায়গা নিয়ে নিয়েছে। কিন্তু সুন্দর দেখতে যতই ভালো হোক না কেন, সেটা অ্যাকচুয়ালি আমাদের জন্য কতটা হেলদি সেটা কিন্তু একটা দেখার বিষয়, বুঝেছ? মানে উবেটা কি, এবার তোমরা জিজ্ঞেস করতেই পারো। উবে এক ধরনের যাকে বলে মিষ্টি আলু জাতীয়, যেটার রং হচ্ছে মানে একদম যাকে বলে ডার্ক বেগুনি কালার, বুঝেছ? এবং তার সাথে থাকবে একটা ধরো মাটির সোঁদা গন্ধ থাকে, মানে একটা আর্দি ফ্লেভার যেটাকে বলা হয়, মানে তার জন্য বেসিক্যালি এটা ভীষণ ফেমাস। এবং আগে না কেক হোক, আইসক্রিম হোক, এইসব জায়গায় ব্যবহার করা হতো, কিন্তু এখন এই যে ক্যাফে ল্যাটে এগুলোর সাথেও ভীষণভাবে ইউজ করা হয়। এবার ধরো নিউট্রিশনিস্টরা বলছে যে উবেতে কিন্তু রয়েছে, বেসিক্যালি উবেতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, অ্যান্টি অক্সিডেন্ট, যা ভীষণভাবে হেল্প করে আমাদের হজম শক্তি বাড়াতে। কিন্তু যখনই এটা ক্যাফেতে ইউজ হয়ে যাচ্ছে তাহলে সেখানে এটা সিরাপ হিসেবে ইউজ হচ্ছে, তো সেখানে তখন তোমার এক্সট্রা সুগার বা ক্রিম এগুলো ইউজ হচ্ছে, তো সেক্ষেত্রে তোমার খেতে ভালো লাগছে জিনিসটা কিন্তু অতটা উপকারী নয় যত তুমি ডাইরেক্টলি উবে যদি তুমি খেতে চাও।
2: সত্যি তাই, মানে আমরা যখনই যে সবজি বলো, শাক বলো বা যেটাই যাই বলো না কেন, সেটা যদি ডাইরেক্টলি আমরা সেটাকে খাই, সেক্ষেত্রে যতটা উপকার হবে তার থেকে সেটা যদি আমরা এক্সট্রাক্ট করে তার থেকে যদি আমরা কালারটা নিই সেটা তো অতটা উপকার হবে না। তবে হ্যাঁ, পার্পল কফির আমি নাম শুনিনি, তবে আমি এরকম একটা মানে পার্পল কালারের ক্যাফের মানে কফির একটা ছবি আমিও সোশ্যাল মিডিয়ায় দেখেছি, আমি নামটা জানতাম না, যেটাকে উবে কফি বলে,
1: মানে এখন ভীষণ ফেমাস। মানে ক্যাফে ল্যাটে যেরকম আমরা খাই সেরকমই একটা শেপ দিয়ে তৈরি চলে আসে, মানে যাকে বলে একেবারে সেই ঝিলমিল লেগে যাওয়ার মতো, বুঝেছো ব্যাপারটা?

0: तुम्ही सुनछो उइकेंड कैफे 107 एफएम रेनबो ते उइकेंड कैफे उइकेंड कैफे
1: উইকেন্ড ক্যাফেতে সৌমিকা নম্রতা তোমার সঙ্গে রয়েছি রয়েছি বলতে বলতে একদম প্রায় যাওয়ার সময় হয়ে গেছে, তবু না এখনো মোটামুটি মিনিট 15 হাতে সময় আছে, তো এই চটপট মেসেজগুলো পড়ে নি। মেসেজ পাঠিয়েছে পায়েল ব্যানার্জি বেলঘড়িয়া থেকে, লিখছে, বহু আধার পেরিয়ে আমি তোমার কাছে এলাম, বেপরোয়া ঢেউয়ের মাঝে মায়ের কোল পেলাম, সব চিন্তা ম্লান হয়ে তার স্নেহের ছায়ায়, হৃদয়ে আজ তাই মায়ের আবেশ চায়, তোমায় মা অঞ্জলি দি, দেবীর রূপ তুমি, তোমার ছোঁয়ায় সবুজ এই শুষ্ক ভূমি। পায়েল ব্যানার্জি ফ্রম বেলঘড়িয়া।
2: বাহ।
1: এরপর মেসেজ পাঠিয়েছে অনিত পাল হুগলি থেকে, লিখছে, আমি আমার মাকে উপহার দিতে চাই তার জীবনের সব থেকে বড় খুশির মুহূর্ত। বাহ
2: বাহ, এটা তো খুবই ভালো, এবং তোমাকে সেটা জানতে হবে তার খুশির মুহূর্ত যেটা কি সেটা তুমি তাকে উপহার হিসেবে দিতেই পারো।
1: এরপর মেসেজ পাঠিয়েছে সোহিনী দাস তেঘড়িয়া থেকে, লিখছে, হ্যালো আরজে দাদা দিদি,
2: হ্যালো,
1: আমার সদ্য বিয়ে হয়েছে, নতুন বাড়ি হয়েছে, বিয়ের আগে মায়ের সাথে তুমুল অশান্তি হতো, ঝগড়া হতো, তখন মনে হতো কবে এই বাড়ি থেকে যাব, কিন্তু আজকে এই মাদার্স ডের প্রাককালে এসে মনে হচ্ছে মা মাই হয়, খুব মিস করছি মাকে, তোমায় আর কি বা উপহার দেবো মা, অনেক ভালোবাসি তোমায়।
2: বাহ, যদি তুমি একই শহরে থাকো তো কালকে বলবো মায়ের জন্য একদম মায়ের কাছে চলে যাও এবং মায়ের সঙ্গে সময়টা কাটিয়ে এসো।
1: এরপর মেসেজ পাঠিয়েছে রাজু ভট্টাচার্য চন্দননগর হুগলি থেকে, লিখছে, গুড ইভিনিং সৌমিকা নম্রতা, প্রথমেই জানাই রবি ঠাকুরের জন্মদিনের এক রাশ শুভেচ্ছা, আমি আমার মাকে কালকে একটু ঘুরতে নিয়ে যাব মায়ের মামা বাড়িতে, আমার বাড়ির থেকে কাছেই, কিন্তু আমার মনে হলো যে আমরা তো সবসময় মায়ের কাছে

0: বায়না করি মামা বাড়ি যাবো, মা তো বায়না করে না, তাই মাকে নিয়ে যাব। মায়ের মামারা কেউ বেঁচে নেই, কিন্তু মায়ের ভাইরা আছে, সবাই মিলে একটু পিকনিক করব।
1: বাহ, তোমাদের এরকম এক এক ধরনের সবার যে মনস্কামনা যেন পূর্ণ হয়, মানে মাকে নিয়ে ভালো থাকো, খুবই ভালো থাকো। এবং আমার খালি মনে হচ্ছে আমি একটা ফাঁকা ফ্রেম নেব, সেখানে আমার আর আমার মায়ের মুহূর্তটা একসঙ্গে সেই ফাঁকা ফ্রেমে বাঁধিয়ে রাখবো।

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
1: ইয়েস, উইকেন্ড ক্যাফেতে আমরা প্রায় আর লাস্ট 10 মিনিটে রয়েছি সৌমিক। বাইরের কি অবহাওয়া আমি এখন এক্ষুনি আমরা তো বলতে পারবো না, কিন্তু আমার মনে হচ্ছে আজকে একটা ঝড় বৃষ্টির আবেশ তো বলেই ছিল, কিন্তু যা গরম পড়েছে তাতে আমার মনে হয় একটু বৃষ্টি হলেও কোথাও একটু স্বস্তি পাওয়া যায়, কিছু আর কিছু ভাবেও যদি স্বস্তি
2: পাওয়া যায়। হ্যাঁ, স্বস্তি পাওয়া যায়। আরো কিছু টিপস আমি দিতে পারি গরমকালের জন্য, সেটা হচ্ছে যে প্রথমত গড়ে মানে ঘরের ভারী এবং যদি গাঢ় রঙের পর্দা ব্যবহার করা হয় সেক্ষেত্রে রোদের তাপ মোটা পর্দা ভেদ করে ঢুকতে পারবে না। তো সকালবেলা যদি জানলাটা বন্ধ করে রাখা যায় পর্দা টেনে, সেক্ষেত্রে দুপুরবেলা এসি না চালিয়ে ঘরটা অনেকক্ষণ ঠান্ডা থাকবে। এছাড়া যেটা করা যায় সেটা হচ্ছে অনেক ধরনের আমাদের ইনডোর প্ল্যান্ট রয়েছে, যেমন ধরো স্নেক প্ল্যান্ট বা ধরো পিস লিলি, এরিকা পাম, তারপর ধরো স্পাইডার্স প্ল্যান্টের মতো এরকম বেশ কিছু এয়ার পিউরিফাইং গাছ রয়েছে, যেগুলো কিন্তু আমরা অনায়াসেই ইনডোর প্ল্যান্ট হিসেবে ঘরে রাখতে পারি। সেক্ষেত্রেও ঘরের মানে বাতাসটাকেও পরিশুদ্ধ করবে এবং একটা শীতল ভাব ঘরের মধ্যে বজায় থাকবে এবং ঘরের ডেকোরেশনটাও কিন্তু খুব মানে সুন্দর দেখতে লাগবে। আর যদি বলা যায় এরকম, এটা হয়তো সবসময় সম্ভব হবে না, তবু বলছি, সেটা হচ্ছে যে দুপুরবেলা যদি সিলিং ফ্যানটা না চালানো যায় সেক্ষেত্রে

0: ধরো মানে সিলিং ফ্যান চালালে কি হয় যে ছাদের থেকে যে ধরো ঠান্ডা মানে গরম যে ভাবটা রয়েছে সেটা আর কি সার্কুলেট করবে না।
1: বেশ,
0: এছাড়া তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে এখন তো প্রায় প্রত্যেকদিন সন্ধ্যাবেলায় ধরো আমাদের বৃষ্টি হচ্ছে, সেক্ষেত্রে বৃষ্টির পর যদি ঘরের জানলা দরজা একটু খুলে রাখা যায় সেক্ষেত্রে একটা ঘরের ভেন্টিলেশনটা ঠিক থাকবে এবং ওই ঠান্ডা একটা ভাব আর কি বজায় থাকবে। তো মোটামুটি এগুলো করলে আমার মনে হয় যে একটু ঘরের আবহাওয়াটা একটু কন্ট্রোলে থাকতে পারে। তবে হ্যাঁ, সবার শেষে এটা বলতেই হবে যে যাদের এসিতে থাকা অভ্যেস হয়ে গেছে তারা আমি জানি না যে কিভাবে এসি বন্ধ করে দুপুরবেলা থাকবে, এই উপায় আমার কাছে নেই। তবু চেষ্টা করবে যে একটু যদি এইভাবে থাকা যায় আমার মনে হয় তাহলে অনেক বেশি হেলদিও থাকা যায়, এসির মানে ইলেকট্রিসিটি কনজাম্পশনটাও একটু কম হয়, একটু শান্তিতেও থাকা যায়।
1: ওয়েল, ডেফিনেটলি সেটা তো এরকম শান্তি তো খুঁজে আমাদেরকেই নিতে হবে, উপায়ও আমাদেরই বার করে নিতে হবে, কিন্তু সময়ের সাথে সাথে আমাদেরকেও আস্তে আস্তে বিদায় জানাতে হবে। এবার তার আগে তোমাদের জন্য রইল সোনু নিগম উইথ দিস সং।

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
1: উইকেন্ড ক্যাফেতে সৌমিকা নম্রতা তোমাকে এখন যেটা বলবে সেটা হচ্ছে যে হ্যাঁ, আমরা তো অবভিয়াসলি তোমাকে বলেছি যে আগামীকাল মাদার্স ডে, এবং সেই উপলক্ষে মায়ের সঙ্গে ভালোভাবে থাকো। যদি মায়ের সঙ্গে অন্য শহরে থাকো, যদি দেখা না হয়ে যায়, তাহলে অবশ্যই ফোনে কথা বলো, অনেকটা সময় ফোনে কাটিও। যদি এরকম সুযোগ থাকে যে মায়ের সাথে ভিডিও কলে কথা বলার, সেটাও করতে পারো। আর সব মিলিয়ে যদি মাকে কোনো উপহার দিতে চাও, তাহলে যদি অন্য শহরে থেকে থাকো, এখন তো উপহার দেওয়ার জন্য সবসময় যে তোমাকে কাছাকাছি থাকে।

0: তবে এরকমটা নয়। তো যদি কোনো ম্যাটেরিয়ালিস্টিক যদি কোনো উপহার তুমি দিতে চাও তাহলে সেটাও কিন্তু দিতে পারো, এইটুকুই সৌমিকার নম্রতা বলবে।
1: অ্যাবসলিউটলি, এবং যে কোনো এই একটা দিনকে তুমি কিন্তু স্পেশাল বানিয়ে রাখতেই পারো। একদিন ডেফিনেটলি ইউ ক্যান মেক ইট স্পেশাল। আর যাওয়ার সময় হয়ে গেছে, তাই যেতে যেতে একদিনের টাইটেল ট্র্যাক রইল তোমাদের জন্য। সো বি হ্যাপি, খুব ভালো থেকো, অ্যান্ড টেক কেয়ার।

আকাশবাণী কলকাতা FM রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল একদিনের সফরে বেঙ্গালুরু যাচ্ছেন। তিনি আর্ট অফ লিভিং এর 45তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এবং প্রতিষ্ঠাতা গুরুদেব শ্রী শ্রী রবিশঙ্করের 70তম জন্মদিনের অনুষ্ঠানে যোগ দেবেন। প্রধানমন্ত্রী ওই প্রাঙ্গণে একটি নতুন ধ্যান মন্দির বা ধ্যান কক্ষের উদ্বোধন করবেন। হ্যাল বিমানবন্দরে পৌঁছানোর পর পশ্চিমবঙ্গ ও আসামের দলের নির্বাচনী বিজয়ের জন্য কর্ণাটক রাজ্যের বিজেপি নেতারা প্রধানমন্ত্রীকে সম্বর্ধনা জানাবেন। তামিলনাড়ুতে সি জোসেফ বিজয়ের নেতৃত্বাধীন টিভিকে দাবি করেছে যে রাজ্যে নতুন সরকার গঠনের জন্য তাদের দল 120 জন বিধায়কের সমর্থন নিশ্চিত করেছে। সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে 108টি আসনে জয়লাভ করে একক বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হওয়া তামিলগা ভেট্রি কাজাগাম টিভিকে নতুন সরকার গঠনের জন্য 234 সদস্য বিশিষ্ট তামিলনাড়ু বিধানসভায় 118টি আসনে সংখ্যাগরিষ্ঠতার প্রয়োজন ছিল। ওড়িশার ডক্টর APJ আব্দুল কালাম দ্বীপ থেকে গতকাল ভারত MIRV মাল্টিপল ইন্ডিপেন্ডেন্টলি টার্গেটেড রি এন্ট্রি ভেহিকল ব্যবস্থা সমৃদ্ধ একটি উন্নত অগ্নি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে। এক সোশ্যাল মিডিয়া পোস্টে প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে যে একাধিক পেলোড সহ ক্ষেপণাস্ত্রটির পরীক্ষামূলক উৎক্ষেপণ চালানো হয়েছে। হান্টা ভাইরাসের সংক্রমণের প্রেক্ষিতে একটি ক্রুজ জাহাজ থেকে 140 জনের বেশি যাত্রী ও ক্রু সদস্যকে সরিয়ে নেওয়ার কার্যক্রম তদারকি করতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO টেড্রোস আধানম গেব্রেসিউস আজ স্পেনে পৌঁছেছেন। জাহাজটির বর্তমানে ক্যানারি দ্বীপপুঞ্জের দিকে অগ্রসর হচ্ছে। দাবায় আন্তর্জাতিক স্তরে অন্যতম জনপ্রিয় প্রতিযোগিতা গ্লোবাল চেস লিগ এবছর ভারতে আয়োজিত হতে চলেছে। এই নিয়ে টানা তৃতীয়বার ভারতে বসতে চলেছে এই প্রতিযোগিতার আসর। ভারতীয় গ্র্যান্ডমাস্টার অর্জুন রেগেসে তেপে সিগেম্যান অ্যান্ড কোম্পানি দাবা প্রতিযোগিতায় রানার্স আপ হয়েছেন। শিরোপা জিতেছেন বিশ্বের 1 নম্বর দাবারু নরওয়ের গ্র্যান্ডমাস্টার প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেন। চীনের সাংহাইতে তীরন্দাজি বিশ্বকাপ 2026 দ্বিতীয় পর্বে পুরুষদের ব্যক্তিগত কম্পাউন্ড ইভেন্টে সাহিল যাদব ব্রোঞ্জ পদক জয় করেছেন। এই মুহূর্তের খবর আপাতত এই পর্যন্ত।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল একদিনের সফরে বেঙ্গালুরু যাচ্ছেন। তিনি আর্ট অফ লিভিং এর 45তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এবং প্রতিষ্ঠাতা গুরুদেব শ্রী শ্রী রবিশঙ্করের 70তম জন্মদিনের অনুষ্ঠানে যোগ দেবেন। প্রধানমন্ত্রী ওই প্রাঙ্গণে একটি নতুন ধ্যান মন্দির বা ধ্যান কক্ষের উদ্বোধন করবেন। হ্যাল বিমানবন্দরে পৌঁছানোর পর পশ্চিমবঙ্গ অসম দলের নির্বাচনী বিজয়ের জন্য কর্ণাটক রাজ্যের বিজেপি নেতারা প্রধানমন্ত্রী সম্বর্ধনা জানাবেন। পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকার আজ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ গ্রহণ করেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ আরও 5 জন মন্ত্রিসভার সদস্য আজ শপথ নেন। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী প্রমুখ। পরে মুখ্যমন্ত্রী সরকারি আধিকারিকদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক সেরে জোড়াসাঁকোয় গিয়ে রবীন্দ্রনাথের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। সন্ধ্যায় তিনি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় জন্মস্থান, কালীঘাট মন্দির ও ভারত সেবাশ্রম সংঘের সদর দপ্তরে গিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। ওড়িশার ডঃ এপিজে আব্দুল কালাম দ্বীপ থেকে গতকাল ভারত MIRV ব্যবস্থা সমৃদ্ধ একটি উন্নত অগ্নি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে। এক সোশ্যাল মিডিয়া পোস্টে প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে যে একাধিক পেলোড সহ ক্ষেপণাস্ত্রটির পরীক্ষামূলক উৎক্ষেপণ চালানো হয়েছে। গোয়ার মারগাঁওয়ে আজ ISL ফুটবলে মোহনবাগান ও FC গোয়ার মধ্যে খেলাটি 1-1 গোলে শেষ হয়েছে। 54 মিনিটে জেমি ম্যাকলারেনের দেয়া গোলে মোহনবাগান এগিয়ে যায়। 67 মিনিটে FC গোয়ার রনি উইলসন গোলে সমতা ফেরান। দাবায় আন্তর্জাতিক স্তরে অন্যতম জনপ্রিয় প্রতিযোগিতা গ্লোবাল চেস লীগ এবছর ভারতে আয়োজিত হতে চলেছে। এই নিয়ে টানা দ্বিতীয়বার ভারতে বসতে চলেছে এই প্রতিযোগিতার আসর। বিশ্ব দাবা নিয়ামক সংস্থা ফিদে স্বীকৃত ও পোষিত এই বেসরকারি প্রতিযোগিতার প্রথম ও দ্বিতীয় সংস্করণ অনুষ্ঠিত হয়েছিল যথাক্রমে দুবাই ও লন্ডনে। ভারতীয় গ্র্যান্ডমাস্টার অর্জুন এরিগাইসি তেপে সেগেম্যান অ্যান্ড কোম্পানি দাবা প্রতিযোগিতায় রানার্স আপ হয়েছেন। শিরোপা জিতেছেন বিশ্বের 1 নম্বর দাবারু নরওয়ের গ্র্যান্ডমাস্টার ও প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেন। চীনের সাংহাইতে তীরন্দাজি বিশ্বকাপ 2026-এর দ্বিতীয় পর্বে পুরুষদের ব্যক্তিগত কম্পাউন্ড ইভেন্টে সাহিল যাদব ব্রোঞ্জ পদক জয় করেছেন। 25 বছর বয়সী মহারাষ্ট্রের এই তীরন্দাজ ব্রোঞ্জ পদক লড়াইয়ে ডেনমার্কের মার্টিন ড্যান্সবোকে 147-144 করে পরাজিত করেন। এই মুহূর্তের খবর আপাতত এই পর্যন্ত।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি রক্তিম ভট্টাচার্য। তামিলনাড়ুতে টিভিকের প্রধান সি জোসেফ বিজয় আজ চেন্নাইয়ের লোকভবনে রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আর্লিকারের সঙ্গে দেখা করে 120 জন বিধায়কের সমর্থন নিয়ে সরকার গঠনের দাবি জানান। আগামীকাল সকালে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন তামিল চিত্রতারকা বিজয়। সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে 108টি আসনে জয়লাভ করে একক বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করা তামিলাকা ভেট্রি কাজাগাম টিভিকের নতুন সরকার গঠনের জন্য 234 সদস্য বিশিষ্ট তামিলনাড়ু বিধানসভায় 118টি আসনের সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন ছিল। পশ্চিমবঙ্গে এসআইআর ও সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচন পর্বে কমিশন নিযুক্ত বিশেষ পর্যবেক্ষক অবসরপ্রাপ্ত আইএএস আধিকারিক ডক্টর সুব্রত গুপ্তকে আজ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা পদে নিয়োগ করা হয়েছে। কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তরের জারি করা এক বিজ্ঞপ্তিতে এই ঘোষণা করা হয়। বিধানসভা নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং প্রশাসনিক সমন্বয়ের ক্ষেত্রে শ্রীগুপ্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর শুভেন্দু অধিকারী আজ রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক করেন। কলকাতা ময়দানের পিডাব্লিউডি টেন্টে আয়োজিত এই বৈঠকে মুখ্যসচিব দুষ্মন্ত নাড়িওয়ালা ও স্বরাষ্ট্র সচিব সংঘমিত্রা ঘোষ ছাড়াও পুলিশ, পূর্ত দপ্তরের কয়েকজন আধিকারিক ও ইঞ্জিনিয়ার উপস্থিত ছিলেন। ওড়িশার ডক্টর এপিজে আব্দুল কালাম দ্বীপ থেকে ভারত অত্যাধুনিক এমআইআরভি ক্ষমতাসম্পন্ন একটি উন্নত অগ্নি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে। এই সফল উৎক্ষেপণের জন্য প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, ডিআরডিও, ভারতীয় সেনাবাহিনী এবং সংশ্লিষ্ট শিল্পমহলকে অভিনন্দন জানিয়েছেন। ইন্দোনেশিয়ার পুলিশ আজ মধ্য জাকার্তায় একটি অবৈধ অনলাইন জুয়াচক্রে জড়িত থাকার অভিযোগে 321 জন বিদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে। ইন্দোনেশিয়া পুলিশ বাহিনীর অপরাধ তদন্ত ইউনিটের নির্দেশক উইরা সত্য ত্রিপুত্রা সাংবাদিকদের জানান, এদের মধ্যে 228 জন ভিয়েতনামের নাগরিক, 57 জন চীনের, 13 জন মায়ানমারের, 11 জন লাওসের, 5 জন থাইল্যান্ডের এবং 3 জন কম্বোডিয়ার নাগরিক রয়েছেন। দাবায় আন্তর্জাতিক স্তরে অন্যতম জনপ্রিয় প্রতিযোগিতা গ্লোবাল চেস লীগ এবছর ভারতে আয়োজিত হতে চলেছে। এই মুহূর্তের খবর আজ এ পর্যন্তই।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। তুমি শুনছ উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেইনবোতে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড।

0: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবো তে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার,
1: উইকেন্ড ফিল্মি ফিভার শুরু হয়ে গেছে। আর আজকে উইকেন্ড ফিল্মি ফিভারে আম্রপালি আর সুপ্রীতি দুজনে রয়েছে, রাত্রি 12টা পর্যন্ত থাকবে। এবং উইকেন্ড ফিল্মি ফিভার মানেই কিন্তু খুব এন্টারটেইনিং একটা বিষয়।
2: ইয়েস, চারদিকে এত এন্টারটেনমেন্ট চলছে যে এন্টারটেনমেন্টের জোয়ারে আমরা ভেসে যাচ্ছি, এবং সেই ভাসানো এন্টারটেনমেন্টের জোয়ারে আরও একটু এন্টারটেনমেন্ট দিতে, মানে কোন সিনেমা কত রোজগার করছে, কোন সিনেমার ভরাডুবি হয়েছে, মেট গালায় কে কী পড়েছে, সেই সব নিয়ে আচ্ছা করে গসিপ করতে সুপ্রীতি আর আম্রপালি এক্স্যাক্টলি রাত 12টা অবধি এখানে বসে থাকবে।
1: এক্স্যাক্টলি রাত 12টা পর্যন্ত বসে থাকবে এই কারণেই, যাতে তোমাদের কালকে খুব একটা অসুবিধে না হয় কালকের দিনটা কাটাতে। তুমি কোন সিনেমা দেখতে পারো, কিংবা যদি বাড়িতেও থাকো তাহলে কোন ওয়েব সিরিজ বা ওয়েবে কোন সিনেমা দেখতে পারো, সব কিছু নিয়ে থাকবে। কিন্তু তার আগে যেটা থাকবে সেটা হচ্ছে ঝুমকাটা কোথায় তোমার।

0: Cine Quiz.
1: মেয়ে মানুষের কই মাছের জান, অত সহজে যাবে না। তবে হাসপাতালের ঠিকানা দিয়ে দিলে আমি নিজেই গাড়ি করে যেতে পারি। সত্যি তো আপনার কোমরে ব্যথা, বালির তো চিন্তা হবেই।
2: না ভাই বালি, আমি তা ভুলিনি, আমাকে ভুল বুঝিসনি।
3: আজকের সিনে কুইজের প্রশ্ন হলো, এই যে সংলাপটা শুনলেন সেটা কোন সিনেমার?
0: চটপট উত্তরটা পাঠিয়ে দিন নিজের নাম আর লোকেশন সমেত হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে 9903659992 নম্বরে, আর খেলতে থাকুন সিনে সিনে সিনে কুইজ।
4: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবোতে।
3: উইকেন্ড ফিল্মি ফিভার চলছে, সুপ্রীতি আর আম্রপালি রয়েছি, এবং সিনেকুইজ অলরেডি তোমাদের বলে দিয়েছি 9903659992 তে তোমাদের উত্তর পাঠাবে। আর এখন আমরা যেটা করব,
5: টেক্কা, কে হিট কে মিস, টেক্কা টেক্কা।
3: ভীষণ টাকা পয়সার গল্প করবো এখন, প্রচণ্ড বৈষয়িক হয়ে যাব। কারণ কোন সিনেমা কি করছে, কোন সিনেমার কীরকম অবস্থা সেটা একটু জানা দরকার। ধুরন্ধর 2 এখনও ফর সাম রিজন বক্স অফিসে রয়েছে, এবং 280 কোটির সিনেমা এখন 1041-এ চলে গেছে এবং স্টিল কাউন্টিং। এছাড়া রাজা শিবাজি যেটা প্যান ইন্ডিয়া রিলিজ করেছিল, 90 কোটির সিনেমা এখনও অবধি 55.7 কোটির আশেপাশে পৌঁছেছে। অ্যান্ড ভূত বাংলা যেটা 120 কোটির সিনেমা ছিল, সেটা 137 কোটি এর মধ্যে ছাপিয়ে গেছে এবং আরও ছাপানোর দিকে এগোচ্ছে।
6: এরকমভাবেই এগিয়ে যেতে হবে, প্রচুর সিনেমা তৈরি করতে হবে এবং প্রচুর টাকা আয় করতে হবে। যদিও আমি আমার পকেটে কোনো টাকাই দেখতে পাই না, সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে আস, আম্রপালি অ্যান্ড সুপ্রীতি, সুপ্রীতি অ্যান্ড আম্রপালি দুজনেই একই কথা বলবে, আস। কিন্তু সিনেমা বানাতে হবে, টাকা রোজগার করতে হবে, আর তার সঙ্গে যেটা করতে হবে,
3: গানের রিমেক বানাতে হবে।
6: হ্যাঁ নিশ্চয়ই গানের রিমেক বানাতে হবে, আর 107 FM রেনবোতে রিভিউ শুনতে হবে, তার সঙ্গে বাকি কোথায় কি হচ্ছে সব কিছুই শুনতে হবে। আপাতত ভূত বাংলার কথা যখন বলেই দিয়েছে সুপ্রীতি, তাই ভুল ভুলাইয়া সাউন্ডট্র্যাক থাক।
7: মিস ওয়ার্ল্ড, তুই মেরি মদহোশি

0: ঝলক দিখলা যা রিলিজের প্রথম খবর ঝলক দিখলা যা ঝলক দিখলা যা রিলিজের প্রথম খবর রিলিজের প্রথম খবর
1: রিলিজের খবর বলার জন্য একটু নস্টালজিয়ায় ফিরে যেতে হবে, কারণ জীবনটা, বাঙালির জীবন একটু নস্টালজিয়াময়। মানে নস্টালজিয়া পেলে বাঙালি আর কিছু চায় না, যে সেই যে এককালে একটা সিনেমা বেরিয়েছিল এবং এই সেই যে এককালে একটা সিনেমা বেরিয়েছিল এর চক্করে সৃজিৎ মুখার্জি 50টা সিনেমা বানিয়ে ফেলেছেন। তাই যদি আরও কিছু লোকজন সিনেমা বানায় তাহলে তাদের খুব দোষ দেওয়া যায় না। কিন্তু বিষয়টা হচ্ছে, হাওয়া বদল সেই যে অনেক যুগ আগে রিলিজ করেছিল এবং আমরা ছোটবেলায় সেই সিনেমা দেখে বড় মজা পেয়েছিলাম, সেই সিনেমাটার সিকুয়াল বেরোচ্ছে।
2: সেই সিকুয়েলে দেখা যাচ্ছে আবারও পরমব্রতকে, তার সঙ্গে রুদ্রনীলকে, তার সঙ্গে রাইমাকে। কিন্তু সেটা কিরকম হচ্ছে, মানে হচ্ছে যেটাই সেটা হচ্ছে যে তিনজনেরই বয়স বেড়ে গেছে, স্বাভাবিক ব্যাপার। বয়সটা না বাড়লে আমরাই অবাক হতাম, সত্যি করে তিনজনের বয়স বেড়ে গেছে। এবারে সেখানে মজার কাণ্ড কিন্তু এবারেও হচ্ছে, যেরকম আগের বার হাওয়া বদলেও মজার কাণ্ড হয়েছিল, মজা ছিল, তার সঙ্গে ইমোশন ছিল, কান্নাকাটি ছিল, রিয়ালিটি চেক ছিল, সেই রকমও এইবারেও কিন্তু টিজারে রয়েছে, তাই তো?
1: ইয়েস, এবং টিজার অলরেডি রিলিজ করেছে, ট্রেলার কবে রিলিজ করবে আমরা জানি না। টিজারে অর্ধেক সিনেমা দেখানো হয়ে গেছে এবং 12th June মানে যেটুকু

0: সিনেমা বাকি আছে সেটা 12 জুন মোটামুটি রিলিজ করার কথা, এখনো অবধি চলছে, আমরা কিন্তু জানি না কবে রিলিজ করবে।
1: রিলিজের আরো খবর, প্রথম খবর কিন্তু রেইনবোতে, আজকে এফএম রেইনবোতে আম্রপালি সুপ্রীতি দুজনেই বলবে, কিন্তু তার আগে হাওয়া বদল নিয়ে কথা হচ্ছিল, একটু হাওয়া বদল করে আসি। একটা লাল রং তোমাদের জন্য রইল অনলি অন 107 এফএম রেইনবো।
2: লাল রংটা শুধু আমি থাকলেই পুরো এখন থেকে

0: 说出来。
1: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবোতে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার, রেনবো রিভিউ, রেনবো রিভিউ, রেনবো রিভিউ।
2: দিনের পরে দিন চলে যায়, হচ্ছে না তো শাদি, কপাল ঠুকে কাটছে সময়, ওদিকে শাদি করছেন দাদি। বসপন কা প্যার নীলাঞ্জনাকে হাজারখানেক কবিতা লিখে পেন খাতা ও সময় নষ্ট করে আলটিমেটলি সমস্ত রকম প্রোফাইলে ছবি তুলে ম্যাট্রিমনি সাইটে আপলোড করে নিজের জয়ঢাক ধুম ধাক্কা পিটিয়েও যখন বিয়ে ব্যাপারটা না ঠিক ইয়েতে নেই, এটা মেনে নিতে হয়, তখন দিদার বিয়ে হচ্ছে শুনলে যেমন চোখটা মাউন্ট এভারেস্টে উঠে যায়, তেমনটাই হয়েছে দাদি কি শাদি সিনেমার গোটা ফ্যামিলির। ছেলেমেয়েরা যে যার কাজে আলট্রা প্রোম্যাক্স লেভেলের ব্যস্ত, তার মধ্যে বাড়িতে নাতনির বিয়ে হব হব করছে, এমন সময় দাদি মানে নীতু কাপুর সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে জানালেন যে তিনি ফের বিয়ে করতে চলেছেন। দাদি ভি ডিজিটাল বন গয়ে, এ যুগে আবার অ্যারেঞ্জ ম্যারেজ চলে নাকি? তাই দাদি কা দুলহাও রেডি, যারে কয় একেরে খাঁটি লাভ ম্যারেজ। তোই সোসাইটি আর ট্যাবুর চাপে অগুন্তি বিষম খেয়ে এইবার ছেলে মেয়েদের মায়ের কাছে যাবার টাইম হলো। হ্যাঁ জানি জানি তো, চেনা চেনা ঠেকছে। আসলে গুণীজনেরা বলেছেন না, হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমরো, ঠিক তাই। বাঙালি অনেক আগেই ঠাম্মার বয়ফ্রেন্ড সিনেমাটি দেখে ফেলেছে। সে যাই হোক, তো দাদির বিয়ে ঠেকাতে জান যায় পর শাদি না হো যায় এই কর্মসূচিতে হবু নাজ্জামাই কপিল শর্মার

0: কমেডি টাইমিং ভালো হবে এটাই এক্সপেক্টেড, তবে দাদির রোলে নিতুজি বিং নিতুজি আরও একবার প্রমাণ করে ছাড়লেন। কিন্তু ডিরেক্টর আশিস আর মোহনকে একটাই প্রশ্ন, স্যার সিনেমার শেষে যখন আলটিমেটলি বলেই দিলেন যে সিধে সিধে ভি তো বোল সকতি থি, তখন ব্যাপারটা নিয়ে নিজে কেন চিন্তা করলেন না বলুন তো? তাহলে তো আর গোটা সিনেমাটা দেখে বেরোনোর পর এই কথাটাই মাথায় ঘুরপাক খেত না। আসলে ফিল গুড ফিলিং দেখতে গিয়ে ইন্টারভ্যালের পরেই যদি ওই একই জিনিসের নানা রকম রিপিটেশন হয় কিংবা অযথা 20 নম্বরের উত্তরের স্টাইলে মোরালিটি বন্ডিং আর ইমোশন নিয়ে স্পিচ শুনতে হয়, সঙ্গে আবার দুর্বল মিউজিক আর মেলোড্রামার ঠেলা এসে পড়ে, তাহলে শেষমেশ তো ওই সিমলার পাহাড়ি সিনসিনারিগুলোই যা মনে থেকে যায়। ফুলটস কমেডি হতে গিয়ে স্ক্রিপ্টের চাপে ডেলি সোপ হয়ে যাওয়া দাদি কি শাদি আরও অনেক বেশি এন্টারটেইনিং হতে পারত। তাই দাদি কি শাদিতে গিয়ে ঠান্ডা পাকোড়া কিংবা নরম তুলতুলে খাসির মাংস না খেতে পারার রাগে আত্রেয় এই সিনেমাকে দিচ্ছে 3টে রেনবো কালার্স।
1: রেনবো রিভিউ সিনেমার রিপোর্ট কার্ড অনলি অন 107 FM রেনবো। 107 FM রেনবো রিভিউ।

0: Cine Quiz.
1: মেয়ে মানুষের কই মাছে যান অত সহজে যাবে না, তবে হাসপাতালের ঠিকানা দিয়ে দিলে আমি নিজেই গাড়ি করে যেতে পারি। সত্যি তো আপনার কোমরে ব্যথা, বালির তো চিন্তা হবেই।
2: না ভাই বালি, আমি তা ভুলিনি, আমাকে ভুল বুঝিসনি।
3: এই যে সংলাপটা শুনলেন, এটা কোন সিনেমার অংশ?
0: চটপট উত্তরটা পাঠিয়ে দিন নিজের নাম আর লোকেশন সমেত হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে 9903659992 নম্বরে, আর খেলতে থাকুন সিনে কুইজ।
4: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবোতে। উইকেন্ড ফিল্মি ফিভার। তাল সে তাল,
5: তাল সে তাল,
4: গানের গল্প,
5: গানের গল্প।
3: জীবন যতই বেতালে চলুক এবং জীবনের হাল যতই বেহাল হোক, জীবনে এই যে গান, গানটা তো খুব দরকার। এবং গানের মধ্যে যদি এরকম হঠাৎ করে তোমার খুব একটা পছন্দের আন্ডাররেটেড সিঙ্গারকে হঠাৎ করে তুমি বলিউডে তাও ইমতিয়াজ আলীর সিনেমায় গান গাইতে দেখো, তাহলে খুব ভালো লাগে। এবং আমি কথা বলছি নীলাঞ্জনা ঘোষ দস্তিদারের। কি ভালো লাগে আমার ভদ্রমহিলাকে?
6: ভীষণ ভীষণ ভালো লাগে। এবং ইমতিয়াজ আলীর যে সিনেমাটা বেরিয়ে যাবে যাবে করছে আর কি, মে ওয়াপাস আউঙ্গা, সেখানে হীর রাঞ্ঝাকে নিয়ে সম্ভবত একটা স্টোরি লাইন তৈরি করা হয়েছে। এর আগে লেলা মাজনুকে নিয়ে হয়েছিল, অ্যান্ড যখন লেলা মাজনু তৈরি হয়েছিল তখন সিনেমাটা সেইভাবে হিট না করলো, সেইভাবে কেন হিট করেইনি, দু সপ্তাহ বাদে সম্ভবত হল থেকে নামিয়ে দেওয়া হয়েছিল। তারপরে দু বছর বাদে যখন সেটা ওয়েবে আসে তখন মানুষ দেখতে শুরু করে, অ্যান্ড সামওয়ান নোটিসড ক্যাশ ভাট ইন কাশ্মীর। সো কাশ্মীরের একটা ক্যাফে কেএস ভাটকে, মানে লেলা মজনুর যে মজনু, তাকে দেখতে পেয়ে লোকজন ভীষণ হুড়োহুড়ি করে, সেখানে সেলফি টেলফি তোলে। তারপর অবিনাশ তিওয়ারির একটা ভীষণ নাম ছড়িয়ে যায়, যদিও তার আগে থেকে আমি ওনাকে ভীষণ ভালোবাসি।
3: অবিনাশ তিওয়ারিকে মানে আপনারা কেন এত পরে চিনছেন? কি সমস্যা?
6: খুব ভালো কথা, আপনারা পরে চিনেছেন, তাই মানে এত হুড়োহুড়ি তো এখন করে লাভ নেই, লাইন তো আছে আগে থেকে। তো যাই হোক, সেইখান থেকে লেলা মজনু আবার রিলিজ করা হয়, সেটা লোকজন দেখে বলে কান্নাকাটি করে, ওরে বাপরে কি প্রেম। সেই রকমই প্রেমের একটা ডোজ দিতে কিন্তু চলে আসছে মে ওয়াপাস আউঙ্গা, কিউ আয়েঙ্গে পাতা নেই লেকিন আউঙ্গা। তো সেখানে দেখা যাচ্ছে হচ্ছে সর্বারিকে আর বেদাঙ্গ রায়নাকে। বেদাঙ্গ রায়না হচ্ছে এমন একটা মানুষ যার সঙ্গে আমি অনেককে ভুলিয়ে ফেলি আর কি।
3: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেদাঙ্গ রায়নাকে দেখলে আমার আমার অ্যাকচুয়ালি বেদাঙ্গ রায়নাকে দেখলে অনেকগুলো মুখ মুখের সামনে আসে। হ্যাঁ, তারপরে আমি একটা মুখকে বেছে নিই ওখান থেকে।
6: তো বেদাঙ্গ রায়না, তার সঙ্গে রয়েছেন সর্বারি। বেদাঙ্গ রায়না যদিও এর আগে একটি সিনেমা করেছেন, সেখানে যথেষ্ট ভালো অভিনয় করেছেন, সিনেমাটা যাই হোক
3: আমরা সেটা নিয়ে কথা বলব।
6: হ্যাঁ, এইখানে ইমতিয়াজ আলীর কাজ, এবং সেই কাজে কিন্তু রয়েছেন, সেই সিনেমাতে রয়েছেন সর্বারি, যেখানে সর্বারি খুব মিষ্টি করে একটা গান গাইছেন, গানটার নাম হচ্ছে মাস্কারা। এবং যে গানটার ভিউজ কত আমি তো গুনতে পাচ্ছি না,
3: প্রচুর ভিউজ, অলমোস্ট একক দশক শতক, 880,000-এর উপর ভিউ হয়ে গেছে আপাতত, এবং 800,000 না, ওটা 80,000,
6: যাই হোক।
3: হ্যাঁ, তো মোটামুটি 1 কোটির দিকে ভিউ এগোচ্ছে, এবং হ্যাঁ একটা সেন্সেশন ক্রিয়েট করছে সিনেমাটা। আমরা এখন ওই গানটা তোমাদের শোনাবো না, সব কিছু তক্ষুণি জীবনে পেলে ভালো লাগে না, ঠিক আছে?
6: গানটা আপনারা গিয়ে ইউটিউবে চেক করতে পারেন, সেখানে শুনতে পারেন, এবং সেখানে দুজনকে দেখলে ভীষণ মিষ্টি লাগবে। তার সঙ্গে অ্যাডেড অ্যাডভান্টেজ হচ্ছে দিলজিৎ দোসাঞ্জকে।

0: দেখতে পাবেন, নাসিরুদ্দিন শাহকে দেখতে পাবেন। সুতরাং শুনবেন কেন, দেখবেনও, কিন্তু
1: কিন্তু
0: একটা ভীষণ ভালো গান যেটা কদিন আগেই ভাইরাল টাইরাল হয়েছিল, লোকজন সমস্ত রিলসের পিছনে সেটা বিরিয়ানি থেকে শুরু করে আলুর চপ সব কিছুতেই মোটামুটি বিজিএমএ বাজিয়ে ফেলেছে, সেই গানটা আপাতত 107 FM রেইনবোতে রইলো।

0: Cine Quiz.
1: মেয়ে মানুষের কই মাছের জান, অত সহজে যাবে না। তবে হাসপাতালের ঠিকানা দিয়ে দিলে আমি নিজেই গাড়ি করে যেতে পারি। সত্যি তো আপনার কোমরে ব্যথা, বালির তো চিন্তা হবেই।
2: না ভাই বালি, আমি তা ভুলিনি, আমাকে ভুল বুঝিসনি।
3: যে সংলাপটা শুনলেন সেটা কোন সিনেমার?
0: চটপট উত্তরটা পাঠিয়ে দিন নিজের নাম আর লোকেশন সমেত হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে 9903659992 নম্বরে। আর খেলতে থাকুন সিনে সিনে সিনে কুইজ।

0: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবো তে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার। ঝলক দিখলা যা রিলিজের প্রথম খবর। ঝলক দিখলা যা, ঝলক দিখলা যা রিলিজের প্রথম খবর, রিলিজের প্রথম খবর।
1: জীবনে একটু ঝলক দেখবো না আর ঝলক দেখাবো না, এরকম হতে পারে? কিন্তু বিষয়টা হচ্ছে যে এই আগামী 15ই মে অনেক কিছু রিলিজ করতে চলেছে, তার মধ্যে ওটিটি প্ল্যাটফর্মে এমন একটা কিছু রিলিজ করবে যার টিজার জাস্ট দুদিন আগে রিয়েলাইজ করেছে বলতে যাচ্ছি আমি।
2: তুমি রিয়েলাইজ করেছো দুদিন আগে,
1: ট্রেইলার অ্যাকচুয়ালি রিলিজ করেছে, এবং এর মধ্যে 1,15,00,000 ওপর তার ভিউ হয়ে গেছে। দ্যাট ইজ কর্তব্যিয়া, যেখানে অনেক দিন পরে আমরা আবার সাইফ আলী খানকে দেখতে পাচ্ছি, এবং সাইফ আলী খানকে দেখে আমার মনটা বেশ ভালোই লাগছে, কারণ ভদ্রলোককে মাঝে মাঝে একটু দেখা যায়।
2: কর্তব্যতে সাইফ আলী খান রয়েছে, তার সঙ্গে রয়েছে সঞ্জয় মিশ্রা, আরও রসিকা দুগ্গল রয়েছে, ভালো ভালো প্রচুর ভালো ভালো অ্যাক্টর রয়েছে, এবং সম্ভবত একটা থ্রিলারই হতে চলেছে। বাট অ্যাডেড যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনারা একজন সাংবাদিককে দেখতে পাবেন, যে সাংবাদিকের একটা সোশ্যাল মিডিয়াতে একটি চ্যানেল ছিল এবং সেই চ্যানেলটা এখনও এক্সিস্ট করে। সেই চ্যানেল থেকে বেরিয়ে তিনি অন্য একটা হাউসে জয়েন করেছেন, আমি তার নামটা হচ্ছে সৌরভ, আর চ্যানেলের নাম আমি তো বলতে পারবো না এখানে। তাকে এখানে মোটামুটি অ্যাক্টিং করতে দেখতে পাবেন। সো দেখা যাক কর্তব্যিয়া কীরকম হয়, তার কারণ শাহরুখ খানের প্রোডাকশন হাউস থেকে এটা বেরোচ্ছে। সো বলাই যায় শাহরুখ খান তো আর খারাপ কাজ করবে না, ভালো কাজই করবেন।
1: এবং এই যে গোটা সিনেমাটার বিষয় মানে ট্রেলারটার বিষয় এখন অবধি দেখে যা বুঝলাম যে সাইফ আলী খান হচ্ছেন পুলিশ, এবং ওই একজন পুলিশের আশেপাশেই গোটা গল্পটা ঘুরছে। তো তারা একটা মিস্ট্রি সলভ করছে, সেই মিস্ট্রির মাঝখানে অনেক কিছু রয়েছে। তো কী রয়েছে, কী থাকতে পারে সেটা 15ই মেই জানা যাবে। 15ই মে ওটিটিতে রিলিজ করছে কর্তব্যিয়া, এবং কীরকম হতে চলেছে সেই সিনেমাটা সেটা তো আমরা বলবো রিভিউতে, চিন্তা করছেন কেন?

0: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবো তে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার। চুপ চুপ কে ফিল্মি গসিপ, ফিল্মি গসিপ, চুপ চুপ কে।
1: এমন একটা সেগমেন্ট যেটা শুধুমাত্র মেয়েরা নয়, ছেলেরাও করতে ভালোবাসে, সবাই করতে ভালোবাসে। এর মধ্যে কোনো জেন্ডার ডিসক্রিমিনেশন নেই, আপনি যতই লুকুন, আমি তো গসিপ ভালোবাসি। এসব ফালতু কথা বলে তো লাভ নেই।
2: হ্যাঁ, যেই আশেপাশে গসিপ হবে দেখবেন আপনার কানটা এরকম শাই করে একটু খাড়া হয়ে গেছে, এবং আপনি কানের হেডফোন হঠাৎ করে খুলে শুনছেন, কি হয়েছে কি হয়েছে, আমাকেও বল আমাকেও বল।
1: হ্যাঁ, মানে কেউ কেউ এক্সট্রোভার্ট হয়, তারা জানতে চায় আর কি, আর কেউ কেউ ইন্ট্রোভার্ট হয় আমাদের মতো, যারা খালি শোনে,
2: যারা চুপ করে শোনে। তো বিষয়টা হচ্ছে যে ওই যে একটা সিনেমা অনেক কাল আগে রিলিজ করেছিল ককটেল, ককটেলের সিকুয়াল বেরিয়েছে, এবং ককটেলের সিকুয়ালের ট্রেলার অলরেডি রিলিজ করে গেছে, ট্রেলার টিজার ইত্যাদি রিলিজ করে গেছে, টিজার রিলিজ করেছে, ট্রেলার এখন বোধহয় রিলিজ করেনি, এবং গানও রিলিজ করে গেছে, যেখানে শাহিদ কাপুরকে অসাধারণ লাগছে, রশ্মিকা মন্দানাকে অসাধারণ লাগছে, এবং কৃতি স্যাননকেও অসাধারণ লাগছে। তবে কৃতি স্যানন রিসেন্ট একটা ইন্টারভিউতে বলেছেন যে রশ্মিকা মন্দানাকে অনস্ক্রিন এত সুন্দর লাগছে, এবং ওর অনস্ক্রিন প্রেজেন্স নাকি এত ভালো, সেটা দেখে কৃতি স্যাননের প্রচণ্ড ইনফিরিয়রিটি কমপ্লেক্স হয়েছে, তিনি নিরাপত্তাহীনতায় ভুগছিলেন। মানে ভাবা যায়, কৃতি স্যাননের মতো একজন গডেস মহিলা, কি অসাধারণ দেখতে একজন মহিলা, সে অন্য আরেকজনকে নিয়ে ইনসিকিউর ফিল করছে। আপনি আমি কে মশাই, আমরা কি?
1: আমরা কিছুই না, আমরা আম্রপালি আর সুপ্রীতি দুজনে আছি রাত্রি 12টা পর্যন্ত। এরকম ফিল্মি গসিপ আর তার মধ্যে উইকেন্ডটা আপনি কি দেখে নিজেকে ভালো রাখতে পারেন, কয়ে কে কত টাকা রোজগার করলো, কে হচ্ছে আমাদের হিরো নাম্বার ওয়ান, এই সমস্ত নিয়ে দুজন মিলেই থাকবো। আর তার আগে যেটা থাকবে সেটা হচ্ছে যে আমাদের গেমিং জোন, সেটার কিন্তু আনসার অবশ্যই দিতে হবে,
2: 9903695992 তে প্লিজ পাঠিয়ে দাও, কারণ আমরা সিনে কুইজের আনসার নিয়ে প্রচন্ড ভেবাচাকা খেয়ে গেছি যে তোমরা এমন একটা উত্তর পাঠাচ্ছ, আসল উত্তরটা ভুলে যাচ্ছি কিন্তু।
1: কোনো ব্যাপার না, গান থাকছে, গানের পরে আবার আসছি।
3: সুতোর বন্ধু কিসে তারা, দুইখান মনের কথা বলছি তারা,
4: ও বন্ধু।

0: Cine Quiz.
1: সিনে কুইজের উত্তর বলবো, সিনে কুইজে মোটে তিনখানা সঠিক উত্তর এসেছে।
2: এত শক্ত হয়ে গেছে,
1: এত শক্ত হয়ে গেছে যে আমি বুঝতেই পারছিলাম না, প্রচুর উত্তর পেয়েছি। ঠিক আছে, কিছু লোকে বলেছে মায়া, একজন বলেছেন সপ্তপদী, আরও অনেক রকম উত্তর পেয়েছে। আমি অনেক কষ্টে কোনটা সঠিক উত্তর সেটা মাথায় রাখার চেষ্টা করেছি। যাই হোক, যে তিনটে সঠিক উত্তর, মানে যারা তিনজন সঠিক উত্তর দিয়েছেন, তারা হচ্ছেন অর্চনা সাফুইপাড়া থেকে, সাধন মণ্ডল উদয়নারায়ণপুর থেকে, কবিতা দাস বাঘাযতীন থেকে, ও এবং আরও একটি সঠিক উত্তর আছে সোনালী কালী ঘাট থেকে। এই চারজন সঠিক উত্তর দিয়েছে, এন্ড দ্য রাইট আনসার ওয়াজ চোখের বালি। এবং কেন আজকে আমরা চোখের বালির কথা বলছি, কারণ আজকে 9th of May, আজকে একটু তো কবিগুরুর জন্মদিন, একটু তো আমরা সেই জন্য একটু ভেসে আছি।
2: আজকে বাঙালির প্রিয় ঠাকুরের জন্মদিন, আজকে সেই জন্য চোখের বালির কি বলবো, একটা কুইজ ছিল, সিনে কুইজ ছিল, কিন্তু লোকজন যাই হোক,
1: হ্যাঁ যাই হোক,
2: প্রচন্ড দুঃখ নিয়ে আমরা কবি সুমনের গান শোনাবো।

একটি ঘোষণা। আকাশবাণী 90 বছর উপলক্ষে আকাশবাণী কলকাতা ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের একটি অনুষ্ঠানের আয়োজন করেছে। ইন্ডিয়ান মিউজিয়ামের আশুতোষ শতবার্ষিকী প্রেক্ষাগৃহে আগামী 14 মে সন্ধ্যে 6টায় তবলায় পণ্ডিত কুমার বসু, সরোদে পণ্ডিত দেবজ্যোতি বসু, ঠুমরি ও দাদরায় বিদুষী আইভি বন্দ্যোপাধ্যায়। এই অনুষ্ঠানে প্রবেশ অবাধ।

0: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM Rainbow তে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার। ইয়াদে ফ্ল্যাশব্যাক ফিভার, ইয়াদে ইয়াদে ফ্ল্যাশব্যাক ফিভার, ফ্ল্যাশব্যাক ফিভার।
1: প্রচন্ড জ্বরে কাঁপছি।
2: কেন?
1: কারণ হচ্ছে আজকে 9th of May এবং অনেক বছর আগে মানে 2007 11th of May এমন একটা সিনেমা রিলিজ করেছিল, যেই সিনেমাটা এবং যেই সিনেমার সাউন্ডট্র্যাক আমার জীবনকে অন্তত আমূল বদলে দিয়েছে। মানে প্রেমে পড়ার থেকে শুরু করে, ব্রেকআপ থেকে শুরু করে, প্রেমের মাঝখানের বাটারফ্লাই মুমেন্ট, প্রত্যেকটা স্টেজে জীবনে যতবারই প্রেমে পড়েছি না কেন আমি এই সিনেমার গানই শুনেছি।
2: এই অনুরাগ বাসু আর ইমতিয়াজ আলীর জন্য আমি আমার নিজের ওয়ার্থ বুঝতে পেরেছি, স্পেশালি প্রেমের ক্ষেত্রে, এবং সেই জন্য আমি ব্রেকআপ করেছি। প্রেমই তো করিনি, ব্রেকআপটা করলাম কি করে, খুব ঘাঁটা ব্যাপারটা। যাই হোক, এই ঘাঁটা ব্যাপার থেকে বেরিয়ে যেটা আমরা করবো, মেট্রো ইন্দিনী তো যাবো, তার কারণ ও যে ডেটটা বললো, মানে সুপ্রীতি যে ডেটটা বললো, সেই ডেটটা মেট্রো ইন্দিনও রিলিজ করেছিল আজ থেকে কত বছর আগে, এবং
1: অলমোস্ট 20।
2: হ্যাঁ, এবং সেই মেট্রো ইন্দিনের মধ্যে ঘেঁটে যাওয়া অনেক ব্যাপার ছিল যে ওই উলঝানে ওয়ালি চিজো কো সুলঝ দিয়া ইমতিয়াজ আলী নে, নেহি ইমতিয়াজ আলী নে নেহি অনুরাগ বাসুরে সুলঝ দিয়া, এরকম ইমতিয়াজ আলীও করে থেকেছেন। তো ব্যাপারটা হচ্ছে সেই মেট্রো ইন্দিনে তো আমরা কাকে কাকে দেখতে পাইনি, এক্সেবার কারেক।
1: হ্যাঁ, মানে অসাধারণ একটা স্টার কাস্ট ছিল, এবং সেই সিনেমাটাই এমন একটা সিনেমা যেখানে প্রীতম ওয়ান ফাইন মর্নিং ঘুম থেকে উঠেছে, নিজের গিটার তুলেছে, বলেছে আজ মে কুছ কারেগা, তারপরে প্রীতম যা একখানা সাউন্ড ট্র্যাক বানিয়েছে, যা একখানা প্লেলিস্ট বানিয়েছে গোটা সিনেমার, আহাহা, মানে তুমি যে কোনো গান তুলে দেখে নেবে, খুব পপি গান থেকে শুরু করে, খুব দুঃখের গান থেকে শুরু করে, প্রচণ্ড প্রেমের গান সব রয়েছে।
2: কিন্তু আমরা একটা জিনিস ভুল করেছি, সেটা হচ্ছে মেট্রো ইন্দিনো যেটা হচ্ছে এই বছর, মানে 2025 বেরিয়েছিল, 2026 না 2025 বেরিয়েছিল, আমরা লাইফ ইন এ মেট্রো কথা বলছি, মানে আগের পার্টের কথা বলছি, যেখানে আমরা কঙ্কনা শর্মা থেকে শুরু করে তার সঙ্গে ইরফান খান, তার সঙ্গে কে কে মেনন, কঙ্গনা রানাউত, আরো কতজনকে যে আমরা হারিয়ে ফেলেছি আর খুব একটা দেখতে পাই না স্ক্রিনে, প্রচুর লোকজন ছিল, কন্ট্রোভার্সিয়াল আর কিছু বলবো না আমরা। তো যাই হোক, কেন যে শিল্পা শেঠি আর সেরকম ভাবে সিনেমাটা করেন না কে জানে, কেন যে শর্মান যোশী আর সেরকম ভাবে সিনেমাটা করেন না কে জানে। তো যাই হোক, একটা যুগান্তকারী সিনেমা, এবং তার যুগান্তকারী সাউন্ডট্র্যাক, যেটা ওই সুপ্রীতি বললো যে ঘুম থেকে উঠে একদিন প্রীতমের গিটারটা হাতে নিয়ে প্রীতম মনে করেছিল যে আজ কুচকারেগা, মানে আজ একটা এমন অ্যালবাম বানাবো যেটা মিলেনিয়াল থেকে জেন্সি সবাই বারবার শুনবে।
1: ইয়েস, এবং সেই অ্যালবাম থেকেই আমার সবচেয়ে পছন্দের গানটা আপাতত থাকছে তোমাদের জন্য, এবং তারপরে সুপ্রীতি আম্রপালি ফিরছি উইকেন্ড ফিল্মি ফিভার নিয়ে।

0: Rainbow Review. Rainbow Review. Rainbow Review. আর আমি আর যে সৌমিক নিয়ে চলে এসেছি তার রিভিউ লুক্কে সিজন ওয়ান, যেখানে র‍্যাপ, রিভেঞ্জ, ড্রাগস আর ইমোশন সবকিছু মিশেছে একদম হাই ভোল্টেজ প্যাকেজে। সিরিজটার ডিরেক্টর হলেন হিমাঙ্ক গড়। গল্পের কেন্দ্রে আছে লাকি নামে এক স্পোর্টস পারসন, যে ঢুকে পড়ে পাঞ্জাবের ডেঞ্জারাস র‍্যাপ আর ড্রাগ মাফিয়া ওয়ার্ল্ডে, আর সেই জার্নিতেই আসে ফ্রেন্ডশিপ, বিট্রেয়াল আর লাভ স্টোরি। সবচেয়ে বড় সারপ্রাইজ অবশ্যই সিঙ্গার কিং, এমসি বদনামের ক্যারেক্টারে তার স্ক্রিন প্রেসেন্স একদম ফায়ার। এটা ওর অ্যাক্টিং ডেবিউ হলেও অ্যাটিটিউড আর সোয়াগ দিয়ে বেশ ইম্প্যাক্ট তৈরি করেছে। আরেকদিকে রাশি খান্না পুলিশ অফিসার গুরবাণীর চরিত্রে ক্লাসি আর কনফিডেন্ট, যদিও স্ক্রিপ্টকে আরও ডেপথ দিতে পারত। শিবাঙ্কিত সিং পরিহার অ্যাজ এমসিওজি পুরো অ্যাগ্রেসিভ র্যাপার ভাইবটা পারফেক্টলি ক্যারি করেছে। সিরিজের বিগেস্ট প্লাস পয়েন্ট হল এর ব্যাকগ্রাউন্ড মিউজিক আর র্যাপ কালচার প্রেজেন্টেশন, পুরো ভাইবটা স্টাইলিশ আর এনার্জেটিক। ক্যামেরা ওয়ার্ক আর কালার গ্রেডিং খুব গ্লসি, অলমোস্ট মিউজিক ভিডিও ফিল দেয় অনেক সিনে। তবে স্টোরি রাইটিং একটু উইক লেগেছে, অনেক জায়গায় ইমোশনাল কানেকশন বিল্ড হওয়ার আগেই সিন দ্রুত চেঞ্জ হয়ে যায়। ড্রাগ মাফিয়া আর পাঞ্জাব র‍্যাপ সিন নিয়ে আরও ডিপ এক্সপ্লোরেশন হতে পারত, কিন্তু সিরিজটা অনেকটা সারফেস লেভেলেই থেকে যায়। তাও এন্টারটেনমেন্ট ফ্যাক্টর কিন্তু একটুও কম নয়। যারা ফাস্ট পেসড ক্রাইম ড্রামা আর মিউজিক্যাল অ্যাকশন ভাইব পছন্দ করেন, তাদের জন্য এটা বিঞ্জ ওয়ার্থি হতে পারে। স্পেশালি জেন জি অডিয়েন্স আর র‍্যাপ মিউজিক লাভার্সের কাছে সিরিজটা বেশ কানেক্ট করবে বলেই মনে হয়। সব মিলিয়ে লুক্কে একটা স্টাইলিশ, লাউড আর এনার্জেটিক সিরিজ, যেটা কন্টেন্টের দিক থেকে পারফেক্ট না হলেও ভাইবের দিক থেকে বেশ ভালো। তাই আমি আর যে সৌমিক লুক্কে সিজন ওয়ানকে দিলাম 7টার মধ্যে 3.5টে রেনবো কালার্স।
1: রেনবো রিভিউ সিনেমার রিপোর্ট কার্ড ওনলি অন 107 FM রেনবো। 107 FM রেনবো রিভিউ।

0: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবোতে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার। ঝলক দিখলা যা রিলিজের প্রথম খবর। ঝলক দিখলা যা, ঝলক দিখলা যা রিলিজের প্রথম খবর, রিলিজের প্রথম খবর।
1: ক্যা রিলিজ করনে ওয়ালা হে?
2: রিলিজ তো অনেক কিছুই করছে, এবং তার সঙ্গে যেটা হচ্ছে যে আমাদের চারপাশে অনেক ঘটনাও ঘটছে, কিন্তু যদি ইউটিউবে একটু চোখ রাখা যায় তাহলে কিন্তু সেখানে অনেকগুলো ট্রেলার ফেলার বেরিয়ে গেছে। যেটা বেশ কয়েকদিন আগেই বেরিয়েছে সেটা হচ্ছে যে প্রত্যেকটা সিনেমারই আর একটা করে দিন আসে, মানে প্রত্যেকটা সিনেমারই কয়েক বছর বাদে দু নম্বর সিনেমা বানানোর একটা সুযোগ আসে।
1: যার যার গল্প আগেরটার সাথে আইডেন্টিক্যাল, শুধু মুখগুলো পাল্টে দেয়।
2: হ্যাঁ, মুখগুলো পাল্টে যাচ্ছে, ঘটনা একই থাকছে, একই মিসোজিনি, একই ব্যাপার স্যাপার।
1: যাই হোক, বিষয়টা হচ্ছে ঠিক আগের সপ্তাহেই, মানে ওই ছ সাত দিন আগে মোটামুটি পতি পত্নি অর ও দো এর ট্রেলার রিলিজ করেছে।
2: পতি পত্নি অর ও দো, যেখানে আয়ুষ্মান খুরানা আছে, ওয়ামি কাকাবি ভীষণ নাচছে, তার সঙ্গে সারা আলী খান রয়েছেন,
1: রাকুল প্রীত
2: রয়েছেন, ধোঁয়াধার গান রয়েছে। কিন্তু ট্রেলারটা দেখে আমার কিরকম একটা, মানে আবার সেই আমরা কি সেই 90-এর দশকের যে সিনেমাগুলো আমরা দেখতাম না, অ্যাভয়েড করতাম, সেই সিনেমাগুলোতে ফিরে যাচ্ছি, যেখানে হ্যাঁ উসনে প্যার কিয়া, উসনে দো চার প্যার কিয়া, ফির ভি ও মেরা পতি হ্যায়, এরকম জায়গায় ফিরে যাচ্ছি কি?
1: হ্যাঁ, আমি ওকেও ভালোবাসি, আমি একেও ভালোবাসি, আসলে আমার মনটা একটু বড়। যাই তো, এই বড় মনের সিনেমাটা 15-ই মে রিলিজ করতে চলেছে, হল রিলিজ 15-ই মে, অনেক কিছু রিলিজ করতে চলেছে, বেশ ভালো একটা ওয়াচ লিস্ট আছে, সেটা কি সেটা আরেকটু পরে বলছি, এক্ষুনি সেটা বলার দরকার নেই। কিন্তু মোদ্দা কথা হচ্ছে সিনেমাটা রিলিজ করতে চলেছে, এবং ওই ওই হ্যাঁ যেটা আম্রপালি বললো, সেম প্লট, কোনো এদিক ওদিক নেই, খুব একটা মাথা ঘামানোরও খুব একটা দরকার নেই। যদি মনে হয় খুব 2-2.5 ঘন্টার ব্রেন রট দেখতে ইচ্ছে করছে, চলে যাবেন একবার হলে, কি আছে।
2: যাই হোক, রূপদি রানী রইল পতি পত্নী আর ও দো সিনেমা সাউন্ড ট্র্যাক থেকে।

0: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবো তে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার,
1: উইকেন্ড ফিল্মি ফিভারে সুপ্রীতি আর আম্রপালি রয়েছি, থাকবো ঠিক 12টা অবধি। কিন্তু আপাতত বাঘি 4, তাল এবং বাজিগারের সাউন্ড ট্র্যাক থেকে তিনটে অসাধারণ গান ব্যাক টু ব্যাক তিনেকে দিনে থাকছে তোমার জন্য, শোনো এবং তারপরে ফিরছি আমরা।
0: FM রেনবোতে তিনে।

0: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবো তে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার, ইয়াদে ফ্ল্যাশব্যাক ফিভার, ইয়াদে ইয়াদে ফ্ল্যাশব্যাক ফিভার, ফ্ল্যাশব্যাক ফিভার।
1: আমরা আবার টাইম ট্রাভেল করব এবং টাইম ট্রাভেল করে একেবারে 2012 স্যাট করে চলে যাব, কারণ এগেইন 2012 11 মে এমন একটা সিনেমা রিলিজ করেছিল যেই সিনেমাটা ছোটবেলায় দেখে আমার ভারী ভালো লেগেছিল, এবং যত বড় হয়েছি আবার সেই সিনেমাটা দেখে আমি বুঝতে পেরেছি আরে এই সিনেমাটা তো খুব প্রবলেম্যাটিক।
2: ব্যাপারটা হচ্ছে 2012 সালে, তুমি বোধ হয় বললে 2012 সালে যে সিনেমাটা বেরিয়েছিল না নদুদ্দান ইশাক জাদে, যেখানে আমরা দুজনকে পেয়েছিলাম, তার আগে যদিও পরিণীতি চোপড়াকে আমরা দেখেছি বাট নট ইন লিড রোল যাকে বলে, পরিণীতি চোপড়া অর্জুন কাপুর, যেখানে অর্জুন কাপুরকে দেখে আমার মনে হয়েছিল এই ভদ্রলোকের একটা দারুণ ক্যারিয়ার হতে পারে, বাট
1: তারপরে আমাদের সবাইকে ভুল প্রমাণ করে দিয়েছেন
2: উনি যে কি কেন এটা করলেন আমি

0: ততবার আমার মনে হয়েছে যে আহা কি ভালো গান। এবং ইশাক জাহদেতে আমার বোধহয় জীবনে প্রথম এবং শেষবারের জন্য গহর খানকে খুব ভালো লেগেছিল, অসাধারণ লেগেছিল আমার গহর খানকে। যতবার গহর খান স্ক্রিনে এসেছিলেন আমার খুব ভালো লেগেছিল। এবং মাই ম্যাড রেসপেক্ট যে গহর খানকে শুধুই একটা আইটেম সংয়ের জন্য রেখে দেয়নি ওই সিনেমাটায়, মানে গহর খানের অ্যাকচুয়ালি কোনো ইনপুট ছিল সিনেমাটায়, উইচ ওয়াজ ভেরি নাইস,
1: উইচ ওয়াজ ভেরি নাইস। ইশাক জাহদের যখন কথা হচ্ছে তখন আমরা ইশাক জাহদে থেকে নয় বরং একটা ভীষণ মিষ্টি গান শুনবো। সিনেমাটা সেই রকমভাবে দাগ না কাটলেও গানটা তো দাগ কেটেছে, প্রচণ্ড ভাইরাল। একটা গান শুনবো 107 FM রেনবো, তো শুনতে থাকো। এই যেটা শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার,

0: বিদেশে যাচ্ছেন, মানে বিদেশে এমনিও ভদ্রমহিলা মাঝে মাঝে চলে যান বেস্টির সাথে। এই যে দিশা পাটানি মৌনী রয়কে একসাথে দেখে আমার এত ভালো লাগে, দুটো মহিলা, দুটো অত্যন্ত অত্যাধিক সুন্দর মহিলা একজন আরেকজনের সাথে ঘুরে বেড়ান, ভালো লাগে দেখে। কিন্তু এটা মৌনী রয়ের বিষয় নয়, এটা দিশা পাটানির বিষয়, এবং দিশা পাটানিকে এখন হলিউডে দেখা যাবে। হলিউডে
1: ভদ্রমহিলা সেই রকমই, যাকে হলিউডে দেখার মতোই একটা অ্যাকশন থ্রিলার ফ্র্যাঞ্চাইজিতে হলিউডে তিনি কাজ করতে যাচ্ছেন। সেটা হচ্ছে স্ট্যাটিগার্ডস ভার্সেস হলিগার্ডস সাগার প্রথম ছবি দ্য পোর্টাল অফ কোর্স দ্য পোর্টাল অফ ফোর্সে তিনি কাজ করতে যাচ্ছেন, এবং ভালোই লাগবে বুঝলে। তিনি কি আর হলিউডে কোনো অভিনেত্রীর থেকে কম ভালো দেখতে?
0: তাই তো, আহা কি সুন্দরী একজন ভদ্রমহিলা, যেখানে উনি জেসিকা বলে একটা চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন, এবং আমি খুব এক্সাইটেড। মানে আপনার দিশা পাটানিকে পছন্দ নাই হতে পারে, আপনার দিশা পাটানিকে নিয়ে অনেক রকম মন্তব্য থাকতেই পারে, কিন্তু আমার ভদ্রমহিলাকে খুব ভালো লাগে। এই যে উনি খুব হঠাৎ করে অনেক রকম মানুষের জীবনে আগুন ধরিয়ে দেন, এবং অনেক রকম মানুষের মাথায়ও আগুন ধরিয়ে দেন, ওনাকে দেখে লোকজন একেবারে তেলে বেগুনে জ্বলে ওঠে। আই লাভ দিস।
1: বাট উনি একটু ভয়টায় পেয়েছিলেন আর কি এই কাজটা করবার সময়, তার সঙ্গে ভীষণ অধীর আগ্রহে তিনি নিজেই ট্রেলার লঞ্চের দিকে তাকিয়ে আছেন, আমরাও তাকিয়ে আছি ট্রেলার লঞ্চের দিকে অধীর আগ্রহে। আপনি আর কি আগ্রহ দেখাচ্ছেন যারা আপনার ফ্যান, পুরো পুরুষ কুল, পুরো ভারতের
0: মহিলা কুল,
1: হ্যাঁ এবং মহিলা কুল, তারা সবাই এই ট্রেলারের দিকে অধীর আগ্রহে তাকিয়ে আছে। আপাতত ও রোমিও সাউন্ড ট্র্যাক থেকে এই গানটা রইলো।

0: বোম্বে টকিজ, বোম্বে টকিজ, হলিউডের সিনে ফান্ডা, হলিউডের সিনে ফান্ডা।
1: এটাকে ঠিক বলিউড না হলিউড কিসের সিনেফান্ডা বলা উচিত আমি ফিগার আউট করতে পারিনি, কিন্তু
2: দিশা পাটনি বিদেশে যাচ্ছে।

0: Cine Quiz.
1: Yes, তো সিনে কুইজের আনসার বলতে হবে এবং সিনে কুইজে এগেইন আমরা খুব কম উত্তর পেয়েছি এবং লোকজন সিনে কুইজের আনসারের বদলে এগুলো কি পাঠাচ্ছে আমি ঠিক জানি না। কেউ একজন মিস্টার ইন্ডিয়া লিখেছে,
2: হ্যাঁ
1: হ্যাঁ, মানে একটা ডায়লগ শোনানো হয়েছিল, সেটা কোন সিনেমার ডায়লগ বলতে হতো, তো সেটা
2: আসবে আসবে আস্তে আস্তে। মিস্টার ইন্ডিয়ারও একটা সেকেন্ড থার্ড পার্ট বেরোবে যেখানে বানি কাপুর অ্যাক্টিং করবে।
1: হ্যাঁ, কিন্তু কোন সিনেমা সেটা বলতে হতো এবং সিনেমার নাম বেফিক্রে যারা যারা সঠিক উত্তর দিয়েছে তাদের নামগুলো
2: রূপরেখা চক্রবর্তী ফ্রম শ্যামবাজার, শঙ্কর মাইতি ফ্রম মেদিনীপুর, তনুজা লাহা ফ্রম মহিষাদল, অনন্যা চক্রবর্তী ফ্রম মেচেদা, এরাই কিন্তু সঠিক উত্তর দিয়েছেন।
1: আপাতত একটা গান শুন এবং তারপরে আবার ফিরছি, কারণ উইকেন্ড ফিল্ম ফিভার চলছে এবং আরো ঠিক এক ঘন্টা চলবে।

0: Rainbow Review. Rainbow Review. Rainbow Review.
1: চেনা ছকের বাইরের গল্প কিন্তু সবসময় আমাদের এক্সাইটেড করে। সম্প্রতি রিলিজ করলো ডিরেক্টর আদিত্য কৃপালানি ডিরেক্টেড মুভি ম্যা অ্যাক্টর নহি হুঁ। নামটা শুনেই নিশ্চয়ই মনে হচ্ছে তাহলে হিরোটাকে, ইয়েস ইউ আর রাইট, নওয়াজউদ্দিন সিদ্দিকী। তবে এই মুভিটি কিন্তু কোনো মাস বা মশালা মুভি নয়। এতে নেই কোনো ধুমধারাক্কা অ্যাকশন বা হাড় হিম করা টুইস্ট। এটি একটি অদ্ভুত মনস্তাত্ত্বিক জার্নি। গল্পের এক পাশে আদনান মানে নওয়াজউদ্দিন সিদ্দিকী, যে কিনা একজন রিটায়ার্ড ব্যাংকার, আর অন্যদিকে চিত্রাঙ্গদা শতরূপা ওরফু মনি, যে কিনা একজন স্ট্রাগলিং অ্যাক্টর। একদিন একটা অডিশনে আলাপ হয় তাদের দুজনের। আদনান চান অ্যাক্টর হতে আর মনি হয়ে ওঠেন তার মেন্টর। কিন্তু গল্পটা শুধু অভিনয়ের ক্লাসেই নয়, ভিডিও কলের মাধ্যমে দুটি শহরে দুজন মানুষ যখন কথা বলেন তখন বেরিয়ে আসে তাঁদের ভেতরের ভয়, ইনসিকিউরিটি আর একাকিত্বের গল্প। একজন সফল হয়েও কোথাও যেন শূন্যতা খুঁজে পাচ্ছেন, আর অন্যদিকে অন্যজন দারিদ্রতার সঙ্গে লড়াই করেও স্বপ্ন দেখে যাচ্ছেন। নওয়াজ আর চিত্রাঙ্গদার অভিনয় জাস্ট আউটস্ট্যান্ডিং ছিল। তবে একটা কথা বলে রাখা ভালো, এটি একটি স্লো পেসিং মুভি। যারা একটু সেন্সিবল এবং প্র্যাকটিক্যাল মুভি দেখতে পছন্দ করো, ম্যা অ্যাক্টর নহি হুঁ তাদের মন নিশ্চয়ই ছুঁয়ে যাবে। তাই আমি সুনন্দা ম্যা অ্যাক্টর নহি হুঁ কে দেব 7টির মধ্যে 5টি রেইনবো কালার্স।
0: Rainbow Review Cinema Report Card only on 107 FM Rainbow. 107 FM Rainbow. Rainbow Review.

একটি ঘোষণা। আকাশবাণীর 90 বছর উপলক্ষে আকাশবাণী কলকাতা ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ইন্ডিয়ান মিউজিয়ামের আশুতোষ শতবার্ষিকী প্রেক্ষাগৃহে আগামী 14 মে সন্ধে 6টায়। তবলায় পণ্ডিত কুমার বসু, সরোদে পণ্ডিত দেবজ্যোতি বসু, ঠুমরি ও দাদরায় বিদুষী আই ভি বন্দ্যোপাধ্যায়। এই অনুষ্ঠানে প্রবেশ অবাধ।

0: বোম্বে টকিজ, বোম্বে টকিজ, বলিউডের সিনে ফান্ডা, বলিউডের সিনে ফান্ডা।
1: মহিলারা জীবনে উন্নতি করলে আমার খুব ভালো লাগে, ওটা হচ্ছে আমার ফেভারিট জনরা।
2: দিদিকে আটকে রাখা যায়নি, দিদি সোজা এদেশ পার হয়ে সবকিছু সপ্ত সমুদ্র পার হয়ে সোজা গিয়ে ফিফাতে চলে গেছেন। দিদির নাম হচ্ছে নোরা ফাতেহি।
3: ইয়েস, এবছর কানাডায় 2026 যে ফিফাটা জুনে হতে চলেছে সেটার ওপেনিং সেরেমনিতে নোরা ফাতেহি নিজের ডান্স নাম্বার পেশ করবেন।
2: কানাডা, ইউ ডোন্ট নো কে আসছে, নোরা ফাতেহি, ঠিক আছে? তোমরা যতই যাই বলো বাপ, মানে তোমরা বলতে পারো অ্যানার কথা, তোমরা বলতে পারো আরো অনেকের কথা, বিয়ন্সের কথা বলতে পারো, আরো অনেকের কথা বলতে পারো, আর নোরা ইজ আর নোরা।
3: তোমার কাছে আছে শাকিরা, আমার কাছে আছে নোরা।
2: কবিতা,
3: 12th of June হতে চলেছে ফিফার ওপেনিং সেরেমনি এবং সেখানেই নোরা ফাতেহিকে দেখা যাবে। এবং রিসেন্ট একটা ইন্টারভিউতে উনি বলেছেন যে উনি ভীষণ এক্সাইটেড, কারণ এইরকম ভীষণ বড় মাপের লার্জ স্কেলের ইভেন্টে উনি কখনো, এবং ওপেনিং সেরেমনির মতো একটা প্রেস্টিজিয়াস ইভেন্টে উনি আগে কখনো পারফর্ম করেননি, এবং এটা ওনার জন্য ভীষণ একটা বড় বিষয়।
2: আমাদের জন্য,
3: হ্যাঁ আমাদের জন্য, মানে ভদ্র মহিলা বেশ, কিন্তু এই যে কখনো কখনো একটু টুকটুক করে একটু কন্ট্রোভার্সিতে জড়িয়ে যান, এমন কাজ করে ফেলেন যে তাতে সবাই বলে ইয়ে হামারা ইনসান হে, ইয়ে লড়কি হামারে দেশ সে হে।
2: হ্যাঁ, তো তারপরে নোরা ফাতেহি সপ্ত সমুদ্র পার করে কানাডায় যাবেন, উদ্বোধনী অনুষ্ঠানে তার পারফরমেন্স দেখাবেন এবং সেই পারফরমেন্সে অনেকে মুগ্ধ হয়ে প্রচুর রিলস রিলস বানাবে, সবকিছু আমি একদম ভবিষ্যৎবাণী করে দিচ্ছি।
3: ইয়েস, তো আপাতত এই সব কিছুর পরে যেটা করবো সেটা হচ্ছে একটা ভালো গান শুনি এবং তারপরে ফিরছি সুকৃতি আর আমরা বাণী।

তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবোতে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার।

0: तुम्ही सुनछो वीकेंड फिल्मी फीवर 107 एफएम रेनबो ते
1: জীবনে উইকেন্ড ফিল্মি ফিভার থাকবে, 11:30 বাজতে চলবে, আর আমরা তোমাকে বলবো না যে চুপ কথায় কি আছে, সেটা কি হতে পারে? হতে পারে আজকে চুপ কথায় কি আছে শ্রেয়া?
2: অসাধারণ, এই জন্যই তো সুপ্রীতি, এইটাই হচ্ছে সুপ্রীতি স্পেশাল। তো বুঝে গিয়েছো চুপ কথায় কি আছে শ্রেয়া? শ্রেয়া তো আছে, আর তার সঙ্গে আছে দেবদা, এবং দেবদা আর আমি দুজন মিলে চুপ কথায় থাকবো রাত 3টা পর্যন্ত। আর এখন উইকেন্ড ফিল্মি ফিভারে সুপ্রীতি আর আমলাপল্লির সঙ্গে বেশ চলছে, মানে ফিভারটা বেশ ভালোই, কারণ আজকের দিনটা খুব ঘুমঘুম একটা ঘুমঘুম দিন রয়েছে। আর এই ঘুমঘুম দিনে আমরা চাই না যে রাত্রিবেলা 3টে পর্যন্ত তোমরা পুরোপুরি ঘুমিয়ে পড়ো।
3: হ্যাঁ, আমরা একটু জেগে থাকবো, একদম ঘুমিও না। আজকে চুপ কথাতে ভীষণ ভালো কথা হবে, তোমার মনের কথা হবে, তোমার প্রাণের কথা হবে, যে কথাগুলো লাভ জাংশনে হয় না সেই কথাগুলোই হবে। হ্যাঁ, এবং 9903653

0: টু ইজ দ্য নাম্বার যেখানে দেবকে আর শ্রেয়াকে তুমি তোমার মনের কথা বলতে পারো, তুমি যদি কিছু জিজ্ঞেস করতে চাও তাও বলতে পারো, তুমি যদি কিছু এমনিই বলতে চাও তাও বলতে পারো, তাই তো?
1: একদম, যা মন চায় মন খুলে বলে ফেলবে। শুধু আমরা চেষ্টা করবো তোমার মনের ওই যে ওই তারগুলোকে একটু জুড়ে দেওয়ার।
2: আপাতত তোমার মনের তার আর গানের তার দুটোকে একসাথে জুড়ে দিচ্ছি, তারপরে সুপ্রীতি আমরা পালি ফিরছি উইকেন্ড ফিল্মি ফিভার নিয়ে।

0: হিরো নাম্বার ওয়ান স্পটলাইটে কে
1: স্পটলাইটে অনেকেই আছে,
2: আমরাও আছি।
1: হ্যাঁ, আমরা তো আছি, কিন্তু তার মধ্যে যার কথা লাস্ট এক সপ্তাহে সবচেয়ে বেশি হয়েছে, যার অ্যাক্টিং এর কথা, যার ডিরেকশনের কথা সব কিছু হয়েছে, হি ইজ নান আদার দেন অমরীশ বর্মা। আহা হা, কি সুন্দর দেখতে ছেলেটাকে,
2: ভীষণ মিষ্টি দেখতে। অমরীশ বর্মাকে আমরা এর আগেও বহু সিরিজে দেখতে পেয়েছি এবং নোটেবলি হয়তো সেরকম ভাবে না দেখতে পেলেও এই সিরিজটা যেটার কথা সুপ্রীতি বলছে সেটাতে কিন্তু আমরা নোটেবলি দেখতে পেয়েছি। তুমি কি দেখেছো সিরিজটা?
1: সিরিজটা আমি দেখেছি এবং আগের সপ্তাহে আমি রিভিউও করেছি সিরিজটার। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে অমরীশ বর্মা ছোট ছোট ইউটিউব স্কিটস করতে করতে নিজের কেরিয়ার স্টার্ট করেছিলেন এবং সেখান থেকে আস্তে আস্তে উনি অভিনয় একটু বড় স্কেলে ওয়েব সিরিজে অভিনয় করা স্টার্ট করেন এবং স্বপ্না ভার্সেস এভরি ওয়ান, যেটার সিজন টু বেরিয়েছে রিসেন্টলি, সেইটা উনি ডিরেক্টও করেছেন এবং উনি লিখেওছেন এবং উনি তাতে অসাধারণ অভিনয়ও করেছেন।
2: মাল্টি ট্যালেন্টেড ভদ্রলোক।
1: এবং মাল্টি ট্যালেন্টেড ভদ্রলোকের জন্য আমাদের কাছে মাল্টি ট্যালেন্টেড গান রয়েছে। মাল্টি ট্যালেন্টেড গান শুনে সুপ্রীতি আর আমরাপালি ফিরছি এবং আমরা 12টা অবধি আছি। এদিক ওদিক চলে যাও না প্লিজ।

0: सीरीज फैक्ट्री रात भोर बिंज वॉच सीरीज फैक्ट्री सीरीज फैक्ट्री
1: সিরিজ ফ্যাক্টরিতে যে সিরিজগুলো আমরা দেখতে পারি, মানে তোমরা দেখতে পারো, সেই কথাই কিন্তু আম্রপালি আর অপরূপা বলবে 107 FM রেইনবোতে। এবং 107 FM রেইনবোতে সেই সিরিজগুলোর কথাই আমরা বলি যেগুলো তুমি এনজয় করতে পারো।
2: ইয়েস, যেরকম সিটাডেলের সিজন টু আসছে, সিটাডেলের সিজন ওয়ানে যেখানে আমরা প্রিয়াঙ্কা চোপড়াকে দেখেছিলাম এবং প্রিয়াঙ্কা চোপড়াকে কি অসাধারণ লেগেছিল। এছাড়া রিচার্ড ম্যাডেন রয়েছেন, স্ট্যানলি টোকি রয়েছেন, তো সব মিলিয়ে ভালো। সিটাডেল ওয়ানও আমার খুব ভালো লেগেছিল।
1: সিটাডেলের একটা হিন্দিও এসেছিল,
2: ও অসাধারণ এসেছিল, সিটাডেল হানিবানি বলে। সেটা দেখে আমার দুদিন ধরে চোখ থেকে রক্ত বেরিয়েছিল, সে রক্ত এখনো থামেনি।
1: রাজ এন্ড ডিকে যে কি করে ওরকম একটা বানালেন, যাই হোক, ডেকয়েট কিন্তু রয়েছে আমাদের ওয়েবে, সেই ডেকয়েটটা কিন্তু তুমি বিঞ্জ ওয়াচ করতে পারো। এন্ড আদিবি শেষ রয়েছে ডেকয়েটে, সো মৃণাল ঠাকুর আদিবি শেষ। আদিবি শেষকে আমি হিটটা দেখেছিলাম।
2: হ্যাঁ, ডেকয়েটের অ্যাকচুয়ালি ডেকয়েট কদিন আগে থিয়েটার রিলিজ করেছে।

0: এবং যথারীতি থিয়েটারে তোমরা দেখতে যাওনি সিনেমাটা, তো এখন ওটিটি এলে ওটিটিতে দেখে আবার নাচানাচি করো। হ্যাঁ
1: রাইট, তার সঙ্গে আছে লুক্ষে, লুক্ষে তুমি রাশি খান্নাকে দেখতে পারবে, তুমি পলক তিওয়ারিকে দেখতে পারবে। সৌরভ লুকের ট্রেলার দেখে আমার খুব একটা খারাপ লাগেনি,
0: লুকের তো আমরা রিভিউই পেয়ে গেলাম,
1: রাইট রিভিউও পেয়ে গেছো, সুতরাং তুমি দেখতেই পারো। যাই হোক, তোমার উইকেন্ড সর্টেড, তুমি যদি বাড়ির বাইরে নাও যেতে চাও, বিন ব্যাগে বসে সুন্দর করে সিরিজ তুমি দেখতেই পারো। আপাতত একটা ভীষণ মিষ্টি গান রইল, শুনতে থাকো উইকেন্ড ফিল্মি ফিভার।

0: यादें, फ्लैशबैक फीवर, यादें, यादें, फ्लैशबैक फीवर, फ्लैशबैक फीवर।
1: উইকেন্ড ফিল্মি ফিভার আজকে শেষবারের মতো আমরা একটা টাইম ট্রাভেল করব এবং টাইম ট্রাভেল করে যাব হচ্ছে সোজা 2015, মানে অলমোস্ট 11 বছর আগে। এবং 11 বছর আগে 8th of May এমন একটা সিনেমা রিলিজ করেছিল যে সিনেমাটা আমার পার্সোনালি কমফর্ট সিনেমা, মানে এই সিনেমাটা আমি যে কোনো সময় যে কোনো দিন দেখতে আমার দেখতে দিলে আমি দেখে নেব এবং দেখে তারপর মানে যখন দেখা শেষ হবে তখন আমার খুব ভালো লাগে।
2: আমি ফ্যামিলি নিয়ে গিয়ে সিনেমাটা দেখেছিলাম এবং এক্স্যাক্টলি আমার মনে আছে আমার বাবা একটাই কথা বলেছিল, আমরা তিনজনই রোল খাচ্ছি আর কি হাসতে হাসতে, আমি আমার মা এবং বাবা। বাবা বলেছিল এ কি এরকম ডিসফাংশনাল, তো আমারও মানে ডিসফাংশন, দেখো নো ফ্যামিলি ইজ এ হ্যাপি ফ্যামিলি এরকম একটা প্রবাদই আছে, ঠিক আছে। তো সব ফ্যামিলি থেকে কিছু না কিছু ডিসফাংশন থেকেই থাকে, সেটাকেও এত সুন্দর করে দেখানো, এত নর্মালাইজ করে দেওয়া যায় হতেই পারে ভাই, তুমি সেটাকে নর্মাল ভাবে নাও, সবাই পারফেক্ট হয় না, কেউই পারফেক্ট হয় না।
1: অ্যান্ড সুজিত সরকার হ্যাজ মাই হার্ট ফর দ্যাট। আমরা কথা বলছি পিকু নিয়ে, বাই দ্য ওয়ে, যেটা যেই অসাধারণ স্টার কাস্টটা আমার মনে হয় না আর কখনো ওরকম ভাবে ফিরে আসবে, দ্যাট ইজ ইরফান খান, অমিতাভ বচ্চন অ্যান্ড দীপিকা পাডুকোন, উফ।
2: এবং সঙ্গে হচ্ছে মৌসুমী চ্যাটার্জি,
1: এবং সঙ্গে মৌসুমী চ্যাটার্জি এবং সঙ্গে একটুখানি যিশু সেনগুপ্ত, এই কয়েকজন মানুষ মিলে কোন রকম রোম্যান্স মানে একদম ডিরেক্ট রোম্যান্স না দেখিয়ে এত ভালো অনস্ক্রিন কেমিস্ট্রি ফুটিয়ে তুলতে পারে, আমি এই সিনেমাটা না দেখলে জানতে পারি।
2: এবং পিকু টু হওয়ার কথা নয়, পিকু টু আমি দেখতেও চাই না,
1: প্লিজ করবেন না। আর সুজিত সরকারের থেকে আমি এক্সপেক্ট করি না, যদিও আমি অনেকের থেকে এমন অনেক কিছু এক্সপেক্ট করি না যারা সেগুলো করে, বাট প্লিজ সুজিত সরকার করবেন না, করবেন না কিন্তু।
2: রাইট, সো পিকুর গান আমরা আপাতত বাজাতে পারছি না, বাট তার বদলে একটা ভীষণ ভালো গান বাজাচ্ছি 107 FM রেনবোতে, শুনতে থাকো উইকেন্ড ফিল্মি ফিভার।

0: তুমি আসবে বলে নেক্সট উইকের ওয়াচ লিস্ট তুমি আসবে বলে তুমি আসবে বলে
1: নেক্সট উইকে কি কি দেখবে সেটা শর্ট করে বলে দিয়ে যাই, কারণ আমাদের অলমোস্ট যাওয়ার সময় হয়ে গেছে। আকরি সাভান রিলিজ করছে 15th of May 2026 অবভিয়াসলি, আর পতি পত্নী ও 2 ও রিলিজ করছে।
2: সবকিছু রিলিজ করছে, যখন বাংলাটাও বলি সেটা হচ্ছে সপ্তরিং আর গুপ্তধন, সেই গুপ্তধন সিরিজে সোনাদা আবার চলে আসছে
1: 15th May, এইটাও রিলিজ করছে, এবং কর্তব্যিয়া যেটার কথা একটু আগে বলছিলাম ওটিটি রিলিজ করছে। তো মোটামুটি তোমার পরের সপ্তাহ তো শর্টের আছে, এবং আগামী 3 ঘন্টা মানে 12টা থেকে 3টেও শর্টের আছে, কারণ দেবাশ্রেয়া তোমার জন্য ওয়েট করছে চুপ কথা নিয়ে। আপাতত সুপ্রীতি আম্রপালি আজকের মতো টাটা বলছি,
2: বাই।

কানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা 107 FM রেইনবোতে চুপ কথা।

0: চুপ কথা তোমাদের জন্য, শুধুমাত্র তোমাদের জন্য এই তিনটে ঘন্টায় অনেক অনেক উপহার নিয়ে আসে। আর সেই উপহারের ঝুলি কাঁধে করে নিয়ে আসে যারা, এখন তাদের মধ্যে যেই দুজন স্টুডিওতে আছে তারা হলো শ্রেয়া এবং দেব। আর আমরা দুজন তোমার জন্য থাকবো একদম রাত তিনটে পর্যন্ত। জানি যে তোমাদের অনেক কিছুর মধ্যে, অনেক কাজের মধ্যেও তোমরা আমাদেরকে কিন্তু শুনতে ভুলো না, কখনোই ভুলো না। সমস্ত কিছুর মাঝখানে এই যে আমাদের সঙ্গে জুড়ে থাকা, এই জুড়ে থাকাটাই আমাদের চুপ কথার এসেন্স, তাই না দেবদা?
1: একদমই তাই। আর যেহেতু আজকে, যেহেতু বাংলা সময় মতে বলতে পারি আজকে হচ্ছে এখনো 25শে বৈশাখ, কারণ রাত পোহালি সেটা 26 হবে, আজকে একটা বিশেষ দিন। তার একটাই কারণ, আজকে মানে এই দিনটাতেই আমাদের কাছের মানুষ, আমাদের প্রাণের মানুষ রবীন্দ্রনাথ জন্মেছিলেন। তাই রবীন্দ্রনাথ, যদিও আজকে প্রথম গানটা অবশ্যই রবীন্দ্রসঙ্গীত নয়, কিন্তু তবুও যে মানুষটি চিরকাল মানবতার কথা বলেছিলেন, যে মানুষটি শত শোকেও কি করে স্থির থাকা যায়, সেগুলো তার লেখা, তার কথা, তার গান সব শুনলেই যেন বারবার করে মনে পড়ে। আর তাই আজকে তোমাদের সঙ্গে যখন আমরা কথা বলতে এসেছি চুপ কথায় দেব আর শ্রেয়া, সেই সময় আজকে বড্ড মনে পড়ছে যে আমাদের জীবনে তো প্রচুর সমস্যা থাকে, কিন্তু সেখান থেকেও সেই সমস্যাগুলোকে কি করে কাটিয়ে নিজের সিদ্ধান্তে, নিজের ডেস্টিনেশনে পৌঁছানোর জন্য যে অবিচলভাবে থাকা যায়, শোককে জয় করা যায়, সেটা আমাদের রবীন্দ্রনাথই একমাত্র দেখিয়েছেন। 9903653992 আমাদের ম্যাজিক্যাল নাম্বার, যে ম্যাজিক্যাল নাম্বারে তোমরা টেক্সট করতে পারো অথবা হোয়াটসঅ্যাপ করতে পারো। আমরা থাকবো রাত তিনটে পর্যন্ত।
0: আর তোমরাও আমাদের সঙ্গে এইভাবেই জুড়ে থেকো। আর আপাতত আমরা সেই মানুষটির কথা মাথায় তো রাখবই। এই গানের পরে ফিরছি।

0: না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।
1: তোমার জন্যে তোমার সঙ্গে এই মুহূর্তগুলো জ্বালব না। তোমার সঙ্গে জুড়ে যাওয়ার জন্যে প্রতিদিন, প্রতিটা সপ্তাহ, প্রতিটা মুহূর্ত অপেক্ষা। সপ্তাহের এই শেষ সময়টা তোমার সঙ্গে থাকবো বলে, আর তুমি আমাদের সঙ্গে 9903653992 এই নম্বরে তোমার যে কথাগুলো আমাদের সঙ্গে শেয়ার করতে ইচ্ছে করবে সেগুলো নিশ্চিন্তে শেয়ার করতে পারো। এমন হতেই পারে এই কথাগুলো তুমি হয়তো অনেকবার বলতে চেয়েছো কাউকে, কিন্তু বলে উঠতে পারোনি। আবার এমন মনে হয়েছে যে এই কথাগুলো কি বলা যায়, আদৌ কি বলা উচিত, এই উচিত অনুচিতের দ্বন্দ্বে তুমি বারবার পড়েছ। কিন্তু বিশ্বাস করো, এই মুহূর্তে দেব আর শ্রেয়া তারা দুজন কিন্তু নিশ্চিন্তে তোমার জন্য একদম দু হাত খুলে বসে আছে। তোমার সেই সবটুকু, তোমার ভেতরে যে ঢেউ উঠছে তা একেবারে দু হাতে মুঠো করে ধরে নেওয়ার জন্য। জানি না আমরা কতটা সমাধান দিতে পারবো, কিন্তু হ্যাঁ, তোমার সঙ্গেই পথটুকু চলতে পারি। তুমি তোমার মনের সেই কথাগুলো আমাদের নিশ্চিন্তে জানাও, আনন্দ দুঃখ যেমনই হোক সেটা। রইলাম তো আমরা।
2: আজকের প্রথম টেক্সট 9903653992 তে, প্রিয় চুপ কথা, আমি একটা অদ্ভুত সমস্যায় ভুগছি। সত্যি বলতে কি এটাকে সমস্যা বলা যায় কিনা জানি না, কিন্তু ব্যক্তিগতভাবে আমি খুব অস্বস্তিতে আছি এর জন্য। অনেক জায়গা, অনেক গন্ধ, অনেক রং, অনেক শব্দ বা দৃশ্য আগে আমার মনে আলাদা আলাদা অনুভূতি জাগিয়ে তুলত এবং আমি তাতে খুশি হতাম। যেমন একটি নির্দিষ্ট ফেস ওয়াশের সুগন্ধ আমার মনে স্বাধীনতা বা মুক্তির অনুভূতি জাগাত, তেমনই একটি নির্দিষ্ট শপিং মলে ঢুকলে আমার মন আনন্দে নেচে উঠত। কিছুদিন ধরে লক্ষ্য করছি কিছুতেই আমি সেই অনুভূতিগুলোকে আর খুঁজে পাচ্ছি না, যেন হঠাৎই একদমই ডিসেনসিটাইজড হয়ে যাচ্ছি। এই অসুবিধা থেকে আমি বেরিয়ে আসতে পারছি না কিছুতেই। সমাধান থাকলে দিও।
1: এই সমাধানটার আগে একটা কথা বলি, যে জিনিসগুলো তুমি বললে, এই সুন্দর জিনিসগুলো অনেক মানুষ বোধহয় এবার অ্যাপ্লাই করবে। যেমন করে তুমি প্রথমে বললে না, তুমি একটা সুগন্ধ, একটা ফেস ওয়াশ হোক কিংবা একটা পারফিউম হোক, সেই সুগন্ধ গায়ে মেখে ওই কিছুটা মুহূর্তের জন্য যে সুখটা সেটাকে তুমি বেশ আঁকড়ে ধরতে পারো, এবং ওই ক্ষণিকে বাঁচার যে অভ্যাসটা এটা কিন্তু মানুষকে অনেক কিছু দেয়, এবং তুমিও সেটা পেয়েছো তা তুমি বললে। তবে এই মুহূর্তে তোমার মধ্যে যেটা হচ্ছে সেটা হলো এই সুগন্ধ বা এই ক্ষণিকের প্রাপ্তি তোমায় বোধহয় তেমনভাবে আর ভালো লাগাতে পারছে না,
2: মানে সেটাও ফিল করতে পারছে না,
1: ফিল করতে পারছে না। আমাদের জীবনে না অনেক সময় কি হয়, আমার খুব মনে হয় দেবদা, কিছু জিনিস আমরা প্রতিদিন পেতে পেতে কখনো একটা নামনেস চলে আসে, কখনো একটা অসারতা চলে আসে। যেমন ধরো একটা মানুষ রোজ যে খাবারটা খাচ্ছে, রোজই যদি খায়, প্রথম দিন যখন খাচ্ছিল যেই স্বাদ ছিল, অন্তত পক্ষে 10 দিন বা 15 দিন পর সে কিন্তু সেটা সেই স্বাদটা নাও খুঁজে পেতে পারে, একটা অসারতা কাজ করে। ঠিক সেরকমই যেই সুগন্ধগুলো তোমায় মুহূর্তের একটা আনন্দ দিচ্ছিল, একটা সুখ দিচ্ছিল, এবং তোমার ভেতরে একটা অদ্ভুত তরঙ্গ চলছিল মনে হচ্ছিল তোমার, সেটা বোধহয় আর নতুন করে কাজ করছে না। সেটা হয়তো তোমার মধ্যে কোথাও একটা, আমরা যদি একটা শব্দ বলি টলারেন্স, বোধহয় ওই জিনিসটা তোমার মধ্যে চলে এসেছিল, এতটা টলারেন্স চলে এসেছে তাই ওই বস্তুটা পার্টিকুলার নতুন করে কিছু তোমায় আর দিতে পারছে না। হতে পারে এমন তুমি যদি সেই বস্তুটা ছেড়ে অন্য আরেকটা কোনো বস্তুর খোঁজ করো, এমন তো হতেই পারে তোমায় যে পারফিউমটা আনন্দ দিচ্ছিল তার বদলে এখন গন্ধরাজ লেবুর পাতাটা তোমায় আনন্দ দিচ্ছে। এমন তো হতেই পারে বল।
2: মানে আমার যেটা মনে হচ্ছে যে ধরো সবসময় আমাদের তো যা যা আমরা চেয়েছি, আমাদের যত ছোটবেলায় যেগুলো যেগুলো আমাদেরকে এক্সাইট মানে এক্সাইটমেন্ট আমাদের ক্রিয়েট করতো, আমরা যত বড় হয়েছি গ্র্যাজুয়ালি কিন্তু সেটা কিন্তু কমে গেছে, আমরা নতুন কিছুতে এক্সাইটমেন্ট আমরা খুঁজে পেয়েছি। তো ধরে নেওয়া যাক যে কোনো একটি, যেমন ছোটবেলায় প্রথম বাড়িতে যখন আমার বেশ মনে আছে যে একটি বাচ্চাদের ম্যাগাজিন যখন আসতো, ওটা মাসে বেরোতো, তো সেই ম্যাগাজিনটার জন্য আমি অপেক্ষা করতাম। তো সেই ম্যাগাজিনটা যখন আসতো বাড়িতে, তার জন্য আমরা যে এক্সাইটমেন্ট থাকতো, যেটা আমার মানে মনে হতো আজকে পড়ে ফেলতেই হবে। কিংবা ধরো কোনো একটি নতুন বই যদি বাড়িতে আসতো, যতক্ষণ না পর্যন্ত বইটি আমি শেষ করতে পারছি ততক্ষণ পর্যন্ত আমার কোনো কিছু ভালো লাগতো না, ওটা আমার কাছে একটা এক্সাইটমেন্ট ছিল। কিন্তু যত বড় হয়েছি তত যেন আমার সেই পড়ার অভ্যেসটা কমে গেছে। তার কারণ একটাই হচ্ছে যে তখন আমার অন্যান্য গ্যাজেটস চলে এসছে, তখন আমি আর ওই পড়ার সময়টার জায়গায় বরং আমি তৎক্ষণাৎ কিছু ইনফরমেশন গ্যাদার করার জন্য আমার কাছে তখন হয়তো সেলফোনটা আছে, কিংবা তখন আমার কাছে ল্যাপটপ আছে, আমি সেখান থেকে গ্যাদার করেছি। তো আমার মনে হয় যে যেগুলো যেগুলো তুমি বলছো যে শপিং মলে গেলে, কোনো একটা পার্টিকুলার শপিং মলে গেলে তোমার ভীষণ ভালো লাগতো, তোমাকে এক্সাইটমেন্ট তোমার মধ্যে ক্রিয়েট হতো একটা, সেটা এখন হচ্ছে না। তুমি কি লক্ষ্য করেছো অন্য কিছুতে তোমার কোনো এক্সাইটমেন্ট হচ্ছে কিনা, মানে এটা বাদ দিয়ে হয়তো ওটাই হচ্ছে না অন্য কিছুতে হচ্ছে কিনা? যদি সেটা হয় তাহলে ধরে নিতে হবে যে তোমার ইচ্ছেগুলো আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, বদলাচ্ছে, এবং বদলানোর ফলে আগে যেটা তোমার কাছে খুব, দেখো একটা কথা তো এটা শিওর যে কোনো কিছুতে যতক্ষণ অবধি তাতে মিস্ট্রিটা থাকে ততক্ষণ পর্যন্ত কিন্তু তাতে তার প্রতি আমাদের একটা আকর্ষণ থাকে। যেই মুহূর্তে কিন্তু মিস্ট্রিটা সলভ হয়ে যায় তখন কিন্তু তার প্রতি আর কোনো আকর্ষণ থাকে না,
1: নতুন করে সেখানে মানে আমাদের ডিসকভার করার আর কিছু থাকে না,
2: কিছু থাকে না, মানে কোনো কিছু হচ্ছে না, কেন হচ্ছে না, কোথায় সমস্যাটা আছে, এটা তুমি যতক্ষণ খুঁজে ফেলছো, যখনই সেটা তোমার হয়ে গেল, সেটা তুমি আবিষ্কার করে ফেলে যে প্রবলেমটা কোথায় তোমার সলভ হয়ে গেল, তারপরে কিন্তু তোমার মনে হয় আমার নেক্সট কি আমি কি জয় করব, নেক্সট প্রবলেম কোনটা সলভ করব। তো আমার মনে হয় সেই জায়গাটা থেকে তুমি একটু ভেবে নিতে পারো, এবং তোমার নতুন কিছু এক্সাইটমেন্ট ক্রিয়েট হচ্ছে কিনা অন্য কোনো বিষয় সেটা একটু দেখে নাও। তারপরেও যদি মনে হচ্ছে না আমি সেই এখনও পুরনো জায়গা মানে পুরনো জিনিসগুলোকে খুব মিস করছি বাট সেই জায়গায় পৌঁছতে পারছি না, সেই ইচ্ছেটা আমার তৈরি হচ্ছে না, তাহলে নিশ্চয়ই আবার নতুন করে ভাবতে হবে। যেমন ছোটবেলায় পঁচিশে বৈশাখ মানেই ছিল এক অন্যরকমের সকাল, স্কুলে ঢুকতে চারিদিকে সাজসজ্জা, মঞ্চে কবিগুরুর রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি, পাশে ফুল আর আলপনা, সাদা পাঞ্জাবি কিংবা লাল পাড় সাদা শাড়িতে সবাই যেন এক অন্য আবহে মিশে যেতাম। আগুনের পরশমণি কিংবা একলা চলরের গানের সুর ভেসে উঠলেই মনে হতো এ শুধু অনুষ্ঠান নয়, বাঙালির হৃদয়ের এক বিশেষ অনুভূতি। ছোটবেলায় কবিতা আবৃত্তি করতে গিয়ে কতবার যে নার্ভাস হয়ে গেছি, তবুও মঞ্চে উঠে হাততালি পাওয়ার আনন্দটা আজও ভোলা যায় না। রামকৃষ্ণ মিশন কিংবা স্কুলের প্রভাত ফেরি, হারমোনিয়ামের সুর, বন্ধুদের সাথে একসাথে গান, সব মিলিয়ে পঁচিশে বৈশাখ ছিল আনন্দ, সংস্কৃতি আর আবেগে ভরা একটা দিন। তখন হয়তো এত গভীরভাবে বুঝতামই না, কিন্তু আজ মনে হয় সেই ছোট ছোট মুহূর্তগুলোর মধ্য দিয়েই আমরা ধীরে ধীরে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিজের জীবনের অংশ করে নিয়েছিলাম। সৌভিক লিখছে ঢাকুরিয়া থেকে।
1: সৌভিকের সাথে একদম একমত, সৌভিকের কথাগুলো শুনতে শুনতে না পুরো স্কুলের কথা মনে পড়ছে।
2: একদম
1: স্কুলেও এটাই হতো, পঁচিশে বৈশাখের দিন প্রভাত ফেরি হতো, এমনকি আমাদের নাচ স্কুল থেকে সকালবেলা প্রভাত ফেরি হতো, তারপরে স্কুলে যেতাম এবং স্কুলেও একটা অনুষ্ঠান হতো, আলাদা আলাদা অনুষ্ঠান, এবং সেই গান করতে করতে রাস্তা দিয়ে ওভাবে যাওয়া সেই সময়টা, এবং খুব বিশেষ ওই বিশেষ ধরনের পোশাকের কথা বললে তুমি, সেই বিশেষ ধরনের পোশাক পরার আনন্দ ওই দিন, এবং আরেকটা জিনিস জানো তো দেবদা, আমরা ওই দিনকে খুব চুলের মধ্যে ফুলের মালা লাগাবো, ওটা আমরা খুব খুঁজতাম, মানে ওই দিন ওটা চাই, যে কোনোভাবে সাদা রঙের ফুল চাই, এমনকি শেষ পর্যন্ত যদি কোনো ফুল না পাওয়া যায় টগর ফুলই চলতো।
2: সত্যিই তাই, ছোটবেলায় স্কুলের মানে ইনফ্যাক্ট আমার আরও মনে পড়ছে, মানে জাস্ট তুমি মনে করিয়ে দিলে বলে, এই পঁচিশে বৈশাখ উপলক্ষে আমাদের স্কুলে, মানে আমি যে স্কুলে পড়াশোনা করতাম সেখানে আমাদের অন্যান্য অ্যাক্টিভিটিস হতো, কিন্তু স্পেশালি দুটো অ্যানুয়াল ফাংশনের মতো করে প্রোগ্রাম হতো। একটা হচ্ছে অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনি, মানে আমাদের সারা বছরের পরীক্ষার পর যা রেজাল্ট হতো, 80% যারা মার্কস পেত তারা সবাই, তাদের একটা প্রোগ্রাম হতো আর কি। বিভিন্ন ক্লাসের যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হতো, যারা সাবজেক্টে 80% নাম্বার পেত তাদের প্রত্যেককে তাদেরকে পুরস্কার দেওয়া হতো। মানে অফকোর্স বই দেওয়া হতো, তখন স্কুলে বই দেওয়া হতো, এবং তারপরে সন্ধ্যাবেলায় সেই সমস্ত পুরস্কার বিতরণের পরে এবং কালচারাল অ্যাক্টিভিটিস হতো, বেস্ট ডান্স, বেস্ট রেসিটেশন, এবং সবগুলো তো যারা ফার্স্ট হতো তারা, যে ফার্স্ট হতো সে সেই সবার সামনে সে পারফর্ম করতো, এবং একটা নাটক হতো। এটা ছিল আমাদের বছরের সেরা আকর্ষণ স্কুলে, যে কে কোনটা পার্টিসিপেট করবে। আর একটা হতো রবীন্দ্র জয়ন্তীতে, রবীন্দ্রনাথের জন্মদিনের দিন 25শে বৈশাখের দিন ঠিক একই রকমভাবে আমাদের স্কুলে আগে থেকে এক মাস আগে থেকে রিহার্সেল হচ্ছে, নাটক হচ্ছে, রবীন্দ্রনাথের কোনো নাটক হচ্ছে কিংবা আবৃত্তির কোনো প্রোগ্রাম হচ্ছে, অনুষ্ঠান হচ্ছে, নাচ হচ্ছে, গান হচ্ছে, মানে একটা সেখানে কোনো প্রাইজ ডিস্ট্রিবিউশন নেই, কিন্তু জমজমাটি একটা 2-2.5 ঘন্টার একটা প্রোগ্রাম, স্কুলের সমস্ত ছাত্রছাত্রীরা পার্টিসিপেট করতো এবং টিচাররাও পার্টিসিপেট করতেন। তো এইটার জন্য আমরা না অপেক্ষা করতাম, সারা বছরের অপেক্ষা থাকতো যে স্কুলের এই দুটো মানে আমাদের প্রোগ্রামে আমরা কী করে পার্টিসিপেট করি। তো সেই জন্য আমার মনে হলো যে আজকে তুমি যখন বললে প্রভাত ফেরি, সকালবেলায় প্রভাত ফেরিতে গিয়ে তারপরে গিয়ে আমাদের এই বিকালবেলা এই প্রোগ্রামটা হতো, মানে এই দুটোতে না রবীন্দ্রনাথের জন্মদিন মানে আমাদের ছোটোবেলাকে এমনভাবে একসাথে করে রেখেছিল, মানে 25শে বৈশাখ এমনই ছিল যে এত উৎসবের মাঝেও যেন রবি ঠাকুরের জন্মদিনটাও যেন একটা আরেকটা ঠাকুরের পুজোর মতোই ছিল আমাদের কাছে। থ্যাংক ইউ সো মাচ আমাদের সেই ছোটোবেলাটা মনে করিয়ে দেওয়ার জন্য সৌভিক। চুপ কথা বলছি, আমি বর্ষা বেহালা থেকে। জানো তো আমার জিওগ্রাফি বুকটা হারিয়ে ফেলেছি আর আমার নেক্সট ইয়ার মাধ্যমিক, তাই আমি চিঠি তো এখন সবাই নিয়ে বলছে আর আগের মতো পড়াশোনা

0: যা আগের মতো খেলাধুলা হয় না, বন্ধুদের সাথে কিভাবে চোখের সামনে যে সময়টা কেটে গেল বুঝতেই পারলাম না। আমার নেক্সট ইয়ার মাধ্যমিক, তাই আমি চিন্তিত না কি লিখেছি আমি ঠিক বোঝা গেল না, চিঠির মতো লাগছে আর কি। এনিওয়ে পরেরটা হচ্ছে, প্রিয় চুপ কথা আজকে রবীন্দ্রময় হবে জেনে ভালো লাগলো। রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্র, তার লেখনীর জাদুতে বাংলা ভাষা বিশ্বমঞ্চে অনন্য মর্যাদা পেয়েছে। তার কবিতা, গান, ছোট গল্প কেবল বিনোদন নয়, বরং জীবনের গভীর দর্শন শেখায়। বিশেষ করে তার মানবতাবাদ এবং প্রকৃতির প্রতি প্রেম আমাকে মুগ্ধ করে, তাই তিনি আমার তথা সব বাঙালির সর্বকালের প্রিয় এবং শ্রেষ্ঠ কবি। তাই তো বলতে ইচ্ছে করে, আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ সুরের বাঁধনে। বাংলাদেশ থেকে আনারুল ইসলাম।
1: থ্যাংক ইউ আনারুল, তোমার কথাগুলো শুনে আরও অনেক কিছু মনে পড়ছে। দেবদা, ওই দেখবে স্কুলে যে নাটকগুলো হতো, তোমার স্কুলে বা আমার স্কুলেও, অমূল্য দইয়ালা,
0: হ্যাঁ,
1: ডাকঘর, এটা বোধ হয় যারা করেছে 25শে বৈশাখে নাটক করেছে, এই নাটকটা করেনি এরকম বোধ হয় কমই
0: হচ্ছে।
1: মনে পড়লো একদমই, এবং আমি যখন ওর কথাগুলো শুনছি আমার মনে পড়ছিল যে ছোটবেলায় কিভাবে এটা পারফর্ম করেছিলাম, আমরা কি কি করেছিলাম, সেই সব একদম চোখের সামনে উঠে এলো।
0: দেবদা ও শ্রেয়া, আশা করি তোমরা খুব ভালো আছো। রিঙ্কু খান হাওড়া আন্দুল খটির বাজার খানপাড়া থেকে বলছি। আজ মনটা খুব একটা ভালো নেই, সকাল থেকে জানি না, কিছু পুরনো স্মৃতি মনের দরজায় কড়া নাড়ছে, বাট তার মাঝেও আজ অনেক কষ্টের মাঝে ড্রাইভিং করতে হলো। সব থেকে আশ্চর্যের ব্যাপার কি জানো, আজ বিকেলে একটা সিগন্যালে রেড হয়ে দাঁড়িয়েছিলাম, বাট ওটা গ্রিন হবার পরেও আমার খেয়াল ছিল না। পিছন থেকে অন্য গাড়ির আওয়াজে আবার গাড়ি স্টার্ট করি, কিছুই ভালো লাগছে না। কেন ভালো লাগছে না রিঙ্কু, কোনো সমস্যা?
1: হ্যাঁ, তাই তো, একটু আমাদেরকে বলতে পারো, কারণ তুমি তো আমাদের রেগুলার লিসনার, আমরা তোমার সঙ্গে বা তুমি আমাদের সঙ্গে অনেকটা সময় কাটাও, তাই মনের ভেতরে কি চলছে শেয়ার করতেই পারো।
0: পরের টেক্সট 9903653992-তে, ডিয়ার চুপ কথা, আমি অনুষ্কা বলছি। জানো তো কাল আমার মেসেজ তোমরা পড়েছো কি না জানি না, কারণ ঘুমিয়ে পড়েছিলাম। কবে থেকে অপেক্ষায় ছিলাম যে দেবদা আসবে, শ্রেয়াদি আসবে, আমি 3টে অবধি জেগে না জাগি না, কারণ যখন শেষ গানটা বাজিয়ে দিয়ে যাও তোমরা, খুব কষ্ট হয়। তোমরা খুব ভালো থেকো এবং তোমাদের সব দুঃখ যেন আমার হোক। একদম নয় অনুষ্কা, আমাদের সব দুঃখ আমাদের থাক, তোমার যদি কোনো দুঃখ থাকে সেটা সামলে ওঠার চেষ্টা করো। কারণ এটা একটা সত্যি বলছি, আমরা অনেক সময় না ভালোবাসলে কাউকে, দেখো প্রিয় মানুষকে যখন আমরা খুব ভালোবাসি, আমরা তখন কি বলি যে আচ্ছা ওর দুঃখটা না আমার হয়ে যাক, ও যেন ভালো থাকে, যদি আমরা সেই লেভেলে ভালোবাসি। কিন্তু তাতে কি হয় সেটা তো সম্ভব হয় না, তার দুঃখটা তাকেই ভোগ করতে হয়। কিন্তু এই যে একটা মানুষের প্রতি আরেকটা মানুষের যে এতটাই তার মানে কি বলবো, তার সংযোগ, তার যে তার সঙ্গে তার ভালোবাসা, তার তার প্রতি ফিলিংস, যে আমার মনে হচ্ছে আহা ওর কষ্ট হচ্ছে, মানে তার সেই কষ্টটা বরং আমার হোক, মানে এটা কোন লেভেলে ভালোবাসা হলে সেটা হয়। কিন্তু আমরা সবসময় বলি যে দুঃখ যদি হয়, দুঃখ প্রত্যেকটা মানুষের জীবনে আছে, হতেই হবে, সুখ দুঃখ দিন রাত্রির মতোই ঘুরে ঘুরে আসে। যদি এখন সুখ হয় তাহলে খানিকক্ষণ পরে দুঃখ হবে, আবার যদি এখন দুঃখ হয় ভেঙে পড়ার কোনো কারণ নেই, কারণ সুখ আসছে। তো এইরকম মানে আমাদের একটা ফিলসফি আছে, সেই ফিলসফিটা হচ্ছে যদি তোমার কখনো খুব ভালো লাগে, দারুণ কিছু অ্যাচিভ করে ফেলেছ, তাহলে তুমি সেটার জন্য তুমি মানে আনন্দে মাতাল হয়ে যেও না, কারণ তোমাকে তখন মাথায় রাখতে হবে যে আমি সাফল্য পেয়েছি, কিন্তু খুব শিগগিরই কিন্তু আমাকে আবার চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। আবার যদি কোনো একটা চ্যালেঞ্জ তুমি সলভ করতে পারছো না, তাহলে তোমার মন খারাপ করার কোনো জায়গা নেই, কারণ তোমাকে মাথায় রাখতে হবে ঠিক আজ না হোক কাল প্রবলেমটা সলভ হবেই। তো সুতরাং এই যুগপথ মানে আমাদের এই যে চলতে থাকা সুখ দুঃখ ভালো মন্দ সাকসেস আনসাকসেস সবটাই আর কি একদম একসাথে চলতে থাকে, জাস্ট লাইক একটা রেল লাইনের দুটো ওই রেলের পাতের মতো আর কি, প্যারালালি চলে, কখনো এ পাতে কখনো এ পাতে, মানে কখনো আমরা একসঙ্গে চলতে চলতে কখনো সুখ দুঃখ দুটোই কিন্তু আমাদের জীবনে আসে, সব ভালোবাসা সব মানে সব কিছুই আমাদের সঙ্গে একসঙ্গে চলতে থাকে। তো সেই জন্য ওটাই বলা

0: যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সব। থ্যাংক ইউ অনুষ্কা, থ্যাংক ইউ সো মাচ। পরের বারে পরের টেক্সটে যাই।
1: তুমি আমাদের টেক্সট করতে পারো এখনো যারা করনি, 9903652992 এই নম্বরে করতে পারো, আর চাইলে তোমরা ইনস্টাতে ডিরেক্ট মেসেজও করতে পারো।
0: রেণুকা মুখার্জি, সুরজিৎ মুখার্জি জাস্ট মানে মা এবং ছেলে তারা শুনছেন সেটাই আর কি জানালেন।
1: থ্যাংক ইউ, থ্যাংক ইউ।
0: একজন লিখেছে টুডে ইজ দ্য মাদার্স ডে সো প্লিজ প্লে দ্য সং, একটা গান শুনতে চেয়েছে। ইয়েস,
1: 8 তারিখ ছিল, ওকে আমরা নিশ্চয়ই শোনাবো
0: তোমায় যে কিছু। আচ্ছা, আরেকজন লিখেছেন মৌলী মুখোপাধ্যায় ঢাকুরিয়া থেকে লিখছেন, রবি ঠাকুরের চরণে জানাই আমার ভক্তি শ্রদ্ধা ভালোবাসায় ভরা শত কোটি প্রণাম। আমরা রবি ঠাকুরকে বলি তোমার চোখে দেখার আগে, তোমার চোখে দেখার আগে তোমার স্বপন চোখে লাগে, বেদন জাগে গো, না চিনিতেই ভালোবেসেছি, এত ভালোবাসি এত যারে চাই, মনে হয় না তো সে যে কাছে নাই, কাছে ছিলে দূরে গেলে, দূর হতে এসো কাছে, সুখের মাঝে তোমায় দেখেছি, দুঃখে তোমায় পেয়েছি, পেয়েছি প্রাণ ভরে, ভরা থাক স্মৃতি সুধায় বিদায়ের পাত্রখানি, মিলনের উৎসবে তাই ফিরায়ে দিও আনি। গঙ্গা জলে গঙ্গা পুজো করলাম, আমার রবি ঠাকুরের জন্মদিন আমার কাছে প্রতিটি দিন এবং প্রতিটি মুহূর্ত। মৌলি মুখোপাধ্যায় ঢাকুরিয়া থেকে লিখছেন, থ্যাংক ইউ মৌলি। এক্স্যাক্টলি তাই,
1: একদম সত্যি কথা।
0: একটি কবিতা পড়েছিলাম খুব ছোটবেলায়, বড় হয়েও যখন যতটুকু মনে ছিল ততটুকু ওই আবৃত্তি করতাম, যে আমাদের হাতের লেখা রবি ঠাকুরের, আমাদের কথা বলার ভাষা রবি ঠাকুরের, আমাদের সব কিছুতে রবি ঠাকুর আছেন। আর তাই 25শে বৈশাখ একটা দিন, একটা বছরের নয়, 25শে বৈশাখ প্রতিদিন প্রতিটি মুহূর্তে আমরা রবি ঠাকুরকে অনুভব করি। থ্যাংক ইউ,
1: থ্যাংক ইউ।
0: পরের টেক্সটে যাই, তারপরে অবশ্যই আবার একটা ছোট্ট গানের বিরতি নেব। 9903652992 যে নাম্বারে তুমি তোমার টেক্সট বা হোয়াটসঅ্যাপ করতে পারো, চুপ কথায় তোমার মনের কথা শেয়ার করতে পারো দেব আর শ্রেয়াকে। দেব আর শ্রেয়া থাকবে রাত 3টে পর্যন্ত। আচ্ছা, আমি স্বর্ণ বাটানগর থেকে, কাল আমার রেজাল্ট বেরিয়েছে, আমি 620 পেয়েছি, আর সেই আমার এই দিনে আমার সাথে কথা, আর সেই আচ্ছা সেই আমার অ্যানি একদিন এই দিন আমার সাথে কথা বলেছে। খেয়াবাদ, ফার্স্ট অফ অল তো মানে মেনি মেনি কংগ্রাচুলেশনস যে তুমি ভালো রেজাল্ট করেছো এবং ভালো নাম্বার পেয়েছো। আশা করি তুমি নিশ্চয়ই পরবর্তী স্টেপ কি করবে আগামী দিনে সেটাও ভেবে রেখেছো। আগামী দিন তোমার খুব সুখের হোক, খুব ভালো থেকো, ঠিক যেরকমভাবে তুমি এগিয়ে গেছো ঠিক সেইভাবেই এগিয়ে যাও, কখনো কিন্তু তোমার লক্ষ্য ভ্রষ্ট হয়ো না, এটুকুই আমরা উইশ করতে পারি তোমাকে।
1: একদমই।
0: কল্যাণী থেকে আমি পারমিতা, মাঝে মধ্যেই আমার হঠাৎ আমার খুব মন খারাপ হয়ে যায়, কিছু ভালো লাগে না, মন খারাপের কারণও খুঁজে পাই না।
1: পারমিতা, আর কিছু বলেছে?
0: না, কিছু বলেনি।
1: এই মন খারাপটা না পারমিতা তোমার একার হয় না, এই মন খারাপটা প্রচুর মানুষের হয়, এবং এমন ভাববার কিছু নেই যে এটা শুধুই তোমার হয়। আমাদের না প্রতিদিনের জীবনে অনেক কিছু ঘটে তো, এবং সেটা ঘটতে থাকে, সেই সময় আমরা নিজের জন্য স্পেসটা তৈরি করতে পারি না। আমরা পরপর পরপর আমাদের কাজ, প্রফেশনাল লাইফ, পার্সোনাল লাইফ, আমাদের প্রতিদিনের জীবনের অনেক কিছু টুকরো টুকরো জিনিস, সেগুলো নিয়ে এতটা অকুপাইড হয়ে থাকি, এতটা ব্যস্ত থাকি যে আমরা আমাদের মনের ভেতরের খবরটা নিজেরাই রাখি না, মানে নিজের মনের খবরটা নিজেই রাখছি না। যেমন ধরো, তোমার যে কাজটা তোমাকে প্রতিদিন করতে হয়, সেই কাজের মধ্যে কোনো একটা পার্ট তোমার ভালো লাগছে না, কিন্তু তুমি জানো ওটা তোমায় করতে হবে, ওটা তোমার কাজের একটা পার্ট, তোমার ইচ্ছে হোক কি না হোক, কিন্তু তুমি সেটা করলে। সেরকমই সম্পর্কগুলোর ক্ষেত্রে এমন অনেক কিছু যেটা হয়তো তোমার মনে হচ্ছে যে এই মুহূর্তে ইচ্ছে হচ্ছে না, অথবা তুমি আগ্রহীই নও সেই বিষয়টাতে, কিন্তু তুমি ভাবলে বিপরীত দিকের মানুষের জন্য ঠিক আছে এটা করলাম, এইরকম কিছু কিছু জিনিস করতে করতে এবং নিজের জন্যেও, সেটা করতে করতে কি হয় যে না করাটা জমতে থাকে, যে তোমার ইচ্ছে ছিল অথচ তুমি করলে না, সেটা কিন্তু মিলিয়ে যায় না, সেটা জমে, সেটা আমাদের অবচেতন মনে থেকে যায়। এবং সেই থেকে যাওয়াটা কোনো না কোনোভাবে বাইরে বেরোবেই, যে কোনোভাবে হোক, সেটা হয়তো সহজ উপায়ে বেরোতে পারে, কোনো আমরা অনেক সময় অনেক অ্যাক্টিভিটি করি সেগুলোর মধ্যে দিয়ে সেটা বাইরে আসে, কখনো কখনো এই যেমন তোমার হচ্ছে, কেন খারাপ লাগছে, কেন এমন হচ্ছে বুঝতেই পারছো না, একটা আনকমফর্ট ফিল করে। আবার কখনো এটা হয় যখন বিষয়টা খুব খুব চরম একটা জায়গায় চলে যায়, একটা মানুষ নিজেকে আর গুরুত্বই দেয় না, সে নিজেকে নিয়ে ভাবেই না, শুধুই আশেপাশের সবাইকে নিয়ে ভেবে যাচ্ছে, সেই মানুষটা একটা সময় পর গিয়ে মানসিকভাবে ভারাক্রান্ত হয়ে পড়ে। তাই পারমিতা, তোমায় বলবো, তোমার ভেতরে এমন কিছু যদি চলে যেটা দিনের পর দিন হচ্ছে, তুমি গুরুত্ব দিচ্ছ না কিন্তু দেওয়া উচিত, এমন কিছু কি হচ্ছে, একটু গুরুত্ব দাও, একটু তাকাও না নিজের দিকে, ভেবে দেখো, হয়তো তোমার কাছেই সমাধান রয়েছে, হয়তো তুমি সমস্যার কারণটা খুঁজে পাবে, আর তারপর সমাধানটাও তোমার তরফ থেকে খুব সহজেই হবে, কারণ খোঁজাটা দরকার।
0: 9903653992 আমাদেরকে টেক্সট করো অথবা হোয়াটসঅ্যাপ করো, তোমার চুপ কথা তুমি লিখে পাঠাও। দেব আশ্রেয়া রাত 3টে পর্যন্ত থাকবে তোমার সঙ্গে।

0: অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।
1: আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে আমাদের নিবেদন। কাল ছিল ডাল খালি, আজ ফুলে যায় ভোরে, জেনেছি তোমায় কবি সহজ পাঠে ছোট খোকার হাত ধরে। ক্রমে ক্রমে কাব্য সমুদ্রে চেয়েছে ছুঁতে, তোমাকে নিয়ে কেটেছে দিন হাসি কান্না ভালোবাসা মন খারাপের রাতে। তুমি আছো ঠাকুর হয়ে সবার মনের মন্দিরে, আসন পেতে রেখেছি তোমার জনম জনম ধরে। মা মেয়ে সঙ্গে আছি, শুধু মেসেজটা পড়ে দিলেই তো মনটা ভরে না, তোমাদের মতামতটাও জানিও। মা কৃষ্ণা গোছাইত, ছেলে মেয়ে সুদেষ্ণা গোছাইত, কুলগাছিয়া উলুবেরিয়া হাওড়া থেকে। দেখো, রবি ঠাকুরকে নিয়ে আমাদের ফিলিংস, অনুভূতিগুলো এক একজনের এক এক রকম অনুভূতি, কিন্তু প্রত্যেকটা অনুভূতি না, যিনি লিখছেন প্রত্যেকটা অনুভূতি হচ্ছে স্বতন্ত্র অনুভূতি। এবং এটা নিয়ে না, মানে অনুভূতিকে না আমরা কি আর অ্যাপ্রিসিয়েট করবো, এটা তো স্বতঃস্ফূর্ত যে আমার শব্দগুলো, যে ফিলিংসগুলো, সেটাই শব্দ আকারে, ছন্দ আকারে তোমার কাছে এসেছে এবং সেটা তুমি আমাদের লিখে পাঠিয়েছ। তো অবশ্যই, মানে আমার মনে হয় না যে প্রশংসা তো অবশ্যই, খুবই ভালো লেখা, কিন্তু ব্যাপারটা হচ্ছে ওই আর কি, মানে নতুন করে কিছু বলার নেই। আসলে রবীন্দ্রনাথ এমন এক মহাসাগর যে তুমি কোনটা লিখবে আর কোনটা, মানে তুমি ছেড়ে দেবে, কোনটা নিয়ে তুমি কথা বলবে, তুমি কুল কিনারা পাবে না। তো সেই জন্যই, তো সেই জন্যই খুব ভালো, মানে এইরকম ফিলিংস যেন সব কিছু আবার আরও আমরা পাই, সেরকমই আমাদেরকে লিখে জানিও। হ্যাঁ, হাই চুপ কথা, টিউনিং ইউ গাইজ আফটার 3 ইয়ার্স লং। আচ্ছা, ওয়াই বিং আ বয় ইন দিস জেনারেশন ইজ সো টাচ না, আমি তোমাদের জেনারেশন বা মেয়ে

0: দের ছোট করে বলছি না, বাট এটা আমি রোজই, মেয়ে হয়ে যে এর থেকে খারাপ আর কী বা হতে পারে, বাট এগেইন আর একটা প্রবলেম এসে জুড়ে বসে, বাট এগেইন দ্যাট থ্রিল অফ গেটিং পাস্ট, ইট মেক্স মি ফিল আ লাইফ, বাট অ্যাট দ্য এজ 22 জানি স্টিল ইয়াং, আমি মিস করি, যেন কিছু একটা লাইফে নেই আর সেটা পেতে দৌড়তে ইচ্ছে করে, আবার ইচ্ছে করেও না। ফ্রম ডি ইন কসবা।
1: আচ্ছা, নামটা তোমার ডি, ভীষণ ভালো। তোমার 22 ইয়ার্স, আর এই যে জিনিসটা তুমি বললে না, যে জীবনে অনেক কিছু তুমি দেখেছো, সেটার মধ্যে থেকে কিছু কিছু জিনিস তোমার মনে হয় যে যেটা তোমার কাছে নেই হয়তো অন্যদের কাছে আছে। কখনো কখনো মনে হয় না সেটা পেতে ইচ্ছে হচ্ছে, কখনো মনে হচ্ছে থাক যেমন আছে, কখনো মনে হচ্ছে চারিপাশটা যেমন আছে থাকুক আমি ঠিক আছি, আবার মনে হচ্ছে না আমার কাছে এটা নেই। এই যে জিনিসটা না, এই বিষয়টা আমি যদি একটু সায়েন্টিফিক্যালি ভাবি, মানে আমি ঘুরে ফিরে একটু সাইকোলজিতে চলে
0: যাব,
1: এটা খুব স্বাভাবিক। আমাদের আশেপাশে জানো তো দেবদা, এরকম অনেক ঘটনা ঘটে, যে ঘটনাগুলো দেখলে আমাদের খুব মনে হয় যে এই এরা এমনভাবে এই জিনিসগুলো পাচ্ছে, যদি আমিও পেতাম, যদি আমিও ঠিক এইরকমভাবে ভালোবাসা পেতাম, যদি আমিও ঠিক এইভাবে স্নেহ পেতাম, যদি আমার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড অথবা আমার পরিবারের কোনো একজন মানুষ আমাকেও এইরকম যত্ন করতো, এইরকম ভালোবাসত, অর্থাৎ এটা না কোথাও অন্যকে ভালোবাসা পেতে দেখে নিজের না পাওয়ার কষ্টটা যেন আরও বেশি বেড়ে যাওয়া। এটা শুধু ভালোবাসা নয়, অনেক কিছু জিনিসের ক্ষেত্রেও হতে পারে, যেটা অন্যকে পেতে দেখে মনে হচ্ছে যে ইস, আমারও যদি থাকতো। আমাদের এই যে বঞ্চিত হওয়ার যে অনুভূতিটা, এটাকে আমাদের সাইকোলজির ভাষায় বলে রিলেটিভ ডেপ্রিভেশন। আমরা বারবার, এমনি অন্য সময় কখনো মনে হচ্ছে না, কিন্তু যখনই আমরা দেখছি তখনই না কম্পেয়ার করার একটা প্রবণতা ভেতরে চলে আসছে, অজান্তেই চলে আসছে, আর তখন ওটা বেশি কষ্টকর হয়ে উঠছে আমাদের জন্য। কিন্তু আসলে কি কম্পেয়ার করে কিছু পাওয়ার আছে আমাদের? কিছু কি পেতে পারবো আদৌ? কারণ আমার কাছে যেটুকু যা আছে সেটা নিয়েই আমাকে সবটুকু হয়ে উঠতে হবে, বা আমি যতটুকু হয়ে উঠতে পারি সেটা হতে হবে। সেরকমই আমার চারপাশে যে মানুষগুলো আছে তারা আমার প্রতি যে অনুভূতি রাখে, সেই অনুভূতিটা তো আমি হঠাৎ করে বদলে দিতে পারবো না। হ্যাঁ, আমি আমার কিছু কাজ, কোন কিছু অ্যাক্টিভিটি, সেগুলোর মধ্যে দিয়ে আমি তাদের মনে হয়তো জায়গাটা তৈরি করতে পারি, কিছু আমার যেটুকু জায়গা আছে তার মধ্যে আরও কিছু সুন্দর কিছু যোগ হতে পারে বড় জোর, কিন্তু বদলে তো ফেলতে পারবো না। বা হ্যাঁ, হতে পারে এমন কোনো একটা কাজ করলাম তাদের কাছে বিষয়টা পুরো পরিবর্তন হয়ে গেল, এরকমই। কিন্তু অন্য একজন তোমার প্রতি কী ফিল করবে, তোমাকে কেমনভাবে চাইবে, তোমাকে কেমনভাবে ভালোবাসবে বা স্নেহ করবে, এটা কিন্তু তুমি ডিসাইড করতে পারবে না, বা এটা তুমি এক্সপেক্ট যত করবে তত কষ্ট পারবে, ততই ওই তোমার নিজেকে বঞ্চিত বোধ হবে, ডিপ্রাইভড ফিল হবে, ঠিক যেমন তুমি লিখেছো।
0: ভর্টেক্সে যাই, আমি একটি প্রাইভেট কোম্পানিতে কাজ করি, আমি ব্যাক অফিস এক্সিকিউটিভ। আমার সঙ্গে যে কলিগ কাজ করে তারও একই কাজ, আমি সারাদিন এত ব্যস্ত থাকি যে টিফিন করারও সময় পাই না, কিন্তু আমার কলিগ সারাদিন নানা ব্যক্তিগত কাজে ব্যস্ত থাকে, অথচ ওকেই অফিসে বেশি প্রায়োরিটি দেওয়া হয়। আমি ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছি, নিজেকে মোটিভেট করার চেষ্টা করছি কিন্তু পারছি না। মনীষা লিখছে, ও তাতে লিখেছে আরেকটা লাইনও লিখেছে, আমারও কি এখন ওর মতোই হওয়া উচিত? মানে ও সারাদিন নিজের কাজ করে, ও দেখছে যে নিজে যে ও খুব ডেডিকেটেড ওয়েতে কাজ করছে, বাট ওর অফিসে খুব একটা প্রায়োরিটি পাচ্ছে না। ওর কলিগ যে আছে ও সেম কাজ, সে খুব ফাঁকি দিচ্ছে, এই করছে সেই করছে, নিজের কাজ করছে, কিন্তু অফিসে হয়তো এমন কিছু প্রেজেন্টেশনস হয়তো এমন দেখাচ্ছে, সো দ্যাট মনে হচ্ছে যেন যে ও বেশি প্রায়োরিটি পাচ্ছে। তো এবার বলছে আমার কিরকম হওয়া উচিত?
1: এটা জানো তো আমার খুব মনে হয়, ব্যক্তিগতভাবে এটা মনে হয়, তুমি যে পারফর্ম করছো যেই জায়গায়, ধরো তুমি এখন এই মুহূর্তে বসে যে কথাগুলো বলছো সবাইকে, লিসনারদেরকে, আমাকে, আমরা সবাই শুনছি, ঠিক এই একই জিনিস কোনো একটা হয়তো পাড়ায় কিছু লোকজন একসঙ্গে বসে আড্ডা দিচ্ছে, সেখানে বসে হয়তো তুমি এই একই কথাগুলো নাও বলতে পারো, হয়তো সেখানে যখন তুমি বলবে সেই মানুষগুলোর গ্রহণ করার যে ক্ষমতা ঠিক সেই অনুযায়ী বলবে। আবার যখন তুমি বাড়ি যাচ্ছ, বাড়িতে তোমার ফ্যামিলি মেম্বারদের মধ্যে আছো, তখন তো তুমি এমনভাবে বলবেই না, কারণ তখন যেটা হয় তারা তো আমাদের ছোট থেকে বড় হতে দেখছে, তাদের কাছে আমরা একদম অন্যরকম। এবার প্রতিটা জায়গা বিশেষে আমাদের আচরণ কিন্তু বদলায়, আমাদের উপস্থাপন করার ভঙ্গি বদলায়। তাই আমার মনে হয় যেখানে তোমার যেটুকু উপস্থাপন করা দরকার তুমি সেটুকুই করো। তুমি যদি খুব বাড়তি কিছু, তুমি ধরো প্রচুর, তুমি খুব পজিটিভলি খুব ভালো কাজ করছো, তুমি খুব মনোযোগ দিয়ে করছো, নিশ্চয়ই এটা অ্যাপ্রিসিয়েট করি, কিন্তু যতটুকু দরকার আমার মনে হয় তার থেকে বেশি দিয়ে ফেলছো এবং তারপরে তোমারই খারাপ লাগছে যে সেইটুকুর গুরুত্ব আর পাচ্ছ না। তাই যতটুকু প্রয়োজন ততটুকুর পর কি অতিরিক্ত গুরুত্ব হয়ে যাচ্ছে, একটু ভেবে দেখো না। এটা জাস্ট আমার মনে হলো দেবদা, তোমার কি মনে হয়?
0: না, আমার একটা কথা মনে হচ্ছে, সেটা হচ্ছে দেখো, ফাঁকি দিলে, মানে আমি যদি যিনি পার্সোনাল অফিসের কাজ করছেন না, যিনি পার্সোনাল কাজ করছেন, তিনি হয়তো তার কাজটাকে পেন্ডিং রাখছেন, কিন্তু এই পেন্ডিং কাজটা কিন্তু তাকে একদিন না একদিন কিন্তু তাকে করতে হবে। মানে আমার জন্য ডেডিকেটেড যে কাজটা আছে, যদি না আমি অন্য কাউকে দিয়ে সেই কাজটা করিয়ে নিই, যদি আমাকে কাজটা করতে হয় তাহলে আমাকেই নামাতে হবে। একদিন কিন্তু আমার কাছে পাহাড়ের মতো সেই কাজটা চলে আসবে। আমি যদি কাজটা পিছিয়ে দিতে থাকি, প্রতিদিনে যদি আমার ধরে নেওয়া যাক আমার 100% একটা কাজ আছে, সেখানে আমি 25% করলাম, বাকি 75% রেখে দিলাম, তাহলে কোনো না কোনো ফ্রাইডে বা স্যাটারডে এসে যখন আমাকে পুরো কাজটা তুলতে হবে, তখন আমাকে 300-400 ওই রকম আর কি, মানে ওই পোর্শন অফ ওয়ার্ক আমাকে বাকি থাকবে, যেটা আমাকে হয়তো 12 ঘন্টা 14 ঘন্টা 16 ঘন্টা খেটে আমাকে তুলে দিতে হবে। এবং সেটা হয়তো আজকে ধরা পড়ছেন না বলে এমনটা ভাবার কোনো কারণ নেই যে কালকে কিন্তু তাকে কেউ নজর করবে না, কালকে তাকে কেউ নোটিস করবে না, এমনটা কিন্তু নয়। আমার যেটা মনে হয় মনীষা, যে দেখো, আমি না একটা জিনিস খুব বিলিভ করি, সেটা হচ্ছে যে তুমি তোমার, অফকোর্স আমরা স্মার্ট ওয়ার্ক করি, কিন্তু আমার কাজটা না যতটুকু আমার করা আমি সেটুকুই করবো। আর আশপাশের লোকজন কেউ একটু প্রায়োরিটি পেয়ে যায় কখনো কখনো কিছু কিছু জিনিসের জন্য, কেউ হয়তো খুব ভালো কথা বলে, কেউ হয়তো আমার যিনি উল্টো দিকে যিনি আমার রিপোর্টিং হেড আছেন তাকে হয়তো একটু বেশি তাকে একটু অ্যাপ্রিসিয়েট করেন, তার ফলে হয়তো তিনি তার প্রতি প্লিজড হন, বিভিন্ন কারণ আছে। কিন্তু তুমি যদি কাজের লোক হও না, তুমি যদি বেসিক্যালি কাজটা জানো, তাহলে কিন্তু তোমাকে তারা অ্যাকসেপ্ট করবেন। এবং তারা কিন্তু তোমার যারা বস আছেন, তারা যখন দেখবেন যে তোমার থেকে কাজটা পাচ্ছেন, তারা কিন্তু তোমাকে সবসময় কিন্তু তোমাকে কাছে রাখার চেষ্টা করবেন। আমি এ প্রসঙ্গে আমার একটা গল্পের কথা মনে পড়লো, সেটা আমি একটু বলি। সেটা হচ্ছে যে একজন রাজা ছিলেন, তো তার তিনজন মন্ত্রী, এবার তিনজন মন্ত্রী রাজার কথা শোনেন, কিন্তু সামহাও রাজার মনে হলে যে যাকে যে দায়িত্বটা দিই তারা হয়তো সবটা আমার কথা শোনে না, মেবি। তো সেইটা ভাবার পর রাজা একদিন কি করলেন, তিনজন মন্ত্রীকে তিনি ডেকে পাঠালেন। ডেকে পাঠিয়ে বললেন, শোনো, আমার এই যে বাগানটা দেখতে পাচ্ছ, এই বাগান আমার সুন্দর ফলের বাগান আছে, তোমাদের তিনজনকে আমি তিনটে ফল মানে বস্তা দিলাম, তোমরা যাও গিয়ে তোমাদের বস্তা ভর্তি ফল তুলে আনো, ভালো দেখে কিন্তু ফলগুলো তুলবে, আমার কাছে প্রচুর ভালো ভালো ফলের বাগান আছে, ফলের গাছ আছে, তোমরা গিয়ে সেখান থেকে ফল ভর্তি করে নিয়ে আসো। তো প্রথম যে মন্ত্রী, সে ভাবলো, মহারাজ আমাকে ফলের ফল ভরতে বলেছেন, আমি দেখি তো রাজার বাগানে কী কী ভালো ভালো গাছ আছে, এবং তিনি এক একটা আপেল গাছ পাচ্ছেন, পেয়ারা গাছ পাচ্ছেন, যা যা গাছ পাচ্ছেন তার থেকে ভালো ভালো ফলগুলোকে তিনি একটা দুটো তিনটে চারটে করে তিনি বস্তাটা ভর্তি করছেন। আরেকজন দ্বিতীয় মন্ত্রী, সে হচ্ছে, ধুর, এত বড় বাগানে আমি ঘুরতে যাব কেন, প্রথম চারটে গাছের মধ্যে যা আছে তাই পারি তাই তুলেনি। তো তিনি কি করলেন, কিছু যা পারলেন, বস্তা তো ভর্তি করতে বলেছেন মহারাজ, বস্তাটা ভর্তি করি।

তো সেই মতো তিনি কি করলেন, বস্তাটার মধ্যে তিনি সামনে যা ফল পেলেন সেটাই তিনি ভর্তি করলেন। তার মধ্যে কিছু পচা ফল ছিল, ভালো ফল ছিল, কারণ তার উদ্দেশ্যটা হচ্ছে মহারাজ বলেছেন ফলে ভর্তি করতে হবে, মহারাজ তো আর দেখবেন না, আমি ওটা ভর্তি করে নিলাম, করে উনি দ্বিতীয় বস্তাটা উনি ভর্তি করে ফেলেছেন। এবার তৃতীয় যে মন্ত্রী ছিল

পাথর টাথর আছে ভরে নাও, ও সামনে কিছু দু তিনটে ফল পড়ে আছে, ওপরে চারটে পাঁচটা ফল দিয়ে দাও, দিয়ে বস্তাটা ভর্তি করে দাও। তিনজন এইভাবে তিনটে বস্তা ভর্তি করে মহারাজের কাছে এলেন। মহারাজ বললেন, আগামী সাত দিন আপনাদের তিনজনকে তিনটে ঘরে রাখা হবে, এই সাত দিন আপনারা যে যা ফল তুলেছেন সেই ফলেই আপনারা খেতে হবে, আমি কিন্তু অন্য কোনো খাবার দেব না। বলে তিনজনকে তিনটে ঘরে ঢুকিয়ে দিলেন।

গল্পটা বলার উদ্দেশ্য হচ্ছে একটাই, সেটা হচ্ছে যে এই যে আমাদের কাছে অপশন আছে, আমি আজকে ফাঁকি দিতেই পারি, কিন্তু আলটিমেটলি ফাঁকি দিয়ে আমি কতদূর এগোতে পারবো আমি জানি না তো আমার কি হবে আলটিমেটলি। সো মনীষা, আমার মনে হয় যে যিনি ফাঁকি দিচ্ছেন তিনি একদিন ফাঁকে পড়ে যাবেন, ওটা নিয়ে তুমি ভেবো না, তুমি তোমার কাজটা করো। হ্যাঁ, যেটা শ্রেয়া বললো যে তোমার জন্য যতটুকু তোমাকে দেওয়া হয়েছে কাজ তুমি সেটুকুই করো, বাড়তি কিছু করার দরকার নেই, তুমি তোমার কাজটুকু ঠিকঠাক মতো করে করো, সো দ্যাট যে তুমি তোমার যেন কখনো এরকম ফিল না হয় আমি এত কিছু করলাম আমি কোনো অ্যাপ্রিসিয়েশন পেলাম না, আমাকে অ্যাপ্রিসিয়েট করলো না কেউ, সবাই অ্যাপ্রিসিয়েট করে না, কিন্তু তুমি তোমার কাজ যদি ঠিক মতো করতে পারো আজ না হোক রিকগনিশন পাবে, পাবেই পাবে। একটা গানে বিরতিতে যাই, 9903653992 এই নাম্বারে আমাদেরকে টেক্সট করতে পারো অথবা হোয়াটসঅ্যাপ করতে পারো। দেব আর শ্রেয়া তোমাদের সঙ্গে রাত 3টে পর্যন্ত থাকবে।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। মনের কথা, চুপ কথা, চুপ কথা, 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা, 107 FM রেইনবোতে চুপ কথা,
1: 9903653992 টেক্সট অ্যান্ড হোয়াটসঅ্যাপ, শুধুমাত্র চুপ কথায় তোমরা যারা লিখছো, তোমরা যারা পাঠাচ্ছ, আমরাও চেষ্টা করছি যত সম্ভব পড়ার, তাই তো?
2: হ্যাঁ, একদমই তাই।
1: প্রিয় চুপ কথা, কেমন আছো আমার সবচেয়ে আপন দাউদি, আমার সবচেয়ে প্রিয় মিষ্টি সুরেলা শ্রেয়াদি ভাই? দেবদার কথা নতুন করে কিছু বলার নেই, ওর জায়গাটা সবসময় একদম আলাদা আছে। থ্যাংক ইউ সো মাচ। আর দিদি, যে প্রবলেমটা তোমায় বলেছিলাম, ওর মানে প্রেমিকার, সেটা সলভ হয়ে গেছে। শুধু কষ্টের এটাই যে চাকরিটা আজই চলে গেল অফিসের পলিটিক্সের জন্য। আমরা দুজনেই বেরিয়েছিলাম সব কষ্ট ভাগ করে, একটু হালকা হওয়ার চেষ্টা করছি, আর ধীরে ধীরে সব ঠিকও হয়ে গেছে। আজ অফিসের পাশ দিয়ে যেতে যেতে আমার স্কুলের, আমার পুরনো স্কুলের পাশ দিয়ে দেখলাম সবাই স্কুলের পাঞ্জাবি পরে যাচ্ছে। সেই দৃশ্যটা দেখে মনটা হঠাৎই নস্টালজিয়ায় ভরে উঠল। তখনই কবিগুরুর কথা মনে পড়ল। ছোট থেকে বড় হওয়ার প্রতিটা অনুভূতিতেই তাঁর লেখা যেন পাশে থেকেছে। তিনি যেন ভবিষ্যৎ দেখতে পারতেন, তাই রেখে গেছেন অমলিন সৃষ্টি, শেষের কবিতা, চোখের বালি, আমার পড়ানো যাহা চায় তুমি তাই, আরও কত রচনা। তার শব্দ শুধু গল্প নয়, প্রেম, বেদনা, আশা আর মানবতার এক গভীর সুর। আজ তার জন্মদিনে মনে হয় তিনি সময়ের সীমা ছাড়িয়ে আজও আমাদের অনুভূতির ভেতরেই বেঁচে আছেন। আগের দু তিন সপ্তাহ ধরে আমার মেসেজ পড়নি, জানি এত মেসেজের মাঝে হয়তো হারিয়ে গেছে, কিন্তু এই বিশ্বাস নিয়ে প্রত্যেকবার মেসেজ করি, তোমরা পড়বে। সাবধানে বাড়ি ফিরো, খেয়াল করো, নিজেদের খেয়াল রেখো, দুজনে কিছু খেয়ে নিও, তিনটে অবধি আছি। স্পন্দন লিখছে, প্রেজেন্ট প্লিজ।
2: স্পন্দন, তোমার কথাগুলো শুনে একটা জিনিস মনে হলো, আমরা তো অনেক সময় অনেক প্রবলেমের মধ্যে পড়ি, তখন রাস্তা খুঁজে পাই না, কিন্তু একটা কথা আছে না, যে যে মুহূর্তে তুমি খুব সমস্যার মধ্যে আছো, তখনই কোনো ডিসিশন নিও না, একটু থেমে যাও, একটু দাঁড়িয়ে যাও, কারণ ওই মুহূর্তে আমরা না একদম ইমোশনালি কখনো কখনো আনস্টেবল হয়ে থাকি, মানে আমাদের আবেগটা তখন লেভেলে থাকে না, মানে সাম্যতা বজায় রাখতে পারে না, অতিরিক্ত আবেগতাড়িত হয়ে আমরা অনেক সময় ডিসিশন নিয়ে ফেলি, সেটা রাগ, দুঃখ, আনন্দ সব কিছুতে, মানে প্রচণ্ড আনন্দে ধরো আমি আমার সম্পত্তি দান করে ফেললাম, আর এমন লোকজনকে করে ফেললাম যে করাই উচিত না, যাদের হয়তো এমন হতে পারে, আবার এমন হতে পারে প্রচণ্ড রেগে গেছি আমি, তখন রেগে গিয়ে এমন কিছু বলে দিলাম যে সেটা একটা বিরাট ক্ষত তৈরি করলো বিপরীত দিকের মানুষটার মধ্যে। তাই এরকম কোনো মুহূর্তে যখন তুমি বেশ আবেগতাড়িত হয়ে আছো, তখন খুব ইম্পর্টেন্ট একটু সময় নেওয়া। আমার মনে হলো স্পন্দন সেটা খুব সুন্দর করে ব্যালেন্স করে একদম করেছে কাজটা। ও আগে, এর আগে যখন প্রবলেমটা বলেছিল ওর সঙ্গে, ওর গার্লফ্রেন্ডের প্রবলেমটা বলেছিল, ও কিন্তু প্রতিটা মুহূর্তে খুব সুন্দর করে চেষ্টা করে গেছে হ্যান্ডেল করতে। আর আমার সব থেকে পজিটিভ যেটা লেগেছে, স্পন্দন অনেক দিন ধরে অনেক ছোট ছোট জিনিস নিয়ে বলেছে, আমার মনে আছে সবগুলোই,

0: প্রতিটা বাড়ি ওর এই চেষ্টাটা বোধহয় কোথাও ওর গার্লফ্রেন্ডের ওর প্রতি একটা অদ্ভুত ভরসা তৈরি করেছে। কারণ প্রচুর মানুষ আমরা দেখতে পাই এই মুহূর্তে প্রবলেম আর মানুষ দুটোর মধ্যে মানুষটাকে ছেড়ে দিয়ে প্রবলেমটা নিয়ে বসে থাকে, মানুষটা আর জীবনে রইল না,
1: উল্টোটা হওয়া উচিত।
0: হ্যাঁ, আসলে তো উল্টোটাই হওয়া উচিত, সেই উল্টোটা হওয়ানোটাও খুব সহজ হয় না। কিন্তু স্পন্দন, তুমি আজকে, আমি জাস্ট একদিনের কথা নয় এটা, তোমরা যারা আরো অনেকে শুনছো, এটা কিন্তু স্পন্দনের একদিনের আজকের কথা নয়, এটা দীর্ঘ সময়ের কথা। দীর্ঘদিন ধরে ও চুপ কথা শুনছে, দীর্ঘদিন ধরে ওর কথা আমরা জানি, আমরা পড়ি, তাই জন্য বলছি সেই স্টেবিলিটি আনতে পারার যে প্র্যাকটিস, এইটা খুব ইম্পর্টেন্ট। এটা বোধ হয় এই আজকে স্পন্দন একটা দৃষ্টান্ত আমার খুব মনে হয়। এবং এই যে আস্তে আস্তে করে কোথাও সমাধানের রাস্তা খুঁজতে খুঁজতে এক্ষুনি সলিউশন বের করা নয়, একটা স্টেবল জায়গায় আসা, এই চেষ্টাটা, এই চেষ্টাটাই না আমাদেরকে হেল্প করে নেক্সট জায়গাটাতে, মানে নেক্সট স্টেপটা নিতে। মানে নেক্সট স্টেপে ধরো অনেক ধোঁয়াশা থাকতে পারে, কিন্তু আমরা কাটিয়ে উঠবো, এই বোধটা ভেতরে তৈরি হয়। খুব ভালো লাগলো স্পন্দন তোমার এই পদক্ষেপ, এটা আমরা সবাই তোমার, তুমি আজকে আমাদের একটা দৃষ্টান্ত, আমরা সকলে তোমার থেকে আরো বেশি করে শিখলাম।
1: 9903652992 আমাদের ম্যাজিক্যাল নাম্বার, যে ম্যাজিক্যাল নাম্বার আজকে সবাই টেক্সট করছো বা হোয়াটসঅ্যাপ করছো। যারা এখনো করনি, ভাবছো আজকে চুপ কথা কিছু কথা শেয়ার করতে চাইছো, তারও কিন্তু করতে পারো। রবীন্দ্রনাথ ঠাকুরকে প্রথম চেনা বাবার হাত ধরে, তখন পঞ্চম বা ষষ্ঠ শ্রেণীতে পড়ি সম্ভবত। একটা সিডি প্লেয়ার এনেছিল বাবা, রোজ সকালে ঘুম ভাঙত বাবা চালিয়ে দেওয়া রবীন্দ্রসঙ্গীতে, আধো ঘুম ঘুরে কানে ভেসে আসত, মোরা ভোরের বেলায় ফুল তুলেছি দুলেছি দোলায়, বাজিয়ে বাঁশি গান গিয়েছি বকুলের তলায়। রবীন্দ্রনাথকে জানা বা শেখার হাতেখড়িটা হয়েছিল সেই থেকেই। অষ্টম শ্রেণীতে উঠেই শেষ করি গল্পগুচ্ছ। এখনো মনে আছে কৈশোরে সেই ছেলেটিকে বাবার বাইকের পেছনে চেপে প্রথম গল্পগুচ্ছ বাড়িতে নিয়ে আসার দিনটা। এরপর যত বড় হয়েছি, দাড়িওয়ালা মানুষটা ততই আষ্টে পৃষ্ঠে ধরেছে সমস্ত সত্তা জুড়ে। আরও গভীরভাবে উপলব্ধি করেছি যখন প্রথম উচ্চশিক্ষার জন্য বাংলার বাইরে বেরোলাম, তখন খুব ইচ্ছে ছিল রবীন্দ্রসঙ্গীত শেখার, সিলেবাসের বোঝা সেটা হতে দেয়নি, সেই আক্ষেপটা এখনও রয়ে গেছে। বারবার শান্তিনিকেতনে ছুটে গেছি সেই মানুষটার টানে, খোঁজার চেষ্টা করেছি তার স্পর্শকে। আসলে জীবনের সব মুহূর্তে সেই লম্বা দাড়ি ঝাঁকড়া চুল মানুষটিকে পেয়েছি, এই মানুষটিকে পেয়েছি বর্ষার দিনে, এমনও দিনে তারে বলা যায়, এমনও ঘন ঘোর বরিশায়, পেয়েছি আমার রাত পোহালো শারদ প্রাতে, পেয়েছি এক দৃষ্টিতে আকাশের দিকে চেয়ে থাকতে থাকতে আকাশ ভরা সূর্য তারা, বিশ্ব ভরা প্রাণ, তাহারই মাঝখানে আমি পেয়েছি মোর স্থান। লাইনে ভেঙে পড়া কোনো এক দিনের শেষে গুনগুনিয়ে গেয়ে উঠেছি, ক্লান্তি আমায় ক্ষমা করো প্রভু, পথে যদি পিছিয়ে পড়ি কভু। কখনো আবার আবেগ প্রবণ রোম্যান্টিক মুহূর্তে গিয়ে ফেলেছি, কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া, তোমার চরণে দিব হৃদয় খুলিয়া, চরণ ধরিয়া তব কহিব প্রকাশী, গোপনে তোমারে সখা কত ভালোবাসি। যত দিন গেছে ভালোবেসে ফেলেছি মানুষটিকে, দিন দিন মন্ত্রমুগ্ধের মতো আকর্ষণ করেছে রবি, যত জেনেছি ততই অবাক হয়েছি, অবাক হচ্ছি এখনো, অনেক অনেক জানার বাকি। আসিফ লিখেছে পূর্ব বর্ধমান থেকে, হোয়াট এক্সপ্লেনেশন!
0: আমি শুধু মন দিয়ে শুনছিলাম তুমি যখন পড়ছিলে, আর তুমিও পড়ছিলে এমন ভাবে আমিও ডুবে যাচ্ছিলাম। এবং থ্যাংক ইউ আসিফ, কি বলবো, কিছু বলেনি,
1: কিছু বলেনি,
0: কি বলবো। আর হ্যাঁ বলো,
1: তুমি বলো বলো।
0: আর আসিফের কথা শুনতে শুনতে আমার নিজের একটা কথা, এই আসিফ বোধহয় এই মেসেজটা না করলে, আর দেবদা এইভাবে না পড়লে বোধহয় আমারও এই ঘটনাটা মনেই আসতো না।

0: আমি তখন ক্লাস এইটে পড়ি, ক্লাস এইটে পড়ি, তখন মোটামুটি ওই প্রথম প্রথম যে জিনিসটা হয় কাউকে ভালো লাগা, এই বিষয়গুলো প্রথম প্রথম শুরু হয়। তো সেই সময়তে আমার বন্ধুদের মধ্যে এরকম একটা ব্যাপার চলছে যে তাদের বয়ফ্রেন্ড হচ্ছে নতুন নতুন কোচিংয়ে এখানে সেখানে। তা আমাকে বললো যে আচ্ছা শোন, আমি না একটা কিছু দিতে চাই নিজে লিখে, একটা কিছু। আমি বললাম তুই লিখতে পারিস? বলছে যে না আমি তো লিখতে পারি না। আমি বললাম তাহলে একটা কাজ কর, তুই বরং রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা লিখে দিয়ে বল যে আমি এটা বলতে চাইছিলাম, আমি তো নিজে বলতে পারছি না, তাই এই এই এই ভাষাটা ব্যবহার করতে চাইছিলাম আমি, এটা দিয়ে রবি ঠাকুরকে আশ্রয় করে বলছি। তো আমাকে বললো যে আচ্ছা তুই একটা কথা বল, যদি তুই লিখতিস তাহলে তুই কোন কবিতাটা লিখতিস? আমি তখন, রবি ঠাকুর তো অলরেডি পড়েছি, ছোট থেকেই পড়ছি, আমি জানি না কেন, আজ আমি বলতে পারবো না, সেদিন আমি বলেছিলাম আমি যদি লিখি তাহলে আমি রাহুর প্রেম কবিতাটা লিখব।
1: আচ্ছা,
0: আমি আজও জানি না আমি কি ভেবে, মানে মেন্টাল স্টেট তো বয়সে সময়তে বদলায়, এবং রাহুর প্রেমের ওই খুব ভয়ঙ্কর কিছু লাইন যেটা আমার ভীষণ ভীষণ পছন্দ, ভয়ঙ্কর বলতে বড্ড মনের ভেতরের, কঠিন বাঁধনে চরণ বেরিয়া চিরকাল তোরে রব আঁকড়িয়া লোহার শিকল জোর। আমি জানি না দেবদা আমি তখন কি মানে বুঝেছিলাম পুরো কবিতাটার। আমাকে বললো যে তুই একটা কাজ করবি, তুই আমাকে এই কবিতাটা একটু লিখে দিবি? আমি, হ্যাঁ আমার কাছে তো সঞ্চয়িতা আছে, আমি কবিতাটা লিখে নিয়ে আসবো। কবিতাটাও তিন দিন ধরে পড়েছো, কিছু মানে বুঝতে পারেনি, মানে মানে বুঝলেও সেটার, ও বলছে এভাবে কেমন করে প্রেমটা, মানে কিভাবে হচ্ছে, এটা ভীষণ একটা চরম একটা ব্যাপার। আমি বললাম যে তোকে এটা বলতে হবে না, তোকে এটা লিখতে হবে না, তোর যেটা ইচ্ছা তুই সেটা লেখ, না না আমিও এটাই লিখবো, আমিও এই কবিতাটা লিখে দেবো। বললাম দেখ তোকে যদি জিজ্ঞাসা করে উত্তর দিতে হবে কিন্তু তোকে। আমার জাস্ট ওর কথা শুনে মনে পড়লো আমি আমি আজও জানি না কেন বলেছিলাম ওই কবিতাটা। সেই সময় কবিতাটা আমাকে খুব নাড়া দিয়েছিল, প্রতিটা জিনিসই, রবি ঠাকুরের প্রতিটা জিনিসই দেয়, কিন্তু বয়স এবং মন, মানে প্রাপ্তমনস্ক প্রাপ্তবয়স্ক এই কথাগুলো যেমন আছে, এগুলোর এক্সিস্টেন্সও তো আছে। আমি জানি না তখন কী ভেবেছিলাম।
1: আরও একটা কথা আছে, আরও কিছু লেখা এসছে, মানে পঁচিশে বৈশাখকে ঘিরে। আসলে সত্যি তাই, পঁচিশে বৈশাখকে নিয়ে আমাদের এত স্মৃতি, বিশেষ করে বাঙালি যারা, তাদের জীবনে পঁচিশে বৈশাখ, রবীন্দ্রনাথ, মানে এমন অনেক লেখা পড়েছি যে রবীন্দ্রনাথ, যখন রবীন্দ্রনাথের প্রয়াণ হয়েছে, কেউ কেউ বিশ্বভারতীতে গেছেন, রবীন্দ্রনাথ নেই, একটা বিরাট শূন্যতা, তিনি আকাশের মাঝখানে, মেঘের মাঝখানে তিনি রবীন্দ্রনাথকে ফিল করছেন, বর্ষার মাঝে ফিল করছেন, গ্রীষ্মের গরম যে দাবদাহ সেই দাবদাহে তিনি ফিল করছেন। তো এইরকম তো আমাদের জীবনে আছে। এবারে যে টেক্সটটা করেছে সঞ্চিতা মধ্যমগ্রাম থেকে, আমার পঁচিশে বৈশাখ মানে স্কুলের দিনগুলোতে ফিরে যাওয়া, রবি ঠাকুর আমার মতো সবার জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, শয়নে স্বপনে জাগরণে উনি আছেন আষ্টে পৃষ্ঠে জড়িয়ে। ওনার অনেক লাইনের মাঝে একটা লাইন নিয়ে আমি বাঁচি, বাঁচার প্রেরণা পাই, বিপদে হয়ে ম্রিয়মান বন্ধ না করিও গান। খুব ভালো উপস্থাপনের রাতটা বেশ স্নিগ্ধ লাগছে, ভালো থেকো সঞ্চিতা মধ্যমগ্রাম।
0: থ্যাংক ইউ সঞ্চিতা, থ্যাংক ইউ। এই তোমরা যারা এত সুন্দর সুন্দর জিনিস শেয়ার করছো, এগুলো শুনতে শুনতে সত্যি আমরা সেই কোথায় পৌঁছে যাচ্ছি, তাই না দেবদা?
1: একদমই তাই, এই ফিলিংসগুলোই তো মানে শেয়ার করা। রাত্রিবেলা আমরা এমনটা তো নয় যে চুপ কথা, রাতে সবারই যে মন খারাপের কথা থাকবে এমনটা নয়, কিছু স্মৃতি, কিছু নস্টালজিক হয়ে যাওয়া সেই মুহূর্তগুলোকেও তো মনে পড়ে আমাদের। বিশেষ করে রাত যত গভীর হয়, কোনো একটা মুহূর্তে কোনো একটা গান শুনলে হঠাৎ করে মনে পড়ে যায় সেই দিনটার কথা, এই গানটার সঙ্গে কোথায় যেন আমার একটা স্মৃতি জড়িয়ে আছে, তাই না? এমন তো কিছু থেকেই যায় আমাদের জীবনে। অনেক সময় মনের কথা বলে উঠতেও পারি না, সম্পর্কে সম্পর্ক কিভাবে শেষ হয়ে যায়, এককালে যে আমার জন্য বাসে জায়গা রাখত এখন আর তার সাথে কথাও হয় না রোজ।
0: আসলে
1: না, নাম লেখেনি, এইটুকু ছোট্ট লেখা আর কি। না ঠিক তাই, দেখো সময়ের সঙ্গে সঙ্গে তো অনেক কিছুই, অনেক কিছু চেঞ্জ হয়ে যায়, সময়ের সঙ্গে সঙ্গে সম্পর্কগুলো পরিবর্তন হয়ে যায়, ইচ্ছেগুলো পরিবর্তন হয়, আশাগুলো, মানে আশা আকাঙ্ক্ষা সবটা পরিবর্তন হয়, এবং সবচেয়ে বড় কথা সম্পর্কের যে টানা পড়েন, সম্পর্ক তো অবশ্যই কোনো না কোনো এক্সপেকটেশন একটা থাকে।

0: এই যে সম্পর্কের মধ্যে, সেটা ভালোবাসা সম্পর্কে হোক, মানে যে কোনো যে কোনো সম্পর্কে, একটা তো সম্পর্কে একটা এক্সপেকটেশন থাকে, এবার সেই এক্সপেকটেশনগুলো যখন ফুলফিল হয় না, তখন আস্তে আস্তে এই সম্পর্কগুলো থেকেও আমরা বেরিয়ে আসি। যখন আমি ধরে নেওয়া যাক কাউকে আমি ভালোবাসি, তাকে একরকম ভেবে ভালোবেসেছি, কিন্তু যখন আমি তার সঙ্গে বেশিক্ষণ সময় কাটাতে শুরু করলাম, আমি দেখলাম আমি তাকে যেমন ভেবেছিলাম সে তো তেমন নয়, আমি তাকে যেমনটা যেমনটা করে কল্পনা করেছিলাম তেমনটা তাকে পাচ্ছি না, ওই যে একটা আশাভঙ্গ, ওই আশাভঙ্গ থেকে কোথাও যেন একটা দূরত্ব তৈরি হয়, এবং সেই দূরত্ব আস্তে আস্তে এতটাই দূরত্ব হয়, মাঝখানে একটা অদৃশ্য দেওয়াল থাকে, সেই দেওয়ালটাকে ভেদ করে আমরা কেউ যেতে পারি না। তো এটা হয়,
1: হ্যাঁ সত্যি হয়। আর ওই এই যে অনুভূতিগুলো তোমার মনে, অনুভূতিটা রয়ে গিয়েছে, এটাই অনেক বড় ব্যাপার। কখনো কখনো সেই হতেই পারে যে তোমার জন্য বাসে সিট রাখতো, এবং সেই সময়তে তোমাদের মধ্যে কত গল্প, কত কথা, কত কিছু, সেগুলো মনে করে হয়তো কখনো না কখনো অজান্তেই তোমার ঠোঁটে হাসি ফুটে ওঠে।
0: পরের টেক্সটে যাই। কৃষ্ণনগর নদিয়া থেকে দীপজ্যোতি অধিকারী বলছে, জীবনে প্রথম ভালোবাসা বলতে আমার জীবনে একটাই নাম, শতাব্দী। কখনো মনে হয় ওকে আমি ভুলে গেছি, আবার কখনো কখনো মনে পড়ে যায়। যখন মনে পড়ে বুকের ভেতর কেমন যেন একটা মোচড় দিয়ে ওঠে। ওর জন্য আমি কোচবিহার ছেড়ে কৃষ্ণনগরে চলে এসেছি, ভেবেছিলাম ওই শহর থেকে দূরে চলে এলে হয়তো ওকে ভুলে যাব। ওই একটা মেয়ের জন্য আমার জীবনটা শেষ হয়ে গেল, তাও কখনো ওর প্রতি খারাপ মনোভাব আমার নেই। আমি মেন্টালি অনেকটা দুর্বল হয়ে পড়েছি, নিউরো সাইকোলজিস্ট দেখাচ্ছি, কোনো উন্নতি হচ্ছে না হচ্ছে কি না জানি না। সবার শান্তির জায়গা যে বাড়ি, সেই নিজের বাড়িতেও আমার থাকতে ইচ্ছে করে না। আর 4 বছর হলো বাবা মা একে অপরের সঙ্গে কথা বলেন না, আমি অনেক চেষ্টা করেও কিছু করতে পারিনি, সবসময় মনে হয় যেন নিজের থেকে পালিয়ে বেড়াচ্ছি, দীপজ্যোতি লিখেছে।
1: দীপজ্যোতি, তোমার এই কথাগুলো, হ্যাঁ ভেরি সরি, আমরা খুবই দুঃখজনক কথাগুলো অবশ্যই, কিন্তু এক একটা মানুষের জীবনে তো এক একটা আলাদা আলাদা লড়াই থাকে। কত মানুষের জীবনে এমন এমন লড়াই আছে যা হয়তো আমি কোনোভাবেই কম্পেয়ার করছি না, যা হয়তো তুমি আন্দাজও করতে পারবে না, সেরকমই তোমার জীবনেও একটা বেশ কঠিন লড়াই। আর তুমি যেটা বললে যে কোনো একটি মানুষের জন্যে তাকে ভালোবেসে তার সঙ্গে আর এই মুহূর্তে তোমার সম্পর্ক নেই, এবং এর ফলে তোমার জীবনে অনেকটা ক্ষতি হয়েছে, অনেকটা মানসিকভাবে তুমি বিপর্যস্ত হয়ে পড়েছ। এবং আরও একটা জিনিস যেটা জানলাম, যে তোমার পারিবারিক দিক থেকে, তোমার প্যারেন্টসদের তরফ থেকে সম্পর্কের জায়গাটা নিয়ে সেখানেও একটা দোলাচল রয়েছে। কি হয় জানো তো দীপজ্যোতি, তুমি তো অলরেডি প্রফেশনাল হেল্প নিচ্ছ, আমার মনে হয় এখানে না কোথাও আমরা ছোটোর থেকে যেভাবে বড় হই, আমাদের পরিবারে আমাদের আশেপাশের লোকগুলো, ফ্যামিলি মেম্বাররা যেভাবে কোনো কিছুকে ভাবতে শেখায়, বা তাদের একে অপরের প্রতি আচরণ সেগুলো অবজার্ভ করে আমরা বড় হই, এবার আমাদের কাছে ওটাই দৃষ্টান্ত। আমরা পাশের বাড়িতে দেখতে যাচ্ছি না, আমরা নিজের মা বাবাকে বা নিজের ঘরের লোকজনকে দেখছি, এবং আমরা জানছি এটাই বোধহয় ঠিক, এবং সেই রাস্তা দিয়ে আমরাও চলতে শুরু করি নিজের অজান্তেই। হ্যাঁ, বেশ কিছু মানুষ তারা যেটা করে একটা সময় পর নিজের বোধকে কাজে লাগিয়ে ডিসাইড করে বা বোঝার চেষ্টা করে কোনটা ঠিক কোনটা ভুল, বুঝে নিয়ে তারা সেই অনুযায়ী কাজ করে, তখন এটাও বুঝতে শেখে যে হ্যাঁ আমার ফ্যামিলির লোকজনের অ্যাক্টিভিটি ভুল হতেই পারে, আমি ভুল শিখেছি, এবার সহ্য নেব, এটা হতে পারে। যেহেতু তুমি একটা সম্পর্কের মধ্যে ছিলে, এবং তুমি যেটা বললে তোমার পারিবারিক দিক থেকে সম্পর্কের দিকটাতে একটা দোলাচল রয়েছে, সেটা না অনেক সময় অজান্তেই এফেক্ট করে, তাই পুরো দোষটাই তুমি বিপরীত দিকের মানুষের ওপর যদি দিয়ে ফেলো সেটা বোধহয় যথাযথ হবে না। হতেই পারে কিছু ক্ষেত্রে তোমার সম্পর্কের প্রতি যে দৃষ্টিভঙ্গি, সেটাও তো সম্পর্কে একটা এফেক্ট করতে পারে, প্রভাবিত করতে পারে সম্পর্ককে। তাই আমার মনে হয় তুমি ভীষণ ভালো একটা ডিসিশন নিয়েছো, যে তুমি প্রফেশনাল হেল্প নিচ্ছ।

0: এবং এই হেল্পটা নিতে গিয়ে যে জায়গাটার কথা আমি বললাম, যে জিনিসটা বললাম না, এটা উঠে আসবে, অটোমেটিক উঠবে, উঠে আসবে। এবং তখন তোমার বুঝতে সুবিধা হবে তোমার তরফ থেকে কী ভুল ছিল। বিপরীত দিকের মানুষের ভুল থাকতেও পারে, থাকতেই পারে, নিশ্চয়ই তোমারও কিছু তো ছিল, তোমার দৃষ্টিভঙ্গিতে কিছু হয় তো আপস অ্যান্ড ডাউনস হতেই পারে যেটা তার সঙ্গে মিলছিল না। আমার মনে হয় থেরাপি তো একটা খুব এরম ব্যাপার নয় যে একটা ওষুধ খেলাম, জ্বর মাপলাম, এখন এই আছে, আবার ছ ঘন্টা পর খেলাম, তিন দিন খেলাম, ওষুধটা জ্বর সেরে গেল। থেরাপি এটা নয়, সময় লাগবে, থেরাপিটা হবে, তুমি ওটা নেবে, একটু একটু করে ফল হবে, তুমি রিয়েলাইজ করবে, তোমার সমস্যাটা আইডেন্টিফাই করা যাবে, তারপর তো সমাধানের রাস্তা। একটু সময় সাপেক্ষ, এটা ধৈর্য ধরো, একদম ধৈর্য হারিয়ো না দীপজ্যোতি। আমার মনে হয় যে তুমি ধৈর্য ধরলে এগিয়ে যাবে এবং কিছু না কিছু পজিটিভ তো হবেই।
1: 9903653992 তোমরা যেমন টেক্সট করছো বা হোয়াটসঅ্যাপ করছো, বলতে খুব ভালো লাগছে যে আজকে অনেকদিন পর আজকে ভাবছি ফোনে কথা হবে, তো সরাসরি আমাদের কাছে ফোনও করতে পারো, যারা আমাদের সঙ্গে অনেক দিন কথা হয় না কিন্তু চাইছো যে চুপ কথায় আজকে একটু ফোনে কথা বলি। রাত 1:18, আমরা ফোনের অপেক্ষায় থাকবো। ফোন নাম্বার হচ্ছে 2231341, তার আগে অবশ্যই 033 দিতে হবে, 033-2231-3341 এই নাম্বারে আমাদেরকে আজকে ফোন করতে পারো। দেবা শ্রেয়া তোমাদের সঙ্গে থাকবে রাত 3টে পর্যন্ত, তাই তো?
0: একদমই, আমরা থাকবো আর তোমাদের জন্যই তো থাকা।

0: অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা,
1: চুপ কথা। আজকে প্রথম টেলিফোন আমাদের বন্ধু আছে, বলেছিলাম আজকে ফোন নেব। 2231314 0332131341। কে আছো? হ্যালো, হ্যালো, ফোনে তো ছিল কেউ। না, কোনো কারণে ফোনটা হয়তো ডিসকানেক্ট হয়ে গেছে। আমরা আরেকবার তাকে নেওয়ার চেষ্টা করব। তাহলে আবার টেক্সটে যাই,
2: তোমরা ফোন করতে থাকো।
1: প্রিয় চুপ কথা, কেমন আছো তোমরা? বাইরের এই সুন্দর আবহাওয়া এবং সঙ্গে তোমাদের তোমাদের কণ্ঠ একরাশ মুগ্ধতা বয়ে আনছে। আজ মাতৃদিবস, মায়ের অবদান তো কেবল এই একটি দিনই স্মরণ করার বিষয় নয়, প্রতিদিনই আমার কাছে মা দ্য বস। এখন মায়ের কাছে থেকে দূরে এসে বুঝতে পারি তিনি আমার কাছে কি। আমার রুমমেটরা আমায় বলে মায়ের সঙ্গে এত কি কথা বলিস, সেটা আমিও বুঝতে পারি না। হয়তো কখনো কথাগুলো কখনো কখনো অপ্রয়োজনীয় বা প্রয়োজনীয়। ফোনে কথা বলতে বলতে কখন যে এক ঘন্টা পেরিয়ে যায় মনে হয় তখনও ধরে থাকি ফোনটা। হাজারটা উপদেশ, বকাবকি, ভালো থাকার বার্তা, অনুযোগ লুকিয়ে থাকে। অনুভব করি আগে যখন বাড়িতে ছিলাম মায়ের সঙ্গে তেমন কথাই বলা হতো না, এখন সব সময় মাকে মিস করি। খুব ভালো থেকো মা, এভাবেই সকলকে আগলে রেখো, তোমরাও খুব ভালো থেকো। সঞ্চারী লিখছে আলিপুর থেকে।
2: হ্যাঁ, সঞ্চারী তো তার নিজের কাজের কারণে, পড়াশোনার কারণে বাড়ি থেকে অনেকটা দূরে থাকে। আর সত্যি বললে সঞ্চারী, এই ব্যাপারটা কিন্তু ঘটে জানো তো দেবদা, আমি মা বাবাকে ছেড়ে খুব দূরে পড়াশোনার জন্য হয়তো যাইনি, কিন্তু অনেক কারণেই গিয়েছি। ধরো কখনো ক্যাম্পে গেছি অনেকটা সময়ের জন্য, কখনো ওয়ার্কশপে গেছি অনেক সময়ের জন্য, ধরো 15 দিন। ওই 15 দিনের যখন মোটামুটি 8 দিন কেটে যাচ্ছে, মনে হচ্ছে জাস্ট সব ফেলে দিয়ে বাড়ি যাই। সঞ্চারের কথা শুনতে শুনতে এটাই মনে হলো, এবং তখন এটা মনে হয় ধরো বাড়িতে আছি যখন, তখন বললো আরে এটা খা, ওটা খা, দাঁড়াও না খাবো তো, আরে ঠিক আছে খাবো এটা, তখন মনে হতো আরে কেউ বলছে না এটা, এটাই তো কেউ বলছে না, মানে বিরক্তও হচ্ছি না। সেই বিরক্ত হওয়াটাও তখন খুব ভালো লাগে। এবং এই ফিলিংসটা আমরা যখন যত দূরে যাই যে কোনো মানুষের

0: কাছ থেকে, সেটা বন্ধুদের থেকেও হয়। যখন যত দূরে যাই তখন খুব মনে পড়ে। এবং অনেক সময় দেবদা এইটা বলতে গিয়ে আমার মনে পড়লো, আমার এক বন্ধু ছিল, ধরো কোনো একটা কাজ করছি, কাজটা করার সময়তে আমাকে বলতো কি, দাঁড়া তুই কাজ করতে থাক, আমি তোকে দিচ্ছি মুখে, আমাকে মুখে হয়তো খাবারটা দিয়ে দিত। তো এই এইগুলো কিন্তু সত্যি সত্যি আমরা খুব মিস করি।
1: সত্যি তাই। ইনফ্যাক্ট আমিও খুব মামাস বয় যেটাকে বলে আর কি, ভীষণ। তো এই বয়সে এসো, এত মানে আমার বয়স তোমার থেকে আমি যথেষ্ট সিনিয়র, বাট স্টিল আমার মনে হয় যে আমি এটাকে এখনো মানে আমার কাছে এটা হয়, এবং আমি চেষ্টা করি ধরো যখনই কোথাও না কোথাও যাই, অ্যাটলিস্ট রাত্রিবেলা ওই 8টা সাড়ে 8টার মধ্যে বাড়ি ঢুকে যাই, এবং একসঙ্গে আমি আর মা দুজনে মিলে ইউটিউবে আমি নানান ভালো ভালো মোটিভেশনাল স্টোরিগুলো আমরা দেখি একসঙ্গে, একসঙ্গে খেতে যাই, মানে একসঙ্গে ডিনার করি। তো এই সময়টা আমি একমাত্র মানে সবসময় সারাদিন আমি ব্যস্ত থাকি, কথা বলার হয়তো তেমন সুযোগ পাই না, কিন্তু এই 8টা থেকে রাত 10টা সাড়ে 10টা পর্যন্ত এটা অ্যাকচুয়ালি আমি আমার মায়ের সঙ্গে সময় কাটাই, মানে এটা এটা আমি মেনটেন করি আর কি সবসময়। এখন খুব বেশি যেদিন আমার এখানে শো থাকে সেদিন হয়তো সম্ভব হয় না, বাট আদারওয়াইজ আমি চেষ্টা করি।
0: তো দেবদা হ্যাঁ একদম, তুমি যে কথাটা বললে না তোমার সঙ্গে আমি একদম একমত। এবং আর একটা কথা আমি বলবো আমাদের লিসনারদের উদ্দেশ্যে, আমরা না অনেক সময় ধরো কোথাও গিয়েছি, ও ঠিক আছে রয়ে গেলাম, ও বাড়ি গেলাম না, ঠিক আছে ইটস ওকে, ও কাল যাবো পরশু যাবো, একটু চেষ্টা করো এন্ড অফ দ্য ডে না বাড়ি ফিরতে, ঘরে ফিরতে, ঘরে যে মানুষগুলো থাকে তারা কিন্তু তোমার অপেক্ষায় থাকে। তুমি হয়তো একটা খুব এন্টারটেনমেন্টের মধ্যে আছো, কিন্তু তোমার স্টেবিলিটি ঘরে,
1: ঠিক
0: এন্ড অফ দ্য ডে চেষ্টা করো খুব কষ্ট হলেও ঘরে ফিরতে।
1: সৌগত ব্যানার্জি লিখছে বেহালা কলকাতা থেকে, আমার জীবনে ওঠানামা আছে, কিভাবে সেটা ঠিক করব। আমি একটু বলে নি, তারপরে তুমি বলো।
0: হ্যাঁ প্লিজ।
1: সেটা হচ্ছে যে সৌগত ওঠানামা আছে মানে হচ্ছে তুমি বেঁচে আছো, তুমি জীবিত আছো। মানে কি হয়, আমাদের জীবনে যদি ওঠানামাটা না থাকতো তাহলে কিন্তু জীবনটা একঘেয়ে থাকতো। কখনো কখনো চ্যালেঞ্জেস আসে, চ্যালেঞ্জগুলোকে আমরা সলভ করার চেষ্টা করি, কখনো পারি কখনো পারি না। যে চ্যালেঞ্জটাকে সলভ করলাম, করতে পারি বলেই কিন্তু আমাদের ভেতরে একটা তুমুল আনন্দ বা উত্তেজনা তৈরি হয়, ইয়েস আই হ্যাভ ডান দিস, এটা মনে হয়। আবার কখনো কখনো যখন আমরা কোনো প্রবলেমটা সলভ করে উঠতে পারি না, আমরা ফেল হয়ে যাই, তখনও কিন্তু কখনো কখনো আমাদের হয় হায় রে আমি এটা কেন পারলাম না, তাহলে নেক্সট টাইম এই প্রবলেমটা আমি সলভ করব কিভাবে। এই চ্যালেঞ্জেসটা কিন্তু থাকে, অর্থাৎ এই আপস অ্যান্ড ডাউনস আছে বলেই কিন্তু কখনো কখনো ভালো খারাপ এই ব্যাপারটা আছে বলেই আমাদের জীবনটা কিন্তু এতটা বৈচিত্র্য আছে, ভ্যারাইটি আছে। জীবনে যদি আপস অ্যান্ড ডাউন না থাকতো কোনো কিন্তু ভ্যারাইটি থাকতো না। সেই জন্য বলা হয় যখন আমরা যখন দেখেছি যে যখন কাউকে মেডিকেল এইডে যখন আমরা যখন প্রোভাইড করা হয়, তখন যখন তার ওই হার্টবিটটা দেখা হয়, দেখা যায় একবার ওপরে উঠছে ঠাক, আবার নিচে নামছে, একবার ওপরে উঠছে একবার নিচে নামছে, তার মানে পার্সনটি বেঁচে আছে। আর যখন একটি শব্দ করে ওই হার্টবিটটা সোজা একটা স্ট্রেট লাইন হয়ে যায়, তখন বুঝতে হবে তিনি আমাদের মধ্যে নেই। তো সেই জন্য আপস অ্যান্ড ডাউন আছে, প্রত্যেকটি মানুষের জীবনে আছে, যখন যেমন আসবে তখন তেমনভাবে সেটাকে সলভ করতে হবে। আলাদা কোনো ফর্মুলা নেই, কোনো ফর্মুলায় জীবনে আপস অ্যান্ড ডাউনকে মানে এক স্ট্রেট লাইনে নিয়ে আসা যায় না। কেমন, এবার বাকিটা তুমি বলো।
0: তুমি যেটা বলেছো আমি তোমার সাথে একদম একমত, এটা নিয়ে সত্যি নতুন করে আর কিছু বলার নেই। আর তুমি যে উদাহরণটা দিলে, এই উদাহরণটা বোধ হয় আমরা জীবনে সব কিছুতে যদি কাজে লাগাই, কারণ যখন হার্ট বিট করছে অর্থাৎ মানুষটা ওই অবস্থাতে আছে, সেই সময় সে যে বেঁচে আছে এই বার্তাটাই আমাদের কাছে সান্ত্বনার। তাই তোমার জীবনে এই আপস অ্যান্ড ডাউন থাকুক, আর জীবন যত থাকবে তত তুমি জানবে তুমি এক্সিস্ট করছো। আর তুমি যদি এখনও আমাদেরকে টেক্সট না করে থাকো, হোয়াটসঅ্যাপ না করে থাকো 9903653992 এই নম্বরে, তাহলে করতে পারো। আর আমরা কিন্তু আজকে তোমার ফোন কলস নিচ্ছি।
1: পরে টেক্সটে যাই, হাই চুপ কথা, আমি তাজ ইসলাম, আমার বাড়ি চাপাগাছি। আমি প্রতি সপ্তাহে শুনি, খুব ভালো লাগে। আচ্ছা, জাস্ট ওর ভালো লাগাটা কেউ জানিয়েছে আর কি।
0: থ্যাংক ইউ, থ্যাংক ইউ।

0: পরের টেক্সট হচ্ছে যে, প্রিয় চুপ কথা, আমি আইচ শুনছি বাংলাদেশের কুষ্টিয়া থেকে। হ্যাঁ, আইচ আমাদের প্রায়শই টেক্সট করে। অনেকদিন পর আবার তোমাদের দুজনকে পেলাম। আমি আর কলকাতার স্নেহাশিস রয় দাদা মিলে 3-4 মাস ধরে গবেষণা করে সবশেষে অ্যান্টেনা বানালাম রেইনবো শোনার জন্য, বিশেষ করে চুপ কথা শোনার জন্য। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আবহাওয়া ভালো থাকলেই শুনতে পাই শুধু। কতবার অ্যান্টেনা নামিয়েছি, কতবার উঠিয়েছি তা ঠিক নেই। মূলত আমার অ্যাপে শুনতে ভালো লাগে না, আমার অফলাইনে শুনতে ভালো লাগে। শুধুমাত্র আমার জন্যই রেইনবো কর্তৃপক্ষ তো আর ট্রান্সমিশন পাওয়ার বাড়াবে না, তাই এই বিষয়গুলো অনেক টেকনিক্যাল। তোমাদেরকে সবসময় শুনতে পাই না, টেকনিক্যালি লাইন অফসাইট হয়তো পড়ে না, আরও অনেক বিষয় আছে, যদিও ভবিষ্যতে হ্যাম হলে কাজে লাগবে। তারপরেও চেষ্টা করেছি, স্যাটেলাইটের সিগনাল ধরে ফেললাম, অনেক দূরে স্টেশন ধরতে পারলেও সবসময় তোমাদেরকে ধরতে পারি না। তবে আজকে কিছুক্ষণ আগে ঝড় বৃষ্টি হচ্ছিল, চুপ কথা শুরু হওয়ার সময়ও এখন পরিষ্কার সুন্দরভাবে শুনতে পাচ্ছি। আর সুন্দরভাবে শোনার জন্য রুমের সব কিছু বন্ধ করে দিয়েছি। বিদ্যুৎ চলে গেলে মানুষের কষ্ট হলেও, বিশেষ করে শুক্র এবং শনিবার রাতে আমার ভালো লাগে, কারণ আমি তোমাদের শুনতে পাই। আর পরশুদিন আমার সর্বশেষ পরীক্ষা আছে, আমার জন্য দোয়া করো। আইচ, আমার মানে দেব আর শ্রেয়া এবং এন্টায়ার আমাদের রেইনবো ফ্যামিলি, যারা আমরা চুপ কথায় আমরা আসি, ও একটা চমৎকার একটা ছবি পাঠিয়েছে কি করে ও বানিয়েছে ওটা আর কি, একটা ওই যে অ্যান্টেনার যেটা বানিয়েছে আমাদের রেইনবো শোনার জন্য, বিরাট বড় একটা অ্যান্টেনা বানিয়েছে।
1: আচ্ছা, কেউ তাহলে এরকম মানে এরকম একটা ক্রিয়েশন ভাবা যায়?
0: মানে আমার এই কথাটা বললে না তুমি আইচ, আমার বেশ মনে পড়ছে, আমি ছোটবেলায় যেখানে থাকতাম সেটা হচ্ছে আসামে থাকতাম, তো আমাদের ওখান থেকে বাংলাদেশের বর্ডারটা আমরা পেতাম, মানে কাছাকাছি ছিল আর কি। তো সেইখানে আমাদের তখন দুটো অ্যান্টেনা থাকতো, একটা হচ্ছে বাংলাদেশের চ্যানেলগুলো আমরা পেতাম, আর একটা হচ্ছে ইন্ডিয়ান চ্যানেলগুলো পেতাম। এবং সেই অসাধারণ যে নাটক হতো, মানে সেই সময়ের বিখ্যাত শিল্পীরা যারা সেই সময় নাটক করতেন, মানে আজও আমি পরিষ্কার কিছু ডায়লগ এখনও বলে দিতে পারি এবং এখনও আমি বেশ কিছু মানুষের কথা বলতে পারি। তো সত্যি কথা বলতে কি, যে আমরা, তুমি যেমন আমাদের রেইনবো শুনছো, আমিও কিন্তু সেই সময় ছোটোবেলায় সেই নাটকগুলোর কথা আমার বেশ মনে পড়ছে। এবং সেই সময় আমরা ওই ছোটোবেলায়, এখন তো টিভিতে আর আমাদের অ্যান্টেনা আমাদের লাগে না, এখন আমরা কেবল টিভিতে সবটাই দেখতে পাই, তখন কিন্তু ঠিক তোমারই মতো করে ওই একটু ডান দিক একটু বাঁ দিক, হ্যাঁ ঝিঝির করছে, এবার ঠিক হচ্ছে, এবার ঠিক হচ্ছে, নিচ থেকে একজন ক্রমাগত আমাদেরকে রিলে করে যাচ্ছে, হ্যাঁ এবার একটু ডান দিকে ঘোরাও, একটু বাঁ দিকে ঘোরা, এই একদম ঠিক আছে, এবার আর নাড়িও না, আবার নিচে নামতে নামতে আবার ঝিঝির করতে শুরু করলো, আবার গেলাম। এটা না একটা এক্সাইটমেন্ট ছিল, মানে তখন মানে অদ্ভুত ছিল। এখন তো সব কিছু নেই, এখন আর সারাক্ষণ, এখন সুইচ অন করে দিলেই, আমাদের সেট টপ বক্স অন করে দিলেই আমরা পরপর পরপর সব টিভিগুলো দেখতে পাই, এভি মোডে দেখতে পাই। তো সত্যি তাই, মানে তুমি যেটা বললে, আমি আমার ঠিক ছোট্টবেলাটার কথা মনে পড়লো আমার, যে আমরা কিন্তু এরকমভাবে ওই ছাদে উঠে কিন্তু অ্যান্টেনা ঘোরাতাম।
1: না, আমার বাড়িতেও কিন্তু অ্যান্টেনার রেডিওটা এখনো আছে, নতুনটা আছে কিন্তু ওটা এখনো আছে।
0: থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ, এত ভালোবাসো আমাদের, এটা জেনে আমাদের খুব ভালো লাগলো, ভালো থেকো। আচ্ছা, হাই চুপ কথা, আমি সপ্তর্ষি সল্টলেক থেকে বলছি। দেবদা ও শ্রেয়াদি, একটু আগে যে টপিকটা নিয়ে তোমরা ডিসকাস করলে, কাজে ফাঁকি দেওয়া নিয়ে, সেটা নিয়ে আমার একটা কথা মনে হয়। আমার বিশ্বাস যে ইউনিভার্স আমাদের সবার জন্য কিছু কাজ বরাদ্দ করে রেখেছে, এবং আমাদের জন্য বরাদ্দই ওই কাজ যদি আমরা না করি, যদি ফাঁকি দিয়ে পালিয়ে বেড়াই এইভাবে যে কাজটা তো করতে হলো না, তাহলে কিন্তু ইউনিভার্স একটা বা আরেকটা উপায়ে একদিন না একদিন আমাদের থেকে সেই কাজটা উসল করেই নেবে। তাই ইউনিভার্স যেদিন আমাদের কান মূলে কাজটা করাবে, সেদিনটা কিন্তু দেখার থেকে ভালো আজ আমাদের যেটুকু ক্ষমতা সেই মতো একটু একটু একটু করে হলেও কাজটা করতে থাকা। ইউনিভার্স হ্যাজ আ ভেরি আনকানি ওয়ে অফ গেটিং ইটস ওয়ার্ক ডান, বাই হুক অর বাই ক্রুক। তোমাদের ডিসকাশনটা শুনতে খুব ভালো লাগছে, ভালো থেকো, সাবধানে বাড়ি ফিরো। অ্যাবসলিউটলি করেক্ট সপ্তর্ষি, এটা আমিও বিলিভ করি, আমার মনে হয় শ্রেয়াও সেটা বিশ্বাস করে,
1: একদমই বিশ্বাস করি,
0: যে ইউনিভার্স আমাদের জন্য এমন কিছু প্ল্যান করে রেখেছে। এটা অনেক সময় অনেক ছোট ছোট জিনিসগুলো আসে, মানে আমাদের কাছে সোশ্যাল মিডিয়াতে অনেক পোস্টার্স আসে, যে আমি হয়তো একটা গোলাপ ভেবে রেখেছি, বাট মেবি ইউনিভার্স আমার জন্য একটা পুরো আস্ত গোলাপের বাগান ভেবে রেখেছে। কেমন? তো সেই জন্য আমরা অনেক সময় খুব মন খারাপ করেই আমরা মনে অনেক সময় দোষারোপ করি, আমার জন্য কিছু করছে না, আমার জন্য কিছু হচ্ছে না, সবাই ভালো হচ্ছে, আমারটা ভালো হচ্ছে না। বাট এটা ট্রু নয়। আমার জন্য যা কিছু বরাদ্দ আছে সেটা আমি ঠিকই আমার জন্য হবে, আমাকে করতে হবে সেটা। হ্যাঁ, মেবি হয়তো এক্ষুনি হচ্ছে না, কিন্তু হবে, আজ না হোক কাল হবে, তাই তো?
1: একদমই।
0: দায়েন্দি কেমন আছো? আজ আমাদের পাড়ায় রবীন্দ্র জয়ন্তী পালন হলো, নাচ গান কবিতা হয়েছিল, আমার মা রবীন্দ্রনাথ ঠাকুরের একটি গান পরিবেশন করেছিল আর আমি একটি নাটকের অংশ ছিলাম। আজ আমি মা বাবা তিনজনেই আছি, রাত তিনটে পর্যন্ত। আমি শাগনিক, আমার মা শম্পা, বাবা শিবনাথ, কসবা হালতু থেকে বলছি।
1: থ্যাংক ইউ শাগনিক এবং কাকু কাকিমা দুজনকেই ওয়েলকাম। আর ওয়েলকাম কেন করছি, আমার মনে হয় তোমরা আমাদের রেগুলার লিসনার, শাগনিকের সঙ্গে তোমরাও নিশ্চয়ই বসে শোনো।
0: পরের টেক্সটে যাই, ফোনটা এখনও নিতে পারছি না, ডেফিনেটলি ট্রাই করব গানের ব্রেকে যাওয়ার পর একবার যদি আবার ফোনটা নেওয়া যায়। কিন্তু যদি ফোনটা নাও নিতে পারি, যেভাবে তোমাদের সঙ্গে কথা হচ্ছে অর্থাৎ টেক্সট করে বা হোয়াটসঅ্যাপে, সেটা আমাদেরকে করতে থাকো। 9903653992, 9903653992। কেমন আছো দেবদা এবং আমার দিদি? তুষার বলছি, প্রায় কয়েকটা মাস ব্যস্ততার মধ্যে ছিলাম তাই আর শোনা হয়নি। জানো তো দেবদা শ্রেয়াদি, জীবনে চলতে চলতে কত অজানা মুহূর্তের সম্মুখীন হই। আমার সাথে ঘটার ঠিক সেই রকমই একটা কোইনসিডেন্ট শেয়ার করলাম, প্লিজ পুরোটা পড়ো, জানি একটু লেখাটা বড়, তাও পড়ো। এই কয়েকদিন আগে আমি অফিস থেকে একটা কাজে একটু বাইরে যাচ্ছিলাম, খুব ব্যস্ত, টেনশনে ছিলাম, কিছুই ভালো লাগছিল না। তো যাই হোক, সিগন্যালে দাঁড়িয়েছি, ঠিক সেই সময় দেখলাম তৃতীয় লিঙ্গের কয়েকজন, তাদেরকে সম্মান জানিয়ে বলছি, টাকা চাইছে, যেটা সাধারণত হয়ে থাকে। একজনকে আমার গাড়ির দিকে আসতে দেখে গাড়ির কাঁচটা নামিয়ে ইতস্তত মনমারা হয়ে বাইরে দেখছি। ঠিক সেই সময় আমার ড্রাইভারের সাথে কিছু বলল যে সাধারণত টাকার বিষয় কিছু, কিন্তু আমি একটু অন্যমনস্ক ছিলাম। হঠাৎ সে আমার দিকে তাকিয়ে আমার গালে হাত দিয়ে চলে গেল, আমাকে আর কিছুই বলে না, টাকাও চাইল না। ড্রাইভার আমার দিকে তাকালো এবং আমি একটু মুচকি হাসলাম। বিশ্বাস করো, সব টেনশন ও চিন্তা নিমেষেই যেন কোথায় চলে গেল এবং তারপর আমি আরও কনফিডেন্ট হয়ে গেলাম। এটা তো একটা ঘটনা। আমরা আজ এদেরকে ট্রেনে বা বাসে বা সিগন্যালে দেখলে কেমন যেন টাকা দিতে চাই না বা গা ছিটকে চলে যাই, কিন্তু কেন? আপনি যেমন পারবেন তেমন সাহায্য করুন তাদের, কারণ তারাও দিন শেষে মানুষ। শিক্ষা মানুষকে শেখায় তার আচরণ, কিন্তু তাদের সাথে আমরা জেনে বা না জেনে কখনো কখনো অদ্ভুত আচরণ করি। এই ইকুয়ালিটির যুগে তারা কোথায় সেটা আমরা সবাই জানি। সবশেষে বলি, ইকুয়ালিটি সবাই পাক, তবে সেই ইকুয়ালিটিতে যেন একটু সম্মান ও মর্যাদা থাকে। সমাজের এই বর্বরতা গণ্ডি থেকে তারাও যেন বেরিয়ে আসে, শিক্ষাই যেন হয় তাদের প্রধান অস্ত্র। এটা আমার দৃষ্টিকোণ থেকে বললাম, এর হয়তো অনেক মত পার্থক্য আছে, সেটা স্বাভাবিক। তবে তোমরা কি দুজন কি বলো এই ব্যাপারে? কতটা গুছিয়ে লিখলাম জানি না, আশা করি তোমরা বুঝতে পারবে। ভালো থেকো, তুষার লিখছিল।
1: তুষার, বিষয়টা একদমই খুব ছোট্ট একটা বিষয় নয়, খুব বড় একটা বিষয়। তবে তোমার একটা কথা যেটা তুমি বললে, শিক্ষাই সবচেয়ে বড় অস্ত্র হোক, এটা হোক, এটা আমরাও চাইব। এবং সেই সকল মানুষ তারা যাই হোক না কেন, তারাও সেই শিক্ষার আলো পাক পেয়ে নিজেকে শিক্ষিত করে তুলুক, নিজের পরিচয় তৈরি করুক এবং নিজের অস্তিত্বে অস্তিত্বমান হয়ে উঠুক, এটাই আমরা চাইব।
0: পলিটিক্সে যাই, আমার খুব প্রিয় অনুষ্ঠান চুপ কথা, ঈশ্বরকে বলি আপনাদেরকে ভালো রাখতে, কারণ আপনারা আমার সব প্রবলেম সলভ করে দেন। আমার এই 55 বছর বয়সে সংসারে খালি অশান্তি হয় অভাবের জন্য, যে মাইনে পাই সবটাই স্ত্রীকে দিই, কোনো পয়সাই নষ্ট করি না। এই বয়সে অসুস্থ শরীর নিয়ে আর কী বা করব। অসীম পাল বিকে পাল এভিনিউ কলকাতা 5 থেকে লিখছেন। না অসীমবাবু, একটা কথা শুধু বলতে পারি যে দেখুন, আমাদের কিছু কিছু মানুষের জীবনে না শান্তি, যদি আপনি মনে করেন যে অর্থ থাকলেই শান্তি আসে এমনটা নয়, কারণ আমাদের জীবনে একটা

0: আমাদের জীবনে একটা যদি আমাদের প্রাপ্তি হয়, তখন আমরা কিন্তু পরের অপ্রাপ্তির জন্য আমাদেরকে অশান্তি তৈরি হয়। মানে ধরুন আমার কাছে আজকে অর্থ নেই, তাহলে আমার কাছে অর্থ যখন নেই তখন আমার অর্থের এই অপ্রাপ্তির জন্য আমার কাছে একটা অশান্তি হচ্ছে। এবার ধরে নেওয়া যাক আমার অর্থের সমস্যাটা মিটে গেল, তারপরে আমার পরের মানে পরের অন্য অপ্রাপ্তি অর্থাৎ আমার বাড়িতে আমার রিকোয়ারমেন্টটা মিটে যাওয়ার পর আমার ওটা কেন হচ্ছে না, আমার প্রতিবেশীর কেন এটা হয়েছে, আমার কেন সেটা নেই, এটা থেকেও কিন্তু একটা অশান্তি তৈরি হয়। আমাদের অশান্তির মূল কারণ হচ্ছে কি জানেন? সেটা হচ্ছে যে আমরা সবসময় যা পাই সেটাতে আমরা সন্তুষ্ট থাকি না। আমরা সবসময় আমার কম্পেয়ার করি, অমুকে এটা এটাই ভালো আছে, আমি ভালো নেই, আমাকে ওটা পেতে হবে। এই যে পেতে হবে, এখান থেকে এই অপ্রাপ্তি থেকে কিন্তু আমাদের সমস্যাগুলো শুরু হয়। এবার আপনি বলেছেন যে আপনি অভাবের সংসার, আপনি যেটা রোজগার করেন আপনার স্ত্রীকে সবটাই দিয়ে দেন, তারপরেও অশান্তি হয় এই অভাবের জন্য, এবং স্বাভাবিকভাবে আপনি অসুস্থ শরীর নিয়ে আর কতই বা পরিশ্রম করবেন না, পারবেন না তো। আমি আপনাকে একটা কথা বলি, আপনার বয়স বাড়ছে তো, আপনি আজকে যে কাজটা করতে পারছেন, আপনি গত 5 বছর আগে যে কাজটা করতে পারতেন, আগামী 5 বছর পর কিন্তু এতটাও কিন্তু আপনি অতটাও পারবেন না। তার মানে আপনাকে সাবস্টিটিউট ভাবতে হবে যে আমার কীভাবে আমি এই যে আমার অভাবটা, মানে আমার যে মিনিমাম রিকোয়ারমেন্ট, সেই মিনিমাম রিকোয়ারমেন্টটা আমি কীভাবে ফুলফিল করব। আমার মনে হয় এই যে অভাব আপনার, আপনি আপনার স্ত্রীর সঙ্গে যেহেতু পুরো টাকাটাই দিচ্ছেন এবং আপনি বলেছেন যে আপনার স্ত্রীর সঙ্গে আপনার একটা সমস্যা হয়, অশান্তি হয়, আপনি একদিন সরাসরি খুব পোলাইটলি বলুন যে আমি সব টাকাটাই তোমাকে দিয়ে দিই, এবার আমার এটাই হচ্ছে আমার রোজগার, আমি সকালবেলা থেকে এতটা থেকে এতটা অবধি আমি পরিশ্রম করি, এই পরিশ্রমের মাঝখানে আমি এই টাকাটা রোজগার করি, যেটা আমি সবটাই তোমাকে দিয়ে দিই, এবার তুমি আমাকে প্ল্যান করে দাও যে আমি কিভাবে আমাদের কোন কোন খরচে কোন কোন টাকাটাকে আমরা ব্যবহার করব। ধরে নেওয়া যাক আমার 100 টাকা যদি আমার রোজগার হয়, তাহলে 100 টাকায় আমার কতটুকু আমার ইলেকট্রিক বিল হবে, কতটুকুই আমি ডেলি আমার মানে শাকসবজির পেছনে কতটুকু খরচ করব, ডাল আটার পেছনে মানে চাল আটার পেছনে কতটুকু খরচ হবে, দুধ খেলে কতটুকু দুধ আনবো, সবটা আপনি একটা প্ল্যান করে আপনার স্ত্রীকে বলুন সেটাকে তৈরি করতে। এবং যখনই আপনি ব্যাপারটা একটা কাগজ কলমে করবেন, তখনই না আপনি বুঝতে পারবেন, তখনই ওই কাট ইওর কোট অ্যাকর্ডিং টু দ্য ক্লোথ এই ব্যাপারটা মাথায় চলে আসবে যে আমার কাছে এইটুকু কাপড় আছে, এই কাপড়ের টুকুর মধ্যেই আমাকে কোটটা বানাতে হবে, তো এই কোটটা বানাতে গেলে আমার এইটুকু কাপড় আমি কিভাবে রাখবো। তো সেটা যখন আপনি আপনার স্ত্রীকে প্ল্যান করতে বলবেন যে তুমি প্ল্যান করে দাও, তুমি প্ল্যান করো যে কিভাবে কিভাবে হবে, তখন তিনি যখন প্ল্যান করতে বসবেন আমার মনে হয় তখন তিনি বুঝতে পারবেন প্রবলেমটা। অনেক সময় কি হয়, আমরা যখন কাউকে বলি কোনো কিছু কথা, আমরা না ওপর ওপর দিয়ে বলি, কিন্তু তাকে যখন প্রবলেমটা সলভ করতে বলা হয়, তাকে যখন অপারেশনে নামানো হয়, তখন তিনি বুঝতে পারেন কত ধানে কত চাল, কেমন? এটা আমার মনে হয় আর কি।
1: দেবদা, তুমি যে কথাটা বললে না, এত ইম্পর্টেন্ট কথাটা, এবং ঠিক এইটাই আমরা যদি দেখবে বাচ্চাদের ক্ষেত্রে অ্যাপ্লাই করি, বা নিজে ছোটবেলাতে আমরা টিচার টিচার খেলতাম, যখন নিজে টিচার হতাম তখন কিন্তু ব্যাপারটা অন্যরকম হতো।
0: ঠিক ঠিক।
1: তাই জন্য আমি আমার স্টুডেন্টদেরকে বলতাম কি, তোমরা একটা কাজ করবে, এই পড়াটা তুমি তৈরি করছো এটা ভাববে না, পরের দিন তুমি এসেটা পড়াবে এখানে। তখন কিন্তু প্রিপারেশনটাই পুরো আলাদা হয়ে যায়। তাই ঠিক যেমন করে তুমি বললে, এইরকম দায়িত্ব যদি সব ক্ষেত্রে প্রত্যেককে এইভাবে দায়িত্বটা দিয়ে দেওয়া হয় না, তারা বুঝতে পারবে কিভাবে কি হচ্ছে আসলে।
0: পলিটিক্সে যাই, তারপর একটা গানের বিরতিতে যাব।
1: হ্যাঁ
0: দেবদাও, শ্রেয়াদি কেমন আছো? আবারও তোমাদের দুজনকে একসাথে পেলাম। চুপ কথা আমাদের পরিবারের একজন হয়ে গেছে। বাড়িতে প্রিয় মানুষের আসার জন্য যেমন আমরা অপেক্ষা করি, ঠিক তেমনি শনি ও রবিবার আমাদের প্রিয় চুপ কথার আসার জন্য অপেক্ষা করি। দেবদা, তুমি তো দারুণ সব গল্প বলো, আর শ্রেয়াদি তোমার সাইকোলজিক্যাল সাজেশনস খুব ভালো। দেবদা, তুমি প্লিজ মিরাকেলের গল্পটা একবার বলবে? এটাও লিখেছে শ্রেয়া। মিরাকেল একটা গল্প বলেছিলাম কোনোদিন আগে, সেটা বলবো, এটা তোমাকে বল, ওর নামও শ্রেয়া।

0: নেমসেক আর কি।
1: হ্যাঁ, তুমি এই গল্পটা আমাদের সকলের একদম মুখস্থ হয়ে গেছে, দেবদার মুখে শুনতে আমাদের ভীষণ ভালো লাগে। হ্যাঁ, নিশ্চয়ই দেবদা আরেকবার নিশ্চয়ই শোনাবে, আর তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ।
0: আমি শুধু একটা কথা বলি, এই যে হতাশার কথা হচ্ছে তো, এই যে আমরা হঠাৎ করে হতাশ হয়ে যাই, তুমি মিরাকেলের গল্প শুনতে চেয়েছো, আমি মিরাকেলের গল্প বলেছিলাম, আমি আজকে একটা আরেকটা অন্য মিরাকেলের গল্প বলি। সেটা হচ্ছে তখন রাশিয়াতে জারের শাসন চলছে, তো তখন জার একটু অত্যাচারী তখন সেই সময়, তো জারের বিরুদ্ধে যারা চাইছেন জারের শাসনের পতন হোক, তো সেই রকম কিছু মানুষ তারা গোপনে মিটিং করছেন। তাদের মধ্যে একজন একটু টুকটাক লেখালেখি করেন, সেই কথাগুলো, সেই উদ্দীপনামূলক কথাগুলোকে তিনি লেখেন, সেগুলো মানুষের কাছে পৌঁছে দেন। যথারীতি জারের কাছে কথাটা পৌঁছে গেল এবং জার তাদেরকে একদিন সৈন্য পাঠিয়ে বন্দি করলেন, বিচার হলো, বিচারের নামে প্রহসন হলো এবং তাদের সবাইকে বিদ্রোহের অপরাধে তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হলো। তো মৃত্যুদণ্ড যেদিন শোনানো হলো, পরের দিন সকালবেলায় ফায়ারিং স্কোয়াডে তাদেরকে নিয়ে যাওয়া হবে। সে ফায়ারিং স্কোয়াডে নিয়ে যাওয়া হলো, সবাই পরপর পরপর দাঁড়িয়ে আছেন। এবার বলা হলো মৃত্যুর জন্য আর তোমাদের 5 মিনিট সময় আছে, জাস্ট 5 মিনিট। এই পুরো গ্রুপটার মধ্যে একজন ছিলেন যিনি ওই লেখালেখি করতেন, তিনি তখন ভাবলেন যে 5 মিনিট, ঠিক আছে 5 মিনিটকে আমি ভেবে নিয়ে 5 মিনিটটা কী কী করব। 2 মিনিট হচ্ছে আমি আমার সঙ্গে যারা সহযোদ্ধারা একসঙ্গে আজকে আমরা মারা যাচ্ছি তাদের থেকে বিদায় নেব, 2 মিনিট আমি আমার আত্মীয় পরিজন যারা আমাকে ভালোবাসত তাদের কথা মনে করব, আর 1 মিনিট আমার নিজের জন্য থাকবে। তিনি ভাবলেন বন্ধুদের সঙ্গে তার বিদায় নেওয়া হয়ে গেল, পরিবার পরিজনের কথা ভেবে ফেললেন, 1 মিনিট সময় হয়ে গেল, মানে 1 মিনিটে তার নিজের সম্পর্কে ভাবাটাও হয়ে গেল, কিন্তু তিনি দেখছেন 5 মিনিটটা শেষ হচ্ছে না। এই যে 5 মিনিটের অপেক্ষা, যে 5 মিনিট পরে ওরা মানে ফায়ার করবে, আমরা সবাই মারা যাবো, এই 5 মিনিটের জন্য একটা অনন্ত অপেক্ষা হচ্ছে, মানে সময় যেন কাটতেই চাইছে না। শেষে ভদ্রলোক মানে যিনি, তিনি যেন তিনি একদম অধৈর্য হয়ে উঠলেন, তিনি বললেন যে ফায়ার মি, আমাকে তুমি ফায়ার করো, আর পাচ্ছি না সহ্য করতে, 5 মিনিটস মনে হচ্ছে যেন 5 ঘন্টা, এবং আমি অপেক্ষা করছি আমাকে কখন ওরা শেষ করে দেবে, গুলি করবে, এটা এই অপেক্ষা যেন আর নিতে পারছি না আর কি। ঠিক 5 মিনিট হওয়ার কয়েক সেকেন্ড আগে যথারীতি যে সহকারী ওখানে ছিল তিনি সকলে হাত বেঁধে দিলেন, চোখ বেঁধে দিলেন, সবাই শুনল, মানে বন্দুক তোলা হলো, রেডি বললেন যিনি জেনারেল ছিলেন, সঙ্গে সঙ্গে খাটাক খাট শব্দ হলো, জাস্ট সেকেন্ড, তারপরে গুলিটা ছোড়া হবে। কারো কারোর মধ্যে একটু গোঙানি, একটু কান্না, ভদ্রলোক স্থির হয়ে আছেন, চোখ বন্ধ করে অপেক্ষা করছেন কতক্ষণে সে গরম শিশে তার শরীরের মধ্যে প্রবেশ করবে। হঠাৎ দূর থেকে ঘোড়ার আওয়াজের শব্দ এলো, তখনকার দিনে ঘোড়া করে সবাই আসতেন, ঘোড়ার শব্দ খটখট খটখট খটখট করতে আসছে, ঘোড়াতে ঘোড়াটা এসে দাঁড়ালো সেই বদ্ধভূমিতে, একজন নামলেন, শুনতে পাচ্ছেন তিনি শুনতে পেলেন যে

0: এদেরকে প্রিজনে পাঠানো হোক, আজীবন এরা প্রিজনে থাকবে, এদের মৃত্যুদণ্ড মুকুব করা হয়েছে। ভদ্রলোক মৃত্যুর মুখ থেকে ফেরত এলেন, এসে তিনি তার দাদাকে চিঠি লিখছেন যে আজকে এই মুহূর্তেও আমি কিন্তু, শেষ মুহূর্তেও আমি কিন্তু আমার স্নায়ুর যে সেই যে মানে দম সেটাকে আমি হারাইনি, আমি স্নায়ু আমার ফেল হয়নি, আমি নার্ভ সিস্টেম আমার ফেল করেনি। আমি তখনও ভাবছিলাম যে আমি যদি থাকতাম, আমি যদি বেঁচে থাকি তাহলে আমি কি করতে পারি, আমি কি কি করতে পারতাম। পরবর্তীকালে সেই মানুষটি ছাড়া পেয়েছিলেন, তিনি একটি উপন্যাস লিখেছিলেন যে উপন্যাসটির নাম হচ্ছে ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট, ভদ্রলোকের নাম হচ্ছে ফিওডর দস্তয়েভস্কি। এটা হচ্ছে রিয়েল মিরাকল। আর এক সেকেন্ড পরে এলেই যারের নির্দেশ পালন আগেই হয়ে যেত। সো মাই ডিয়ার ফ্রেন্ড, মিরাকল এরকম অজস্র ঘটনা আছে যে যদি, এই একটু আগে এক বন্ধু লিখেছিল না যে ইউনিভার্স তোমার জন্য যা প্ল্যান করেছে এটা হচ্ছে ইউনিভার্সের প্ল্যান। ইউনিভার্স যদি তোমার জন্য কিছু প্ল্যান করে থাকে সেটা হবেই, তাই না?
1: হবেই।
0: একটা গানের বিরতিতে যাই, অনেকক্ষণ কথা বলেছি, গানের বিরতির পর আমরা ফিরে এসে বাকি টেক্সট পড়বো, আর এর মধ্যে যদি ফোন নিতে পারি ডেফিনেটলি ফোনটাও নেব, কেমন?

0: অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।
1: ঘড়িতে সময় রাত 1টা বেজে 59 মিনিট, মানে আর জাস্ট 1 মিনিট পরেই 2টো বেজে যাবে। দেখো, সেই শুরু করেছিলাম রাত 12টায়, দেখতে দেখতে 2 ঘন্টা প্রায় হয়ে গেল, মানে আর 1 মিনিট বাদেই 2 ঘন্টা হবে। কিন্তু এখনও কিন্তু তোমাদের টেক্সট আসা বা ফোন কলস কিন্তু শেষ হচ্ছে না, কিন্তু ফোনটা কোনো কারণে আজকে নিতে পারছে না, টেকনিক্যাল একটা সমস্যা হচ্ছে, তাই ফোনটা নেওয়া যাচ্ছে না। তাই আপাতত আমাদের আজকে ভরসা হচ্ছে সেই টেক্সট বা হোয়াটসঅ্যাপ। কিন্তু কথা দিচ্ছে, অনেকদিন বাদে যেহেতু টেলিফোন লাইনটা, আবার কথা বলতে ইচ্ছে করলো, আগামী দিনগুলোতে নিশ্চয়ই তোমাদের সঙ্গে কথা হবে, তাই তো?
2: নিশ্চয়ই, একদমই হবে।
1: প্রিয় চুপ কথা, আমি সৃজিতা সাঁতরাগাছি থেকে, তোমরা আমার ভালোবাসা নিও। আমি ক্লাস 12 কমপ্লিট হলো রিসেন্টলি। আমার প্রচণ্ড কষ্ট হয়, ভালো লাগে না, একটা মানুষের কথা খুব মনে পড়ে, মনকে অনেক বোঝাবার চেষ্টা করি বাট পারি না। আমি ইমোশনালি স্ট্রং থাকার ট্রাই করি, ছোট থেকে খুব খুব একটা কাঁদি না, কিন্তু এখন জানি না কেন অনেকটা উইক হয়ে গেছি। খুব কাঁদতে ইচ্ছে করে বাট চোখ দিয়ে জল বেরোয় না। কোনো সলিউশন থাকলে বলো, ভালো থেকো।
2: ও, ওর নাম লিখেছে
1: সৃজিতা।
2: সৃজিতা, সৃজিতা, সবার প্রথমে তোমায় একটা কথা বলবো, যে তুমি বলেছো না যে ইমোশনালি তুমি খুব স্টেবল থাকার চেষ্টা করো, কাঁদো না এবং এখন খুব কান্না পায়, এটা হচ্ছে সবচেয়ে বড় একটা অদ্ভুত কথা। এটা তোমায় কে বলেছে যে কাঁদলে ইমোশনালি আনস্টেবল হয়ে যায়? এটা একেবারেই নয়। দেখো, ইমোশন আমাদের প্রত্যেকের ভেতরে একটা ভীষণ ইম্পর্ট্যান্ট এলিমেন্ট, আমাদের প্রত্যেকের একটা ভীষণ ইম্পর্ট্যান্ট উপাদান রয়েছে আমাদের মধ্যে, এবং এই ইমোশনালি স্টেবল হওয়া মানে এটা নয় যে তুমি কাঁদবে না, তুমি দুঃখ পাবে না, তুমি অতিরিক্ত মানে তুমি হাসবে না, এটা নয়। সবটাই করবে, তবে হ্যাঁ, কখনো কখনো সেটা হয়তো মাত্রা ছাড়াতে পারে, যেটা আমাদের জন্য, আমাদের ক্ষতি হতে পারে আর কি, হার্মফুল হতে পারে আমাদের জন্য। তাই তোমার জন্য যতদূর আমার মনে হচ্ছে, আরও অনেকটা কথা বললে হয়তো অনেকটা জানা যাবে, যতটুকু মনে হয় তোমার এই যে আবেগকে দমন করার যে একটা প্রবণতা, ইমোশনকে রিপ্রেস করে দেওয়ার যে একটা প্রবণতা তোমার রয়েছে, কাঁদবো না, চোখের জল বের করবো না, করলেই আমি দুর্বল, তুমি এই একটা মাপকাঠি দিয়ে রেখেছো নিজেকে, বা দিয়ে রেখেছিলে এতকাল ধরে, এই মাপকাঠিটা না তোমাকে এক জায়গায় আটকে দিয়েছে। তাই তোমায় বলছি সৃজিতা, যেগুলো তুমি বার করতে পারো নি, সেগুলো তো বেরোবেই কোনো না কোনো উপায়ে, এবং এই নিয়ে আমরা কিছুক্ষণ আগেও একটা টেক্সটে কথা বলেছি অলরেডি। তো তুমি যেগুলো চেপে রেখেছো এখন সেটা বেরোচ্ছে এই পদ্ধতিতে, আর কিছু কিছু ক্ষেত্রতে হয় যে আমরা যখন রিয়্যাক্ট করা বন্ধ করে দিই, আর রিয়্যাক্ট করি না, করতে চাই না, একটা সময় পর একটা নামনাস চলে আসে, আর কিছু যায় আসে না টাইপের একটা ব্যাপার হয়ে যায়। তাই এখন বোধ হয় এই যে তোমার মনে হচ্ছে না যে আর কিছুতেই কিছু যাচ্ছে আসছে না, কোথাও ওই জায়গাটা তৈরি হচ্ছে, আর এই যে কাঁদতে ইচ্ছে করে, এটা কোনো খারাপ সাইন নয়, এটা খুব ভালো একটা সাইন যে এত কিছুর পর এই যে তোমার কাঁদতে ইচ্ছে হচ্ছে, কাঁদো, ভেতরের যন্ত্রণাটাকে বার করো। কান্নার মধ্যে দিয়ে অনেকটা হালকা লাগে অনেক সময়, তুমি এতকাল চেপে রেখেছো যেটা, একদম তোমাকে আমি কনফিডেন্টলি দায়িত্ব নিয়ে বলছি, ঠিক করোনি। তুমি আজ তোমার কান্না পেলে কান্নাটা বার করো, ভেতরের কষ্টটা দুঃখটা প্লিজ এইভাবে জমিয়ে রেখো না, যত তুমি জমিয়ে রাখবে তত এটা বোঝা বাড়াবে, এবং তত বারবার এই রকম একটা সমস্যার সম্মুখীন হবে যখন তুমি আর রাস্তা খুঁজে পাবে না। তাই প্লিজ, এই এখনো পর্যন্ত একদম ঠিক সময়ে ঠিক জিনিসটাই তোমার সাথে হচ্ছে, কাঁদো, কান্না পেলে আটকেও না।
1: চুক্কতা, কেমন আছো? তোমরা আছো? আচ্ছা, যদি কেউ তোমার জন্য কবিতা লেখে যেটা প্রত্যেকটা লাইনে তুমি আছো, তাহলে কেমন লাগে বলো তো? এটা আমার সাথে হয়েছে, যদি এটা তোমাদের সাথে হয় বা হয়ে থাকে আগে কখনো, তাহলে তোমাদের কেমন লাগবে? তোমাদের প্লিজ বলো আর এই বৃষ্টি ভেজা রাতে পারলে রিমঝিম ধারাতে গানটা শুনিয়ে দিও। গানের প্লেলিস্ট তো অলরেডি সাজানো হয়ে গেছে, গানটা হয়তো শোনানো সম্ভব হবে না। নামটা অবশ্য লেখেনি, তোমার নামে কেউ কবিতা লিখেছে কখনো?
2: এই প্রশ্নটা আগে তোমার প্রতি, তুমি বলো।
1: না, কবিতা আমার জন্য কেউ লেখেনি কখনো, চিঠি লিখেছে।
2: লেখা তো, তোমার কেমন লেগেছে চিঠির প্রতিটা লাইনে নিজেকে ফিল করতে?
1: নিশ্চয়ই চিঠি লিখলে তো ভালোই লাগে। আর সেটা হচ্ছে যে তোমাকে যদি, যেহেতু আমি কোয়েট স্কুলে পড়তাম, মানে আমাদের কোয়েট স্কুলই ছিল, সেকশন আলাদা থাকছিল, ছেলেদের জন্য দুটো সেকশন থাকতো, এ সেকশন অ্যান্ড সি সেকশন, আর মেয়েদের জন্য বি সেকশন। আমাদের প্রেয়ার টাইম, টিফিন টাইম, এগুলো আমাদের একসঙ্গে দেখা হতো একই বিল্ডিংয়ে, আদারওয়াইজ আমাদের ক্লাসেস আলাদা হতো, এবং আমাদের এই প্রোগ্রামগুলো অফিসে, মানে স্কুলে প্রোগ্রামগুলোতে আমরা একসঙ্গে পার্টিসিপেট করতাম। এবার হ্যাঁ, চিঠি পেয়েছি, ভালোই লেগেছে।
2: ভালো তো লাগবেই, আমারও খুব ভালো লেগেছে।
1: তোমাকে নিয়ে কবিতা লেখা হয়েছিল? কবিতা লিখেছিল?
2: একদমই, হ্যাঁ হয়েছে। এবং আরও একটা কথা বলি, যখন ভালো লাগার কথা হচ্ছেই, লাভ জাংশনের পর, লাভ শর্ট শোনার পর, তোমরা যারা আমায় লিখে পাঠাও এই কথাগুলো, এবং রিসেন্টলি মিডনাইট ইকোস বলে একটা গল্প গিয়েছিল, তোমরা এখন ওটা ইউটিউবে পাবে, আমার কাছে এই মেসেজটা অনেকের থেকে এসেছে যে আমি যদি তোমার সৌজন্য হতে পারতাম। এই মেসেজটা অনেকের কাছ থেকে এসেছে, থ্যাংক ইউ, এত ভালো লাগার কথা হচ্ছে তাই আমি আমার ভালো লাগাটা আটকাতে পারলাম না। এবং তোমরা যারা যারা লিখেছো, তাদের প্রত্যেকের জন্য আমরা ঠিক এইভাবেই অধীর আগ্রহে অপেক্ষা করে থাকি।
1: সেটাই, মানে কেউ যদি আমাদেরকে আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করে কিছু বলে, ডেফিনেটলি ভালোই লাগে আমাদের,
2: ভীষণ ভালো লাগে।
1: হাই, আমি মিরাজ বাদুরিয়া থেকে, আজ আমার রেডিও সেটটা ভাই নিয়ে চুপ কথা শুনছে, তাই আমি আজ আর অ্যাপের মাধ্যমে শুনছি। ভাইয়ের নাম রাহুল, ওর নামটা একটু নিও তাহলে খুশি হবে। ব্যাস,
2: নাম তো শোনা হবে, রাহুল।
1: রবিকে সবাই তাদের নিজেদের বাড়ির ছেলে বলেই জানে, যে ছেলে একটি প্রশ্নতে লেখে, মাগো আমায় ছুটি দিতে বল, সকাল থেকে পড়ছি যে মেলা, এখন আমি তোমার ঘরে বসে করব শুধু পড়া।

0: পড়া খেলা। সেই আবার অবাক প্রশ্নে লিখে, যাহারা তোমার বিষাইছে ভাই বায়ু নিবাহিছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেসেছ ভালো? নিজের লেখাকে দুই প্রশ্নের মাধ্যমে দুটি স্তরের পাঠকের মনে রয়ে গেছে। এইভাবেই সে হয়েছে সর্বকালের সর্বস্তরের মানুষের সর্বকালের প্রিয় লেখক, কবি, গীতিকার। নাম লেখেননি, রবীন্দ্রনাথকে নিয়ে লিখেছেন। হাই প্রিয় চুপ কথা, আমি সৌর্য ফ্রম গড়িয়া, আমি ক্লাস এইটে পড়ি। কাল তোমরা আমার মেসেজটা পড়োনি, যাই হোক পারলে আজ পড়ো। আপাতত গিটার প্র্যাকটিস করছিলাম, তোমাদের শুনছি। আর জানো, আজ আমার খুব হ্যাপি, কারণ আজ আমার একটা নিউ বার্ড কিনেছি। ওর ও লিখেছে গড়িয়া থেকে সৌর্য।
1: ওর নাম কি রাখলে জানিও?
0: ডিয়ার চুপ কথা, আমি আকাশ বেহালা থেকে। দেবদা মিষ্টি শ্রেয়াদি, তোমরা কেমন আছো? তোমাদের জানাই রবীন্দ্র জয়ন্তীর শুভেচ্ছা। আজকে মাতৃদিবসে সকল মায়েদের জন্য আমার প্রণাম। আমার মনি আমার কাছে বেস্ট মম ইন দ্য ওয়ার্ল্ড। জানো তো চুপ কথা, মাতৃদিবসের কোনো আলাদা করে দিন হয় না, তার কারণ আমাদের জীবনে মাই হচ্ছে সকল কষ্টের সকল সুখের একটাই আশ্রয়, সেটা হলো মা। তবে এই দিনটাতে একটা চকলেট আমার মনিকে আমি দিই প্রত্যেকবার, তাতে আমার মায়ের মুখে যে মিষ্টি হাসি, বিশ্বাস করো এই হাসিটা হচ্ছে প্রেশাস। জানো তো চুপ কথা, জীবনে যখন প্রথম আঘাত পেয়েছি তখন বুকের কষ্টে মায়ের কোলে আশ্রয় নিয়েছি। তারপর আবার যখন দ্বিতীয়বার প্রেমে পড়া এবং তারপর আবার ব্রেকআপ, সবসময় মনি আমার পাশে থেকেছে। আমার মনি আমাকে একটা কথা বলেছে, জীবনে যে কাউকে ভালোবাসো ভালো কথা, তবে কাউকে ভালোবেসে নিজের সবটুকু দিও না, যাতে তোমার কাছে কিছু অবশিষ্ট না থাকে। এটা যে কোন লেভেলে আমাকে মোটিভেট করেছে, নয়তো আমি হয়তো জীবনে জাস্ট ফিনিশড হয়ে যেতাম। আর সাথে চুপ কথা তোমায় পেয়েছি, মেসেজটা বড় হলো। শ্রেয়াদি দেবদা, ভালো থেকো, বৃষ্টি ভেজা রাতে শুভেচ্ছা জানালাম।
1: থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ভীষণ ইম্পর্ট্যান্ট কথা যেটা তোমায় বলেছে, এবং তুমি যদি এটা মেনটেন করতে পারো।
0: পরেরটা হচ্ছে অর্ক লিখেছে। দেবদা তোমার মনে আছে আমি অর্ক অনেকদিন পর শুনছি, ভালো লাগছে, প্লিজ এসএমএসটা পড়ো। থ্যাংক ইউ অর্ক, থ্যাংক ইউ সো মাচ। এই চুপ কথা আমি আগে শুনতাম না, আমার এক বন্ধুর বলাতে আমি শুনছি। তোমরা ভালো থেকো, আর আমার সেই ফ্রেন্ডকে একটা কথা বলতে চাই, তোকে বড্ড মিস করি। নাম লেখা নেই, সুতরাং কোন বন্ধু কোন বন্ধুকে মিস করে জানি না, কিন্তু মেসেজটা পৌঁছে গেলেই হলো, সেটাই ইম্পর্টেন্ট। সেটাই বিশ্বাস করি, সেটাই ইম্পর্টেন্ট। 9903653922, এটা আমাদের ম্যাজিক্যাল নাম্বার, যে ম্যাজিক্যাল নাম্বারে তুমি টেক্সট করতে পারো অথবা হোয়াটসঅ্যাপ করতে পারো। 9903653922, এই নাম্বারে টেক্সট করো অথবা হোয়াটসঅ্যাপ করো। আজকে ফোনে হয়তো কথা বলা যাবে না, কিন্তু আপাতত আজকে এই দুটো, মানে টেক্সটে বা হোয়াটসঅ্যাপে তোমাদের কথাগুলো আমরা শেয়ার করব। দেব আর শ্রেয়া রাত তিনটে পর্যন্ত তোমার সঙ্গে থাকবে। একটা গানের বিরতিতে যাব, বলা যায় দুটো গানের বিরতিতে যাব পরপর, এবং এই দুটো গানের এই যে সময়টুকু, এই সময়টুকুতে আমরা লাইভ থাকব ইনস্টাগ্রামে। তো আমাদের ইনস্টা হ্যান্ডেল হচ্ছে 107FM রেইনবো কলকাতা। যারা চাও আমাদের সঙ্গে সরাসরি ইনস্টাগ্রামে আমাদের সঙ্গে লাইভে থাকতে, রাত 2:10 আমাদের সঙ্গে ইনস্টাগ্রামে থাকতে পারো। পরপর দুটো গানের বিরতি, দুটো গানের পর ফিরে আসছি, বাকি যাবতীয় টেক্সট অ্যান্ড হোয়াটসঅ্যাপ নিয়ে নন স্টপ কথা হবে। কেমন? তাহলে আপাতত পরপর দুটো গান
1: শুনতে থাকো আর আমাদের সঙ্গে থাকো ইনস্টাগ্রামে।

অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে

0: না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।
1: দুটো বেজে 24 মিনিট, আর হাতে মাত্র আর 36 মিনিট সময়। চেষ্টা করছি পরপর তোমাদের টেক্সটগুলো পড়ার, যতগুলো আছে। কেমন শ্রেয়াদি দেবদা, আমি গড়িয়া থেকে, সমীর, আই মিস ইউ কল্পনা, কল্পনাকে মিস করছে সমীর। বেশ, নেক্সট ওয়ান হচ্ছে যে আজকে শোটা অন্যরকম লাগলো, আমি অনেকদিন বাদে আজকে শুনছি তোমাদের, ভালো লাগছে, জাস্ট এটুকুই। এটাও ভালো লাগে যে কেউ নিজের নামটাও যে শুনতে হবে এমনটা নয়, ভালো লাগাটাও জানিয়ে দিল, এটাও বেশ আমাদের ভালো লাগে। কেমন আছো তোমরা চুপ কথা? বাইরের এই সুন্দর আবহাওয়া এবং সঙ্গে তোমাদের কণ্ঠ একরাশ মুগ্ধতা বয়ে আনছে। আজ মাতৃদিবস, মায়ের অবদান তো কেবল একটি দিনে স্মরণ করার বিষয় নয়, প্রত্যেকটা দিনই আমার কাছে মা দ্য বস। আচ্ছা, এটা তো পড়েছি। নেক্সট ওয়ান হচ্ছে যে হাই, তোমরা কেমন আছো? জানো তো আমি না লাড্ডু খেতে খুব ভালোবাসি, সেটা খেলে পাওয়ার বুস্ট হয়। আমি ঢোলকপুর থেকে ছোটা ভীম।
2: থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ভীষণ ভালো লাগলো তোমার মেসেজ পে।
1: পরেরটা হচ্ছে যে আজ অনেকদিন পর রেডিও শুনছি। আজ থেকে 10 বছর আগে যখন রেডিও শুনতাম, তখনকার সব স্মৃতি মনে পড়ে যায়। প্রেমের সময় মনে পড়ে যায় নর্থ কলকাতার গলি, কলকাতা শহর ঘুরে প্রেম।

0: এখন সেই প্রেমিক আমার পাশে ঘুমোচ্ছে এই একই শহরে। আমি আজ প্রথম তোমাদের শুনছি কবিতার মতো কথা তোমাদের, গান শুনতে ভালোবাসি আজ হঠাৎ তোমাদের খুঁজে পেয়ে খুব ভালো লাগছে। অনেক লড়াই অনেক দুঃখের মাঝেও তোমাদের গলা, মানুষের গলা, কথা বলা, এসব একটা থেরাপি, সবাই সেটা বোঝে না। তোমাদের কথা খুব ভালো লাগে। কিছু মাস আগে আমার একটা মিসক্যারেজ হয়, আজ মাদার্স ডে, খুব একা লাগছে, জানি না সামনে কি আছে আমার জন্য। ভালো থেকো বৃষ্টি। বৃষ্টি, আমরা আজকে শুরুতে কিন্তু একটা কথা বলেছি, কি বলেছিলাম? ইউনিভার্স কিন্তু কিছু প্ল্যান করে সব কিছুতে। আমরা যদি মনে করি যে এটা আমার ভুল, আমার নয়, হ্যাঁ কিছু ত্রুটি, আমরা যদি কিছু অসৎ উদ্দেশ্যে কিছু করি তাহলে তো সেটা নিশ্চয়ই আমার কর্মফল, আমি নিজে ভুল করেছি। কিন্তু যদি সেটা না করে থাকি, কোনো ঘটনা যদি আমার ফেভারে না যায়, তাহলে মাথায় রাখতে হবে ইউনিভার্স ডেফিনেটলি প্ল্যান করে। আমি তোমায় বলেছিলাম শ্রেয়া যে আমার একটা না নেশা ছিল একটা সময়, সেটা হচ্ছে যে নর্মদা নদী আছে না, সেই নর্মদা নদীর বিভিন্ন জায়গা যেখান যেখান দিয়ে নর্মদা নদী গেছে আমি সেগুলো যেতাম, মানে আমি সেই জায়গাগুলোকে একবার ভিজিট করতাম, মানে একদম অমরকান্টক থেকে শুরু করে গুজরাটের ভারুচে গিয়ে সেটা গিয়ে মিশেছে, যদি ভারুচ এখনো যাওয়া হয়নি আমার। তো এইরকমই যেতে যেতে হোসেঙ্গাবাদ বলে একটা জায়গা আছে, তো সেখানে বলা হয় যে নর্মদা নদীর নাভি হচ্ছে ওখানটা, মানে নদীর ঠিক মাঝখানটা হচ্ছে ওখানটা। তো সেখানে আজ থেকে প্রায় ধরো 7-8 বছর আগে গেছি, তো সেখানে এক সাধুর সঙ্গে আমার দেখা হয়েছিল। আমার ওসব জায়গায় গেলে জেনারেলি আমি সব সাধুদেরই দেখতে পাই, যাদের তুমি দেখবে একদম গেরুয়া পরে আছেন, তাদের কোনো কিছু চাহিদা নেই, তুমি কিছু দিলে তারা খেলেন বা খানো না, নিজের তুমি হয়তো ফল দিলে তারা সেটাকে আর অন্য লোককে ডিস্ট্রিবিউট করে দিল, নিজেরাও নিলেন না, অদ্ভুত আমি দেখেছি। ওইসব জায়গায় গেলে তুমি অন্যরকম তোমার ফিল হবে। তো তখন কি কথায় কথা হচ্ছিল আমি জাস্ট জানতে চাইছিলাম, এই যে আপনি ঘুরছেন, একজন সাধুকে আমার অদ্ভুত লেগেছিল, তার চোখটা এত প্রশান্তি তার মধ্যে, মানে ওই চোখটার মধ্যে যেন মনে হচ্ছে যে সমস্ত শান্তি যেন ওই চোখটায়। আজকে যেমন প্রচুর অশান্তির টেক্সটগুলো পড়ছিলাম, আমি যেন ওই চোখটার মধ্যে মনে হচ্ছে যেন বিরাট কিছু বলার আছে। এবং তিনি কিন্তু যখন চুপ করে বসে আছেন কোনো কথা বলছেন, মৌন থাকছেন, চুপচাপ থাকছেন, কথা বলছেন না। তো যাই হোক, অনেকক্ষণ পাশে বসা থাক, আমি দেখছি ওনাকে ফলো করছি, উনি আমাকে দেখে বলেন কুছ বলোগে বেটা, আমি বললাম নেই, আমি আপনাকে দেখছি, আপনাকে আমার ভালো লাগছে, কাহাঁ সে আয়ে হো, আমি বললাম এরকম এসছি কলকাতা থেকে। তো কিছুক্ষণ কথা হচ্ছে, আধ্যাত্মিক কথাবার্তা হচ্ছে, তখন উনি আমাকে বললেন একটা কথা যে তুমি জানো এই পৃথিবীতে আমাদের ফিলসফি, ভারতীয় ফিলসফি এবং ফরেন মানে বিদেশে ফিলসফির মধ্যে পার্থক্য কোথায়? সো আমি বললাম, মানে কোনো সাডেন কোয়েশ্চেনে আমি তো আনসার দিতে পারলাম না, বললাম না ঠিক আমি বুঝতে পারছি না। উনি বললেন বিদেশের মানুষ, মানে আমার দেশের মানুষ নয়, যারা অন্য দেশে, যারা আমাদের ইন্ডিয়ান ফিলসফিতে বিশ্বাস করে না, জানে না, তারা যখন কোনো কাজ করে, তারা যখন তারা মনে করে I am doing this job, myself, I am, বলছে এই যে আই, এই যে আমি করছি, এর মধ্যে একটা অদ্ভুত মানে পাওয়ার, ওজন থাকে আইটার মধ্যে। এবং যখন আমি সাকসেস হই, মানে আমি যখন সাকসেসফুল হলাম, তখন আমার অদ্ভুত একটা ইচ্ছে তৈরি, মানে আমার মনে হলো ইয়েস আই হ্যাভ ডান দিস, মানে আমার মধ্যে উচ্ছ্বাসটা চূড়ান্ত। কিন্তু আমি যখন ফেলিওর হলাম তখন আমার ডিপ্রেশনটাও চূড়ান্ত, মানে আমার মনে হলো আমার সব শেষ হয়ে গেল, আমি এভরিথিং তাতে আমি দিয়ে দিয়েছিলাম, কিন্তু আমার আর ফেরত যাওয়ার ওঠার ক্ষমতা নেই। বাট ইন্ডিয়ান ফিলসফি বলছেন যে আমরা যখন ইন্ডিয়ান ফিলসফি অনুযায়ী কোনো কাজ করি, আমি কি বলি, আমরা আমি তো কিছু করিনি, ঈশ্বর করেছেন, আমাকে হেল্প করেছেন, ঈশ্বরের কৃপা ছাড়া, ঈশ্বরের আশীর্বাদ ছাড়া আমি এটা করতে পারতাম না। বলছে তার ফলে আমাদের ফিলসফিতে যখন আমরা কোনো সাকসেসফুল হই কোনো কাজে, আমরা বলি ভগবান কৃপা করেছেন, ঈশ্বর কৃপা করেছেন, তাই আমি সাকসেসফুল হয়েছি, অর্থাৎ পুরো ক্রেডিট আমি নিলাম না, তার মধ্যে তার মানে কি আমার উচ্ছ্বাসটাও কিন্তু সেই লেভেলের হলো না। সিমিলারলি আমরা যখন ফেলিয়ার হই, মানে আমরা যখন ফেল করি কোনো কিছুতে, আমরা কি বলি, ঈশ্বর যা করেন মঙ্গলের জন্য করেন, নিশ্চয় তিনি আমার জন্য কিছু ভেবে রেখেছেন, তাই তিনি আমাকে আপাতত সাকসেস দিলেন না, তিনি আগামীতে দেবেন। এটা যে আমাকে ডিপ্রেশন থেকে মুক্তি দেওয়ার ক্ষেত্রে একটা ওষুধের কাজ করে, দিস ইজ লাইক এন মেডিসিন, যে ইয়েস দেয়ার ইজ এন হোপ, আমার এই যে ভুল হচ্ছে, ফল্ট হচ্ছে, আমার যে কোনো কারণে একটা সমস্যা তৈরি হলো, এর পেছনে এটাই শেষ নয়, এর পরেও কিন্তু আবার কিছু একটা আছে যেটা আমি কিন্তু আবার ঠিক পাবো, আজকে যেটা পেলাম না আগামী দিনে সেটা পাবো। এই যে রে অফ হোপ যেটা আছে না, এটাই আমাদেরকে বেঁচে থাকতে সাহায্য করেন, এটাই ইন্ডিয়ান ফিলোসফি। বিশ্বাস করো, ওরকম একটা মানে চালচুলোহীন মানুষ ওরকম জায়গায় বসে, একগাল দাড়ি, ওরকম তার পোশাক, তিনি যখন এই ধরনের ফিলোসফিক্যাল কথা বললেন, তখন আমি বুঝলাম যে কতটা একজন মানুষ কতটা কোন লেভেলে গেলে এই ধরনের কথাগুলো বলতে পারে, মানে তিনি জীবনটাকে কিভাবে দেখেছেন বলে তিনি বলেছেন,
1: জীবন দর্শনটাই একেবারে
0: আলাদা।
1: এইটা আমাদের কোপিং স্ট্র্যাটেজি কোথাও, তাই না?
0: এক্স্যাক্টলি, হ্যাঁ,
1: যে যার করাবার সে করিয়েছে আমাকে দিয়ে, এবং আজকে এই যে ক্ষতি হলো বা কিছু হলো, তিনি ঠিক আবার তুলবেন। এবং এটা আমাদেরকে সত্যি সত্যি, তুমি যেমন বললে, এইটা বা যিনি তোমাকে এই কথাটা বলেছেন, সত্যি আমাদেরকে খুব জীবনের চলার রাস্তাটাকে না স্মুথ করতে থাকে
0: সত্যি
1: এই ভাবনা।
0: ঠিক, সত্যিই তাই।
1: আর আমার মনে আছে এই গল্পটা তুমি আমায়
0: বলেছিলাম না? আচ্ছা দেবদা, তুমি আচ্ছা মিষ্টিমেশ, মিষ্টি, শান্তি, শ্রেয়া কেমন আছো? দেবদা স্টোরি টেলার বয় কেমন আছো? তোমাদের কথা শুনছি, তোমরা এটা মানো, মনে করো ইউনিভার্সকে মানো, জানি না এটা কতটা ট্রু। অ্যান্ডি লিখেছে, ভালো লাগছে না?
1: অ্যান্ডি লিখেছে, এই নামগুলো ওই তো দেয়।
0: হাই চুপ কথা, কেমন আছো তোমরা? আচ্ছা, যদি কেউ তোমাদের আছে, কবিতা লেখার কথা তো পড়েছি, আসলে অনেকে টেক্সট অ্যান্ড হোয়াটসঅ্যাপ একসঙ্গে করেন, তো তাই কখনো কখনো একই টেক্সট হয়তো কখনো কখনো দুবার পড়ে ফেলি আর কি। পরের টেক্সট হচ্ছে সখী শ্রেয়া, খুব ভালো লাগছে তোমাদের শুনতে। দেব স্যার, তুমি কি আমার চিনতে পারছো? তোমার কথা শুনতে ভালো লাগে, তোমাদের ভালোবাসায় ভালো আছি, ভালো থেকো, ভালোবাসায় থেকো। এই যে কথাটুকু তুমি বললে আমাকে, এন্টায়ার মানে আমি যতবার শো করেছি আমাকে কেউ দেব স্যার বলেনি, এবং আমি শিওর সখী, অ্যাবসলিউটলি সখী তুমি, শ্রেয়াকে সখী একমাত্র তুমি সম্বোধন করো, রামাকে তুমি স্যার বলে তুমি সম্বোধন করো ডোরা। তো সুতরাং তুমি নাম না লিখলেও কিন্তু সম্বোধনেই কিন্তু আমরা বুঝে যেতাম কে লিখেছে আমাদের। আমি সাঁতরাগাছি থেকে রাজ বলছি, আমি নিজের লোক, আমার খুব কষ্ট দেয়, কষ্ট দিয়েছে, আমি কি করলে এই জায়গা থেকে বেরোবো, আমায় প্লিজ তোমরা একটু হেল্প করো, রাজ বলছে।
1: রাজ, কি ঘটেছে সেটা যদি একটু আমাদেরকে বলতে। তবে নিজের লোক কষ্ট দিয়েছে, হ্যাঁ, নিজের লোক কষ্ট দিলে খুব খারাপ লাগে, সত্যি কথা। কিন্তু ওই যে আমরা যদি একটু কোপিং স্ট্র্যাটেজি নিই, তাহলে আমাদের জন্য ভালো লাগবে, ভালো হবে। যদি এমন হয় তোমার খুব কাছের মানুষ কোনো কারণে এতটাই কষ্ট হয়েছে, তোমাদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে, তাহলে না ভাবো তোমাদের জার্নিটা বোধ হয় এই জায়গাটাতে এসে এরকমই হওয়ার ছিল, এই ভাবনাটা তোমাকে একটু বেটার ফিল করাবে।
0: পরের টেক্সট, বেশ অনেকগুলো টেক্সট করেছো, তোমরা কেমন আছো? জানো আমার মনে হয় এই যে বৃদ্ধাশ্রমে সন্তানরা বাবা মাকে পাঠায়, এতে মা বাবাই দায়ী থাকেন, কারণ সব বাবা মা ভালো হয় না। আমাদের দেশেও তো অনাথ আশ্রমও আছে, কিছু মনে করো না, আমি বলতে বাধ্য হচ্ছি সবার বাবা মা ভালো হয় না। এটা লিখেছে কে? লিখেছে, নামটা লিখেনি,
1: কথাটা ভুল বলেনি, কথাটা ঠিকই বলেছে, এবং এটা সত্যি। একটা কথা আছে না যে ওই সন্তান খারাপ হতে পারে, মানে আমি সংস্কৃত ভাষাটা বলছি না,
0: কুসন্তান যদি বা হয় কুমাতা কখনো নয়, আছে,
1: কিন্তু উল্টোটাও হয়, উল্টোটাও ভীষণভাবে হয়, কারণ আমরা তো প্যারেন্টসদের দেখানো পথেই হাঁটি, প্রাথমিকভাবে তো তাই হয়। তাই প্যারেন্টস অনেক সময় যদি সত্যি সত্যি বিরূপ আচরণ করে, তাহলে সেটা আমাদের জীবনে এফেক্ট হয়। এবং এই এই যে

0: কথাটা তুমি বললে কথাটা আমরা একদম তোমাকে এগ্রি করছি। হ্যাঁ, এটা অনেক ক্ষেত্রে ঘটে থাকে। আর আরেকটা বোধ হয় কি জানতে চেয়েছিল,
1: না ঘটনাটা হচ্ছে কি জানো তো, আমি এক্সেপশন সব ক্ষেত্রেই আছে, সর্বক্ষেত্রে এক্সেপশন আছে, সেটা নিয়ে তো কথা নেই। কিন্তু ঘটনাটা হচ্ছে এক্সেপশনটা এক্সেপশন বলি, ওটা এক্সেপশন ওই জন্যই বলা হয় যে ওটা ব্যতিক্রম, কেমন, ওটা ইউজুয়াল নয়, ওটা সাধারণত নয় ঘটনাটা। তো সুতরাং সাধারণত এবং ব্যতিক্রমের মাঝখানে তো একটা সরু ফারাক আছেই। তো সুতরাং যেটা ব্যতিক্রম সেটা ব্যতিক্রমই থাকবে, সেটা কখনোই সাধারণত হবে না। তো সেই জন্য সাধারণত যে কথাগুলো আমরা বলছিলাম, আমরা মূলত সেই সমস্ত কথাগুলোই বলি যেগুলো আমরা সাধারণত পেয়ে থাকি, সাধারণত দেখে থাকি, সাধারণত বিশ্বাস করে থাকি। আর যে কথাটা তুমি বললে ওটা ব্যতিক্রম,
0: ব্যতিক্রম তো সেটাও
1: ঘটে, আমি তো বলছি ব্যতিক্রম থাকে, নিশ্চয়ই থাকে। কারণ আমরা এমনও দেখেছি যে সদ্যজাত সন্তানকে মা বাবা রাস্তায় ছেড়ে চলে গেছেন, পথ কুকুর তাকে তাকে আগলে রেখেছে। এই ছবি তো আমরা পড়েছি, খবরে কাগজে পড়েছি, দেখেছি। তো সুতরাং সেক্ষেত্রেও দেখো, আপন মা যিনি তাকে ত্যাগ করলেন, সেই মা ত্যাগ করার পরেও একটি কুকুর, সেও তো মা, সে কিন্তু শিশুটিকে আগলে রেখেছে। সুতরাং মা, নিজের মা যদি তাকে স্নেহ নাও দেন, অপর একটি প্রাণী তার মধ্যেও যে মাতৃত্বটা আছে, সে মাতৃত্ব কিন্তু তাকে আগলে রেখেছিল। সুতরাং এক্সেপশন আছে, ডেফিনেটলি থাকে,
0: কিন্তু মাতৃত্ব তো সত্যি একটা সেন্সেশন আসলে।
1: একদম একদম। সুতরাং আমার সবসময় মনে হয় এটা, যে কখনো এক্সেপশন দিয়ে পৃথিবীটা বিচার করা যায় না। পৃথিবীটাকে আমরা বিচার করি হচ্ছে যেটা আমরা সাধারণত দেখতে পাই, কেমন। আচ্ছা, নামটা বলো না প্লিজ, আমার চুপ কথা, আমার জন্মই কি হয়েছে ঝামেলা করার জন্য, যেখানেই যাই আমার পিছু পিছু ঝামেলা যায়। না, আমি ঝামেলাকে নিয়ে আসি, এভাবে সত্যিই বাঁচা যায় না। চুপ কথা, আমি সত্যি আর বাঁচতে চাই না, কারণ আমি জানি আমি কারো কাজে আসব না। আমার রানীকে বলে দিয়ে ওর কবিতা খুব ভালো হয়েছে, ওর বাড়িতে ঝামেলার জন্য আমি দায়ী নই, অথবা ওসব কিছুর জন্যই আমি দায়ী। ও যেন ভালো থাকে, ওকে নিয়ে একটা মেসেজ করতে বলো। চুপ কথা, মেসেজটা বড় হয়ে গেল। ওকে, খুব পরিষ্কার নয় আমাদের কাছে বিষয়টা, নিমাই। যাই হোক, আমরা ঠিক বুঝতে পারিনি আর কি তুমি ঠিক কী লিখতে চেয়েছো, আর একটু পরিষ্কার করে যদি লেখো আমাদের বুঝতে সুবিধে হবে। হাই চুপ কথা, কেমন আছো, তোমরা আছো, যদি কেউ তোমার জন্য আছে, কবিতা লেখার কথা তো পড়েছি। পরেরটা হচ্ছে, হ্যালো চুপ কথা, আশা করি তোমরা খুব ভালো আছো। সত্যি বলছি, আজকে মেসেজগুলো খুব ভালো হয়েছে, দেবদার মেসেজগুলো পড়ার ধরন এবং দুজনের দুর্দান্তভাবে সমাধান করা আজকে চুপ কথাকে আলাদা একটা রূপ দিয়েছে। সবশেষে একটাই কথা বলবো, ভালো মন্দ যাহাই আসুক, সত্যের এলাও সহজে, স্কাই ফ্রম আর্থ। নিশ্চয়ই তুমি জানো স্কাই
0: আমাদেরকে, হ্যাঁ, ও সবসময় আমরা এই নামেই ওকে চিনি, যে স্কাই ফ্রম আর্থ।
1: আচ্ছা, এর পরের টেক্সটটা বেশ বড়, একটু পড়ি। প্রিয় দেববাবু এবং শ্রেয়া ম্যাম, এই দেববাবু শোনাতে না আমার একটা দেবদাসের কথা মনে পড়ে।
0: ঠিক ঠিক ঠিক,
1: দেবদাসের কথা মনে পড়ে,
0: শোনাতে আমারও হট করে ক্লিক করলো।
1: আমরা নিজেদের দুঃখ কষ্ট অভাবকে সর্বোপরি দেখি, তখন একটু চারপাশে দেখলে বুঝবো আমাদের থেকে অনেক অনেক বেশি কষ্টে কারা আছে। ভারতবর্ষে অনেক প্রত্যন্ত গ্রামে আমরা অনেকের মতন কম বেশি এমন বেশ অনেক পরিবার দেখেছি, যাদের অভাবের শেষ নেই। দুমুঠো ভাতের জন্য তাদের পরিশ্রম, বৃষ্টির সময় ফুটো ছাদ থেকে জল পড়ে, ঘর ভেসে যাওয়া, তাদের দেখলে মনে হয় আমি তো রাজা আর আমার 2 BHK ফ্ল্যাট একটা প্যালেস। অথচ তাদের মুখে হাসি দেখলে মনে হয় নিজের হাসিটা বড্ড ফেক। তারাই জানে জীবনের মূল্য এবং সার্থকতা। মানুষের অভাববোধ কষ্ট নিজেই তৈরি করে মানুষ, কারণ আমাদের আনলিমিটেড ডিমান্ডস আমাদের শান্তির ঘুম দেয় না। ভগবানের কাছে যখন হাত জোর করে প্রার্থনা করি, তখন আমাদের মধ্যে কজন সত্যি সত্যি এটা বলি যে ঠাকুর তুমি আমায় যা দিয়েছ, যেভাবে রেখেছ আমি ভাগ্যবান। আমরা বলি আরও দাও, ভরিয়ে দাও, তাহলে শান্তি কিভাবে পাবো, পাবো না জীবনেও। রাস্তায় কত অসহায় মানুষ পড়ে থাকে যাদের আশ্রয়টুকুও নেই, একটু খাবার মুখে দেবে বলে কাতর ভিক্ষা। তাদের থেকে কি আমরা খারাপ আছি? মানুষ হয়ে জন্মেছি, পার্সপেক্টিভ ও এভলিউশন বোধটা চলে গেলে আমরা কিসের মানুষ? হুঁশবিহীন একটা শরীর। সকলের চৈতন্য হোক, তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। এখন খুব ভাইরাল ফিভার হচ্ছে চারিদিকে, সকলের সর্দি কাশি জ্বর, তাই খুব সাবধানে থেকো। গুছিয়ে হয়তো লিখতে পারলাম না, কিছু মনে করো না। শুভজিৎ বেলঘরিয়া থেকে। শুভজিৎ, এটা যদি গুছিয়ে না লেখা হয় তাহলে গুছিয়ে লেখা কাকে বলে আমি ঠিক জানি না। যেভাবে তুমি লিখেছো সত্যি মানে ছুঁয়ে গেল আমাদের মনে, এবং আমি 100% তোমার কথাটা বিলিভ করি যে বাইরে না বেরোলে বোঝা যায় না। হ্যাঁ, দুটো দু ধরনের মানুষকেই পাওয়া যাবে। কাউকে হয়তো আমি দেখলাম সে হয়তো প্রচণ্ড বিলাসে আছে, আবার কাউকে দেখলাম হতে সে আমার থেকে প্রচণ্ড খারাপ অবস্থায় আছে। এবার তুমি কার সঙ্গে নিজের তুলনা করবে? দেখো, এটা তো ফ্যাক্ট যে আমি যদি ভালো থাকতে চাই, আমাদের প্রত্যেক দিন এই যেটা আমরা ফ্রিতে পাই না সেটাকে না আমরা কোনোদিন গুরুত্ব দিই না। যেটা আমাদেরকে কিনে করতে হয়, খরচা করে করতে হয়, তার জন্য কিন্তু আমরা ভীষণ তাকে গুরুত্ব দিই। এই যে নেচার থেকে আমরা এত প্রতিদিন আমরা এইভাবে অক্সিজেন পাই, সেই অক্সিজেন জন্য কিন্তু আমরা নেচারকে কোনোদিন ধন্যবাদ দিই না। অথচ যখন আমি হসপিটালে থেকে আমার যখন অক্সিজেন সিলিন্ডার টানা হয়, সেই অক্সিজেনের জন্য আমাকে পে করতে হয়, তখন কিন্তু যিনি আমাকে একটা অক্সিজেন সিলিন্ডার জোগাড় করে দিলেন আমার প্রয়োজনের মুহূর্তে, তাকে কিন্তু আমরা বারংবার ধন্যবাদ দিই। থ্যাংক ইউ সো মাচ, আপনি আমাকে প্রোভাইড করেছেন অক্সিজেন সিলিন্ডারটা। অথচ এভরিডে এভরি মোমেন্ট আমি ঈশ্বরকে কোনোদিন ধন্যবাদ দিইনি, প্রকৃতিকে কোনোদিন ধন্যবাদ দিইনি। আসলে মজাটা হচ্ছে কি জানো তো, আমরা না শুধু চাই কিন্তু যা আমরা পাই তার জন্য আমরা কোনোদিন কাউকে ধন্যবাদ দিইনি, আমরা শুধু চেয়েই যাই আমরা, তাই না?
0: ঠিকই, একদমই তাই।
1: থ্যাংক ইউ শুভ, থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো লিখেছো, আমার খুব ভালো লেগে গেল আর কি তোমার টেক্সটটা পড়ে। আজ আমার মনটা ভালো নেই কারণ আজ আমার মায়ের বার্থডে, বাট আজ আমি আমার মাকে উইশ করতে পারিনি বিকজ আমি খুব বিজি ছিলাম আমার কাজে, যার জন্য আমি গিল্টি ফিল করছি। পারলে আমার মাকে আমার হয়ে উইশ করে দিও, আজ প্রোগ্রামটা দারুণ হচ্ছে, শেষ অবধি থাকবো। টলিগঞ্জ থেকে বিশ্বজিৎ। রাধে রাধে। বিশ্বজিৎ, তোমার মাকে অবশ্যই পুরো এন্টায়ার আমাদের চুপ কথার পরিবারের পক্ষ থেকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। আর একটা কথা হচ্ছে যে দেখো, মা তো আমার মনে হয় না তুমি উইশ না করলে মা তোমাকে কালকে খেতে দেবেন না, এমনটা নয়। সকাল হলে তুমি তোমার মতো করে কিছু একটা মাকে দিও, তার মানে কোনো গিফট কথা বলছি না। সকালবেলায় মাকে ঘুম থেকে তুলে কালকে চাটা মাকে তুমি করে দিতে পারো। কোনো একটা যদি তোমার রান্না করার অভ্যেস থাকে তাহলে কোনো একটা স্পেশাল রান্না তুমি করে দিতে পারো, কিংবা তুমি কোনো একটা খাবার, মার প্রিয় কিছু খাবার, সেটা তুমি সকালবেলায় গিয়ে তুমি সেটা নিয়ে এসে মাকে দিতে পারো। কেমন? এই রকম ছোট ছোট জিনিস, আমার মনে হয় না মা বা বাবাকে কখনো স্যাটিসফাই করতে গেলে তাদের জন্য দামি কিছু, বিরাট কিছু, গজিয়াস ওইভাবে ঢাকঢোল পিটিয়ে দেওয়ার দরকার নেই। নিজের মতো করে ইমোশনটা থাকলে না তারা ঠিক বুঝতে পারেন,
0: একদম সেটা তাদের ছুঁয়ে ফেলে।
1: পরের টেক্সট, আমরা ঘড়ি দেখছি কারণ আমাদেরও সময় প্রায় শেষের দিকে। দাদা দিদি, আশা করি তোমরা ভালো আছো। আচ্ছা, এটা তো পড়েছি। পরের টেক্সট, আজ শ্রেয়াদি এবং দেবদা তোমাদের শোটা একদম আলাদাই হচ্ছে, খুব ভালো লাগছে। অনিন্দ লিখেছে,
0: থ্যাংক ইউ অনিন্দ,
1: থ্যাংক ইউ সো মাচ। 2:45 অনেকক্ষণ কথা বলেছি, এবার আবার একটু গানে যাই, গান থেকে ফিরে এসে আবার বাকি কথা হবে। কেমন
0: শুনতে থাকো আর আমাদের সঙ্গে থাকো।

0: যোগ্যতা যোগ্যতা 107 FM রেইনবোতে যোগ্যতা যোগ্যতা 107 FM রেইনবোতে যোগ্যতা
1: সময় বলল এবার যাওয়ার সময় হচ্ছে। ইনফ্যাক্ট এই চুপ কথার শুরু এবং শেষ, শুরুটা যখন হয় না, শুরু হয় তখন মনে হয় আজকে আমি অনেকটা একটা আননোন পাথে হাঁটার মতো, যে আজকে অনেক নতুন নতুন মানুষের সঙ্গে দেখা হবে, তাদের সঙ্গে কথা বলা হবে, নতুন নতুন বিষয় জানতে পারবো। এবং যখন এই 3:10, 5:07 তখন মনে হয় এই তো জার্নিটা প্রায় শেষ হয়ে এলো। যে জার্নিটা আননোন ছিল, যে জার্নিটা ভাবছিলাম যে কীভাবে জার্নিটা আজকে করবো, কারা কারা আসবে আজকে আমাদের সঙ্গে, তারপর মনে হলো এবার একটু ওই একটু রিক্যাপ করার মতো, আজকে কার কার সঙ্গে কথা হলো, কার কার টেক্সট পড়লাম, কোন কোন টেক্সটগুলো বেশ মনে থেকে যাবে, কোন কোন টেক্সটগুলোতে আমাকেও ভাবতে হয়েছে কী সলিউশন দিলাম। অ্যাকচুয়াল এই চুপ কথা না, এটাও কিন্তু আমাদেরকে না একদম মানে প্রতিদিনকার আমাদেরকেও ওই আয়নার মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। কারণ যে কথাগুলোকে বলি সে কথাগুলো যদি নিজে বিশ্বাস না করি তাহলে কিন্তু বলতে পারবো না। তার কারণ হচ্ছে বলবো হয়তো কিন্তু অতটা কনফিডেন্স থাকবে না, এবং তোমারও শুনতে শুনতে মনে হবে কোথাও না কোথাও পুরো বিষয়টা একটা ফেক, আর ফেক ইমোশন দিয়ে তুমি বেশি দিন চালিয়ে নিতে পারবে না। আলটিমেটলি তোমাকে তুমি যদি বিশ্বাস করো তাহলেই কিন্তু কথার পৃষ্ঠে কথা যখন আসবে তখন তুমি কনফিডেন্টলি তোমার যুক্তিটাকে তুমি এস্টাবলিশ করতে পারবে। আর তুমি যদি ফেক ইমোশন ফেক কথা বলো, খানিকক্ষণ পরে কিন্তু তুমি রণে ভঙ্গ দিয়ে তুমি পালিয়ে যাবে, তাই না? কারণ তুমি যেটা বিশ্বাস করো না সেটা বিশ্বাস না করলে কিন্তু তুমি সেই কথাগুলোকে এস্টাবলিশ করতে পারবে না। গুড নাইট, সাবধানে বাড়ি যেও, দেবদাস শ্রেয়া ভালো থেকো, টেক কেয়ার, ফিট অ্যান্ড ফাইন, সাবধানে থেকো, তোমাদের প্রেজেন্ট দরকার। আমাদের জায়গায় পিস অ্যান্ড লাভ, লাইফে মোটিভেশন পাই, স্টে ইন লাইফ। অল দ্য বেস্ট টু লাভলি নাইট, হট সিট, দেবদা শ্রেয়া, অ্যান্ডি লিখেছে।
2: থ্যাংক ইউ অ্যান্ডি, থ্যাংক ইউ।
1: আমি তোমাদের শুনি, আমি তোমাদের ভালোবাসি। চুপ কথা আমাদের জীবনের অক্সিজেনের মতো, এভাবেই তোমরা আমাদের প্রতিদিন আমাদেরকে সাপোর্ট দিয়ে যেও, আমাদের ভালোবেসো, আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করো। অনিন্দিতা লিখেছে।
2: একদমই, আমরা সেই চেষ্টাই করি এবং আমরা একা এগোবো না, তোমাদের হাত ধরে একসাথে এগোবো।
1: তাই যেতে যেতে একটাই কথা বলে যাই, যে অনেকের কথা হয়তো আজকে আজকে চেষ্টা করেছি অধিকাংশের টেক্সটগুলো পড়ার। হ্যাঁ, খুব হয়তো যেগুলো হয়তো জাস্ট শুধুমাত্র নিজের নাম লিখেছেন হয়তো মেবি সেগুলো হয়তো পড়তে পারিনি আজকে, কিন্তু অধিকাংশই যাদের যাদের সমস্যা ছিল, যে যে কথাগুলো তোমরা বলতে চেয়েছো, শেয়ার করতে চেয়েছো চুপ কথার সাথে, সেগুলো আজকে পড়ার চেষ্টা করেছি। তো এই যেতে যেতে একটাই কথা বলি, যে যা পেয়েছি সেটুকুতে আপাতত সন্তুষ্ট থাকি। নিশ্চয় একটা টার্গেট আছে, এটুকুকে আমি আমি এটুকু পাওয়ার চেষ্টা করব, কিন্তু ওইটুকুই পেলে ভালো, না পেলে আফসোস থাকবে না।
2: সত্যি তাই, কারণ আফসোস করে জীবনে খুব বেশি এগোনো তো যায় না। তাই এইভাবেই আমরা একসঙ্গে তোমাদের সঙ্গে এই বাকি পথটুকু এমন করেই চলতে চাই। এই জার্নিটাই কিন্তু জীবন। শুনতে থাকো আর আমাদের সঙ্গে থাকো, FM রেইনবোর সঙ্গে থাকো। আর ভোর কিন্তু এখনো হয়নি, তাই রবীন্দ্র জয়ন্তী এখনো রয়েছে।
1: ঠিক, তাই দেখা হবে আবারও কোনো এক এইরকমই মধ্যরাতে, দেবাশ্রয়াকে হঠাৎ করে পেয়ে যাবে আবারও একসাথে যুব কথায়। শুভরাত্রি।
2: শুভরাত্রি।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: স্টুডিওর ঘড়ি বলছে পেরিয়ে গেছে রাত তিনটে। আপকে লিয়ে হিন্দি ছায়াছবির গান নিয়ে আপনাদের সঙ্গে আমি রয়েছি উজ্জ্বল। আজ প্রথমে শুনব ইজাজত ফিল্মের একটি গান আশা ভোঁসলের কণ্ঠে।

অনুষ্ঠান শুনছেন 107 FM রেইনবোয়ে। আপনাদের সঙ্গে আমি রয়েছি উজ্জ্বল, আর আপকে লিয়েতে এই মুহূর্তে আঁধি ফিল্মের একটি গান। লতা মঙ্গেশকর এবং কিশোর কুমারের কণ্ঠে

0: आपके लिए आज এই পর্যন্ত।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

স্টুডিওর ঘড়ি বলছে সময় এখন ভোর চারটে, আর ভোর চারটে মানেই প্রভাতি। শাস্ত্রীয় সঙ্গীতের এই অনুষ্ঠানে আজ প্রথমে শুনব খেয়াল, শিল্পী উজ্জ্বল দত্ত, রাগ গুণকেলি।

গুণখেলির আগে খেয়াল শুনলেন, শিল্পী ছিলেন উজ্জ্বল দত্ত। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 107 FM রেইনবোয়ে। প্রভাতী শাস্ত্রীয় সঙ্গীতের এই অনুষ্ঠানে এখন সেতার বাদন শিল্পী রীনা শ্রীবাস্তব, রাগ পরমেশ্বরী।

এতক্ষণ শুনলেন সেতারে রাগ পরমেশ্বরী, শিল্পী ছিলেন রীনা শ্রীবাস্তব। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 107 FM রেনবোয়ে। ভোর ঠিক 5টায় আপনাদের প্রিয় অনুষ্ঠান চিরন্তনী।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। নতুন রূপে শুধুমাত্র 107 FM রেইনবোতে।
1: কিছু কথা আছে যেগুলো চিরকালীন, অন্ধকারে যা আলো দেখায়, গোলকধাঁধায় যা পথের দিশা দেখায়, অস্থিরতার মধ্যে এনে দেয় স্থিরতা, তেমনি চিরকালীন কথায় সাজানো আমাদের এই চিরন্তনী। 107 FM রেনবোতে প্রতি শুক্র শনি রবি ভোর ঠিক 5টা থেকে। আজ 10ই মে, রবিবারের চিরন্তনী, সঙ্গে আমি উজ্জ্বল। চিরন্তনী সম্বন্ধে কিংবা আজকের অনুষ্ঠানের বিষয়ে বা অনুপ্রেরণামূলক কোনো বিষয় নিয়ে আপনি আপনার মতামত, বক্তব্য, চিন্তাভাবনা রোজকার মতো আমাদের জানাতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে বা মেসেজ করে 9903653992 এই নাম্বারে, 9903653992 এই নাম্বারে। আমরা রবীন্দ্র জন্মপক্ষে রয়েছি। এর আগের দিন আপনাদের একটা গল্প শুনিয়েছিলাম রবীন্দ্রনাথের, তারা প্রসন্নের কীর্তি। আপনারা অনেকেই বলেছেন রবীন্দ্রনাথের আরও কোনো গল্প শোনাতে। আজ একটা রবীন্দ্রনাথের অন্যরকম গল্প শোনাব। আসলে আমরা যখন ননসেন্স পোয়েম বা ননসেন্স রাইডিংয়ের কথা জানি, তখন আমাদের প্রথমেই মনে আসে সুকুমার রায়ের কথা, বিশেষ করে আবোল তাবোল বা অন্যান্য বিভিন্ন গল্পের কথা, হজবরল বা ইত্যাদি। রবীন্দ্রনাথের এরকম একটা গল্প রয়েছে বই, সে বইটার নাম সে। আসলে রবীন্দ্রনাথ এই গল্পগুলো বলেছিলেন বা লিখেছিলেন, তার একটা ভূমিকাও রয়েছে। সেই ভূমিকাটা হচ্ছে রবীন্দ্রনাথের নাতনি পুপে, রথীন্দ্রনাথ এবং প্রতিমা দেবীর পালিতা কন্যা নন্দিনী, যার ডাকনাম রবীন্দ্রনাথ দিয়েছিলেন পুপে, সে দাদামশাইয়ের কাছে তার গল্প শুনতে চাইত। আর দাদামশাই তাকে গল্প বলতেন, সেই গল্পগুলোই পরবর্তীকালে সে এই নামে একটি বই তৈরি হয়। রবীন্দ্রনাথ বলেছিলেন যে এতে অত মানে বোঝার কিছু নেই, আসলে গল্পটা গল্পই, গল্প হিসেবে এসেছে। কিন্তু একটা মজার ব্যাপার বলি, পরে বনফুল বলাইচাঁদ মুখোপাধ্যায় একবার রবীন্দ্রনাথকে চিঠি লিখলেন, বললেন যে আমি সে বইটা পড়লাম, আপনি লিখেছেন শিশুদের জন্যে, কিন্তু এ তো চির শিশুদের জন্যে। আসলে সত্যি সত্যি তাই, চির শিশুদের জন্যে। কারণ যে মানুষটার কলম থেকে বা চিন্তা থেকে এই বইটা তৈরি হয়েছে, তিনি তো তার সাধারণ কথাগুলো একটা অসাধারণ মাত্রা পায় আমাদের কাছে যদি আমরা তাকে গ্রহণ করতে পারি। আর ঠিক তেমনি করেই রবীন্দ্রনাথের এই সে গল্পটা, পরতে পরতে কিছুই নেই তবু অনেক কিছু আছে। এই গল্পটা পড়ব এবং তার সঙ্গে সঙ্গে একটু চর্চাও করব। তবে এই মুহূর্তে একটা গান শোনাই, সেই গানটারও একটা ইতিহাস আছে। চিন্ময় চট্টোপাধ্যায়ের কণ্ঠে অবশ্য আমরা গানটা শোনাব, রবীন্দ্রনাথের গান। যখন পুপে খুব ছোট ছিল, রবীন্দ্রনাথের কাছে আসত, অনেক কথা বলত তার নিজের ভাষায়, যেটা রবীন্দ্রনাথ বুঝতে পারতেন না। রবীন্দ্রনাথ কেন, আমরা কেউই বুঝতে পারবো না, কারণ একদম শিশু যে, সে তার মতো করে কি বলে কি না বলে, শুধু কিছু শব্দ আমাদের মনে হয়, কিন্তু তারও তো কিছু বক্তব্য থাকতে পারে। তো সেই রকম বক্তব্য শুনে রবীন্দ্রনাথ এই গানটি লিখেছিলেন। অনেক কথা যাও যে বলে, কোনো কথা না বলি, তোমার ভাষা বোঝার আশা দিয়েছি জলাঞ্জলি। চিন্ময় চট্টোপাধ্যায়, ফিরে আসছি আপনাদের কাছে ঠিক 2 মিনিট 58 সেকেন্ড পর।

জীবন খুঁজে পাক সঠিক দিশা। শুনছেন চিরন্তনী শুধুমাত্র 107 FM রেইনবোতে। রবিবারের চিরন্তনীতে আপনাদের সঙ্গে আমি রয়েছি উজ্জ্বল। আজ যে গল্পটা আপনাদের শোনাবো বলেছি সেই গল্পটা সে এত সুন্দর মজার একটা গল্প। আসলে এই গল্পটা পড়তে পড়তে এগিয়ে নিয়ে চলে আমাদের একটা অসম্ভবের জগতে, একটা কল্পনার জগতে। শুরু করা যাক গল্পটা বরং। আর রবীন্দ্রনাথের লেখার একটা বৈশিষ্ট্য হচ্ছে, রবীন্দ্রনাথের লেখাগুলো না খুব মন দিয়ে না শুনলে ঠিক বোঝা যায় না, তার মধ্যেকার যে ছোট ছোট মজা হাস্যরস সেগুলোকেও খুব মন দিয়ে শুনে বুঝতে হয়, কারণ তার আবেদন অনেকটাই বুদ্ধির কাছে, মননশীলতার কাছে। শুরু করছি আজকের গল্প, সে

0: বিধাতা লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ সৃষ্টি করে চলেছেন, তবু মানুষের আশা মেটে না, বলে আমরা নিজে মানুষ তৈরি করব। তাই দেবতার সজীব পুতুল খেলার পাশাপাশি নিজের খেলা শুরু হল পুতুল নিয়ে। সেগুলো মানুষের আপন করা পুতুল। তারপরে ছোটরা বলল, গল্প বলো, তার মানে ভাষায় করা মানুষ বানাও। গড়ে উঠল কত রাজপুত্তুর, মন্ত্রীপুত্তুর, সুয়রানী, দুয়রানী, মৎস্য নারী রূপাখ্যান, আরব্য উপন্যাস, পৃথিবীর জনসংখ্যার সঙ্গে পাল্লা দিয়ে চলল। বুড়োরাও আপিসের ছুটির দিনে বলে, মানুষ বানাও, হল ১৮ পর্ব মহাভারত প্রস্তুত। আর লেগে গিয়েছেন গল্পবাণীর দল দেশে দেশে। নাতনির ফরমাসে কিছুদিন থেকে লেগেছি মানুষ করার কাজে, নিছক খেলার মানুষ, সত্য মিথ্যের কোনো জবাবদিহি নেই। কারণ গল্প যে শুনছে তার বয়স ৯ বছর, আর যে শোনাচ্ছে সে ৭০ পেরিয়ে গেছে। কাজটা একলাই শুরু করেছিলাম, কিন্তু মাল মশলা এতই হালকা ওজনের যে নির্বিচারে পুপুও দিল যোগ। আর একটা লোককে রেখেছিলুম, তার কথা হবে পরে। অনেক গল্প শুরু হয়েছে এই বলে, এক যে ছিল রাজা, আমি আরম্ভ করে দিলাম এক যে আছে মানুষ। তারপরে লোকে বলল, যাকে বলে গপ্প এতে তার কোনো আঁচ নেই, সে মানুষ ঘোড়ায় চড়ে, টেপান্তরের মাঠ পাড়ায় পেরোয় না। একদিন রাত্রি ১০টার পর এলো সে আমার ঘরে, আমি বই পড়ছিলুম। সে বলল,
1: দাদা খিদে পেয়েছে।
0: রাজপুত্তরের গল্প অনেক শুনেছি, কখনোই তার খিদে পায় না, কিন্তু এর খিদে পেয়ে গেল গোড়াতেই। শুনে খুশি হলুম, খিদে পাওয়া লোকের সঙ্গে ভাব করা সহজ, তাকে খুশি করবার জন্যে গলির মোড়ের থেকে আর বেশি দূরে যেতে হয় না। দেখলাম লোকটা দিব্যি খাবার শখ, ফরমাস করে,
1: মোড়ার ঘণ্ট, লাউ চিংড়ি, কাঁটা চচ্চড়ি, বড় বাজারের মালাই পেলে বাটিটা চেঁচে ফুচে খাবো।
0: এক একদিন শখ করে খায় আইসক্রিম, এমন করে খায় দেখবার যোগ্য। মজুমদারের জামাইবাবুর সঙ্গে খানিকটা মেলে। একদিন ঝমঝমাঝম বৃষ্টি, বসে বসে ছবি আঁকছি, এখানকার মাঠের ছবি। উত্তর দিক বরাবর চলে গেছে রাঙামাটির রাস্তা, দক্ষিণ দিকে পোড়ো জমি, উঁচু নিচু ঢেউ খেলানো মাঝে মাঝে ঝাঁকড়া বুনো খেজুর, দু চারটে তালগাছ আকাশের দিকে কাঙালের মতো তাকিয়ে, তারই পিছনে জমে উঠেছে ঘন মেঘ, যেন একটা প্রকাণ্ড নীল বাঘ ওত পেতে আছে, কখন এক লাফে মাঝ আকাশে উঠে সূর্যটাকে দেবে একবারে থাবার খা। বাটিতে রঙ্গুলে তুলি বাগিয়ে এই সব ছবি এঁকে চলেছি। হঠাৎ দরজায় পড়ল ঠেলা, খুলে দেখি, না না ডাকাত নয়, দৈত্য নয়, কোটালের পুত্তুরও নয়, সেই লোকটা সর্বাঙ্গ বেয়ে জল পড়ছে, ময়লা ভিজে জামা গায়ের সঙ্গে লেপটে গেছে, কোঁচায় ডগায় কাদা, জুতোর কাদার পিণ্ডি। আমি বললাম, এ কি? সে বলল, যখন বেরিয়েছিলুম খটখটে রোদ্দুর, অর্ধেক পথ আসতেই বৃষ্টি নামলো, তোমার এই বিছানার চাদরটা যদি দাও তো এই কাপড় ছেড়ে গায়ে জড়িয়ে বসি। হুকুম পাবার সবুর সইল না, চট করে খাটের থেকে ওই লখনৌ ছিটের ঢাকাটা বের করে নিয়ে তাই দিয়ে মাথাটা মুছে কাপড় ছেড়ে সেটা গায়ে জড়িয়ে বসল। ভাগ্যিস কাশ্মীরি জামিয়ারটা পাতা ছিল না, ভিজে চুপবুড়ি হতো। বললে,
1: দাদা তোমাকে না একটা গান শোনাবো।
0: কি করি, ছবি আঁকা বন্ধ করতে হলো। সে শুরু করলে,
1: বাহ

দান্ত ভয়ান্ত হবে ভবে। আমার মুখের ভাব দেখে তার কিরম সন্দেহ হলো। সে জিজ্ঞেস করলে, কেমন লাগছে? আমি বললুম, জীবনের শেষ দিন পর্যন্ত তোমাকে গলা সাধতে হবে, এবং সেটা লোকালয় থেকে দূরে বসে। তারপরে বুঝে নেবেন চিত্রগুপ্ত, যদি সইতে পারেন। সে বললে, পুপে দিদি হিন্দুস্তানি ওস্তাদের কাছে গান শেখে, সেখানে আমাকে বসিয়ে দিলে কেমন হয়? আমি বললুম, হ্যাঁ, পুপে দিদিকে যদি রাজি করাতে পারো তাহলে কথা নেই। সে বললে, পুপে দিদিকে আমি বড় ভয় করি। এই পর্যন্ত শুনে আমার শ্রোতা পুপে দিদি খুব হেসে উঠল। তাকে কেউ ভয় করে এতে সে ভারী খুশি, যেমন খুশি হয় জগতের দোদ্দাণ্ড প্রতাপের দল। আসলে এই যে ছোট ছোট জায়গাগুলো যেগুলো রবীন্দ্রনাথ তৈরি করেছেন, একটা বাচ্চা মেয়ে তাকে কেউ ভয় পায় ভাবতে সে ভীষণ খুশি হল। এখানেই কিন্তু গল্পটা শেষ হতে পারত। রবীন্দ্রনাথ তার স্বভাব ধর্ম অনুযায়ী, তার মননশীলতা দিয়ে একটা ছোট্ট লাইন যোগ করে দিয়ে গল্পটার অদ্ভুত টুইস্ট করে দিলেন। যেমন খুশি হয় জগতের দোর্দণ্ড প্রতাপের দল, তারা ভয় দেখিয়ে খুশি হয়। এগিয়ে চলি গল্পটাকে নিয়ে। দয়াময়ী আশ্বাস দিয়ে বলল, মানে পুপে, দয়াময়ী আশ্বাস দিয়ে বলল, ভয় নেই, আমি তাকে কিছু বলবো না। আমি বললুম, তোমাকে ভয় কে না করে বলো? দুবেলা দুবাটি করে দুধ খাও, গায়ে কিরকম জোর! মনে আছে তো তোমার হাতে লাঠি দেখে সেই বাঘটা লেজ গুটিয়ে একবারে নুটুপিসির বিছানার নিচে গিয়ে লুকিয়েছিল? বীরাঙ্গনা ভারী খুশি। সে আবার মনে করিয়ে দিলে সে ভাল্লুকটার কথা, যে পালাতে গিয়ে পড়ে গিয়েছিল নামার ঘরের স্নানের জলের টবের মধ্যে। সেই যে মানুষটা ইতিহাস গড়ে উঠেছিল, মানুষটার ইতিহাস আমার একলার হাতে, এখন থেকে পুপেও তাতে যেখানে সেখানে জোড়া দিতে লাগল। এভাবেই কিন্তু বাচ্চারা শেখে। যখন বড়রা যা করে সেগুলোকে তারা অবলীলাক্রমে কপি করতে শুরু করে, যার ফলে একটা জিনিস সবসময় মাথায় রাখতে হয়, প্রত্যেকটা মুহূর্তে আমায় কিন্তু কেউ খেয়াল করছে। আমি বুঝতে পারছি না, কিন্তু খেয়াল করছে। সে ঘরের বাচ্চাটাও হতে পারে, কিংবা অন্য কোথাও অন্য কেউ হতে পারে। যাই হোক, এগিয়ে নিয়ে যাই গল্পটাকে। পুপে দিদি কিভাবে গল্পের মধ্যে নিজের কথা জুড়ে দিতে আরম্ভ করল, সেই নিয়ে তার দাদামশাই কি বলছে। যে মানুষটার ইতিহাস গড়ে উঠেছিল আমার একলার হাতে, এখন থেকে পুপেও তাতে যেখানে সেখানে জোড়া দিতে লাগল। আমি যদি বা বলি, একদিন বেলা তিনটের সময় সে এসেছিল জানো আমার কাছে দাড়ি কামাবার খুর চেয়ে নিতে, আর নিতে খালি বিস্কুটের টিন। পুপে খবর দেয়, ও আমার কাছ থেকে নিয়ে গেছে পশম বনবার কুরুশ কাঠি।

গল্পেরই একটা আরম্ভ আছে, শেষ আছে, কিন্তু ওই যে এক যে আছে মানুষ তার আর শেষ নেই। তার দিদির জ্বর হয়, ডাক্তার ডাকতে যায়। টমি কুকুর আছে, বিড়ালের নখের আঁচড় লেগে তার নাক যায় ছড়ে। পেছন দিক থেকে গরুর গাড়ির ওপর চড়ে বসে, তাই জন্যে গারোয়ানের সঙ্গে তার হয় বিষম বচসা। উঠোনে কলতলায় পিছলে পড়ে বামুন ঠাকুরের মাটির ঘড়া দেয় ভেঙে, সেই নিয়ে আবার একটা হুলস্থুল কাণ্ড। মোহনবাগান ফুটবল ম্যাচ দেখতে যায়, পকেট থেকে সাড়ে তিন আনা পয়সা কে নেয় তুলে। দেখুন, সে সময় কিন্তু মোহনবাগানের ফুটবল ম্যাচ ছিল এবং সেখানে পকেট মারও ছিল। রবীন্দ্রনাথের এই লেখা থেকে সমসাময়িক সময়টা কি সুন্দর উঠে আসে, তাই না? এগিয়ে যাই একটু। ফিরতি রাস্তায় ভীমনাগের দোকান থেকে সন্দেশ কেনা বাদ হয়ে যায়। বন্ধু আছে কিনু চৌধুরী, তার ওখানে গিয়ে সে কুচো চিংড়ি ভাজা আর আলুর দম ফরমাস করে। এমনি একটার পর একটা চলছে দিনের পর দিন, এর সঙ্গে পুপে জুটছে। কোনোদিন দুপুরবেলায় ওর ঘরে গিয়ে বলছে মায়ের আলমারি থেকে পাক প্রণালীর বইখানা খুঁজে বের করে দিতে। বন্ধু সুকান্তবাবু, সুধাকান্তবাবু শিখতে চায় মোচার ঘণ্ট তৈরি করা। দেখুন, বাচ্চা মেয়েটাও কিন্তু কত রকম কিছু বানাচ্ছে দাদামশাইয়ের সঙ্গে। আর একদিন সে নাকি পুপের সুবাসিত নারকেল তেল নিয়ে গেল চেয়ে, ভয় হয়েছে মাথায় টাক পড়ে আসছে দেখে। আর একদিন দিনদার ওখানে গান শুনতে গেল, দিনদা তখন তাকিয়া ঠেসান দিয়ে ঘুমিয়ে। দেখুন, তিনখানা ঘটনাই এমন অদ্ভুতভাবে একটা বৈপরীত্য তার সঙ্গে সঙ্গে জুড়ে আছে। সুধাকান্তবাবু, তাকে সে মোচার ঘণ্ট খাওয়াবে, তাকে সে মোচার ঘণ্ট তৈরি করা শেখাবে, যিনি একজন বেশ নামি দামি লোক। এই যে বৈপরীত্য পুপের মাথায় ঢুকছে। দিনদার ওখানে গেল গান শুনতে, দিনদা তখন দীনেন্দ্রনাথ ঠাকুর, দিনদা তখন তাকিয়া ঠেসান দিয়ে ঘুমিয়ে আছে। এই যে, নইলে শুধু তো গান শিখতে গেল, গান শিখলো চলে এলো, এটা তার সাধারণ ঘটনা। সুতরাং এই যে বৈপরীত্য একটা বাচ্চার মাথায় আসছে, তার কারণ তার দাদামশাইয়ের নাম রবীন্দ্রনাথ ঠাকুর। গল্পটাকে আরেকটু এগিয়ে নিয়ে যাই। আসলে এটা একটা বিশাল গল্প, যেখানে শুরু করা যায়, যেখানে খুশি শেষ করা যায়, কিছুই নয় কিন্তু তবু অনেক কিছু। এই যে আমাদের এক যে আছে মানুষ, এর একটা নাম নিশ্চয়ই আছে, সে কেবল আমরা দুজনে জানি, আর কাউকে বলা বারণ। ওইখানটাতেই গল্পের মজা। এক যে ছিল রাজা, তারও নাম নেই। রাজপুত্র, তারও নাম নেই। আর রাজকন্যা, যার চুল লুটিয়ে পড়ে মাটিতে, যার হাসিতে মানিক চোখের জলে মুক্ত, তার নামও কেউ জানে না। ওরা নামজাদা নয়, অথচ ঘরে ঘরে ওদের নামের খ্যাতি। এই যে আমাদের মানুষটি, একে আমরা শুধু বলি সে। বাইরের লোককেও নাম জিজ্ঞেস করলে আমরা দুজনে মুখ চাওয়াচাই করে হাসি। পুপে বলে, আন্দাজ করে বলো দেখি। পদই আরম্ভ, হঠাৎ করে পুপে বলে ফেলে, কেউ বলে প্রিয়নাথ, কেউ বলে পঞ্চানন, কেউ বলে পাঁচকড়ি, কেউ বলে পীতাম্বর, কেউ বলে পরেশ, কেউ বলে পিটাস, কেউ বলে প্রেসকট, কেউ বলে পীরবক্স, কেউ বলে পিয়ারখা। এখানে এসেই কলম থামতেই একজন বলল, এ গল্প চলবে তো? কার গল্প? এ তো রাজপুত্রের নয়, এ হলো মানুষের গল্প। এ খায়, দায়, ঘুমোয়, অফিসে যায়, সিনেমা দেখবার শখ আছে, দিনের পর দিন যা সবাই করছে, তাই এর গল্প। মনের মধ্যে যদি মানুষটাকে স্পষ্ট করে গড়ে তোলো, তো দেখতে পাবে এ যখন দোকানের রোয়াকে বসে রসগোল্লা খায়, আর তার রস ঠোঙার ছিদ্র দিয়ে অজানিতে পড়তে থাকে তার ময়লা ধুতির ওপর, সেটাই গল্প। দেখুন, রবীন্দ্রনাথ তার গল্প লেখার যে কারিগরি, সেটা কিন্তু ফাঁস করে দিলেন। যদি চান আপনিও গল্প লিখতে পারেন, গল্প তৈরি করতে পারেন। আসলে কিছুই না, আমাদের চারপাশে যা ঘটছে, যাকে আমরা কখনো দেখি না, সেইটাকে দেখে সেইটাকে বলা, সেটাকে একটা ক্যানভাস করা, একটা ফ্রেমিং করা, সেটাই গল্প। যদি জিজ্ঞেস করো তারপরে, তারপরে, তাহলে বলবো তারপরে ও ট্রামে চড়ে। হঠাৎ তার মনে হয়, আরে পয়সা নেই তো,
টপ করে লাফিয়ে পড়ল। তারপরে তারপরে এরকম আরও কত কি, বড়বাজার থেকে বউবাজার, বউবাজার থেকে নিমতলা। ওদের মধ্যে একজন বলল, যা সৃষ্টি ছাড়া বড়বাজারে বউবাজারে এমনকি নিমতলাতেও যার গতি নেই তাকে নিয়ে কি গল্প হয়। আমি বললাম, যদি হয় তাহলে ভালো, না হলে হয় না। সে বলল, হোক তবে, হোক না, একেবারে যা ইচ্ছে নেই, মাথা নেই, মুন্ড নেই, মানে নেই, মুদ্রা নেই, এমন একটা কিছু হোক না। এটা হলো স্পর্ধা, বিধাতার সৃষ্টি, নিয়মের রসারসি দিয়ে কষে মাথা, যেটা হবার সেটা হবেই, এ তো সহ্য হয় না। একঘেয়ে বিধানের সৃষ্টিকর্তা পিতামহকে যেমন ঠাট্টা করে, তার শাস্তির কিন্তু কোনো ভয় নেই। এ তো তার নিজের এলাকা নয়, আমাদের সে ছিল কোণে বসে। সে কানে কানে বলল, দাদা লেগে যাও, আমার নাম দিয়ে যা খুশি চালিয়ে যেতে পারো, ফৌজদারি করব না। সেই মানুষটার পরিচয় দেওয়ার দরকার আছে। পুপু দিদিমণিকে ধারা বেয়ে যে গল্প বলে যাচ্ছি, সেই গল্পের মূল অবলম্বন হচ্ছে একটি সর্বনামধারী সে, কেবলমাত্র বাক্য দিয়ে তৈরি। সেই জন্যে একে দিয়ে যা তা করা সম্ভব। কোনোখানে এসে কোনো প্রশ্নে হোঁচট খাবার কোনো আশঙ্কা নেই, কিন্তু অনাসৃষ্টির চাক্ষুষ প্রমাণ দেওয়ার জন্য একজন শরীরধারী জোগাড় করতে হয়েছে। সে অম্লান মুখে বলতে পারে যে কাঁচড়াপাড়ার কুম্ভ মেলায় গঙ্গা স্নান করতে গিয়ে কুমির ধরেছিল তার টিকির ডগা। কাঁচড়াপাড়ায় কুম্ভ মেলায় গঙ্গা স্নান করতে গিয়ে কুমিরে ধরেছিল তার টিকির ডগা, সেটা গেল তলিয়ে, বোটা ছেঁড়া মানব দেহের বাকি অংশটুকু উঠে এসেছে ডাঙায়। আর একটু টিপে দিলে সে নির্লজ্জ হয়ে বলতে পারে, আরে মানুহারি জাহাজের ওই ডুবুরি গোড়া, সাত মাস পাঁক ঘেঁটে ঘেঁটে গোটা পাঁচ ছয় চুল ছাড়া বাকি টিকিটা উদ্ধার করে এনেছে, বকশিস পেয়েছে এককালীন সোয়া তিন টাকা। পুপু দিদি তবু যদি বলে, তারপরে, তাহলে তখনই শুরু হবে নীলরতন ডাক্তারের পায়ে ধরে, দোহাই ডাক্তারবাবু, ওষুধ দিয়ে টিকিটা জোড়া লাগিয়ে দাও, নইলে তোলার কাছে প্রসাদী ফুল বাঁধতে পারছি না তো তেলোর কাছে। তিনি সন্ন্যাসী দত্তর বজ্রজটি মলম লাগিয়ে টিকিটা একেবারে মরিয়া হয়ে বেড়ে চলেছে, অপুরাণ একটা কেঁচোর মতো, পাগড়ি পড়লে পাগড়ির বেলুনের মতো ফেঁপে থাকছে, মাথায় বালিশটার ওপর চুড়ো হয়ে থাকছে দৈত্যপুরীর ব্যাঙের ছাতার মতো। আরে বাঁধা মাইনে দিয়ে নাপিত রাখতে হয়েছে, প্রহরে প্রহরে তাকে ব্রহ্মতালু চাঁচিয়ে নিতে হচ্ছে, টিকিটা সমানে বেড়েই চলেছে, বেড়েই চলেছে। তবু যদি শ্রোতার কৌতূহল না মেটে, তাহলে সে করুণ মুখ করে বলতে থাকে, মেডিকেল কলেজের সার্জন জেনারেল হাতের আস্তিন গুটিয়ে বসেছিল, তার ভীষণ জেদ, মাথার ওই জায়গাটা স্ক্রুপ দিয়ে ফুটো করে সেখানে একটা রবারের ছিপিয়ে এটে গালা দিয়ে শিলমোহর করে দেবে, ইহকাল পরকাল ওখান দিয়ে আর টিকি গজাতে পারবে না, চিকিৎসাটা ইহকাল ডিঙিয়ে পরকালেই গিয়ে ঠেকবে, তাই ওই আশঙ্কায় আমি কোনো মতে রাজি হইনি। আমাদের এই সে পদার্থটি ঘনজন্মা, কোটিকে গোটিক মেলে, মিথ্যে কথা বানাতে অপ্রতিদ্বন্দ্বী প্রতিভা, আর আজগুবি গল্পের এত বড় উত্তর সাধক বহু ভাগ্যে জুটেছে। গল্প প্রশ্নের উত্তর পারার এই যে মানুষ, মাঝে মাঝে পুপু দিদির কাছে এনে হাজির করি, দেখে তার বড় বড় চোখ আরও বড় হয়ে ওঠে, নিজের চোখের থেকেও বড় চোখ মেলে সে তাকায়। এরকম করেই কিন্তু আমরা ছোটবেলায় তাকাতাম, নিজের থেকে, নিজের চোখের থেকে আরও বড় চোখ করে। আসলে সব কিছুর মধ্যে ছিল সেদিন বিস্ময়, যখন বড় হয়েছি তখন বিস্ময়টাই আমাদের কেমন যেন হারিয়ে গেছে, তাই না? আমরা কখনো কখনো আকাশের নীল আকাশে সাদা মেঘ দেখে আনন্দে ছোটবেলায় লাফিয়ে উঠতাম, কারণ বর্ষার পরে শরৎ এসেছে, এরপরই পুজো আসবে। এখন আকাশের দিকে ঘাড় তুলে তাকানোই হয় না, ঘাড়ে স্পন্ডিলাইটিস। এইভাবে আমাদের জীবন যখন বয়ে চলে, তখনই কিন্তু নেতিবাচকতা মনে হয় আমাদের মধ্যে আশ্রয় নেয়, তাই না? কখন যে গল্প পড়ছি আর কখন গল্প পড়তে পড়তে চর্চায় বা অ্যানালিসিসে চলে যাচ্ছি নিজেই বুঝতে পারছি না। যাই হোক,
অনেকক্ষণ গল্প পড়ে চেরা ছোট্ট করে গান শুনি।

0: 107 FM রেইনবোতে শুনছেন চিরন্তনী, চিরন্তনী, চিরন্তন ভাবনা নতুন রূপে শুধুমাত্র 107 FM রেইনবোতে।
1: এই নাম্বারে আপনাদের পাঠানো বার্তাগুলো একটু পড়ি, তারপরে আবার ফিরে আসবো গল্পে, এবং যদি সম্ভব হয় একটা কবিতাও শোনাব। আমি অমলও হতে পারিনি, সুধাও হতে পারিনি, আমি হতে পারিনি দইওয়ালা, সেই মিষ্টি সুরে বলতে পারিনি দই নেবে দই ভালো দই,